0: শাহাদাতবার্ষিকী।
1: 1981 সালের এদিনে চট্টগ্রামের সার্কিট হাউজে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে বিপথগামী সেনা সদস্যের হাতে তিনি শাহাদাত বরণ করেন। 1971 সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন। যুদ্ধের ময়দানে তিনি জেড ফোর্সের অধিনায়ক এবং সেক্টর কমান্ডার হিসেবে বীরত্ব

0: শত্রুতাও দেশপ্রেম ছিল প্রশ্নাতীত। ৪৫ বছর পর আজও তাঁর রাজনৈতিক দর্শন ও আদর্শ বাংলাদেশের মানুষের হৃদয়ে অম্লান। তাঁর দেখানো পথ ধরে একটি বৈষম্যহীন, আত্মনির্ভরশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, এই কামনা করে
1: এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে শুরু করছি আজকের অধিবেশন।
0: এই অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ এবং FM 106 মেগাহার্টজ থেকে, এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান এবং কুমিল্লা কেন্দ্র থেকেও এই অনুষ্ঠান একযোগে প্রচার করা হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা দুজন, মীর আশফাক হোসাইন এবং আমি ফাতেমা জেবুন্নেসা মুনিয়া।
1: প্রকৌশলী দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, সোলেমান হোসেন খান, মোহাম্মদ রুহুল আমিন ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,
0: এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা ইউসুফের 37 ও 38 আয়াত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম।
3: أعوذ بالله من الشيطان الرجيم

0: صدق الله العظيم.
1: এখন তরজমা পাঠ করছেন মীর আশফাক হোসাইন।
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। তিলাওয়াতকৃত সূরা ইউসুফের 37 ও 38 তম আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইউসুফ বলল, তোমাদেরকে যে খাদ্য দেয়া হয় তা তোমাদের কাছে আসার পূর্বেই আমি এর ব্যাখ্যা তোমাদেরকে বলে দেব। এ জ্ঞান আমাকে আমার রব শিক্ষা দিয়েছেন, আমি তো তাদের মিল্লাত পরিত্যাগ করেছি যারা আল্লাহর প্রতি ঈমান রাখে না এবং আখেরাতকে বিশ্বাস করে না। আমি অনুসরণ করেছি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের মিল্লাত। আমাদের পক্ষে কিছুতেই শোভা পায় না যে আল্লাহর সাথে অন্য কিছুকে শরীক সাব্যস্ত করি। এটা আমাদের প্রতি এবং সকল মানুষের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ, কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না।
3: বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: পথ ও পাথেয়, আজকের বিষয় আতিথিয়তার গুরুত্ব, এ সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ সিফাতুল্লাহ।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। আতিথিয়তাকে আরবিতে জিয়াফাত বলা হয়। এর আবিধানিক অর্থ কারো দিকে ঝুঁকে পড়া, অর্থাৎ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত অথবা অপরিচিত কেউ যখন আমার কাছে অথবা আমার বাড়িতে মেহমান হিসেবে আগমন করে, তখন তার কুশলাদি জিজ্ঞাসা করা, তার পরিবারের খোঁজ খবর নেয়া এবং নিজের সাধ্য অনুযায়ী খাবার খাওয়ানো করাকে অতিথি আপ্যায়ন বা আতিথিয়তা বলে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা জারিয়াতের 24 নম্বর আয়াতে ইরশাদ করেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন। হে রাসূল, আপনার কাছে কি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারির ঘটনা পৌঁছেছে? অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যিনি মেহমান ছাড়া কখনো খাবার খেতেন না। যখন খাবারের সময় হতো তখন মেহমান খুঁজে এনে একসাথে খেতে বসতেন, যার ধারাবাহিকতায় আরবের লোকদের অতিথি পরায়ণতা আজও বিশ্বের বুকে সুপরিচিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতিথিয়তাকে মুমিনের পরিচায়ক হিসাবে আখ্যায়িত করেছেন এবং হাদিস শরীফে ইরশাদ করেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়ুকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহ তাআলা ও শেষ দিবসের প্রতি ঈমান রাখে সে যেন তার মেহমানদের সম্মান করে এবং কমপক্ষে একদিন ও এক রাত মেহমানদের জন্য উত্তম খানাপিনার ব্যবস্থা করে। সহি বুখারী ও মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, ও আবুদুর রহমান ওয়া আতঈমুত তুআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম। রহমানের ইবাদত করবে, বেশি বেশি সালাম দিবে, মেহমানকে খাবার খাওয়াবে, তাহলে শান্তির সাথে নিরাপদে বেহেস্তে প্রবেশ করবে। জামে তিরমিজি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দাইফু ইয়ানজিলু বি রিজকিহি ওয়া ইয়ারতাহিলু বি জুনুবি আহলিল বাইত। মেহমান তার রিজিক নিয়ে আসেন এবং ঘরের লোকদের গুনাহ নিয়ে বিদায় হন, অর্থাৎ মেহমানদারি করার কারণে আল্লাহ তাআলা গৃহস্থের গুনাহ মাফ করে দেন। অপর একটি হাদিসে এসেছে, একজন সাহাবি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইসলামে কোন কাজটি উত্তম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তাআরিফ। অপরকে খাবার খাওয়ানো এবং বেশি বেশি সালাম দেয়া। তাই বিশেষভাবে পারিবারিক, সামাজিক, জাতিগত যত বেশি সম্ভব ইখলাসের সাথে সওয়াবের আশায় অপরকে খাবার খাওয়ানোর বা মেহমানদারির চেষ্টা করা উচিত। মেহমানদারির যে সকল অনুষ্ঠান রয়েছে, যেমন বিয়ে, বৌভাত বা ওয়ালিমা, ছেলেমেয়ের আকিকা, ঈদুল ফিতরের ঈদ, কোরবানির ঈদ, বিভিন্ন দোয়ার অনুষ্ঠান আয়োজনে ইসলামী রীতিনীতি অনুসরণ করে যত বেশি সম্ভব মেহমানদারি করার চেষ্টা করা উচিত। এক্ষেত্রে নিকট আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে দাওয়াত দিতে হবে এবং তাদেরকে খাবারে অংশগ্রহণ করানোর আন্তরিক চেষ্টা করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে অতিথি পরায়ণ হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল আতিথেয়তার গুরুত্ব। এ সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ সিফাতুল্লাহ। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা।

0: রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন দুলাল চক্রবর্তী।
2: ওম নমো ভগবতে বাসুদেবায়, মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়েতে গিরিম, যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম, নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হিতায়াচ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। শ্রীমদ্ ভগবদ্ গীতা চতুর্থ অধ্যায়, জ্ঞান যুগ। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যেভাবে আমার উপাসনা করে আমি সেইভাবেই তুষ্ট হই। মানুষ যে পথে আমার অনুসরণ করে থাকুক না কেন, সব পথেই আমার কাছে পৌঁছিতে পারে। ভগবান ভক্তির ভগবান, তিনি কৃপাশীল। তাকে যেভাবে মানুষ উপাসনা করে তিনি সেইভাবেই তুষ্ট হন। ব্রহ্মবাদীগণ ঈশ্বরকে ব্রহ্মভাবে পেয়ে থাকেন বা লাভ করেন। যোগীগণ ঈশ্বরকে পরম আত্মারূপে পেয়ে থাকেন এবং সদ্গতি লাভ করেন। কর্মীগণ কর্ম করেন, ঈশ্বর কর্মের ফলদান করেন। ঐশ্বর্য ভক্তগণ ঈশ্বরের ঐশ্বর্য রূপ লাভ করেন। মাধুর্য ভক্তগণ তার নিত্যদাস রূপে তাকে লাভ করেন। জীব কৃষ্ণের নিত্যদাস, জীব কৃষ্ণ কৃপা পেয়ে ধন্য হয়। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণই ভগবান, তার কৃপা পেলেই মানুষের জীবন ধন্য হয়। দেবকীনন্দন শ্রীকৃষ্ণ পুরুষোত্তম, তার সমস্ত জীবন শিক্ষাপ্রদ। তিনি মদনমোহন, তিনি ভক্তদের প্রাণপুরুষ, তিনি ভক্ত হৃদয়ের আনন্দঘন রসময় পুরুষ। তিনি করুণাময়, তার করুণায় পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবেই। তিনি জীবের দুঃখ দূর করেন, তিনি জীবকে কৃপা করে থাকেন। মায়াতে মোহিত জীব কৃষ্ণ ভক্ত হয় না। কৃষ্ণ কৃপায় সমস্ত ভক্তগণের মঙ্গল হয়, কল্যাণ হয়। তিনি জীবকে সবসময় করুণা দান করেন। মুক্তির জন্য মানুষকে ঈশ্বরের পরম সত্য গভীরভাবে অনুভব করতে হবে। আধ্যাত্মিক সাধনার ফলে মানুষ ঈশ্বরের গভীর সত্য উপলব্ধি করতে পারে। ঈশ্বরের এই গভীর সত্য উপলব্ধিকে যোগ বলে। যোগের অর্থ নিজেকে জানা। নিজেকে জানলেই মন সমাহিত হয় এবং চরম সত্য জানা যায়। বেদের কর্মকাণ্ড হল যোগের মূল ভিত্তি। আত্মা ও ব্রহ্মের মিলিত ধারা উপনিষদের প্রধান বিষয়। নিজেকে জানলেই মানুষ ঈশ্বরকে জানতে পারে। এই উপলব্ধির ফলেই মানুষ হয় জীবমুক্ত মহাপুরুষ। উপনিষদ বেদের দর্শন ভাগ। দার্শনিক আলোচনার মাধ্যমে উপনিষদ ঈশ্বরের মহিমা প্রকাশ করে। উপনিষদ বলে, ঈশ্বর শ্রেষ্ঠ, তিনি প্রকৃতির আদি পুরুষ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
1: পবিত্র গীতা থেকে পাঠ করলেন দুলাল চক্রবর্তী।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:11 এবং অস্ত যাবে 6:41। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হলো।
4: বাংলাদেশ বেতার ঢাকা।

0: জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়েল। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পার্ঘ অর্পণ ও মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে শরিক হবেন। এ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা ১১টায়। অনুষ্ঠানে একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়েল পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্জে প্রচার হবে।
1: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক বিশেষ অনুষ্ঠান জনতার জিয়া সকাল 7:30। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের স্বাধীনতার ঘোষণা ও মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান স্বাধীনতার ঘোষক জিয়া সকাল 8:15। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রতিবেদন, গণতন্ত্র উত্তরণ ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুনবেন সকাল 9:05।
0: ধারাবাহিক নাটক দিগন্তে সূর্য হাসে শুনবেন সকাল 10:35। রচনা প্রযোজনা মোহাম্মদ জুবাইদুল ইসলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ও বর্তমান প্রেক্ষাপট বেলা 11:05। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরচিত কবিতা পাঠের বিশেষ অনুষ্ঠান জিয়া বুকে জার বাংলাদেশ বেলা 2:45। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম ও তার প্রদত্ত ভাষণ নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান একজন মুক্তিযোদ্ধা থেকে সফল রাষ্ট্রনায়ক বেলা 3:05। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ভিত্তিক সঙ্গীতানুষ্ঠান শ্রদ্ধার সুরে শহীদ জিয়া বেলা 3:25। পবিত্র কোরআন শিক্ষার সুর শুনবেন বিকেল 4:05।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের দেশের জন্য অবদান নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান স্মৃতিতে অম্লান বিকেল 4:25। গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান হৃদয়ে আছো তুমি শুনবেন বিকেল 5:25। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তর দানের অনুষ্ঠান সমী পেশু রাত 9:05। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া শুনবেন রাত 10:00। এবারে FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 106 মেগাহার্জে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 মেগাহার্জে সকাল 7:00-9:00 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। প্রিয় শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি ভোরের গান শোনার। আমাদের আজকের শিল্পী রুনা লায়লা। গানের কথা লিখেছেন নজরুল ইসলাম বাবু, সুর করেছেন আবু তাহের।

0: রুনা লায়লা গাওয়া ভোরের গানটি শুনলেন।
1: এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনায় এখন রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী খালিদ হোসেন।

0: নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন খালিদ হোসেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রোকাইয়া হাসিনা।

0: রোকাইয়া হাসিনার কণ্ঠে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার।
2: প্রিয় শ্রোতা, আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, সফল রাষ্ট্রনায়ক এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তার মৃত্যুবার্ষিকী আমাদের জাতীয় জীবনে শোক, শ্রদ্ধা ও অনুপ্রেরণার এক তাৎপর্যপূর্ণ অধ্যায়। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সংকটময় সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিলেন, তার অন্যতম ভিত্তি ছিল কৃষি ও গ্রামীণ উন্নয়ন। তিনি বিশ্বাস করতেন, গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কৃষকের উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার সম্প্রসারণ, খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা অর্জন এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করার জন্য তিনি নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তার সময়েই কৃষি উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, খাল খনন কর্মসূচি এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দেশপ্রেম, কর্মনিষ্ঠা ও জনগণের কল্যাণে নিবেদিত তার জীবন আজও আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে তার স্মৃতির প্রতি সম্মান জানাই এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে প্রিয় শ্রোতা, শুরু করছি আমাদের আজকের কৃষি সমাচার অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, প্রথমে আমার কৃষিতে শুনব মাটি পরীক্ষার প্রয়োজনীয়তা ও সার সুপারিশ নিয়ে একটি সাক্ষাৎকার। সুপ্রিয় শ্রোতা, প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে আমি সুমনসুমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজ আমরা কথা বলবো মাটি পরীক্ষার প্রয়োজনীয়তা ও সার সুপারিশ নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের আয়োজনে আজ যুক্ত হয়েছেন কৃষিবিদ মোহাম্মদ শরীফুল ইসলাম, পাবলিকেশন অ্যান্ড লিয়াজ অফিসার, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। স্বাগত আপনাকে।
3: ধন্যবাদ।
2: আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে মাটি পরীক্ষা কি এবং মাটি পরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে কেন?
3: মাটিতে বিভিন্ন খাদ্য উপাদানের পরিমাণ, মাটির জৈব পদার্থের পরিমাণ, তার পানি ধারণ ক্ষমতা, বুনট, লবণের পরিমাণ প্রভৃতি পরিমাপ করাই হলো মাটি পরীক্ষা। মাটির স্বাস্থ্য রক্ষা, সার সুপারিশ প্রদানের জন্য মাটি পরীক্ষা সবচেয়ে প্রয়োজনীয় একটি বিষয়। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষি প্রধান বাংলাদেশে কৃষি উন্নয়নের জন্য মাটির স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণ করে পরিবেশ সম্মত ফসল উৎপাদনের জন্য মাটি পরীক্ষা পূর্বক সার প্রয়োগ করতে হবে। মাটি পরীক্ষা ছাড়া জমিতে পরিমাণ মতো সার দেওয়া যায় না। এজন্য প্রথমে মাটি পরীক্ষা করে মাটিতে উদ্ভিদের পুষ্টি উপাদান কি পরিমাণ মজুদ আছে তা নির্ণয় করতে হবে। পরবর্তীতে পুষ্টি উপাদানের পুষ্টিমান ভেদে সার সুপারিশ প্রদান করতে হবে। সুপারিশ মতো সুষম সার প্রয়োগে মাটির স্বাস্থ্য ও পরিবেশ উন্নত হবে এবং সর্বোপরি কৃষি ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষি ফসলের উৎপাদন বৃদ্ধি পেলে দারিদ্র বিমোচন ত্বরান্বিত হবে।
2: আপনার কাছে জানতে চাইব যে মাটি পরীক্ষা কি সবসময় করা যায়?
3: হ্যাঁ, মাটি পরীক্ষা সবসময় করা যায়। ফসল বপন বা রোপণের এক মাস আগে জমিতে মাটি পরীক্ষা করা উত্তম। যদি আপনি নিবিড় চাষ করেন তাহলে প্রতি বছর মাটি পরীক্ষা করা উচিত। যদি এক বছরে একটি ফসল চাষ করা হয় তাহলে প্রতি দুই বা তিন বছর পরপর মাটি পরীক্ষা করা প্রয়োজন। তাছাড়া ফসল জমিতে থাকা অবস্থায় ফসলের কোনো অসুবিধা দেখা দিলে তখনও মাটি পরীক্ষা করা যায়।
2: মাটি পরীক্ষার জন্য এই নমুনা কোথায় দেয়া হবে এবং কিভাবে মাটি পরীক্ষা নমুনা প্রেরণ করতে হবে?
3: মাটি পরীক্ষার জন্য কৃষককে তার জমির মাটি সঠিক পদ্ধতিতে সংগ্রহপূর্বক নিকটস্থ SRDI অর্থাৎ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আঞ্চলিক বা কেন্দ্রীয় গবেষণাগার কিংবা ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগারে, এই পরীক্ষাগার এলাকায় উপস্থিত থাকলে বিশ্লেষণ ব্যয় সহ প্রেরণ করতে হবে। মাটির নমুনা সংগ্রহের জন্য কৃষক নিজে কিংবা উপসহকারী কৃষি কর্মকর্তা বা প্রয়োজনে গবেষণাগারের বিজ্ঞানীদের সহায়তা নিতে পারে।
2: মাটি পরীক্ষা করতে খরচ কেমন হবে?
3: মাটি পরীক্ষার খরচ নির্ভর করে কি কি উপাদান পরীক্ষা করা হবে তার উপর। সাধারণত এর পরিমাণ 50 হতে 80 টাকার মধ্যে। ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগারে এ হার 25 টাকা। পরীক্ষার শেষে ফলাফল সহ সার সুপারিশ জেনে সুপারিশ অনুযায়ী সার ব্যবহার করতে হবে। সরবরাহকৃত সার সুপারিশ কার্ডটি সংরক্ষণ করতে হবে।
4: মাটি পরীক্ষা ছাড়া সার সুপারিশ বা তা জমিতে প্রয়োগ করলে কোন ধরনের ক্ষতি হতে পারে?
3: হ্যাঁ, মাটি পরীক্ষা ছাড়া সার সুপারিশ এবং তা যদি জমিতে প্রয়োগ করি তবে সেই সার পরিমাণে বেশি বা কম হতে পারে। যদি কম হয় তবে তা ফসলের বৃদ্ধি ও ফুল ফল উৎপাদনে ব্যাঘাত ঘটায়, ফলে সামগ্রিক উৎপাদন কমে যায়। আবার যদি বেশি সার দেওয়া হয় তাহলে গাছের জন্য বিষক্রিয়া ঘটায় এবং পরিবেশের ক্ষতি করে। এই পরিমাণ যদি খুব বেশি হয় তবে ফসল সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে।
4: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন এবং জানলেন যে কিভাবে মাটি পরীক্ষা করতে হবে এবং মাটি পরীক্ষার পর সার দিলে কিভাবে আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। নিশ্চয়ই আপনারা উপকৃত হয়েছেন আজ এ পর্যন্তই।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের এই জাতীয় জীবনে পলিথিন ব্যবহার করাটা কিন্তু দিনকে দিন প্রচণ্ড বিরক্তির উদ্রেক করছে। পলিথিন ব্যবহার শুধুমাত্র শারীরিক ক্ষতি করে তা কিন্তু নয়, বরঞ্চ আমাদের জমির উর্বরতা কমিয়ে দেয়। আর প্রিয় শ্রোতা, পলিথিন ব্যবহার রোধে আমার, আপনার, আমাদের সবার প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি করা। আর এই মুহূর্তে শুনব পলিথিন ব্যবহার রোধে সচেতনতামূলক গান। খান আসিফুর রহমান আগুন ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে শুনবেন আমাদের অপরাধে প্রকৃতি কাঁদে চমৎকার এই গানটি, যার গীতিকার জোবায়েদ হোসেন পলাশ, সুর করেছেন আলমগীর হায়াত রুম্মন। চলুন শ্রোতা বন্ধুরা শুনে আসি চমৎকার এই গানটি।

0: পলিথিন ব্যবহার রোধে সচেতনতামূলক এই গানের সাথে প্রিয়শ্রোতা চলে এসেছি আমাদের আজকের কৃষি সমাচারের একেবারে শেষের দিকে। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আজকের মতন কৃষি সমাচার থেকে এখানেই বিদায় নিচ্ছি।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। অনুষ্ঠানটির গ্রন্থনা এবং উপস্থাপনায় নওশিন ফরহান নূর, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
2: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন বাংলায় খবর।

আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শনিবার 16ই জ্যৈষ্ঠ, 12ই জিলহজ, 30শে মে। বাংলাদেশ বেতার, খবর পড়ছি আফজাল হোসেন। শুরুতেই শিরোনাম। যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে দেশে আজ পালিত হচ্ছে স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী। ঈদ উল আজহার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য ব্যবস্থাপনায় দায়িত্ব অবহেলায় ঢাকার 2 সিটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাময়িক বরখাস্ত। 48 ঘন্টার মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের ব্যর্থতায় ঢাকার 2 সিটির 6 কর্মকর্তাকে প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। অধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। সৌদি আরবে পবিত্র হজ

0: ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ব্যাপারে বৈঠক করলেন ডোনাল্ড ট্রাম্প। কেবল কথাই নয়, ওয়াশিংটনের কাজেই আস্থা রাখবে তেহরান, বলেছে ইরান। এবং এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে আজ স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী আজ। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য তাকে হত্যা করে। এবারে শুনুন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে একটি বিশেষ প্রতিবেদন।
2: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসেছিলেন ধূমকেতুর মতো, কিন্তু রেখে গেছেন ধ্রুবতারার মতো এক দীপ্ত আলো। 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার বাগবাড়ির এক সাধারণ মাটিতে জন্ম নিয়েছিলেন তিনি। কে জানত এই শিশুই একদিন হয়ে উঠবে বাংলাদেশের ইতিহাসের রূপকার এবং পথ প্রদর্শক। সময়ের স্রোতে ভেসে তিনি যোগ দিলেন সেনাবাহিনীতে। দেশের প্রতি অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে করতেই 1960 সালে তার জীবনে বসন্তের মতো এসেছিলেন বেগম খালেদা জিয়া। শুরু হলো এক নতুন পথ চলা, যা কেবল দাম্পত্যের নয়, ছিল এক মহাকাব্যিক ইতিহাসের মেলবন্ধন। 1971 সাল, চারদিকে যখন ঘোর অন্ধকার, 25 মার্চের কাল রাত্রের নৃশংস হত্যাকাণ্ডের পর জাতি যখন দিশাহীন, সে সময় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে এলো এক অকুতোভয় কণ্ঠস্বর। মেজর জিয়ার কণ্ঠে স্বাধীনতার সেই অমিয় ঘোষণা বাঙালির বুকে জ্বালিয়ে দিয়েছিল মুক্তির অনির্বাণ শিখা। রক্তক্ষয়ী যুদ্ধের পর জন্ম নিল স্বাধীন বাংলাদেশ। পরবর্তীতে ইতিহাসের এক ক্রান্তিলগ্নে দেশ মাতৃকার আহ্বানে তিনি গ্রহণ করেছিলেন রাষ্ট্রপতির গুরুভার। শুধু শাসন নয়, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত চষে বেড়ালেন জিয়াউর রহমান, রোপণ করলেন বহুদলীয় গণতন্ত্রের বীজ। 1978 সালে জন্ম দিলেন বাংলাদেশের জাতীয়তাবাদের অবিনাশী দর্শন, আর সেই দর্শনকে ধারণ করেই আলোর মুখ দেখল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জনগণের বিপুল রায়ে পুনরায় নির্বাচিত হয়ে গঠন করলেন এক যুগান্তকারী সরকার। জিয়া মানেই ছিল এক সোনালী অধ্যায়। তার শাসন আমলে বাংলাদেশ দেখেছিল এক নতুন অর্থনৈতিক বিপ্লব। খালকাটা কর্মসূচি, সবুজ বিপ্লব আর স্বনির্ভরতার মন্ত্রে উজ্জীবিত হয়েছিল গ্রামীণ অর্থনীতি। শুধু তাই নয়, বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকাকে তিনি এনে দিয়েছিলেন অনন্য মর্যাদা। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সারা বিশ্বে বাংলাদেশের শ্রমবাজারের দ্বার উন্মোচন করেছিলেন তিনি, আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার সেতুবন্ধন রচনায় তারই মস্তিষ্ক প্রসূত ফল ছিল আজকের সার্ক। কেমন ছিল জিয়াউর রহমানের শাসনকাল, যেমনটা বাংলাদেশ বেতারকে বলছিলেন কয়েকজন?
3: যথেষ্ট ভালো ছিল, তার অবদান কেউ বলতে পারবে না। সে যে কাজ বাজ করছে ওটা চিরদিন অমর হয়ে থাকবে। তার শাসন আমলে তিনি যে কাজগুলো করছেন, দেশের যত ভালো ভালো কাজ, যেমন খাল খনন থেকে শুরু করে কৃষকদের সহযোগিতা থেকে শুরু করে বিদেশে প্রবাসীদেরকে যে ফ্যাসিলিটি সে দিয়েছে, আমি শুনেছি যে খুব ভালো ছিল ওই সময়টা।
2: কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যিনি স্বাধীনতার ডাক দিয়ে জাতিকে জাগিয়েছিলেন, সেই মহানায়ক চির বিদায় নিয়েছিলেন ভোরের আলো ফোটার আগেই। 1981 সালে ব্যক্তি জিয়াউর রহমানকে ঘাতকের বুলেট স্তব্ধ করে দিয়েছিল ঠিকই, কিন্তু তার আদর্শকে মুছে দিতে পারেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ সমাপ্ত করে করার গুরুদায়িত্ব কাঁধে তুলে নেন তার সুযোগ্য সহধর্মিনী বেগম খালেদা জিয়া, যিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
4: তার সহধর্মিনী বেগম খালেদা জিয়া অনেক কাজ করে গেছে।

0: বাংলাদেশের মানুষ রাধিকা কালাম ছয় তার খুব চাইতো আর কি, আসলে খুব ভালো মানুষ ছিল।
1: যখন আমরা ছোট ছিলাম তখন শুনছিলাম যে জিয়াউর রহমান অনেক ভালো লোক ছিল, জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিল তখন সৌদি আরবের সাথে নাকি ওনার সম্পর্ক ভালো ছিল, তখন আমাদের বাংলাদেশি বাঙালিরা অনেক ওই দেশে পাঠাইতো, কাজ টাজ করতো।
2: আজ চার দশক পর সেই মহান নেতার রক্ত ও আদর্শের যোগ্য উত্তরসূরী তারই সুযোগ্য সন্তান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনার পবিত্র দায়িত্ব পালন করছেন। পিতার সেই অসমাপ্ত স্বপ্ন, সেই স্বনির্ভর ও স্বাবলম্বী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তিনি আজ ১৬ কোটি মানুষের আলোকবর্তিকা। ৩০ মে আসে, ৩০ মে যায়, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোনো নির্দিষ্ট ক্যালেন্ডারের পাতায় বন্দী নন। তিনি মিশে আছেন এদেশের বাতাসে, ফসলের মাঠে আর প্রতিটি মুক্তিকামী মানুষের হৃদয়ের মণিকোঠায়। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
3: এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাদাসিদী নির্বাহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং একজন বাস্তববাদী ও কর্মোদ্যমী রাষ্ট্রনায়কের স্বরূপ জনগণের মণিকোঠায় চিরজাগরুক থাকবে। তিনি আশা প্রকাশ করে বলেন, শহীদ জিয়ার কর্মময় জীবন, অগাধ দেশপ্রেম, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠায় অটলতা, স্বনির্ভর উন্নয়ন ভাবনা ও জীবন আদর্শ নতুন প্রজন্মের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপি গত ২৫ মে থেকে ১লা জুন পর্যন্ত আট দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সারাদেশে বিশেষ পোস্টার প্রকাশ, দলীয় নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ, সংবাদপত্র ও অনলাইন পোর্টালে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ। কর্মসূচির অংশ হিসেবে আজ ভোরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারাদেশের সকল স্তরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে। আজ বেলা ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তর নেতাকর্মীরা রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন। কবর জিয়ারত শেষে সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানায় এবং দেশের অন্যান্য ইউনিটে অসচ্ছল ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র, চাল, ডাল সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। আগামীকাল বেলা ২টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী আয়োজনের প্রস্তুতি এবং দলের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন সভা সমাবেশ নিয়ে গতকাল রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার ভুল করলে সমালোচনা করা যাবে, তবে চক্রান্ত মেনে নেওয়া হবে না। তিনি বলেন, জাতীয় দুর্যোগ ও দারিদ্র্য সহ সব সমস্যা সমাধানে সরকার কাজ করছে, যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার সবকিছুই সরকার বাস্তবায়ন করতে যাচ্ছে। রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি সচক্ষে পর্যবেক্ষণ করতে বিভিন্ন স্পট ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বিকেল থেকে সন্ধে ৬টা পর্যন্ত প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী গাড়ি নিয়ে গুলশান অ্যাভিনিউর বাসা থেকে বেরিয়ে গুলশান ১ নম্বর সড়ক হয়ে হাতিরঝিল, রামপুরা রোড ও মালিবাগের আবুল হোটেল দিয়ে তালতলা মার্কেট হয়ে বাসা বোঝান। এরপর প্রধানমন্ত্রী কমলাপুর স্টেডিয়াম, সাইদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ি মোড় দিয়ে ধোলাইখাল হয়ে শহীদ ফারুক সড়ক, দয়াগঞ্জ সড়ক দিয়ে নারিন্দা হয়ে রায়েরশাহ বাজার মোড়, আদালত সড়ক হয়ে নয়াবাজার, বংশাল রোড হয়ে গুলিস্তান, শাহবাগ হয়ে এলিফ্যান্ট রোড যান। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে নিউ মার্কেট হয়ে সায়েন্স ল্যাবরেটরি থেকে ডান দিকে কলাবাগান, মিরপুর রোড ও সিটি কলেজের সামনে দিয়ে সীমান্ত স্কোয়ার হয়ে জিগাতলা বাস স্ট্যান্ড দিয়ে ২৭ নম্বর সড়কে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে মহাখালী এলাকায় যান এবং এলাকায় নগর কর্তৃপক্ষের বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি প্রত্যক্ষ করেন। ৪৮ ঘন্টার মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশনের স্থান পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ পালনে ব্যর্থতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬ কর্মকর্তাকে প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গতরাতে প্রধানমন্ত্রীর কাছ থেকে এই নির্দেশনা পেয়েছেন বলে জানিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এ ২ সিটি কর্পোরেশন ফেডারেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের 48 ঘণ্টার মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশনের স্থান পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। এর আগে গতকাল বিকেলে এ দুই সিটি কর্পোরেশন এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণে দায়িত্বে অবহেলার জন্য দুই সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে অপসারণ করে তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তারা হলেন ঢাকা উত্তরের কর্পোরেশনের জোন 5-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান ও দক্ষিণ সিটি কর্পোরেশনের জোন 1 আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালে মুস্তানসির। গতকাল সন্ধ্যে 6টা পর্যন্ত মোট 19,641 টন কোরবানির বর্জ্য মাতোয়েল ল্যান্ডফিল্ডে চূড়ান্ত ডাম্পিং করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেবল বৃহস্পতিবার দিবাগত রাত 12টা থেকে গতকাল সন্ধ্যে 6টা পর্যন্ত মোট 4,827 টন বর্জ্য মাতোয়েল ল্যান্ডফিল্ডে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকেই।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি সুপ্রভা সেবতী। পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে দেশজুড়ে গতকাল বিরাজ করে উৎসবের আমেজ। ঈদের এই আনন্দময় দিনে পরিবার পরিজন, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব নিয়ে বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়ান অনেকেই। ঈদুল আজহা উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় এখন অনেকটাই ফাঁকা রাজধানীর রাস্তাঘাট। রাস্তায় নেই গাড়ির চাপ, শব্দদূষণ। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো গতকাল ফাঁকা দেখা গেছে, তবে বিনোদন কেন্দ্রগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। আরও শুনুন প্রতিবেদনে।
6: ঈদকে কেন্দ্র করে ছুটির আনন্দে মেতেছেন নগরবাসী। শুক্রবার সকাল থেকেই পরিবার পরিজন ও আত্মীয় স্বজন নিয়ে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। দর্শনার্থীদের উপস্থিতিতে সরগরম ছিল চিড়িয়াখানা এলাকা। জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীরা টিকিট সংগ্রহ শেষে একে একে প্রবেশ করতে থাকেন ভেতরে। নারী পুরুষ শিশু কিশোর সহ সব বয়সী মানুষের উপস্থিতিতে চিড়িয়াখানার ভেতর ও বাইরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। এদিকে বিভিন্ন জাতের পশুর খাঁচার সামনে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। কেউ কেউ আবার গাছের নিচে বসে জিরিয়ে নিচ্ছিলেন। পরিবার নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে আসা দর্শনার্থীরা বলেন, এছাড়াও পরিবারের সঙ্গে চিড়িয়াখানায় ঘুরতে আসা ছোট বাচ্চাদের আনন্দ ছিল চোখে পড়ার মতো।
7: বাঘ দেখছি, সাপ দেখছি, বাদর দেখছি, হরিণ দেখছি, ময়ূর দেখছি, প্রথম দেখছি এমন বাঘটা।
6: জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, সাধারণত ঈদের পরের এই সময় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় বেশি হয়ে থাকে। এছাড়াও রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
5: নিজেদের অধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পবিত্র হজ পালন শেষে গতরাতে শুরু হয়েছে ফিরতি হজ ফ্লাইট। সৌদি আরবের স্থানীয় সময় রাত 12:10 জেদ্দার কিং আবদুল্লা আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে প্রথম ফিরতি ফ্লাইট।
8: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
8: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বৃদ্ধির চুক্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একটি বৈঠক করেছেন। এ সময় তিনি বলেন, ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি না করার, হুরমুজ প্রণালী উভয় দিকে অবাধ জাহাজ চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়ার এবং জলপথে থাকা সমস্ত মাইন ধ্বংস করার বিষয়ে সম্মত হতে হবে। ট্রাম্প বলেন, বৈঠকটি হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত হয়েছে। এই রুম সাধারণত বড় ধরনের সংকট মোকাবেলার জন্য ব্যবহৃত হয়। বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা বলেছেন, দুই দেশ একটি চুক্তির কাঠামোতে সম্মত হয়েছে যা ট্রাম্প ও ইরানের নেতৃত্বের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই চুক্তির আওতায় যুদ্ধবিরতি 60 দিনের জন্য বাড়ানো হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হবে। এদিকে ইরানের শীর্ষ আলোচক ও সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, তেহরান ওয়াশিংটনের কথায় নয়, কেবল তার কাজেই আস্থা রাখবে। লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 14 জন নিহত হয়েছেন। গতকাল এই হামলা চালানো হয়। এ সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সম্প্রসারিত স্থল অভিযান পরিচালনার জন্য ইসরায়েলি বাহিনী লেবাননের লিতানি নদী অতিক্রম করে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনার পর গত 17 মে যুদ্ধবিরতির মেয়াদ আরও 45 দিন বাড়ানো সত্ত্বেও ইসরায়েল সর্বশেষই সামরিক অভিযান শুরু করে। এদিকে গতকাল পেন্টাগনে লেবানন ও ইসরায়েলের সামরিক প্রতিনিধিদল নিরাপত্তা বিষয়ক বৈঠক করে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, গাজার শতভাগ ভূখণ্ডই ফিলিস্তিনিদের হওয়া উচিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বৃহস্পতিবার গাজা উপত্যকার 70% এলাকার ওপর নিয়ন্ত্রণ সম্প্রসারণের পরিকল্পনা ও পরবর্তীতে পুরো গাজা দখল করা হতে পারে বলেও ইঙ্গিত দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন। খেলার খবর ক্রিকেট। আজ এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে বাংলাদেশ স্বাগতিক স্কটল্যান্ডের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সন্ধে 7টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 11 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 41 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে দেশে আজ পালিত হচ্ছে স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শহাদতবার্ষিকী। ঈদ উল আজহার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য ব্যবস্থাপনায় দায়িত্বে অবহেলায় ঢাকার 2 সিটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাময়িক বরখাস্ত। 48 ঘণ্টার মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার ও ডেঙ্গুর প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের ব্যর্থতায় ঢাকার 2 সিটির 6 কর্মকর্তাকে প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। অধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। এবং এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে আজ স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা, আজ 30 মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী। 1981 সালের 30 মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে তিনি নির্মমভাবে নিহত হন। তিনি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক। মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাঁকে বীর উত্তম উপাধিতে ভূষিত করেন। 1978 সালের 1 সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। তিনি 4 বছর বাংলাদেশ শাসন করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা।

0: প্রিয় শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ বাংলাদেশ বেতারের নিয়মিত অনুষ্ঠান সুখের ঠিকানায়।
1: শ্রোতা বন্ধুরা, আজ আমরা জানব নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক প্রসবের গুরুত্ব সম্পর্কে। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ABM শাহিনুজ্জামান। তো আজকে বিষয়ে চলে যাই, নিরাপদ মাতৃত্ব বলতে কি বুঝি সেটা প্রথমে জানতে চাইব।
2: নিরাপদ মাতৃত্ব বলতে আমরা যেটি বুঝি, আমরা যদি সাধারণটা বাংলায় বলি, সেটা হচ্ছে যে মা এবং নবজাতক শিশু দুজনের সুস্থতা নিশ্চিত করে এবং দুজনের যে মৃত্যুর ঝুঁকি রয়েছে সেটিকে কমিয়ে তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করাটাই হচ্ছে নিরাপদ মাতৃত্ব।
1: আর নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করে প্রাতিষ্ঠানিক প্রসবের গুরুত্ব আজকের বিষয়, যে এখন আপনার কাছে জানতে চাইব যে প্রাতিষ্ঠানিক প্রসব বলতে আমরা কি বুঝি।
2: আচ্ছা, এখানে দেখেন প্রশ্নেই কিন্তু রয়েছে প্রাতিষ্ঠানিক প্রসব বলতে আমরা কি বুঝি। প্রাতিষ্ঠানিক মানে হচ্ছে প্রতিষ্ঠান। হ্যাঁ, তার মানে একটা সময় ছিল বা এখনো দেখা যায় যে অনেক গর্ভবতী মাকে প্রসব করানো হয় কোথায়, বাড়িতে। আমরা যেটিকে বলছি যে না, বাসায় না, কোনো যে আপনার প্রতিষ্ঠান অর্থাৎ কোনো হাসপাতাল হোক, কোনো কমিউনিটি ক্লিনিক হোক, কোনো ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র হোক বা মেডিকেল কলেজ হোক, যেখানেই হোক না কেন, এমনকি সেটা যদি কোনো বেসরকারি ক্লিনিক হয়, যেটি হোক না কেন, অর্থাৎ বাড়িতে কোনো ধরনের প্রসব না করিয়ে কোনো স্বাস্থ্যসম্মত বিজ্ঞানসম্মত কোনো একটি প্রতিষ্ঠানে যে প্রসবটা আমরা করাবো সেটাই আসলে প্রাতিষ্ঠানিক প্রসব।
1: প্রাতিষ্ঠানিক প্রসবে মাতৃমৃত্যু রোধে কি কি সহায়ক ভূমিকা পালন করে?
2: জি, আসলে একটি জিনিস খেয়াল করেন যে বর্তমানে একটি কথা রয়েছে যেটি হচ্ছে যে SDG বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, যেটিকে আমরা 2030 বলছি। তো 30 সালের ভিতরে বাংলাদেশ সরকারের যে লক্ষ্যটা সেটা হচ্ছে মাতৃমৃত্যু 70 নামিয়ে আনতে হবে।
1: হ্যাঁ,
2: তো 70 যদি আমাদের নামাতে হয় তাহলে অবশ্যই আমাদের যে ডেলিভারিগুলো রয়েছে, প্রসবগুলো রয়েছে, সেগুলো অবশ্যই প্রাতিষ্ঠানিক হতে হবে। কেননা আমরা জানি একজন গর্ভবতী মা মাত্রই তিনি ঝুঁকিপূর্ণ, এটা আমাদেরকে ধরেই নিতে হবে। তো যখন তিনি বাসায় কোনো ধরনের ডেলিভারি করাবেন তখন তার যেই জীবনের কিছু শঙ্কা বা আপনার হচ্ছে জরুরি অবস্থার তৈরি হয় সেই জিনিসগুলো কিন্তু বাসাতে ব্যবস্থাপনা করার কোনো সুযোগ নেই। ধরে নিন একটা জিনিস হচ্ছে, একটা মা রক্তক্ষরণ হলো, এই সময় রক্ত লাগবে, তিনি কি বাসায় এই সেবাটি নিতে পারবেন? কখনোই না। আবার এমন হতে পারে একজন মার হচ্ছে খিচুনি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, সেটা কি তিনি বাসায় কি এই সেবাটি নিতে পারবেন বা এই ব্যবস্থাটা গ্রহণ করতে পারবেন? কখনোই না। তো সেই ক্ষেত্রে অবশ্যই একজন মা যদি কোনো একটি প্রতিষ্ঠান অর্থাৎ কোনো হাসপাতাল হোক, উন্নততর সেবা কেন্দ্র হোক, সেখানে যদি তিনি এই প্রসব সেবাটি গ্রহণ করেন তাহলে তার যে জরুরি অবস্থাগুলো রয়েছে সেই অবস্থাগুলো আমরা সঠিকভাবে ব্যবস্থাপনা করে মা এবং নবজাতক দুজনেরই কিন্তু মৃত্যুর ঝুঁকি কিন্তু কমাতে পারবো।
1: আর বর্তমান সরকার কিন্তু একদম হাতের কাছে স্বাস্থ্যসেবা দিয়েছে, প্রত্যেকটি জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে, সবখানে কিন্তু আমাদের স্বাস্থ্যসেবাটা অনেক বেশি উন্নত। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রাতিষ্ঠানিক প্রসব অথবা নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণে, এই সেবা বৃদ্ধিকরণে আর কি কি করণীয় রয়েছে?
2: আমি যেটি বলতে চাই, একজন গর্ভবতী মাকে দু ধরনের সেবা নিতে হয়, একটি হচ্ছে আপনার ANC বা প্রসব পূর্ব সেবা, আর একটা হচ্ছে প্রসব পরবর্তী সেবা, যেটাকে আমরা PNC বলি। তো সাধারণত একজন মাকে হচ্ছে 4 বার এই সেবাটি নিতে হয়, যেটা হচ্ছে প্রসব পূর্ব সেবা, ANC যেটিকে আমরা বলছি। তো ANC-র মাধ্যমে যেটি হয় সেটি হচ্ছে যে একজন গর্ভবতী মার যে সমস্ত ঝুঁকিগুলো রয়েছে সেটি কিন্তু আগেই কিন্তু চিহ্নিত করে ফেলা যায়, ঠিক আছে। ঠিক তেমনই সন্তান প্রসব করা থেকে শুরু করে 42 দিন পর্যন্ত একজন মা কিন্তু ঝুঁকির মধ্যে থাকে, এবং এর মধ্যে যদি কোনো মা মারা যায় তারটিকেও আমরা মাতৃমৃত্যু হিসাবে ধরি। যখন আমরা প্রাতিষ্ঠানিক সেবা তাকে দেই তখন কিন্তু তার এই যে ঝুঁকিগুলো রয়েছে সেই ঝুঁকিগুলো কিন্তু আমরা চিহ্নিত করে নিরসন করি, এবং তার এই যে মৃত্যুর, শুধু মা নয় শিশুরও মৃত্যুর হারটা কমিয়ে নিতে পারি। যে বাংলাদেশে মাতৃমৃত্যু একটা সময় ছিল অনেক বেশি,
1: অনেক বেশি,
2: সেটি এখন হচ্ছে প্রতি লাখে 167 আমরা বলছি। দক্ষ জনবল তৈরি করছেন, তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের হাসপাতালগুলোকে যে উন্নততর ব্যবস্থাপনা রয়েছে সেগুলো করছেন, এবং সেই সাথে লোকবল যে নিয়োগ সেটিও করছেন। আবার সেই সাথে আরেকটি বিষয় হচ্ছে যে এই যে প্রাতিষ্ঠানিক প্রসব সেবার যে গুরুত্ব, ঠিক আছে, সেই ধরনের মেসেজগুলো, সেই ধরনের বার্তাগুলো, এটার প্রয়োজনীয়তাটা কি, সেই বার্তাগুলো কিন্তু দেওয়ার ব্যবস্থা করছে। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা প্রাতিষ্ঠানিক সেবা তো শুধু একটা মা হয়তো হাসপাতালে আসলো, আমরা সেবা দিলাম, বিষয়টা সেটা না, তারও আগে কিন্তু কিছু ব্যবস্থাপনা থাকে, যেমন তার পুষ্টির বিষয়টা থাকে, তার খাবারের বিষয় থাকে, তার শারীরিক যত্নের বিষয় থাকে, তারপর হচ্ছে যে পরিবারের যে সদস্যরা রয়েছে তাদের ভূমিকার যে বিষয়গুলো থাকে, এই সবগুলো জিনিস কিন্তু নিরাপদ বা প্রাতিষ্ঠানিক প্রসব সেবার সাথে কিন্তু জড়িত। এবং সেই সাথে গর্ভবতী মাদেরকে কিন্তু অনেক ধরনের প্রণোদনা দিচ্ছেন। আপনারা জানেন সরকার হচ্ছে মাতৃত্বকালীন ভাতা নিশ্চিত করছে, এবং কোনো প্রতিষ্ঠানে হাসপাতাল বা আমাদের মাতৃসদনগুলোতে ডেলিভারি হলে সেই ক্ষেত্রে তাদেরকে একটি কিন্তু আর্থিক যে সহযোগিতার ব্যাপারগুলো রয়েছে সেগুলোও কিন্তু হচ্ছে যে নিশ্চিত করছেন। হ্যাঁ, আমি মনে করি যে সরকারের পাশাপাশি আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের যেই আত্মীয় স্বজন রয়েছে যারা আমাদের সমাজের সুশীল সমাজ রয়েছে, তাদেরকেও কিন্তু এই বাড়িতে কোনো প্রসব না করিয়ে নিরাপদ মাতৃত্ব আপনার নিশ্চিতকরণে তাদেরকেও কিন্তু হচ্ছে যে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বিশেষত যে সমস্ত মানুষ কম শিক্ষিত, স্বল্প শিক্ষিত, তাদের কাছে কিন্তু এটার উপলব্ধি কিন্তু তুলে ধরতে হবে। তাহলেই কিন্তু আমরা আরও হচ্ছে মাতৃ এবং শিশু মৃত্যু হ্রাস করে সরকারের হাতকে আরো শক্তিশালী করতে পারব।
1: একটা সুস্থ মা মানে একটা সুস্থ শিশু জন্ম দেওয়া, আর এই সুস্থ শিশুই কিন্তু আমাদের ভবিষ্যৎ নাগরিক। শ্রোতা বন্ধুরা, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আজকের বিষয় ছিল নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক প্রসবের গুরুত্ব সম্পর্কে আমরা এতক্ষণ বিস্তারিত জানলাম। আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন এবিএম শাহিনুজ্জামান।
3: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তা: জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন। বাসার ভিতরে ও চারপাশে নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন ও পরিষ্কার রাখুন। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন, এবং মনে রাখবেন এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে।
1: শ্রোতা বন্ধুরা, আজকের সুখের ঠিকানা অনুষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। আজকের সুখের ঠিকানা অনুষ্ঠানটি গ্রন্থন উপস্থাপনায় ছিলাম তানিয়া পারভিন,
4: শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন,
1: আর সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
5: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক অনুষ্ঠান জনতার জিয়া। গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় মোহাম্মদ জুবায়দুল ইসলাম।
1: আজ 30 মে, জাতির জন্য একটি কলঙ্কিত দিন। চট্টগ্রামের সার্কিট হাউসে ঝড় বাদলের রাতে এদেশের মহান নেতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নির্বাক হয়েছে জাতি, সমগ্র দেশ শোকে মুহ্যমান হয়ে প্রতিবাদে ফেটে পড়ে। এই দিনে আমরা হারিয়েছি আমাদের আত্মার আত্মীয়। প্রেসিডেন্ট জিয়া এদেশের প্রতিটি ক্রান্তিকালে নিজের জীবন বাজি রেখে আমাদের পাশে দাঁড়িয়ে রক্ষা করেছেন। আজ সেই কষ্টের 30 মে। আজকের এই দিনে সমগ্র জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করছে সেই বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, আমাদের প্রাণের মানুষ প্রেসিডেন্ট জিয়াকে। জিয়া, তুমি আছো মিশে আমাদের অন্তরে, তুমি আছো সোনালি ধানের শীষে, তুমি আছো সবুজ প্রান্তরে। তুমি মৃত্যুহীন প্রাণ, তোমার মৃত্যু নেই। তুমি আমাদেরকে পথের দিশা দিয়েছ, অন্ধকার থেকে আলোর পথে নিয়েছ। তুমি আমাদের এক অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা। তোমার মৃত্যু নেই, তুমি মৃত্যুঞ্জয়ী। একটি জাতির জন্য যুবশক্তি শক্তিশালী গোষ্ঠী। যুব সমাজকে বাইরে রেখে একটি দেশের উন্নয়ন ও পরিবর্তন সম্ভব নয়। দেশ জাতিকে এগিয়ে নিতে হলে সংগঠিত কর্মদক্ষ যুব সমাজের প্রয়োজন। সে কথা মাথায় রেখে প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের দিশাহীন যুব সমাজকে সংগঠিত করে দেশ গঠনে উদ্বুদ্ধ করার উদ্যোগ গ্রহণ করেন।

0: মুক্তিযুদ্ধের পর স্বাধীন এই দেশে যুবক ছাত্রসহ সব সেক্টরকে ধ্বংস করা হয়েছে। অবৈধ অস্ত্রের ব্যবহার আর অপরাধে জড়িয়ে পড়ে যুব সমাজ। সেখান থেকে যুবকদের সুশৃঙ্খল জীবনে ফিরিয়ে আনতে প্রেসিডেন্ট জিয়া তাঁর দলের সংগঠন হিসাবে 27 অক্টোবর 1978 খ্রিস্টাব্দে জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠা করেন।
1: এই সরকারকে খুব শক্তিশালী করে, পাথরের মতো শক্তিশালী করে, বিদ্যুতের মতো চমৎকার করে আমাদের সমস্যার সমাধান করতে।
0: বাংলাদেশে জাতীয়তাবাদ, উৎপাদনমুখী রাজনীতি ও যুবশক্তিকে কর্মমুখী করার লক্ষ্যে এই অঙ্গ সংগঠনের প্রতিষ্ঠা করা হয়। তিনি অনুধাবন করেন, যুব সমাজকে বিপদ থেকে সুপথে আনতেই হবে, তা না আনতে পারলে স্বাধীনতা মুক্তিযুদ্ধ সব অনর্থে পরিণত হবে, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি হুমকির মুখে পড়বে, দেশের অর্থনীতি ও সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। তিনি যুবকদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে কর্মদক্ষ যুবশক্তি প্রতিষ্ঠার জন্য জাতীয় যুব সংস্থা প্রতিষ্ঠা করেন। প্রত্যেক বিভাগীয়, জেলা এবং থানায় এই যুব সংস্থা তাদের কার্যক্রম শুরু করে, খাল খনন করে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করার জন্য যুবকদের কাজে লাগান। সেই সময়ে সংগঠিত যুব সমাজ প্রেসিডেন্ট জিয়ার 19 দফা কর্মসূচিকে বাস্তবায়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করে।

0: যুবকরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গ্রামীণ রাস্তা নির্মাণ করে দুধারে ফলের গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, এদেশ হয়ে ওঠে আরো সবুজ আরো সুন্দর। জিয়ার নেতৃত্বে যুবকদের বেকারত্ব দূর হয়, যুবকদের প্রতিটি হাত হয় কর্মীর ও উন্নয়নের হাতিয়ার। প্রেসিডেন্ট জিয়া যুবকদের কাজের স্বীকৃতি স্বরূপ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 1976 খ্রিস্টাব্দে প্রথমবারের মতো যুব পদক চালু করেন। তিনি 1978 খ্রিস্টাব্দে যুবকদের জন্য যুব মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। প্রেসিডেন্ট জিয়ার প্রতিষ্ঠিত যুব সংস্থার মাধ্যমে 1981 খ্রিস্টাব্দে 65,000 বেকার যুবককে প্রশিক্ষণ দিয়ে নিজেদের স্বাবলম্বী হতে ঋণ ও উদ্যোক্তা সহায়তা দিয়েছেন। প্রেসিডেন্ট জিয়া বিশ্বাস করতেন মেধা, সততা ও নিষ্ঠার বিকল্প নেই, তাই তিনি মেধা বিকাশের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আমরা এখন কথা বলব এদেশের যুব সমাজকে সংগঠিত করার জন্য প্রেসিডেন্ট জিয়ার সাথে ঘনিষ্ঠ হয়ে, যিনি দিন রাত কাজ করেছেন, সৎ, নির্ভীক, স্পষ্টবাদী একজন সজ্জন রাজনীতিবিদ, যিনি এদেশের মুক্তিযুদ্ধে বীরের মতো যুদ্ধ করেছেন, বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, মাননীয় সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
1: জনতার জিয়া অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি।
2: ধন্যবাদ আপনাকে।
1: 30 মে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে এবং এই 30 মে আমরা জিয়াউর রহমানের এই শাহাদত বার্ষিকীতে দাঁড়িয়েছি, আপনাকে পেয়েছি। এই 30 মেতে আমাদের জাতির যে একটা বিভীষিকাময় অবস্থা আসলো, আপনি একটু সংক্ষেপে আমাদেরকে বলবেন জিয়াউর রহমানকে কী প্রেক্ষাপটে হত্যা করা হলো?
2: জিয়াউর রহমান যেহেতু একজন দেশপ্রেমিক ছিল, তিনি দেশের প্রশ্নে অটল ছিলেন, উনি ইনিশিয়েটিভ নিয়েছিলেন সাউথ ইস্ট এশিয়ার সার্ক গঠন করা, একটা কালেকটিভ রিজনাল শক্তি তৈরি করতা, সেটা অনেক মরুল দেশের জন্য চিন্তার বিষয়। যদি ওটাকে কার্যকর করলে কিন্তু আমরা একটা এই দেশে একটা বড় শক্তি হইতাম এই অঞ্চলের। এবং ওনার যে নেতৃত্বটা তো বাংলাদেশের 56,000 বর্গ মাইলের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তাকে দায়িত্ব দেওয়া হচ্ছিল ইরাকি যুদ্ধের মধ্যস্থতাকারী হিসাবে, এটা বুঝতে হবে। এখন ছোট দেশে বড় নেতার জন্মটা করো
1: অনেকে মেনে নিতে পারছিল,
2: রিক্স এটাই প্রমাণ হয়েছে। কথিত হয় 16 বার অ্যাটেম্প ফেল করছে, 17 বার অ্যাটেম্প সাকসেস হয়েছে জিয়াউর রহমানের মারতে। আন্তর্জাতিক ষড়যন্ত্র, একটা দেশ স্বাবলম্বী হচ্ছে, একটা দেশ তার সার্বভৌমত্বের প্রতি অত্যন্ত প্রতিশ্রুতিশীল, জিয়াউর রহমানের মতো একটা ওয়ানেস্ট লোক পারবে, সো দ্যাট এখানে একটা দুর্বল নেতৃত্ব আসলে বৈদেশিক শক্তির হস্তক্ষেপ করাটা খুব সহজ হবে। সব কিছু মিলাই কিন্তু আমাদের দেশটাকে যে স্বাবলম্বী করা, স্বনির্ভর করা, একটা মর্যাদা সম্পন্ন জাতি হিসেবে পৃথিবীর বুকে দাঁড়াবো
1: থামিয়ে দেওয়ার জন্য,
2: এটা তো অনেকে মেনে নিতে পারে নাই। এবং তার যে লিডারশিপ ওই বয়সে সারা বিশ্বকে আকৃষ্ট করে ফেলছে, সেটা তো একটা প্রতিহিংসা থাকে।
0: এবার আমরা আসি যুবকদের উন্নয়নে প্রেসিডেন্ট জিয়ার যে অনবদ্য ভূমিকা, এ বিষয়ে আলোচনায়। যুবকদেরকে সংগঠিত করার জন্য জিয়াউর রহমানের যে পরিক্রমাটা আপনারা অতিক্রম করে আসলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা করেছেন এই যুবদল তৈরির ব্যাপারে, এবং কাউন্সিলগুলো যে গণতান্ত্রিক পদ্ধতিতে তৈরি করে যুবকদেরকে সংগঠিত করে, একই সাথে যে যুবকরা অসহিষ্ণু ছিল সুশৃঙ্খল করার জন্য আপনারা যে পদক্ষেপগুলো নিয়েছিলেন, সেই পদক্ষেপগুলোতে জিয়াউর রহমানের সাথে আপনাদের কি ভূমিকা ছিল?
2: এক কথা বলা যায় জিয়াউর রহমানের তুলনা, শুধু জিয়াউর রহমান, তার সাথে কাউকে তুলনা করার সুযোগ নাই। উনি যাই করতেন শেয়ার
1: আলোচনার মধ্যে,
2: কমলের 10টা ওয়ার্কশপ হয়েছে, যুব দলের বাইরেও যুব সংগঠন নিয়ে কাজ করে এমন অনেক সংগঠনের লোকটা যোগ দেয়। তারপরে যুব সংস্থা আর যুব দল কিন্তু এক কথা না, ওটা ছিল একটা অটোনোমাস যুব সংগঠন আন্ডার সরকার। যুব সংস্থা যখন গঠন হয় 11 সদস্য বিশিষ্ট, জাস্টিস ওয়াজ এ চেয়ার অর্থাৎ প্রধান, 11 জনের মধ্যে আমি একজন সদস্য ছিলাম, পলিসি মেকিং এর ব্যাপারে, অর্থাৎ একটা আদর্শ। যুবকরা তখন সব কর্মব্যবস্থা, কেউ খালের পারে ওনার সাথে 13 মাইল একসঙ্গে পায়ে হাঁটছে,
1: দেশ গঠনে যুবকদেরকে উনি কাজে লাগিয়ে ফেলেছে
2: 100% লাগাচ্ছে। তারপরে যুবকদেরকে সংগঠিত করে কিভাবে তিনি কাজে লাগাইছেন, এটা আরেকটা চ্যাপ্টার।
1: খাল খনন থেকে শুরু করে সমস্ত জায়গায়
2: যেমন আমাদেরকে পাঠিয়েছিল কমনের ইউথ কনফারেন্স 21, যে স্পিরিটটা কাজ করছে চেতনা ভূতরা। কমনের ইউথ কনফারেন্সে 37টা দেশ একসঙ্গে হয়েছে, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, আরও অনেক সব দেশ, সাউথ আফ্রিকা, কতগুলি দেশ। জিয়াউর রহমানের চেতনা ভূতরা যে আমাদের মধ্যে কাজ করছে, আমরা কিন্তু 37টা দেশের মধ্যে কমনের ইউথ কনফারেন্সে উই গট দ্য বেস্ট রিজাল্ট। সেখান থেকে যে আইডিয়াটা নিয়ে আসছিলাম ওনাকে দেখাইছে, এই যে আজকের পরেরটি
1: বেস্ট রিওয়ার্ড পেয়েছে বাংলাদেশ
2: ওয়েলসে, দশ কাঠা জমির উপরে 10,000 ডিম প্রতিদিন উৎপাদন হয় মাত্র 7 জন। এটা ভিডিও করে আমি ওনারে দিয়েছিলাম। এই তো পোলট্রিতে উনি হাত দিলেন। তো সোদের জিয়া রহমানের একটা কর্মপন্থা, কর্ম উদ্যোগ দিয়ে গেছিলেন। আজকের প্রধানমন্ত্রী ও জিয়া রহমানের নেতৃত্বের ধারাটা কিন্তু অব্যাহত আছে, লক্ষ্য অর্জনের যে ভাবনাটা কিন্তু একই জায়গায় আছে।
0: জিয়া রহমান যে আদর্শের ভিত্তিতে 19 দফা কর্মসূচি গঠন করেছিলেন, সেই 19 দফা কর্মসূচিটা কি ফোকাস হচ্ছে আপনার কাছে মনে হয় এখন?
2: জিয়া রহমানের 19 দফার যে প্রয়োজনীয়তাটা ওই বেসিক ফাউন্ডেশনের পরেই 2030 দেন দা 33 দফা, এটা নতুন যুগের দাবিতে কিছু কিছু নতুন পয়েন্ট আসছে, কিন্তু 19 দফার যে বেসিক কথাগুলি কিন্তু এর বাইরে না। পরিবর্তিত সমাজ রাষ্ট্র ব্যবস্থার কারণে কিছু নতুন আসলেও 19 দফা কিন্তু বিলীন হয়ে যায়নি। এই যে প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অ্যাট দ্য সেম টাইম দ্য চেয়ারম্যান অফ দ্য পার্টি, উনি খালকাটা কর্মসূচি কেন আবার ফেরত আসছেন?
0: জি,
2: কেন সারা দেশে ক্রিয়া নিয়ে তিনি নামলেন? এগুলি কিন্তু যুবকদের আকৃষ্ট করা আর দেশের স্বনির্ভর দেশ করার জন্যে। আমাদের পানি আমরাই সংগ্রহ করে, আমরাই প্রিজার্ভ করে, আমরাই আমাদের উৎপাদনী ব্যবস্থাটা বাড়াবো। পরিবেশের ব্যাপারে, গাছ লাগানোর ব্যাপারে, হাঁস মুরগির খামার, এগুলি তো জিয়াউর রহমানের কর্মকাণ্ড। এই কর্মকাণ্ডগুলি হয়তো মাঝপথে দৃশ্যমান হয়নি, কিন্তু নতুন করে কিন্তু সেটা দৃশ্যমান হচ্ছে।
0: কুটির শিল্প
2: সবকিছু মিলাই দৃশ্যমান হচ্ছে। অর্থাৎ জিয়াউর রহমানের ধারণার বাইরে আমাদের চলার পথ ভিন্নতর হওয়ার কোনো সুযোগ নাই।
0: সুন্দর প্রাণবন্ত আলোচনায় আমরা সমৃদ্ধ হয়েছি এবং জিয়াউর রহমান সম্পর্কে অনেক অজানা কথা আমরা জেনেছি। ধন্যবাদ জানাই বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে।

প্রেসিডেন্ট জিয়া 19 দফার মাধ্যমে দেশ গঠনের যে পরিকল্পনা করেছিলেন তা ছিল যুগান্তকারী এক ইশতেহার। কালের পরিক্রমায় সেই 19 দফার আলোকে 31 দফা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবর্তন করেছেন। জনগণের কল্যাণে যেমন প্রেসিডেন্ট জিয়া নিজেকে উৎসর্গ করেছেন, তাঁরই অনুসৃত পথে হাঁটছেন বর্তমান নির্বাচিত সরকার। তুমি আছো, তুমি থাকবে, তুমি থাকবে আমাদের হৃদয়ে, এদেশের পথে প্রান্তরে, প্রতিটি ধূলিকণায়, ফসলের মাঠে। তোমার মৃত্যু নেই, তুমি মৃত্যুঞ্জয়ী অকুতভয় এক বীর পুরুষ। তুমি সোনালী ধানের শীষে মিশে আছো, আছো ভোরের শিশিরে রক্তিম সূর্যের আভায়। তোমার মৃত্যু নেই, তুমি মৃত্যুহীন প্রাণ জিয়াউর রহমান।

0: এতক্ষণ শুনলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক অনুষ্ঠান জনতার জিয়া। গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ জোবায়দুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনায় প্রেমগোপাল হালদার, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ড. শায়লা আক্তার।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি ভক্তিমূলক নজরুল সঙ্গীতের আয়োজনে। প্রথমেই শোনাব সোহরাব হোসেনের কণ্ঠে খোদা এই গরিবের শোনো মোনাজাত।

0: এতক্ষণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিবেদিত গান শুনলেন। শিল্পী ছিলেন কে এম আবদুল্লাহ, মুর্তুজা মহিন ও নসীন তাবাসসুম স্মরণ। গানটির গীতিকার ছিলেন জোবায়দুল ইসলাম, সুরকার ছিলেন সুমন রেজা খান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুরু হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান স্বাধীনতার ঘোষক জিয়া। উপস্থাপনায় ফাতেমা আফরোজ সোহেলি।
2: ১৯৭১ সাল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের গৌরবময় এক অধ্যায়। ২৫ মার্চের কাল রাতে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম গণহত্যায় স্তব্ধ হয়ে যায় তৎকালীন পূর্ব পাকিস্তান। কিন্তু সেই ঘোর অন্ধকারের মাঝেই জ্বলে ওঠে আশার আলো। ২৬ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বাংলাদেশের স্বাধীনতার এই ঘোষণা বাংলাদেশের আপামর জনগণকে অসীম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে ও প্রাণ উৎসর্গ করতে উজ্জীবিত করে। এই ঘোষণা শুধু একটি বার্তা ছিল না, এটি ছিল মুক্তিকামী বাঙালির হৃদয়ে জ্বালিয়ে দেওয়া স্বাধীনতার অগ্নিশিখা। শুরু হয়ে যায় সশস্ত্র প্রতিরোধ মুক্তিযুদ্ধ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, তিনি সক্রিয়ভাবে রণাঙ্গনে লড়েছেন সম্মুখ সারিতে। নিজের সাহসিকতা এবং কৌশলগত দক্ষতায় নেতৃত্ব দেন সেক্টর ভিত্তিক যুদ্ধে, প্রশিক্ষণ দেন মুক্তিযোদ্ধাদের। মুক্তিযুদ্ধের প্রতিটি অধ্যায় ছিল তাঁর বীরত্বপূর্ণ উপস্থিতি। তিনি এক নম্বর ও ১১ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তাঁর নেতৃত্বে গড়ে উঠেছিল জেড ফোর্স। এই বিশেষ ফোর্স রণাঙ্গনে অগ্রণী ভূমিকা পালন করে। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভূষিত হন বীরোত্তম খেতাবে। স্বাধীনতা পরবর্তী সময়ে প্রেসিডেন্ট হিসেবে দেশের দায়িত্ব গ্রহণের পর তিনি তার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের এক নতুন দিগন্তের সূচনা করেন। তাঁকে বলা হয় বহুদলীয় গণতন্ত্র ও আধুনিক বাংলাদেশের রূপকার। তাঁর সময়ে তৈরি পোশাক শিল্প ও জনশক্তি রপ্তানির মূল ভিত্তি প্রতিষ্ঠিত হয়, যা আজও বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি। তাঁর গৃহীত পররাষ্ট্রনীতি বাংলাদেশের মর্যাদাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল, বিশেষত মুসলিম রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করা এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্পর্ক উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের স্বপ্নদ্রষ্টা। মূলত তিনি ছিলেন একজন নেশন বিল্ডার। ১৯ দফা কর্মসূচি আর কৃষি বিপ্লবের মাধ্যমে তিনি দেশকে নিয়ে গিয়েছিলেন আত্মনির্ভরশীলতা ও সমৃদ্ধির পথে। কিন্তু ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে শাহাদাত বরণ করেন বাংলাদেশের স্বাধীনতার এই মহান নেতা। শোকে স্তব্ধ হয়ে পড়ে গোটা জাতি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি মানুষের গভীর ও অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে তাঁর জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে। আজও তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর মাজারে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার অগণিত মানুষ ছুটে যাচ্ছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম আমাদের স্মৃতিতে অম্লান। তাঁর স্বপ্নকে ধারণ করেই সবার আগে বাংলাদেশ, এই নীতিতে সামনে এগিয়ে যাব আমরা। আজ তাঁর ৪৫তম শাহাদাত বার্ষিকীতে এই হোক আমাদের শপথ, স্বাধীনতার এই মহান ঘোষক ও আধুনিক বাংলাদেশের রূপকারের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।

0: এতক্ষণ শুনলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম এর ৪৫তম শাহাদত বার্ষিক উপলক্ষে বিশেষ অনুষ্ঠান স্বাধীনতার ঘোষক জিয়া। অনুষ্ঠানটির সার্বিক নির্দেশনায় ছিলেন মোহাম্মদ বশিরউদ্দিন, নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা, এবং অনুষ্ঠানটি গ্রন্থনা ও প্রযোজনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম।
1: স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের ৪৫তম শাহাদত বার্ষিকী আজ। তাঁর প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা। বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের পুনরুত্থানকারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে। তার প্রতি শ্রদ্ধা সালাম। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার থেকে। এ পর্যায়ে স্বদেশীয় রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী বুলবুল ইসলাম।

স্টুডিও রেকর্ডে স্বদেশ পর্যায়ে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন বুলবুল ইসলাম। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: লাল সবুজে পতাকা যখন স্বাধীন আকাশে ওড়ে, তখনই মনে পড়ে যায় সেই মহান নেতাকে যিনি স্বাধীনতার উষালগ্নে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। মনে পড়ে মুক্তিযুদ্ধে 9 মাসের কথা, মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিয়ে সে অকুতোভয় সাহসী মানুষটি আমাদের বাংলাদেশকে উপহার দিয়েছিলেন। মনে পড়ে সেই মানুষটিকে যিনি স্বাধীন বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে পরিচিত করতে এদেশের মানুষকে নেতৃত্ব দিয়েছিলেন, যার দিক নির্দেশনায় প্রিয় জন্মভূমি এগিয়ে চলেছিল উন্নয়নের শ্রেণী ধরে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার সাথে তাঁকে স্মরণ করে আমন্ত্রণ জানাচ্ছি ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণে আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি রণক জাহান
2: এবং আমি মোহাম্মদ শাহিনুর রহমান।

শ্রোতা বন্ধু, আজ থেকে 45 বছর আগে এমনই এক দিনে আমরা হারিয়েছি তাকে, যে চট্টগ্রামের কালুরঘাটে 71-এ তিনি আমি মেজর জিয়া বলছি বলে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই চট্টগ্রামেরই সার্কিট হাউসে 81-এর ভোর রাতে একদল বিদ্রোহী সেনার হাতে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শহীদ হতে হয়। শোকের এই আবহের মধ্য দিয়েই দর্পণের নানা আয়োজনে আমরা স্মরণ করব তাঁর অবদানকে।

0: তো বন্ধুরা, আসুন জানিয়ে দিই কী কী থাকছে আজকের এই বিশেষ দিনটিতে। সময়ের পাতায় এই দিন ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য নিয়ে রয়েছে এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতা যুদ্ধ দেশ গঠনে তার অবদান নিয়ে আলোচনা শুনবেন মন ও মননের জিয়া পর্বে। বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের উৎস, বানান, অর্থ উচ্চারণ, বাক্য গঠন, প্রয়োগ অপপ্রয়োগ নিয়ে শুনবেন আমার বাংলা ভাষা। আজকের শব্দ স্বাধীনতা। সবশেষে আমাদের গান পর্বে শুনবেন শহীদ জিয়াউর রহমান স্মরণে একটি গান।
1: জেনে নিলেন আজকের দর্পণ সূচি। ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল অনেক সাড়া জাগানো ঘটনা। জন্ম নিয়েছিলেন এবং মারা গিয়েছেন অনেকেই, যাদের কথা মানুষ আজও স্মরণ করে। এমন কিছু নির্বাচিত তথ্য নিয়ে ইশরাত জাহানের কাছ থেকে শুনব এবারে পর্ব এই দিনে।
2: আজ 30 মে 2026 খ্রিস্টাব্দ, শনিবার, গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের 150তম দিন। আজ 16ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 12ই জিলহজ 1447 হিজরি। চোখ রাখি ইতিহাসের পাতায়। 1859 সালের এই দিনে ইংল্যান্ডের বিগ বেন ঘড়ির ঘণ্টা প্রথমবারের মতো বেজে ওঠে। লন্ডনের ওয়েস্টমিনস্টার এলাকায় সংসদ ভবনের উত্তরাংশের ক্লক টাওয়ারের অবস্থিত সুবিশাল এই ঘণ্টার ওজন 13 টন। এটি বিশ্বের সর্ববৃহৎ শব্দ প্রদানকারী চতুর্মুখী ঘড়ি। 1919 সালের এই দিনে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড ত্যাগের অবিস্মরণীয় চিঠি লিখেছিলেন। তৎকালীন বড়রাট জেমস ফোর্ডকে কবি লিখেছেন, আমাদের সভ্য সরকারের ইতিহাসে এমন অপমানের সময় এসেছে যখন আমাদের সম্মানের প্রতীকগুলি লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। 1954 সালের এই দিনে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ শাসনতন্ত্রের 92 ক ধারার জারির মাধ্যমে শেরেবাংলা এ কে ফজলুল হকের যুক্তফ্রন্ট মন্ত্রী পরিষদ বাতিল করে দিয়ে পূর্ব বাংলায় গভর্নরের শাসন প্রবর্তন করেন। শ্রোতাবন্ধু, আপনাদের মধ্যে যাদের জন্ম আজকের এই দিনে, সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। আজকের এই দিনে জন্ম নিয়েছেন অনেক স্মরণীয় বরণীয় জ্ঞানী গুণীজন। জানিয়ে দেই এমন কয়েকজন ঘনজন্মার কথা। 1010 সালের এই দিনে চীনা সম্রাট রেনজং জন্মগ্রহণ করেন। 1423 সালের এই দিনে জার্মান গণিতবিদ ও জ্যোতির্বিদ জর্জ ভন পারবেচ জন্মগ্রহণ করেন। 1908 সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ পদার্থবিজ্ঞানী ও প্রকৌশলী উলফ গুস্তা আলফভেন জন্মগ্রহণ করেন। মার্কিন রাষ্ট্রপতি জন এফ কেনেডির জন্ম হয়েছিল 1917 সালের আজকের এই দিনে। ম্যাসাচুসেটসের ব্রুকলিনে সম্ভ্রান্ত কেনেডি পরিবারে জন্মগ্রহণকারী জন এফ কেনেডি যুক্তরাষ্ট্রের 35তম প্রেসিডেন্ট ছিলেন। 2001 সালের এই দিনে বাংলাদেশের প্রথম ত্রয়ী টেস্ট টিউব বেবি হীরা মণিমুক্তা জন্মগ্রহণ করে। ডাক্তার পারভিন ফাতেমার তত্ত্বাবধানে আবু হানিফ ও ফিরোজা বেগম দম্পতির এই কন্যা সন্তানদের জন্মের মাধ্যমে বাংলাদেশে কৃত্রিম গর্ভধারণ প্রযুক্তিতে বড় সাফল্য আসে। এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অনেকে। 1941 সালের এই দিনে থাইল্যান্ডের চোকটি বংশের সপ্তম রাজা এবং প্রথম সাংবিধানিক রাজা থাই রাজা প্রজাধিবক মৃত্যুবরণ করেন। তিনি চোকরি রাজবংশের একমাত্র রাজা যিনি সিংহাসন পরিত্যাগ করেন। 1960 সালের এই দিনে রুশ সাহিত্যিক, অন্যতম বিখ্যাত কবি, ঔপন্যাসিক এবং অনুবাদক বরিস লিওনোভিচ প্যাস্টেরনাক মারা যান। 2011 সালের এই দিনে আমেরিকান চিকিৎসক এবং পদার্থবিদ রোজালিন ইয়ালো মারা যান। এবং রেডিও ইমিউনিয় অ্যাসে কৌশল বিকাশের জন্য 1977 সালে যৌথভাবে শরীরতত্ত্ব বা চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। 2012 সালের এই দিনে যুক্তরাজ্যের কেমব্রিজে নোবেল পুরস্কার জয়ী ইংরেজ শরীরতত্ত্ববিদ ও জীব পদার্থ বিজ্ঞানী অ্যান্ড্রু ফিল্ডিং হ্যাক্সলি মারা যান। শ্রোতা বন্ধুরা, এই দিনে পর্বের আয়োজন এটুকুই।

শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জীবন, আদর্শ, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক অবদান নিয়ে আলোচনা খুব অল্প পরিসরে তো সম্ভবই নয়। বহুমুখী কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাঁর আদর্শিক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাঁর চিন্তাধারা প্রতিফলন দেখা যায়। মন ও মননীয় জিয়া পর্বে আমরা এখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নানা অবদান নিয়ে আলোচনা করব। আমাদের অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন তাকে খুব কাছে থেকে দেখা একজন মানুষ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, প্রশাসক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পর্বটি সঞ্চালনা করছেন সজীব দত্ত।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত। আজকে আমাদের সাথে আছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মাননীয় প্রশাসক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি।
1: আপনাকে ধন্যবাদ।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এ ঘোষণা মুক্তিযুদ্ধে কি প্রভাব ফেলেছিল?
1: এটা আসলে বলে বোঝানো যাবে না, কারণ যখন একটা জাতি কম সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল একটা স্বাধীনতা যুদ্ধের জন্য, যেমন তখন তো আমরা ছাত্র ছিলাম, সে অবস্থায় আমরা অপেক্ষা করছিলাম যে কখন যুদ্ধে যাব, কখন যুদ্ধ শুরু হবে। এবং 25শে মার্চে যখন ক্র্যাকডাউন হলো, দিক বিদিক শূন্য সবাই যে কি করব আমরা, তখনই তো ধূমকেতুর মতো আবির্ভাব ঘটেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। তিনি স্বাধীন বেতার কেন্দ্র থেকে সেই সময় প্রথম যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার মধ্য দিয়ে সমগ্র জাতিকে তিনি একটা দিক নির্দেশনা দিয়েছেন এবং সারা পৃথিবীতে তিনি জানান দিয়েছেন যে আজকে নতুন একটা জাতির, নতুন একটা দেশের জন্ম হতে যাচ্ছে। এই যে একটা অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট, এটাই কিন্তু সারা জাতির সামনে একটা বিশাল ভূমিকা রেখেছে। বুকে সাহস নিয়ে তখন কিন্তু আমরা মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি, কখন ট্রেনিংয়ে যাব, কখন যুদ্ধে অংশগ্রহণ করব, সেটার জন্য অপেক্ষা করছিলাম।
0: মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের সামরিক নেতৃত্ব ও সাহসিকতার ভূমিকা কি বলবেন?
1: এটা তো অপরিসীম। তিনি তো তার নিজের জীবনের কথা চিন্তা করেন নাই, নিজের পরিবারের কথা চিন্তা করেন। তিনি ওই যে বাসা থেকে বের হয়েছেন, তিনি তার বাসায় ফিরে যান নাই, ওই রিভল বলে ওইখান থেকে তিনি যাত্রা শুরু করে দিয়েছেন।
0: স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ পুনর্গঠন ও দেশ গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন?
1: প্রথমত দেখেন, যখন দেশ স্বাধীন হয়ে গেল 16ই ডিসেম্বর, তার পরবর্তী পর্যায়ে তো দেশ তো চলছিল না, তখনই কিন্তু আবার 75ই নভেম্বরের ঘটনা ঘটে। এবং সেই সময় দেশের জনগণ ও সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে ওই যে জিয়াউর রহমান, তারা মনে ছিল যে দুঃসময় জিয়াউর রহমানের ঘোষণা এই জাতিকে ঐক্যবদ্ধ করেছিল, মুক্তিযুদ্ধে নিয়ে গেছিল, সেই জিয়াউর রহমানকে এনে আবার রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব দেওয়া হয়। এখানে কিন্তু একটা কথা পরিষ্কার, জিয়াউর রহমান কিন্তু মার্শাল দিয়ে ক্ষমতায় আসেন নাই বা কু করে ক্ষমতায় আসেন নাই। জিয়াউর রহমানকে এই দেশের সেনাবাহিনী এবং জনগণ ঐক্যবদ্ধভাবে জিয়াউর রহমানের হাতে ক্ষমতা তুলে দিয়েছিলেন এবং জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যে সফলতা এনে দিয়েছিলেন দেশে।
0: কৃষি, অর্থনীতি ও গ্রামীণ উন্নয়নে জিয়াউর রহমানের অবদান কিভাবে বাংলাদেশের উন্নয়নে সহায়তা করেছে?
1: এটা তো ধরেন, আগে মানুষ কি করতো, মানে আকাশের দিকে তাকিয়ে থাকতো, কখন বৃষ্টি হবে, কখন ধান রোপণ করবে। কিন্তু জিয়াউর রহমান এসে মনে করলেন যে আজকে আমার যে পানির সমস্যা, এটার জন্য আমি বর্ষাকালের জন্য অপেক্ষা করলে হবে না। সেই সময় তিনি এই কৃষকদের সমবায়ের কথা বলেছেন, তিনজন একসাথে হলে, সমবায় হলে ডিপ টিউবওয়েলের জন্য তিনি লোন দিয়েছেন এবং তার মধ্যে দিয়ে যে দেশে দুর্ভিক্ষে মানুষ মারা গিয়েছে না খেয়ে, তিনি 2 থেকে 2.5 বছরের মাথায় সে দেশের মানুষকে খাইয়েছেন, আবার বিদেশে চাল রপ্তানি করেছেন। এটাই ছিল তার কৃষিতেই, তার খাল খননের মধ্য দিয়ে, তার মৎস্য চাষের মধ্য দিয়ে, তার শিল্প নীতির মধ্য দিয়ে। যে জায়গায় শিল্প কলকারখানাগুলো সব বন্ধ হয়ে গিয়েছিল স্বাধীনতার পরে, তিনি প্রত্যেকটা শিল্প কলকারখানা খুলে দিয়েছিলেন। এমনকি আদমজী মিলের মতো মিলে তিনি 2 শিফটের জায়গায় 3 শিফট চালু করেছিলেন। অর্থাৎ এমন কোনো ক্ষেত্র নাই যেখানে জিয়াউর রহমানের বিচরণ ছিল না। আজকে যে ফরেন রেমিটেন্স যেটা আসে, এটারও একমাত্র দাবিদার হতে পারে জিয়াউর রহমান, কারণ সেই সময় তিনি এই বিদেশে মানুষ পাঠানোর ব্যবস্থা করেছেন। অর্থাৎ তার ফার্স্ট সাইডনেস ছিল, তার সেই চিন্তা ছিল যে দেশটাকে যদি গড়ে তুলতে হয় কোন কোন সেক্টরে আমার কী কী কাজ করতে হবে।
0: জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র এবং পররাষ্ট্র নীতির ক্ষেত্রে তার ভূমিকা
1: দেখেন। জাতীয়তাবাদটা কেন আসলো, আমাদের এখানে বিভিন্ন জাতি থাকবে, বিভিন্ন ধর্ম থাকবে, বিভিন্ন বর্ণ থাকবে, কিন্তু আমরা সবাই বাংলাদেশি, এই কথাটা বলে তিনি সবাইকে একটা ছাতার তলে এনেছিলেন এবং জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। কারণ তার স্লোগানই ছিল ঐক্য ঐক্য ঐক্য, কারণ ঐক্য ছাড়া দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, জাতিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। এই কারণেই কিন্তু সেই বাংলাদেশের জাতীয়তাবাদের কথা বলে, বাংলাদেশের জাতীয়তাবাদী দল সৃষ্টি করে তিনি কিন্তু জাতির সামনে একটা উপহার দিয়েছিলেন।
0: তার আদর্শ ধারণ করে আমাদের তরুণ প্রজন্ম, বর্তমান প্রজন্ম কিভাবে কাজ করতে পারে?
1: একটাই কাজ করতে, যে দেশপ্রেম, সমানুবর্তিতা এবং সততা, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান। জিয়াউর রহমান যে একজন কর্মবীর, তিনি কাজ করতে পছন্দ করতেন, তার সততা এটা তো একটা অপরিসীম। জিয়াউর রহমান যখন মারা যায় তখন তার কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না, জিয়াউর রহমান যখন মারা যায় ঢাকা শহরে তার কোনো বাড়ি ছিল না, জিয়াউর রহমান যখন মারা যায় তার নিজের নামে কোনো গাড়ি ছিল না, অর্থাৎ নিজেকে নিয়ে তিনি চিন্তা করতেন না, তিনি দেশকে নিয়ে চিন্তা করতেন, দেশের মানুষকে নিয়ে চিন্তা করতেন, অর্থাৎ নিজের জীবনটা তিনি শেষ পর্যন্ত বিলিয়ে দিয়েছেন এই দেশের জন্য, এর চেয়ে বড় তার কিছু নাই।
0: আপনাকে আন্তরিক ধন্যবাদ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
1: আপনাকেও ধন্যবাদ, এবং যারা শুনছেন তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আসুন আমরা সবাই চেষ্টা করি দেশটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়।

0: আমরা স্বাধীনতা অর্জন করেছি অনেক ত্যাগে, অনেক রক্ত দিয়ে। কিন্তু স্বাধীনতা শুধু পতাকার বা মানচিত্রের বিষয় নয়। শহীদ জিয়ার এই উক্তি আমাদের স্বাধীনতা সম্পর্কে ভাবতে শেখায়। ১৯৭১ শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিলে সারা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল দেশ রক্ষার প্রত্যয়ে। এই স্বাধীনতা শব্দটি নিয়েই ইকবাল খোরশেদের গ্রন্থনা ও উপস্থাপনায় সাজানো হয়েছে এবারে পর্ব আমার বাংলা ভাষা।
1: আমার বাংলা ভাষা পর্বে আজ আমাদের যে শব্দ নিয়ে আমরা কথা বলবো, সে শব্দটি হল স্বাধীনতা। দন্ত সয়ে বফলা আকার, ধয়ে দীর্ঘিকার, দন্তন্য তয়ে আকার, স্বাধীনতা। স্বাধীনতা কি মায়াবী, কি উজ্জীবিত, কি আপন অধিকারের মধুমাখা এক অমীয় শব্দ। স্বাধীনতা শব্দটি এসেছে স্বাধীন থেকে, সংস্কৃত সয়ে বফলা যুক্ত যোগ অধীন স্বাধীন, যার অর্থ কেবল নিজের অধীন। দন্ত সয়ে বফলা যুক্ত স অর্থ নিজ, অধীন অর্থ আয়ত্ত বা বশীভূত। স্বাধীন শব্দের সঙ্গে তা প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে স্বাধীনতা। স্বাধীন শব্দটি বিশেষণ হলেও স্বাধীনতা কিন্তু বিশেষ্য। স্বাধীন বা স্বাধীনতা লিখতে স্বয়ের নিচে যে বফলাটি ব্যবহৃত হয় সেটি কিন্তু বর্গীয় ব নয়, অন্তঃস্থ ব। শব্দের শুরুতে বফলা যুক্ত হলে তার কোনো পৃথক উচ্চারণ বাংলায় ধ্বনিত হয় না, তাই এর উচ্চারণ স্বাধীন বা স্বাধীনতা। বানান পর্বে আজকে কিছু শব্দে দীর্ঘ ইকারের ব্যবহার নিয়ে আলোচনা করব। ব্যক্তি বা পুরুষ বোঝানোর জন্য তৎসম শব্দের শেষে দীর্ঘ ইকার ব্যবহৃত হয়, যেমন অপরাধী, গুণী, গৃহী, জয়ী, জ্ঞানী, জ্যোতিষী, ত্যাগী, দুঃখী, দোষী, ধনী, প্রণয়ী, প্রবাসী, বিরহী, বিরোধী, বিলাসী, বৈরী, ব্রতী, ভোগী, মানী, মায়াবী, মিতব্যয়ী, মেধাবী, রক্ষী, রোগী, যাত্রী, শিল্পী, সন্ন্যাসী, সাহসী। এই প্রত্যেকটি শব্দ তৎসম শব্দ এবং এগুলোর শেষের যে ইকার সেটি দীর্ঘ ইকার। বিশেষণবাচক তৎসম শব্দের শেষে দীর্ঘ ইকার ব্যবহৃত হয়, যেমন চিরন্তনী, ধ্রুপদী, ফাল্গুনী, বৈশাখী, সম্মিলনী, জাগরিণী, প্রজাতন্ত্রী, বাসন্তী, সঞ্চারী, স্থায়ী। এ শব্দগুলিও তৎসম শব্দ এবং এগুলোর শেষ বর্ণে যে ইকার আছে সেটি দীর্ঘ ইকার দিয়ে লিখতে হয়। প্রয়োগ অপপ্রয়োগে আজ বলবো বোধ হয়। এই বোধ হয় হলো বোধ এবং হয় আলাদা, এবং বোধ হয় একত্রে। আলাদা লিখলে কি অর্থ হয় এবং একত্রে লিখলে কি অর্থ হয় সেটি আজকে আমরা আলোচনা করব। বোধ হয় আলাদা লিখলে এবং বোধ হয় একত্রে লিখলে দুটি পৃথক শব্দ হয় এবং এদের অর্থ আলাদা আলাদা, কিন্তু আমরা একই অর্থ ধরে নিয়ে কেউ একত্রে বোধ হয় লিখি, আবার কেউ লিখি আলাদা, মানে বোধ আলাদা হয় আলাদা। শব্দ দুটির যে আলাদা আলাদা অর্থ তাও খুবই সূক্ষ্ম। বাক্য লিখতে গিয়ে বোধ হয় একত্রে হবে নাকি বোধ হয় আলাদা হবে তা নিয়ে আমাদের সংশয়ে পড়তে হয়। আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করতে পারি। আমরা একটি বাক্য বলবো, আমার বোধ হয় অতিরিক্ত জেদি তার এই সর্বনাশের মূল কারণ। এখানে আমরা বোধ হয় লিখেছি, বোধ আলাদা এবং হয় আলাদা। এর মানে হল আমার মনে হয় বেশি জেদ থাকার কারণে তার এমন অপূরণীয় ক্ষতি হল। অর্থাৎ এখানে বোধ হয় অর্থ হল মনে হয় অথবা মনে হওয়া। আর যদি আমরা এভাবে লিখি অতিরিক্ত জেদি বোধ হয় তার এই সর্বনাশের কারণ, এখানে আমরা বোধ হয় লিখেছি একত্রে, এর অর্থ হল বেশি জেদের কারণেই সম্ভবত তার এমন দশা হয়েছে। বোধ হয় একত্রে লিখলে এর মানে দাঁড়ায় সম্ভবত আর বোধ এবং হয় আলাদা লিখলে এর অর্থ দাঁড়ায় মনে হয় অথবা মনে হওয়া। তাই লেখার সময় বক্তা কোন অর্থ প্রকাশ করতে চান তা বিবেচনা করে ঠিক করবেন, বোধ হয় একত্রে লিখবেন নাকি বোধ হয় আলাদা লিখবেন।

0: শহীদ জিয়ার রহমানের যোগ্য উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে নব উদ্দীপনায় এগিয়ে চলছে মাতৃভূমি বাংলাদেশ, যে বহুদলীয় গণতন্ত্রের বীজ শহীদ জিয়া বপন করেছিলেন। সেই আদর্শকে ধারণ করে মত প্রকাশের স্বাধীনতার পূর্ণ প্রতিফলন দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ পুনর্নির্মাণে। এদেশের মানুষ সশ্রদ্ধ চিত্তে স্মরণ করবে গণমানুষের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে। ঘুমাও শান্তিতে তুমি শহীদ জিয়া, এদেশ তোমাকে কখনো ভুলবে না।
1: বন্ধুরা, আমাদের গান পর্বে আপনারা শুনবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে গান। গানের কথা লিখেছেন জোবায়দুল ইসলাম, সুর করেছেন সুমন রেজা খান, আর গানটির শিল্পী কে এম আবদুল্লাহ আল মুর্তজা মহিন ও নওশিন তাবাসুম স্মরণ।

প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিতে হবে আজকের মতো। বিদায় বেলায় জানিয়ে যে আজকের দর্পণ গ্রন্থনে ছিলেন নুসরাত হাবিব, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, আর দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 31 মে রবিবার মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই আলোচনা সভায় বিএনপির জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আলোচনা অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 2টায়। অনুষ্ঠানে একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মাধ্যম তরঙ্গ এবং স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জ এবং 106 মেগাহার্জে প্রচার করা হবে। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি তামান্না মিনহাজ। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী আজ। 1981 সালের 30শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠিত বিএনপি বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন, এজন্য তাকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয়। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 7টি দেশ নিয়ে গঠিত সার্ক প্রতিষ্ঠারও স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। বাংলাদেশী জাতীয়তাবাদ ভিত্তিক একটি কালজয়ী রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাদাসিধে নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং একজন বাস্তববাদী ও কর্মোদ্যমী রাষ্ট্রনায়কের স্বরূপ জনগণের মনিকোঠায় চিরজাগরুক থাকবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি গত 25শে মে থেকে 1 জুন পর্যন্ত 8 দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সারা দেশে বিশেষ পোস্টার প্রকাশ, দলীয় নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ, সংবাদপত্র ও অনলাইন পোর্টালে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ। কর্মসূচির অংশ হিসেবে আজ ভোরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের সকল স্তরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে। আজ বেলা 11টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ এবং

0: দুইটায় রাজধানীর রমনা ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম অগ্রগতি সচক্ষে পর্যবেক্ষণ করতে বিভিন্ন স্পট ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬ কর্মকর্তাকে ৪৮ ঘণ্টার মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশন স্থান পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে কর্মকর্তাদের প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গতকাল প্রধানমন্ত্রীর কাছ থেকে এই নির্দেশনা পেয়েছেন বলে জানিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এই দুটি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের ৪৮ ঘণ্টার মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশনের স্থান পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ পালনে ব্যর্থ কর্মকর্তাদের প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এর আগে গতকাল বিকেলে এই দুই সিটি কর্পোরেশন এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণের দায়িত্বে অবহেলার জন্য দুই সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে অপসারণ করে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তারা হলেন ঢাকা উত্তরের কর্পোরেশনের জোন ৫ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান ও দক্ষিণ সিটি কর্পোরেশন জোন ১ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। পবিত্র হজ পালন শেষে গতরাতে শুরু হয়েছে ফিরতি হজ ফ্লাইট। সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২:১০ জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে প্রথম ফিরতি ফ্লাইট। আগামী ১ জুলাই শেষ হবে হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী ও সিলেট অঞ্চলের পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। গণতন্ত্র উত্তরণ ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় জোবায়েদ হোসেন পলাশ।
2: একটি জাতির রাজনৈতিক ইতিহাসে কিছু মুহূর্ত আসে যা শুধু কালের পাতায় লেখা হয় না, জনমানসের গভীরে গেঁথে যায়, প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলে অনির্বাণ শিখার মতো। বাংলাদেশের সেই মুহূর্তগুলোর একটি হল ১৯৭৫ পরবর্তী ঘোর অন্ধকার থেকে গণতন্ত্রের আলোয় ফেরার পথযাত্রা। আর সেই যাত্রার অগ্রপথিক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

1971 খ্রিস্টাব্দে 30 লক্ষ শহীদের রক্ত আর 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছিল একটি সুন্দর, মুক্ত, গণতান্ত্রিক রাষ্ট্রের। কিন্তু সেই স্বপ্ন দ্রুতই ম্লান হতে শুরু করে। 1975-এর 25শে জানুয়ারি তৎকালীন সরকার সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল তথা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে। দেশে নেমে আসে রাজনৈতিক শ্বাসরোধের এক ভয়াবহ পরিবেশ। বাক স্বাধীনতা নেই, বিরোধী দল নেই, স্বাধীন গণমাধ্যম নেই, গণতন্ত্র সেদিন কার্যত মৃত। এই দুঃসময়ে, এই অমানিশার ঘোর আঁধারে একটি নাম ধীরে ধীরে কোটি মানুষের বুকে আশার প্রদীপ জ্বালিয়ে দিচ্ছিল। সেই নাম জিয়াউর রহমান।

0: ফোর্সের বীর অধিনায়ক, বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। 1975-এর 7ই নভেম্বর সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবের পর তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। ফিরে তাকাতে হয় সেই দম বন্ধ দিনগুলোর দিকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সেই প্রেক্ষাপট ব্যাখ্যা করেন অত্যন্ত স্পষ্টভাবে।
1: 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব এদেশে সৃষ্টি হয় এবং সেই সময় কিন্তু সিপাহী জনতা বন্দি জিয়াউর রহমানকে মুক্ত করে এনে দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি এদেশে দায়িত্ব গ্রহণ করে অনেকগুলো মূল আমাদের যে সংকট ছিল এগুলোর কিন্তু উনি সমাধান দিয়েছেন। অতএব বাংলাদেশের সৃষ্টিতে, বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় জিয়াউর রহমান অবদান রেখে গেছেন। বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম করার জন্য, বাংলাদেশকে অগ্রসর করার জন্য তিনি পদক্ষেপ নিয়েছিলেন।
0: 1977 খ্রিস্টাব্দের 21শে এপ্রিল তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হন। ক্ষমতায় আসার পর তিনি জাতির সামনে একটিই প্রশ্ন রাখলেন, এই দেশকে কোন পথে নিয়ে যেতে হবে। তাঁর উত্তর ছিল স্পষ্ট, দৃঢ়, অকম্পিত, গণতন্ত্রের পথে।
2: এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা নির্বাচিত প্রতিনিধি, আমরা ঐক্যের রাজনীতি করব না ভাগাভাগির রাজনীতি করব? জবাব দেন, আরো জোরে বলেন, দুই হাত উঠিয়ে বলেন। আমার পূর্ণ বিশ্বাস আছে আপনাদের উপর, আপনারা এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবেন এবং সফলতা অবশ্যই অর্জন করবেন।
0: একতাবদ্ধ হওয়াকেই তিনি সবচেয়ে গুরুত্ব দিয়েছিলেন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে জিয়াউর রহমান 1977 খ্রিস্টাব্দের 30শে এপ্রিল দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য ঐতিহাসিক 19 দফা কর্মসূচি ঘোষণা করেন। এরপর 1978-এর 1লা সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। এই দুটি পদক্ষেপ দেশের রাজনীতি ও উন্নয়নে এক নতুন দিক নির্দেশনা তৈরি করে।
3: আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে এবং সেখানে তাদের মধ্যে থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে, সর্বপ্রকারের উন্নয়নমূলক কাজে হাত দিতে হবে।
0: নির্বাচন ব্যবস্থা পুনর্বহাল এবং অবাধ রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ প্রদানের লক্ষ্যে জিয়াউর রহমান যত দ্রুত সম্ভব রাজনীতির গণতন্ত্রায়নে ব্যবস্থা গ্রহণ করেন। এইভাবে তিনি সংবাদপত্রের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন, তথ্যের অবাধ প্রবাহ পুনঃপ্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমানের এই সাহসী পদক্ষেপ সমাজের সর্বস্তরে কতটা গভীর প্রভাব ফেলেছিল সে কথা আজও স্মরণ করেন দেশের বিদ্বজ্জনেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর আনোয়ার উল্লাহ চৌধুরী, যিনি সেই উত্তাল সময়ের প্রত্যক্ষ সাক্ষী, তাঁর কণ্ঠে শুনি সেই স্মৃতির কথা।
4: যখন প্রেসিডেন্ট জিয়া রাষ্ট্রপ্রধানের অধিষ্ঠিত হলেন, তার প্রথম কাজ ছিল বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দেওয়া। তিনি তাই করেছিলেন, সেই জন্য তিনি বংশ বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করা, জিয়ার একটা অমর কীর্তি। তার আরো বহু কীর্তি আছে যা বলে শেষ করা যাবে না। তিনি ছিলেন এক মুক্তিযোদ্ধা, নবান মানে যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধ সংগঠিত করেছেন।
0: 1979 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জিয়াউর রহমান গণতান্ত্রিক সুরক্ষা নিশ্চিত করেন এবং মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনেন। শহীদ জিয়ার ঐতিহাসিক অবদান নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারা বারবার কথা বলেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবেগ ভরা কণ্ঠে বলেছিলেন,
5: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি এমন নাম যে নাম প্রতি মুহূর্তেই স্মরণ করতে হয়, যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, পরবর্তীকালে বাংলাদেশের গণতন্ত্রকে, বহুদলীয় গণতন্ত্রকে তিনি প্রবর্তন করেছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং অর্থনীতিতে সমৃদ্ধির অর্থনীতিতে পরিচয় করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেই জন্যে আমরা বাংলাদেশের মানুষ স্মরণ করি, তার অনুষ্ঠিত যে পথ সেই পথে আমরা সামনের দিকে এগিয়ে যাই, একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমরা দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি।
0: জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন, যা বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাতা নীতি হিসেবে সকল দলকে স্বাধীনভাবে কাজ করতে এবং নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা রুহুল কবির রিজভী শহীদ জিয়ার গণতন্ত্রের উত্তরাধিকার নিয়ে কথা বলেন গভীর আবেগে।
6: আজকে এতগুলো টেলিভিশন আমরা যে খবরের কাগজ পড়ছি, গণতন্ত্রের যে বহুমতের যে একটা জায়গা আছে, সহিষ্ণুতার যে একটা জায়গা আছে, এটা কে সৃষ্টি করেছে? এটা জিয়াউর রহমান কোথা থেকে, বাকশালের অন্ধকার গুহা থেকে এই গণতন্ত্রের আলোর মশাল জ্বালিয়েছিলেন তো জিয়াউর রহমান?
0: জিয়াউর রহমানের সেই চেতনার আলোকবর্তিকা আজ বহন করছেন বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। পিতার অসম্পূর্ণ স্বপ্নকে বুকে ধারণ করে তিনি দেশের গণতন্ত্রের পথকে আরো সুদৃঢ় করার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছেন।
7: অস্ত্রের শক্তি চেয়ে মানবিকতা, ন্যায় বিচার এবং জাতীয় ঐক্যই প্রধান শক্তি। আমরা জানি আমাদের পথ সহজ নয়, কিন্তু আমাদের উদ্দেশ্য মহৎ। আমরা একটি সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়তে চাই।
0: আর সব কথার শেষে, সব স্মৃতির ওপারে সেই মানুষটির নিজের কণ্ঠস্বর, যিনি একটি অন্ধকার জাতিকে আলোর পথ দেখিয়েছিলেন। শুনুন স্বয়ং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে।
8: আপনারা লক্ষ্য করেছেন সারা দেশব্যাপী জনগণের মধ্যে বিপুল সাড়া জেগেছে, বিপুল উত্তেজনা জেগেছে, জাগরণ উঠেছে, কাজের জাগরণ, স্বাধীনতার জাগরণ। আজ বাংলাদেশের জনগণ কাজ করে খেতে চায়, নিজ এলাকা নিজ হাতে গড়ে তুলতে চায়।
0: ইতিহাস সাক্ষী, একটি জাতি যখন অন্ধকারে পথ হারায় তখন প্রয়োজন হয় একজন আলোকবর্তিকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সেই আলোকবর্তিকা। ১৯৮১ খ্রিস্টাব্দের 30 মে জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন। একটি বুলেট থামিয়ে দেয় একটি স্বপ্নের কারিগরকে, কিন্তু স্বপ্নকে থামানো যায় না। জাতীয়তাবাদ, গণতন্ত্র ও উন্নয়নের যে আদর্শ তিনি রেখে গেছেন তা আজও কোটি বাংলাদেশের বুকে দীপ্যমান, আজও জাতিকে অনুপ্রাণিত করে চলেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পবিত্র স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।

0: এতক্ষণ শুনলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান গণতন্ত্র উত্তরণ ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় জোবায়দ হোসেন পলাশ, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ দেলওয়ার হোসেন।
1: এখন শুনবেন ভক্তিমূলক গান। প্রথম শিল্পী এম এ মান্নান। গানটির কথা এবং সুর করেছেন সিরাজুল ইসলাম।

ভক্তিমূলক গান শুনছেন এবারের শিল্পী নওশিন লায়লা। এবারে গানটির কথা সাজিয়েছেন আব্দুল হাই আল হাদি, সুর করেছেন শওকত হোসেন।

0: এতক্ষণ ভক্তিমূলক গান শুনলেন।
1: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন প্রচারিত হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। প্রথম শিল্পী আপেল মাহমুদ, গানের কথা লিখেছেন গোবিন্দ হালদার, সুর করেছেন শিল্পী নিজেই।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান শুনছেন। এবারে সমবেত কণ্ঠে গানটির রচয়িতা আখতার হোসেন, সুর করেছেন অজিত রায়।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান শুনছেন। এবারে শিল্পী তপন মাহমুদ। গানটির কথা সাজিয়েছেন মোস্তাফিজুর রহমান গামা, সুর করেছেন সমর দাস।

0: এতক্ষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
2: বৃক্ষ আমাদের বন্ধু। বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি।

0: স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের ৪৫তম শাহাদত বার্ষিকী আজ। তাঁর প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা। বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের পুনরুদ্ধারকারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে। তাঁর প্রতি সশ্রদ্ধ সালাম।
1: এ অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শোনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিবেদিত গান। শিল্পী রিজিয়া পারভিন। গানের কথা লিখেছেন মুন্সি ওয়াদুদ, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিবেদিত গানটি শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা পরিবেশনায় এবার রয়েছে দেশের গান। প্রথম গানটি শিল্পী এন্ড্রু কিশোর, গানের কথা লিখেছেন সিদ্দিক চৌধুরী, সুর করেছেন এ এইচ এম রফিক।

শ্রোতা বন্ধু, দেশের গান শুনছেন। এবারে শিল্পী সাবিনা ইয়াসমিন, গানের কথা সাজিয়েছেন নঈম গহর, সুর করেছেন আজাদ রহমান।

0: দেশের গান শুনলেন। শিল্পী ছিলেন প্রথমে এন্ড্রু কিশোর, পরে সাবিনা ইয়াসমিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন কৃষক কার্ডের গান। গেয়েছেন কে এম আবদুল্লাহ আল মুর্তুজা মুহিন এবং নাসরিন আক্তার বিউটি। কথা লিখেছেন মনিরুজ্জামান মনির এবং সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

আসসালামু আলাইকুম। সকাল ১০টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি আসমা বিনতে জাহান। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৮১ সালে ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশী চক্রান্তের সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য তাকে হত্যা করে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠিত বিএনপি বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন, এজন্য তাকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয়। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ৭টি দেশ নিয়ে গঠিত সার্ক প্রতিষ্ঠারও স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। বাংলাদেশে জাতীয়তাভিত্তিক একটি কালজয়ী রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাদাসিদে নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং একজন বাস্তববাদী ও কর্মোদ্যমী রাষ্ট্রনায়কের স্বরূপ জনগণের মনিকোঠায় চিরজাগরুক থাকবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি গত ২৫ মে থেকে ১লা জুন পর্যন্ত ৮ দিনব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সারাদেশে বিশেষ পোস্টার প্রকাশ, দলীয় নেতাকর্মীদের কালো ব্যাচ ধারণ, সংবাদপত্র ও অনলাইন পোর্টালে বিশেষ করপ্রত প্রকাশ। কর্মসূচির অংশ হিসেবে আজ ভোরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারাদেশের সকল স্তরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে। আজ বেলা ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মীরা রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন। কবর জিয়ারত শেষে সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া দিবসটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে অসচ্ছল ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র, চাল, ডাল সহ খাদ্য সামগ্রী বিতরণ করবেন প্রধানমন্ত্রী। আগামীকাল বেলা ২টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি সচক্ষে পর্যবেক্ষণ করতে বিভিন্ন স্পট ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বিকেল সন্ধ্যা পর্যন্ত প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব

0: থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশনের স্থান পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ পালনে ব্যর্থতার দায়ে কর্মকর্তাদের প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গতরাতে প্রধানমন্ত্রীর কাছ থেকে এই নির্দেশনা পেয়েছেন বলে জানিয়েছেন। এর আগে গতকাল বিকেলে এ দুটি সিটি কর্পোরেশনের এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণের দায়িত্বে অবহেলার জন্য দুই সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে অপসারণ করে তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তারা হলেন ঢাকা উত্তর কর্পোরেশনের জোন ৫ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান ও দক্ষিণ সিটি কর্পোরেশনের জোন ১ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। পবিত্র হজ পালন শেষে গতরাতে শুরু হয়েছে ফিরতি হজ ফ্লাইট। সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২:১০ জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে প্রথম ফিরতি ফ্লাইট। আগামী ১লা জুলাই শেষ হবে হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম। খেলার খবর ক্রিকেট। আজ অ্যাডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে বাংলাদেশ স্বাগতিক স্কটল্যান্ডের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সন্ধে ৭টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা পরিবেশনায় এবার রয়েছে দেশাত্মবোধক গান। প্রথম শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন আলাউদ্দিন আলী।

0: প্রিয় শ্রোতা, শুনছেন
1: দেশের গান। এবারে শিল্পী
0: অ্যান্ড্রু কিশোর। গানের কথা লিখেছেন সিদ্দিক চৌধুরী এবং সুর করেছেন এ এইচ এম রফিক।

দেশের গান শুনছেন। এবারে শিল্পী রুনা লায়লা। এবারে গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন খোন্দকার নুরুল আলম।

দেশের গান শুনছেন। এবারে শোনাব ময়ূর খান এবং রিজিয়া পারভীন ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে গান এবং কথা লিখেছেন আবু বকর সিদ্দিক, সুর করেছেন গীতিকার নিজেই।

দেশের গান শুনছেন। এবারে শিল্পী রাকিবা ইসলাম ঐশী, গানটির কথা সাজিয়েছেন গোলাম সরোয়ার সলক, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: এতক্ষণ দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আমন্ত্রণ নাট্য।

রচনা ও প্রযোজনা মোহাম্মদ জোবাইদুল ইসলাম, নাট্যানুষ্ঠান দিগন্তে সূর্য হাসে। আজ শুনবেন নাটকের পঞ্চম পর্ব।

0: সমস্ত আকাশ জ্যোৎস্নায় ভরে গেছে, তুমিও জ্যোৎস্নার গান গাইলে। এই গানটা আমার ভীষণ পছন্দ বলে তুমি স্টেজে খুব আবেগ দিয়ে গাইতে। তোমার অসাধারণ গানের কণ্ঠ আমাদের ভার্সিটির জীবনটাকে মধুময় করেছিল। ভার্সিটিতে তোমার একটা আলাদা কদর ছিল। রেডিও টেলিভিশনে যারা গাইত তারা ছিল সেলিব্রিটি। আমার সাথে গাঁট বেঁধে তোমার সম্ভাবনাময় জীবন ধ্বংস হয়েছে। মনে আছে তোমার যেদিন তোমাকে কলা ভবনের করিডোরে প্রথম দেখলাম, তুমি একটা অফ হোয়াইট লাল পেড়ে সুতি শাড়ি পরে কপালে একটা লাল টিপ দিয়ে কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে হেঁটে আসছিলে। আমি তোমার ছন্দময় হেঁটে আসা মুগ্ধ হয়ে দেখছিলাম, অপূর্ব লাগছিল তোমাকে।
1: ভার্সিটির দিনগুলোর কথা মনে হলে আমি কেমন যেন হয়ে যাই। আমাদের জীবনের শ্রেষ্ঠ সময় ছিল সেই দিনগুলি। মিছিল, মিটিং, গান বাজনা, মধুর ক্যান্টিনের আড্ডা, কলাভবন, হলের খাবার, টিএসসি রিহার্সেল, ভীষণ ভীষণ মিস করি আমি।
0: আমার এই গ্রামে থেকে যাওয়ার সিদ্ধান্তটাকে তুমি এত সহজে মেনে নিয়েছো, আমি খুব অবাক হয়েছি। তুমি অঢেল প্রাচুর্যে মানুষ, বড়লোক বাবার অত্যন্ত আদরের একমাত্র মেয়ে তুমি। আমি গ্রাম থেকে ভার্সিটিতে গিয়েছি, মধ্যবিত্ত স্কুল শিক্ষক বাবার স্বপ্নবাজ ছেলে। এই দুর্গম হতদরিদ্র গ্রাম থেকে জীবনকে গড়তে ঢাকায় গিয়েছি। ভার্সিটির সেই উদ্দীপ্ত জীবনে হঠাৎ করে তোমাকে পেলাম। জীবনের স্বপ্নগুলো চাওয়া পাওয়া বদলে গেল। লেখাপড়ার পাশাপাশি আবৃত্তি, গান আর সংস্কৃতি আমাদের জীবনের সাথে মিশে গেল। পড়াশোনা শেষে তুমি সব ছেড়ে আমার হাত ধরে এই গ্রামে চলে এলে। ব্রিলিয়ান্ট ক্যারিয়ার ছিল তোমার।
1: তোমার সাথে জীবন বেঁধে একসাথে পথ চলাটা আমার জীবনের সবচেয়ে আনন্দের আর সুখের। জানো, আমি কল্পনায় জীবনসঙ্গী হিসেবে যা ভাবতাম সেটা তুমি। তোমার বিরাট একটা সরল মন আছে, যে মন অন্যের জন্য সব সময় নিবেদিত থাকে, যে মন মানুষের কল্যাণের জন্যে সব সময় উৎকৃপ হয়। বিশ্বাস, সততা, নিষ্ঠা, এগুলো তোমার এতটাই দৃঢ় যে এগুলো দেখে আমি মুগ্ধ হয়ে ভাবতাম মানুষ এরকমই হওয়া উচিত। তোমার মানবিক মূল্যবোধে আমি তোমাকে যত দেখি তত বিস্মিত হই। আমি তোমাকে
0: আমি তোমার কাছে কৃতজ্ঞ চেতনা। তুমি না হলে হয়তো বুঝতামই না জীবন কত সুন্দর। তুমি অপূর্ব, অসাধারণ। তুমি শুধু আমার, একান্ত আমার।
1: কি দেখছ?
0: তোমাকে। এই চাঁদনি রাতে এই যে বাতাস তোমার চুলগুলোকে এলোমেলো করে দিচ্ছে, এই সৌন্দর্য আমি মুগ্ধ হয়ে দেখছি। আমাদের দুজনের এই জীবনে কত চড়াই উতরাই, সুখ দুঃখ, হাসি কান্না গড়িয়েছে 35 বছর। তোমাকে ছেড়ে আমি যেদিন যুদ্ধে গেলাম তখন ভাবিনি ফিরে আসব। যুদ্ধের সময় তোমার মুখটা আমাকে কষ্ট দিত, আমি তোমাকে ভীষণ ভীষণ মিস করতাম।
1: থাক ওসব কথা থাক, আমি ভাবছি তুর্য, বর্ষা, নদী আর ঈশানের কথা। সবাই বিত্তবান বাবার আদরের সন্তান, ওরাও কিন্তু গ্রামটাকে আপন করে নিয়েছে। যেভাবে দিন রাত পরিশ্রম করছে তাতে আমি খুব সাহস পাচ্ছি। ভাবছি গ্রামকে ভালোবাসার মানুষ এখনো আছে। গ্রামের সহজ সরল মানুষগুলোর সাথে বসবাস করার মজা আমার মতো ওদের মধ্যেও দেখতে পাচ্ছি। আমরা যে স্বপ্ন দেখতাম, আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ শিক্ষিত হবে, এখানকার মানুষের অভাব থাকবে না, চিন্তা ভাবনায় থাকবে আধুনিকতার ছাপ। আমাদের নিজস্ব সংস্কৃতির বলয়ে গড়ে উঠবে আমাদের দেশের মানুষ, যেখানে সৌহার্দ্য আর আন্তরিকতা সব সময়ই বন্ধনকে অটুট করবে। ধর্মীয় গোড়ামি, ধর্মান্ধতা, আধুনিকতার নামে অশ্লীলতা থাকবে নাই গ্রামে।
0: পল্লবের সাথে কথা হলে একবার আসতে বলো তো, সাথে মুন্নাকেও আসতে বলো। কতদিন দেখা হয় না ওদের সাথে। মুন্নার হাতের রান্না খুব মজার, বিশেষ করে খেজুর গুড়ের পায়েস।
1: হ্যাঁ, কত খেয়েছি। ওদের জিগাতলার কোয়ার্টারে ছিল আমাদের বন্ধের দিনের আড্ডা।
0: আর তোমার সর্ষে ইলিশ আর গরুর ভুনা মাংস অসাধারণ।
1: ও, ভালো কথা। আমি কিন্তু আজ ওদের জন্য ভুনা খিচুড়ি, গরুর মাংস আর সর্ষে ইলিশ খাওয়াবো। আজ হবে আমাদের জম্পেশ আড্ডা। কুসুম আর সাইফুলকেও আসতে বলো, কেমন?
0: ও হ্যাঁ, কাল সকালে তিস্তা পরিকল্পনা নিয়ে মিটিং আছে, তুমি যাবে না?
1: না গো, কাল আমি যাব না, ওদের জন্য রান্না করব। এই দেখো, চাঁদটা কেমন মেঘের আড়ালে লুকোচ্ছে, আবার বের হচ্ছে। মেঘের সাথে চাঁদের লুকোচুরি অপূর্ব। নদীর পানিতে চাঁদের নরম আলো অসাধারণ লাগছে। এই একটা কবিতা করো না প্লিজ।
0: কবিতা এখন?
1: হ্যাঁ হ্যাঁ।
0: শুনবে?
1: শুনবো।
0: আচ্ছা শোনো। আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর কুড়ি পরে হয়তো ধানের ছড়ার পাশে, কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয় সর কাশ হুগলায় মাঠের ভিতরে, অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর, হাঁসের নীড়ের থেকে খড়, পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে, মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার। তখন হঠাৎ যদি মেঠে পথ পাই আমি তোমার আবার,
2: অসাধারণ রান্না ম্যাডাম, ভীষণ ডেলিশিয়াস।
3: সর্ষে ইলিশ আমার খুব পছন্দ। আমি অবশ্য লেজ খাই, ইলিশের লেজের মজাটাই আলাদা।
4: লেজের কাটা আপনার গলায় আটকায় না? বাবারে বাবা, কত তাড়াতাড়ি আপনি লেজটা খাইতেছেন।
5: ওই যে মোর বেটি বন্যা, ওই কিন্তু এই ফিসাটা খুব পছন্দ করে। মোর বউ মাথা খায়, আর মোর ভাগ্য জোটে ঠুম।
1: তাহলে আজকে এই মাথাটা তুমি।
5: আরে ভাবি, আরে ভাবি, এটা এটা কি করলে না? আরে মুই তো ইয়ার কি করি কোনো, মাথাটা এই মেহমানক দেও।
2: সাইফুল ভাই, এখানে কেউ মেহমান নয়, আমরা সবাই এই গ্রামের মানুষ। এই গ্রামটাকে আমরা খুব আপন করে নিয়েছি।
0: আজকে তিস্তা বাঁচাও আন্দোলনের মিটিংটা খুব ফলপ্রসূ হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও ছিলেন, তারা মেজর সাপোর্ট দেবে। আমরা গ্রামের মানুষ স্বেচ্ছাশ্রমে এই খালগুলো কেটে ফেলব। খালগুলো খনন হলে আমাদের বিভিন্ন রকমের ফসল আবাদ করা সম্ভব, বন্যাও কিছুটা নিয়ন্ত্রণ করা যাবে।
5: তিস্তা নিয়ে ও অনেক লুজ হয়েছে, টিপিট কত দেখাইছে কিন্তু কাম হয় নাই। ওই জন্য মুই ফ্রেশ ক্লাবের মেম্বার হবার চাও। মুই টিপিট লুজ করিম, মেরিনা পার টিপিট লুজ করে, আমার সরের জীবন নিয়ে অনেক লুজ করছে। মুখ কত দেখাইছে, আরে মেরিনা পাই তো মুখ ভাইরাল করে দিছে। ওই আপা মোর বউয়ের আন্দন খায়া খুব টেস্ট পাইছে।
2: সাইফুল ভাই, ভাবি কিন্তু খুব ভালো রান্না করে। আপনার টাকি মাছের ভর্তা, সেদল, শিলবিলাতি আলুর ভর্তা, নাপা শাক, খটকটি আর বেগুন ভর্তা, এরকম রান্না আমি কোথাও খাইনি। ভাবির কাছ থেকে মনে হচ্ছে এই রান্নাগুলো একদম শিখেই নিতে হবে।
5: শরম না দেন্ত আপা, আমরা গ্রামের মানুষ কোনো রকম আন্দন বান্দন করি খাই, এই এমন করি তো আমার জীবনটা যাইতেছে।
1: হ্যাঁ, আসলে সাইফুলের বউ কুলসুম অসম্ভব গুণী মেয়ে, আমারও কি ভীষণ ভালো লাগে। ও সংসারটাকে এত সুন্দর করে মেনটেন করে, সত্যি সত্যি এটা শিক্ষণীয়।
5: ভাবি, এই মুই হনু বাউদিয়া মানুষ, সারাদিন ঘুরি বেড়াও, কুলসুম আসে দেখি মুই দেওয়ানগিরিটা করবার পাও। আসলে কুলসুম না খুব ভালো বেটি সওয়া।
2: বেটি সওয়া কি? আরে গ্রামে বউকে বেটি সওয়া কয়।

0: है कुलसुम, कुलसुम। अरे बाहर बैठो के निकना।
1: मोतुरा इतु क्या बाहर जाएं?
0: अरे बैठो क्या ने? देखे क्या ने? कि सुंदर सान्नी उठ से, बातास कुनो खूब मजा।
1: सान देखी मुँह की कोडीम।
0: तू इतु कुनो रोमांटिक पोजिशने? ऐसे क्या ने? दूजोंने बोशी अकना शुद्ध दुखेर गप्पो करी। তিস্তা নদীর পারত সান্নি আইতত, তুই আর মই হিরো আর হিরোইন, মানে ওই নায়ক নায়িকার মতো একনা ক্লুজ হয় আর কি।
1: মা যাইতো তা শিয়া মশ করা মোর ভালো লাগে না। বিয়া হওয়া 16 বছর হয়ে গেল, একটা টুকিও দেখাইলেন না। আজ সব হয়েছে, আজ যাক সাবানা হবার, মোর অত রং ঢং ভালো লাগে না।
0: আরে আইসে তো
1: তোমরা সারা দিন কাম করি মুই একটা সুচ্চ, আর তোমরা
0: তুই তো কোনো রোমান্টিক বুঝিস না রে।
1: মোর অত বোঝার দরকার নাই, মুই আলা নিনাসিম ছাওয়া কিন্তু ঘরতে একলাই। সাথে করে বেড়াবার নিয়ে গেলেন না, এলা মাস বয়সে পিড়িতি উঠছে। হম

0: ভাবি এবার কলেজ মাঠে লাইলি মজনু যাত্রা পালা হইবে। মোল্লা স্যার এই যাত্রার পরিচালক, মুই লাইলির অভিনয় করিম। ওই যে ঢাকা থেকে ঈশান ভাই আসছে না, তাই মজনুর পাঠ কইবে, সাইফুল ভাইও বলে পাঠ কইবে। কলেজের ভেতর প্রতি রাইতে রিহার্সাল হইতেছে।
1: কুশকি, মোর ছোটবেলা আমার গ্রামের কামার পাড়াত যাত্রা।
2: বাংলাদেশ বেতার শ্রোতাবন্ধুরা, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 ও FM 106 MHz-এ। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক 693 KHz, FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে শরিক হবেন। অনুষ্ঠানের কার্যক্রম এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের 45তম শাহাদাত বার্ষিকী এ উপলক্ষে শেরে বাংলা নগরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মাহফিল বাংলাদেশ বেতারের সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম ছিলেন আমাদের মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখী সমৃদ্ধ ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের রচয়িতা। 1981 সালের 30 মে দেশ বিরোধী দেশি বিদেশি ষড়যন্ত্রে একদল বিপদগামী সেনা সদস্যের এক ব্যর্থ অভ্যুত্থানে শাহাদাত বরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমান ছিলেন অন্তপ্রাণ একজন খাঁটি দেশপ্রেমিক, তার সততা ছিল প্রশ্নাতীত, নেতৃত্বের প্রজ্ঞায় ছিলেন অসীম দূরদর্শী। দেশের মানুষের কল্যাণ, ভাগ্য উন্নয়ন, আত্মমর্যাদাশীল জাতিসত্তার বিকাশ এবং ক্ষুদ্র দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ বিনির্মাণই ছিল তার লক্ষ্য। তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন, লোভ ও দুর্নীতিমুক্ত তার সারাটা জীবন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে আধুনিক কৃষি ব্যবসা প্রবর্তন, শিক্ষিত জাতি গঠনে শিক্ষা ব্যবস্থার বিস্তৃতায়ন, তৃণমূল পর্যন্ত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, শিল্পায়ন, আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক কার্যক্রমের সূচনা করেছিলেন। তিনি দেশের সকল ধর্মের, সকল শ্রেণীপেশার এবং সকল বয়সের নারী পুরুষের জীবনমান উন্নয়নের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অনেকগুলো পরিকল্পনা কার্যক্রমের বাস্তবায়ন শুরু করেছিলেন। বিশেষ করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন এবং বাংলাদেশের জাতীয়তাবাদ প্রবর্তন করে তিনি দেশের জনগণকে এনে দিয়েছেন আত্মমর্যাদা সম্পন্ন একটি উন্নত জাতিসত্তা এবং অবহিত করেছেন মুক্ত চিন্তাধারা। তিনি বিশ্বাস করতেন জনগণের কাছে সরকারের জবাবদিহিতে স্বচ্ছ সরকার ব্যবস্থাপনা, রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্রের উত্তম পন্থা। তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে তুলে ধরেছিলেন অনন্য মর্যাদায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার রাষ্ট্র পরিচালনায় দেশের সমৃদ্ধি এবং জনকল্যাণের নানামুখী কার্যক্রম পরিচালনার মাধ্যমে এ দেশ এবং দেশের জনগণকে অনন্য মর্যাদায় অভিষিক্ত করেছেন। খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, স্বাধীন পররাষ্ট্রনীতি, শিক্ষার প্রসার, তৃণমূলে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছানো, কর্মসৃজন, শিল্পায়ন, বিদেশি জনশক্তি প্রেরণ, রপ্তানি বাণিজ্য প্রসারণ, পরিবেশ সংরক্ষণ, মানব সম্পদ তৈরি, নারীর ক্ষমতায়ন, মুক্তিযুদ্ধের চেতনা, ক্রীড়া এবং সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। বিশেষ করে খাদ্য উৎপাদন ও পরিবেশ সুরক্ষায় তার খাল খনন কর্মসূচি বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে এবং তারই ধারায় আমরা দেখতে পাচ্ছি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করেছেন। শ্রোতা বন্ধুরা, আমরা আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যেই আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যেই আজকের এই সাদত বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এখানে এসে প্রথমে প্রধানমন্ত্রী হিসাবে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন এবং পরে তার দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দল প্রতিষ্ঠা করে গেছেন, যে দল জন আকাঙ্ক্ষার মধ্য দিয়ে এতটা পথ পাড়ি দিয়েছে, এখনো জনগণের ভালোবাসায় শীর্ষে অবস্থান করছে, সেই দল জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তিনি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন মাননীয় সদস্য এখানে এসে উপস্থিত হয়েছেন, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সম্মানিত সদস্য, মন্ত্রিপরিষদের প্রতিমন্ত্রীবর্গ, উপদেশ সরকারের উপদেষ্টা বৃন্দ, জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এসে উপস্থিত হবেন এবং আসলে এখানকার কার্যক্রম শুরু হবে। শ্রোতা বন্ধুরা, প্রধানমন্ত্রীর আগমনের আগ পর্যন্ত চলুন আমরা গান শুনি। প্রথমে শোনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম কে নিবেদিত গান।

শ্রোতা বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সমাধি প্রাঙ্গণে এসে উপস্থিত হচ্ছেন এবং তিনি এখানে আনুষ্ঠানিকভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের 45তম শহাদত বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সমাধি প্রাঙ্গণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠন করা দল জনমানুষের ভালোবাসার সংগঠন, প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তিনি এখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সমাধি প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন। তার সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রয়েছেন মন্ত্রিপরিষদের সদস্যবর্গ। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবারে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। দুজন সামরিক কর্মকর্তা, চৌকস সামরিক কর্মকর্তা এখানে বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। তারা নিজ হাতে সেখানে স্থাপন করলেন। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে নিজ হাতে পুষ্পস্তক অর্পণ করলেন। এখানে চিরসায়িত আছেন তার প্রিয় পিতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী আপসী দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া তার মাতা। এবারে তিনি দলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান হিসাবে দলীয় নেতৃবৃন্দকে নিয়ে এবারে পুষ্পার্ঘ্য অর্পণ করুন। আমরা দেখতে পাচ্ছি রয়েছেন বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রীকে দেখতে পাচ্ছি, রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাকর হোসেন বকুল এমপি, রয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর এজেড এম জাহিদ। আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী এবং

0: রাব্বুল আলামিন, হে আল্লাহ আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হে আল্লাহ শাহাদত বার্ষিকী উপলক্ষে মহান রাব্বুল আলামিন আপনার দরবারে আমরা এই ঈদের শেষ দিনে হে আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি। আমরা দুই ঘন্টা যাবৎ কোরআন করিম তেলাওয়াত করেছি, দুরুদ শরীফ তেলাওয়াত করেছি, আর সওয়াবত বা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজে পাকে পৌঁছে দিয়ে হে আল্লাহ খাস করে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি তার জীবনের শেষ বিন্দু শেষ রক্তবিন্দু দিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আল্লাহ সারা জীবন চেষ্টা করেছিলেন, আল্লাহ আপনি তাকে পূর্ণ শাহাদতের মর্যাদা দান করে দিন। আল্লাহ আমাদের প্রান্তীয় নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জি এখানে শুয়ে আছেন, রব্বুল আলমিন আপনি তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। রব্বুল আলমিন আপনি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করে দিন, আল্লাহ তাকে শত বছর আল্লাহ আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এই দেশের উন্নয়নের জন্য শ্রম দেওয়ার তৌফিক দান করে দিন। রব্বুল আলমিন সামনেই বাজেট অধিবেশন রয়েছে, আল্লাহ এই দেশের কল্যাণের জন্য সকল কাজকে আল্লাহ সুন্দরভাবে সুচারুর পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এবং আল্লাহ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরে আল্লাহ আইন শৃঙ্খলা বাহিনী এবং আল্লাহ মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন সকলকে আল্লাহ মাহবুদ এই মোনাজাতকে কবুল করে আমাদের এই দেশকে আল্লাহ নির্মাণ করার তৌফিক দান করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।
1: শ্রোতা বন্ধুরা, পুষ্পার্ঘ অর্পণ শেষে শ্রদ্ধা নিবেদন শেষে মোনাজাত অনুষ্ঠিত হলো। আমরা দেখতে পাচ্ছি মোনাজাত শেষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দ যারা এখানে এতক্ষণ পুষ্পার্ঘ অর্পণ করেছিলেন তারা এবারে এখানে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অন্যান্য নেতৃবর্গ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, প্রতিমন্ত্রীবৃন্দ, উপদেষ্টাবৃন্দ তারা এখানে অবস্থান নিচ্ছেন এবং এখানে একটি দোয়া মাহফিল আয়োজন করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ
2: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله انفسنا وان لم تغفرنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা তার কলিজার টুকরা তার বংশের একমাত্র বাদীগর আমাদের সকলের সাংগঠনিক অভিভাবক আয় আল্লাহ তার পুত্র তার সন্তান জনাব তারেক রহমানকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি মেহরবানি করে ওনার তাম জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে তাকে জান্নাতবাসী করে দাও। রব্বুল আলামিন স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত দেশের কল্যাণে দেশের জন্য যে ভালো কাজগুলো করেছে ভালো কাজগুলোকে নাজাতের জারিয়া করে আল্লাহ আমাদের প্রিয় নেতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তুমি জান্নাতবাসী করে দাও। রব্বুল আলামিন তার পাশে শুয়ে আছে তার সহধর্মিণী আমাদের মা আল্লাহ, যিনি গণতন্ত্রের জন্য দেশের জন্য জাতির জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন আমাদের মা চিরনিদ্রায় শায়িত আছে। রব্বে করিম সন্তানকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি মেহরবানি করে আমাদের মাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। রব্বুল আলামিন স্বাধীনতা যুদ্ধ থেকে এই পর্যন্ত যেই পরিবারটি দেশের জন্য জীবনকে উৎসর্গ করেছে, রব্বুল আলামিন সেই পরিবারের তুমি জিম্মাদার হয়ে যাও। রব্বুল আলামিন আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদকে নিয়ে এই দেশকে সুন্দর করে পরিচালনা করার জন্য রব্বুল আলামিন তোমার গায়নি খাতা থেকে সাহায্য করো আল্লাহ। রব্বুল আলামিন সকল ষড়যন্ত্র উপেক্ষা করে বাবা মায়ের আদর্শ বুকে লালন করে জীবনের শেষ দিন পর্যন্ত দেশের জন্য যেন কাজ করতে পারে সেই তৌফিক দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আখেরি পরিয়াত মৃত্যুর সময় আমাদের সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
1: আনুষ্ঠানিকভাবে ফাতিহা পাঠ পড়ে শেষে এখানে মোনাজাত করা হলো। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, অন্যান্য নেতৃবৃন্দ তারা এখানে দাঁড়িয়ে আছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকার আরো কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন বলে আমরা জানতে পেরেছি। তিনি দুস্থদের মাঝে যে খাদ্য বিতরণ করা হবে সেটি তিনি করবেন। শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই সমাধি প্রাঙ্গন ত্যাগ করছেন। আমরা মাননীয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম এবং একই সঙ্গে আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে গভীর শ্রদ্ধা নিবেদন করে আমরা এই সরাসরি সম্প্রচার থেকে বিদায় নিচ্ছি। এবং বিদায়ের আগে জানিয়ে যাই, আজকের এই সরাসরি সম্প্রচারের ধারাবাহিকায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্ব মোহাম্মদ শামীম আহমেদ ও মোহাম্মদ রুহুল আমিন, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ আতিকুর রহমান ও মোহাম্মদ আরিফুল ইসলাম, সরাসরি সম্প্রচারের সমন্বয় এ বি এম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশিরুদ্দিন। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার। এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। শ্রোতা বন্ধুরা, আবারও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আমরা এই সরাসরি সম্প্রচার থেকে অর্থাৎ শেরেবাংলা নগরস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণ থেকে আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
3: সুপ্রিয় বন্ধুরা, এতক্ষণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের মাজারে পুষ্পার্ঘ অর্পণ ও মাজার জিয়ারত এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলো হার্টস, FM 90 মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সুপ্রিয় বন্ধুরা, এখন ফিরে যাচ্ছে আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।
4: অনুসরণ করছে, কিন্তু তার থেকে বড় কথা হলো কি যে তিনি বাংলাদেশকে সত্যিকার অর্থে পৃথিবীর মধ্যে একটা অন্যতম জায়গায় দেখতে চেয়েছিলেন। তাহলে সেই জায়গাটি রয়েছে যে আমাদের উন্নয়নের সোপানে উনি যতটা উচ্চতায় আমাদেরকে নিতে চেয়েছিলেন সেই জায়গায় আমরা এখনও পৌঁছতে পারিনি। সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে। দেশের মানুষের যে অর্থনৈতিক মুক্তির সূচনা উনি করে দিয়েছিলেন সেটাকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত করাটা আমাদের কাজ। আর একটা দেখবেন যে উনি কিন্তু এই ছোট্ট বাংলাদেশকে সেই সময় একেবারে নবীন বাংলাদেশ, যেটি মাত্র কয়েক বছর আগে স্বাধীন হয়েছে এবং স্বাধীন হওয়ার পর জাতিসংঘের সদস্যপদ পেয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তাই সদস্যপদে বাংলাদেশ কিন্তু জয়লাভ করে সদস্যপদ পেয়েছিল জাপানকে পরাজিত করে। সার্কের ধারণা তিনি দিয়েছিলেন যে শুধুমাত্র বাংলাদেশ নয়, আঞ্চলিক যে দেশগুলো আছে তাদেরকে নিয়ে ভুটান, নেপাল, ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে নিয়ে একটা বৃহত্তর অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক একটা অঙ্গন তৈরি করতে চাইছিলেন। সেগুলোকে করার কাজটা এখনও অসম্পূর্ণ আছে। প্রকৃতপক্ষে আমাদের সক্ষমতা জায়গা দেখেছিলেন উনি, কিন্তু আমাদের জনশক্তিকে কখনো বোঝা মনে করেননি। তিনি জানতেন যে আমাদের মানুষের দুটি হাত আছে, সেই দুটো হাতকে যদি কাজে লাগানো যায়, নারী শক্তি যেটি অব্যবহৃত রয়েছে তাদেরকে যদি আমরা আমাদের প্রকৃতপক্ষে দেশের উন্নয়নের মূল ধারার সাথে আনতে পারি তাহলে বাংলাদেশ একটা অন্য মাত্রায় চলে যেতে পারে।
5: আসলে আমরা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলি, তিনি আসলে শুধু একজন ব্যক্তি নন, তিনি রাজনৈতিক ধারারও প্রতীক। এবং এই বক্তব্যের সাথে আপনি কতটা একমত?
4: ওনার রাজনীতিটা কিন্তু একটা অন্যরকম ছিল। উনি বলেছেন আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস। এটা অনেকে বলে যে উনি রাজনীতিকে বিরাজনীতিকরণের জন্য এটা করেছেন, আসলে কথাটা এটা ঠিক না। সেটা হলো যে উনি রাজনীতিকে কোথায় নিয়েছিলেন, আপনি যদি দেখেন তার রাজনীতি, তার আবির্ভাব কিন্তু তার নিজের থেকে না। উনি কিন্তু স্বাধীনতা যুদ্ধের পর নিয়মিতভাবে সেনাবাহিনীতে ফেরত গেছেন। যিনি জ্যেষ্ঠতম কর্মকর্তা ছিলেন, সেনাবাহিনী প্রধান তার হওয়ার কথা ছিল, কিন্তু তাকে সেটি দেওয়া হয়নি। তার জন্য কিন্তু তিনি নিজেকে আড়াল করেছেন তা নয়। তিনি সেনাবাহিনীর উপপ্রধান থাকার পরেও ক্যাডেট কলেজগুলোর গভর্নিং বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন এবং ক্যাডেট কলেজে কিন্তু বাংলাদেশে তখন যে পুরো একটা নকলের মহোৎসব চলছিল তার বাইরে ক্যাডেট কলেজগুলোকে রেখেছিলেন এবং সেখানে কিন্তু একেবারে পরিপূর্ণভাবে তাদেরকে একেবারে শিক্ষার পরিবেশে কোনো রকম সেই জায়গায় অনিয়মের মধ্যে তাকে যাওয়ার পথটাকে তিনি কখনোই অ্যালাউ করেন নাই। এবং এই যে আমরা যেটা দেখি 7ই নভেম্বর 1975 সাল, এটি একটা ক্রান্তিকাল। তিনি কিন্তু সেনাবাহিনীর প্রধান হিসেবে সেই সময় গৃহবন্দী ছিলেন, খালেদ মোশাররফ সাহেব একটা অভ্যুত্থান করেছিলেন নভেম্বরের প্রথম দিকে, সেখানের প্রেক্ষিতে তাকে বন্দিত্ব বরণ করতে হয়েছিল। কিন্তু সিপাহী জনতা উপলব্ধি করেছিল যে এরকম একটা মানুষকে বন্দি যদি আমরা রেখে দিই তাহলে বাংলাদেশে একটা অনিশ্চয়তা জায়গা যাবে। এবং প্রতিবারে দেখবেন যে বাংলাদেশের যতগুলো ক্রান্তিকাল এসেছে সেই জায়গাতে অবশ্যম্ভাবীভাবে একটা মানুষের নাম জড়িয়ে গেছে। স্বাধীনতা ঘোষণা করা কেউ ছিল না, সে কাজটি সে অখ্যাত মেজর জিয়া রহমান সাহেব করেছেন, করে অন্যের ভাষায় অখ্যাত হলেও দেশের মানুষের মনিকোঠায় বা মনে মনোজগতে সর্বোচ্চ স্থান তিনি নিয়েছেন। সেই 7ই নভেম্বর কিন্তু অবশ্যম্ভাবীভাবে তাকে রাজনীতিতে এনেছে। রাজনীতিতে এনে কিন্তু কখনো রাজনীতিকে উনি কুক্ষিকতা করতে চাননি। সংবাদপত্রগুলো বন্ধ করা হয়েছিল, 4টি মাত্র সংবাদপত্র ছিল, 2টো ইংরেজি 2টো বাংলা। তিনি সংবাদপত্র গুলোকে অবারিত করে দিয়েছেন এবং গণতান্ত্রিক পরিবেশে একটা সংসদীয় নির্বাচন হয়েছে, সেই সংসদীয় নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নিয়েছে, রাজনৈতিক দলও সেই সংসদে প্রতিনিধিত্ব করেছে। অর্থাৎ তিনি রাজনীতিকে এমন একটা জায়গায় দিয়েছেন সেই রাজনীতির মধ্যে মানুষের অংশগ্রহণের আবশ্যিকতা ছিল আর কি। আরও কতগুলো জিনিস আছে যেটা তারুণ্যকে উনি কিন্তু সচেতন করেছেন, তারুণ্যকে উনি তার প্রতিভার বিকাশের ক্ষেত্রে সহায়তা করেছেন। যুব মন্ত্রণালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে কিন্তু তিনি যুবশক্তিকে তাদেরকে কর্মদক্ষ করার কাজগুলো তিনি করার যেমন চেষ্টা করেছেন। আবার শিশু একাডেমি প্রতিষ্ঠা হয়েছে, শিল্পকলা একাডেমি বিকশিত হয়েছে, এই সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু রাজনীতিতে একটা পরিপূর্ণতাকে তিনি সৃষ্টি করেছেন। এবং রাজনীতিতে শুধুমাত্র দেশ পরিচালনা করা বা ক্ষমতাকে উপলব্ধি করা সেটা না, তিনি ক্ষমতাটাকে দেশ পরিচালনার দায়িত্বের মতন একটা এমন একটা জায়গাতে নেওয়ার চেষ্টা করেছেন যেখানে প্রত্যেকে যেন দায়িত্ববোধটা অনুভব করে। রাজনীতি কোনো ক্ষমতার জায়গা নয় বা দেশের নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ শুধু ক্ষমতায়িত হয় না, মানুষের সেবা করার একটা দায়িত্ব পায়, জবাবদিহিতার একটা জায়গা প্রতিষ্ঠিত হয়, সেটা নিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তার কাছে জেনে ছিল যে উনি কোনো স্বজনপ্রীতি বা কোনো রকম দুর্নীতিকে কখনো কোনো প্রশ্রয় দেন,
5: তাকে আমরা বরাবরই সৎ হিসেবেই দেখি।
4: নিশ্চয়ই, যেমন ধরেন উনি এই যে আমরা বলি না গঙ্গা পানির চুক্তি যেটা, সেটা উনি সফলভাবে করেছিলেন গ্যারান্টি ক্লজ সহ, অর্থাৎ 34,000 কিউসেক পানি শুকনো মৌসুমে হলেও আমরা পাবো। তখন তার শাসন আমলের প্রত্যেকটাকে মানুষের ভিতরে একটা স্পিরিট কাজ করতো আর কি, যে সবাই মনে করতো যে দেশটা আমার, এই আমার দেশের ভেতরে আমি একটা অংশগ্রহণের জায়গা থেকে আমি যেন কিছু কন্ট্রিবিউট করতে পারি, সে চেষ্টাটা কিন্তু সার্বিকভাবে সবসময় ছিল।
5: দেশপ্রেমের যে ব্যাপারটা সেটা তিনি ছড়িয়ে দিয়েছিলেন সবার মাঝে।
4: একটা মানুষ দেশপ্রেমের আর কত বড় প্রমাণ রাখবে বলেন, যিনি এই দেশের স্বাধীনতা যুদ্ধের সময় রক্ত দেয়ার বলতে কি স্বাধীনতাটা অর্জন করবার ক্ষেত্রে সম্মুখ সমরের সম্মুখ যোদ্ধা হিসেবে নিজের জীবন শুরু করেছেন এবং শাহাদতের মধ্যে দিয়ে রক্ত দেশের মাটির সাথে মিশিয়ে তিনি তার রক্তের ঋণ শোধ করেছেন, তাকে দেশপ্রেমিক বলে আমার আপনার দুটো শব্দ উচ্চারণের জন্য তার দেশপ্রেম কিন্তু অপেক্ষা করছে না। দেশের মানুষের কাছে তিনি তার নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন যে তার চাইতে বড় দেশপ্রেমিক হওয়া আসলে কঠিন।
5: অমূল্য তার এই জীবন, অমূল্য এই দিন আমাদের আসলে ইতিহাসের পাতায় লেখা আছে এবং আমরাও স্মরণ করি প্রতি বছর। আমাদের আরও অনেক কিছু শোনার ইচ্ছা ছিল, কারণ আসলে সবসময় সুযোগ হয়ে ওঠে না আপনাদেরকে কাছে পাওয়ার এবং এই যে কথাগুলো শোনার, ইতিহাসের কাছে চলে যাওয়ার, ইতিহাসের কাছে আমরা নানাভাবে ঋণী। তো আমি একটি শেষ প্রশ্ন করতে চাচ্ছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার আদর্শ বাস্তবায়নে যা যা করে গেছেন এবং তার যে করণীয় বা কৃতকর্ম থেকে আমরা কি শিক্ষা পেতে পারি বা আমাদের তরুণ প্রজন্মরা কিভাবে শিক্ষা পেতে পারি?
4: তরুণ প্রজন্মের কাছে শিক্ষণীয় ব্যাপারটা হলো এই, যে পরিবার বাংলাদেশের রাজনীতিতে একটা অপরিহার্যতার জায়গায় মানুষের সবচেয়ে বিশ্বাস এবং আস্থার জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন, সেই পরিবারেরই জনাব তারেক রহমান। তিনি সামনে থেকে তারুণ্যকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখাবার চেষ্টা করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হিজবুল বহরে করে যেমন তার তারুণ্যকে বাংলাদেশ চিনিয়েছেন, জনাব তারেক রহমান কিন্তু বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের সামনে গিয়ে তার দেশ পরিচালনার ভাবনা এবং দেশ পরিচালনায় তারুণ্যের ভাবনা কি তার সাথে নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করেছেন। তরুণদের কাছে চাওয়া হলোই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার উত্তরাধিকার হিসেবে যারা এই বাংলাদেশের জন্য তাদের সমস্ত অবদানকে নিজের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার বাইরে নিজে এগিয়ে শুধুমাত্র দেশের মঙ্গলের জন্য দেশের উন্নতির জন্য কাজটা যেটা করছেন সেই অনুকরণের জায়গাতে নিজেকে সম্পৃক্ত করা এবং তার জীবনের যে কাজগুলোর ভেতর থেকে দিয়ে তিনি দেশের মানুষের কাছে একেবারে তাদের নয়নের মণিকোঠায় একটা স্থান করেছেন এবং একেবারে সম্পূর্ণ বিতর্কের ঊর্ধ্বে একটা বিশুদ্ধ ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রমাণিত করেছেন তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করা। আমরা যদি সেই সময়কালগুলোকে যদি শুধুমাত্র ইতিহাসের পাতা উল্টে যদি দেখবার চেষ্টা করি ওই ক্রান্তিকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব কোন সময়টাতে কী কাজ করেছেন সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রগুলোতে তার যে একটা সাবলীল এবং বলিষ্ঠ একটা সক্ষমতা ছিল আমরা দেশের এই তরুণ যদি সত্যিকার অর্থে দেশ গড়ার জন্য আমাদের মেধা আমাদের শ্রম এবং আমাদের শক্তিগুলোকে নিয়ে আমরা শুধু এই দেশে বসে থেকে এই দেশে থেকেই যেন দেশ গড়ার জন্য সেটাকে কন্ট্রিবিউট করি এমনটা যেন না হয় যে এই দেশের মাটি থেকে আমার সেই বিকাশটা হলো এবং সেই সেবাটা আমি দেশের বাইরে গিয়ে দিলাম। এই প্রবণতার বাইরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন তার মৃত্যুর মধ্যে দিয়ে তার দেশের মাটির সাথে উনি মিশে আছেন তেমনিভাবে বেগম খালেদা জিয়া মিশে আছেন তারই পতাকা যেমন তারেক রহমান বহন করছেন আমরা সবাই মিলে যদি সেই পতাকার মিছিলে যদি সামিল হতে পারি দেশপ্রেম এবং ভালোবাসার এবং জনগণের ইচ্ছাটাকে প্রাধান্য দিয়ে সকলের প্রতি সুবিচার এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন বিশ্বাস করতে পারে যে এই দেশের মালিকানা তার কাছে এই প্রত্যয় প্রতীতি জননমনের জন্য যে রকম কাজটা করা দরকার আমার তারুণ্য যেন সেটি করে এটি হবে আগামী দিনের আমাদের সবারই প্রত্যাশা।
5: অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অতিথি অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি করেছে, তবে তার শাহাদাতের পর তার প্রতিষ্ঠিত দল বিএনপি এবং তার আদর্শ বাংলাদেশের জাতীয়তাবাদ দেশের রাজনীতিতে একটি শক্তিশালী ভিত্তি হিসেবে টিকে আছে। সংক্ষেপে, তিনি তার কর্মের মাধ্যমে দেশের মানুষের হৃদয়ে যে স্থান করে নিয়েছিলেন তার জানাজায় মানুষের উপচে পড়া ভিড় ছিল সেটিরই প্রমাণ। আজও বাংলাদেশের ইতিহাসে 30 মে দিনটি অত্যন্ত গুরুত্ব সাথে পালিত হয়ে আসছে। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি এখানে ঘোষণা করছি। ধন্যবাদ।
3: এতক্ষণ শুনলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ও বর্তমান প্রেক্ষাপট। সঞ্চালনায় ছিলেন জসিন্তা জিনিয়া, শব্দগ্রহণ ও সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম এবং আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
6: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
7: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার ঢাকা। স্বাস্থ্যই সুখের মূল।
8: প্রিয় শ্রোতা বন্ধু, পৃথিবীতে কিছু মানুষ কাজের মাধ্যমে ইতিহাসের অংশ হয়ে থাকেন। তাদের সিদ্ধান্ত বাস্তবায়নে ভূমিকা দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় দীর্ঘ প্রভাব রেখে যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি মহান মুক্তিযুদ্ধের 11টি সেক্টরের অন্যতম একজন সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীরোত্তম উপাধিতে ভূষিত করে। পরবর্তীতে একজন রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর ভূমিকা, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশকে গড়ে তোলার প্রচেষ্টা এবং জাতীয় রাজনীতিতে তাঁর প্রভাব আজও খুব প্রাসঙ্গিক। 26 মার্চ দিবাগত রাতে প্রায় 250 বাঙালি সেনা নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন তিনি। 4 বছর বাংলাদেশ শাসন করার পর 1981 সালের 30 মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে নির্মমভাবে নিহত হন। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের আয়োজন স্বাস্থ্যই সুখের মূল থেকে পরম শ্রদ্ধায় স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জেড ফোর্সের সেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে।

প্রিয় শ্রোতা বন্ধুরা, একটি দেশের ইতিহাস গড়ে ওঠে নানা সময়ে ও নানা ঘটনার মধ্য দিয়ে। কিছু মানুষ সেই ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকেন তাদের নেতৃত্ব, সিদ্ধান্ত এবং কর্মের জন্য। জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে তেমনই একটি নাম। মুক্তিযুদ্ধের সময় তাঁর সাহসী ভূমিকা এবং স্বাধীনতার ঘোষণা প্রচারের ঘটনাটি দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে। স্বাধীনতার পর একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনের প্রয়োজন ছিল। কৃষি, উৎপাদন, স্থানীয় প্রশাসন এবং জাতীয়তাবোধ, এই সব বিষয়ে তিনি যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন। আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে আমরা স্মরণ করি তাঁর কর্মজীবনের বিভিন্ন দিক এবং দেশের প্রতি দায়িত্ববোধের গুরুত্ব, অনুপ্রাণিত হই দেশের কাজে অংশ নিতে। প্রিয় শ্রোতা বন্ধু, দেশের প্রতি ভালোবাসা প্রকাশ হয় কাজের মাধ্যমে, কিছু মানুষের অনুভূতিতেও প্রকাশ পায় দেশপ্রেম। দেশাত্মবোধক গান সেই অনুভূতিকে আরও তীব্র এবং গভীর করে তোলে। কিছু গান সময়ের সঙ্গে মিশে যায়, মানুষের আবেগের অংশ হয়ে ওঠে। এখন আমরা শুনব একটি জনপ্রিয় দেশাত্মবোধক গান, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। শিল্পী শাহনাজ রহমতুল্লার কণ্ঠে এই গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন আলাউদ্দিন আলী।

0: দেশকে ভালো রাখার জন্য দেশের মানুষকেও সুস্থ এবং কর্মক্ষম থাকতে হয়। আর এই সবকিছুর জন্য সচেতন জীবনযাপন প্রয়োজন। অনেক রোগ আছে যেগুলো খুব সাধারণ সচেতনতার মাধ্যমেই প্রতিরোধ করা সম্ভব। পরিষ্কার পরিচ্ছন্নতা সেই সচেতনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলা, এসব অভ্যাস বিভিন্ন রোগের ঝুঁকি কমায়। এই বিষয়গুলো নিয়েই এখন থাকছে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা, পরিষ্কার পরিচ্ছন্নতা বিভিন্ন রোগ থেকে মুক্তির সহজ উপায় এই বিষয়টি নিয়ে। এবং সাক্ষাৎকার প্রদানে আছেন আসমা হাসান, পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর। সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন শাহনাজ পারভীন।
1: শ্রোতা বন্ধুরা, সবার সুস্থতা কামনা করছি আমাদের আজকের এই পর্ব থেকে। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বিভিন্ন রোগ থেকে মুক্তির সহজ উপায়। আমাদের মাঝে আজ উপস্থিত আছেন আসমা হাসান, পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর। তার কাছ থেকে আজ আমাদের জীবনের সাথে মিশে থাকা অতি প্রয়োজনীয় এই বিষয়টি নিয়ে আমরা কথা বলব। এই যে আমরা বলছি যে আমাদের প্রতিটি কাজের ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটি জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প কিছু নাই, এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে কিন্তু নিজের সুস্থতা পাশাপাশি বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি আমাদের ওতপ্রোতভাবে জড়িত, এবং আজ এই বিষয়টি নিয়েই কথা বলছি। তো প্রথমে যেটা জানতে চাইবো যে জীবনে বেঁচে থাকার ক্ষেত্রে একজন মানুষের বা পারিপার্শ্বিক পরিস্থিতিতে পরিষ্কার পরিচ্ছন্নতা কতটা জরুরি এবং কেন জরুরি?
2: প্রথমে বলি, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আমরা সবসময় এটা ছোটবেলা থেকে জেনে আসছি। সেজন্য একজন মানুষকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যে পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে শুধু হাত পা মুখ চুল সব কিছুরই একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, এবং সব কিছুর সাথেই কিন্তু রোগ বালাই জড়িত আছে। আপনি চুল যদি পরিষ্কার না রাখেন, আপনি খুশকি হবে, মাথা চুলকাবে, ঘাম হবে, এরপরে যেটা হয় যে ছোট ছোট দানা উঠবে, মাথায় অনেক কষ্ট হবে। হাত যদি অপরিষ্কার থাকে তাহলে আপনার অনেক ধরনের রোগ হতে পারে, ডায়রিয়া থেকে শুরু করে ডিসেন্ট্রি, পানিবাহিত অনেক রোগই চলে আসে। যেহেতু দিচ্ছি অনেক রোগ চলে আসতে পারে। আপনি শরীর যদি পরিষ্কার ঠিক মতো না করেন, আপনি দেখছেন যে এখন যেভাবে স্কিন ডিজিজ বাড়ছে, চর্মরোগ ফুসকুড়ি ওঠে, অনেক ধরনের হয়। সেই জন্য প্রতিটি ক্ষেত্রেই, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি।
1: তো এমন বেশ কিছু রোগ রয়েছে বা অসুস্থতা রয়েছে যেগুলো কেবলমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই সমাধান হয়। সেটা ছোট শিশুদের ক্ষেত্রে হতে পারে বা আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছি তাদের ক্ষেত্রেও হতে পারে। এগুলো বিষয়ে একটু ছোট করে জানতে চাইছি।
2: করোনার কথাই ধরেন, 2020 সালের মার্চ মাসে, তখন কিন্তু করোনার কোনো ওষুধ বা প্রতিকার ওরকম ভাবে ছিল না, কিন্তু আমাদের কিন্তু পরিষ্কার মানে হাত ধুতেই বলা হতো ভালো করে, এবং সেই হাতটা যেমন তেমন না, 20 সেকেন্ড ব্যাপী হাতটা পরিষ্কার করে ধুতে বলা হতো। তার মানে দেখেন, একটা করোনার মতো রোগ, পরবর্তীতে ভ্যাকসিন আসলো, প্রথম প্রাথমিক চিকিৎসা কিন্তু আমাদের কিছু দেওয়া যায়নি, আমাদের
1: পরিষ্কার
2: থাকতে বলা হয়েছে, এটাই মাস্ক পরতে বলা হয়েছে, সেটা হলো আমাদের পলিউশনের জন্য। কাজে আমরা করোনা থেকে আসলাম যে এখানে একটা পরিষ্কার থাকতে বলা হয়েছে, এবং আমরা একটা বিশাল করোনা এই হাত ধুয়ে এবং মাস্ক পরেই তো মোকাবেলা করেছি। এরপরে যেটা আছে যে শুধু পরিষ্কার থাকছেন, হাতটা যদি না ধুয়ে খাই তাহলে যে জার্মসগুলো হাতে থাকছে যেটা আমাদের চোখে পড়ছে না, মানে অনেক শত শত জীবাণু আমাদের হাতে রয়ে যায়। আমরা কাজ করছি, বাসায়
1: বিভিন্ন
2: জায়গায় যাচ্ছি, ধরছি, দরজা খুলছি, হ্যান্ডেল ধরছি, মানে কত কিছুই তো করছি। তো এই যে এই জার্মসগুলো গিয়ে, হয়তো আমরা যারা পূর্ণ বয়স্ক তারা হয়তো খুব অসুস্থ হয়ে না পড়লেও, যারা একদম শিশু তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে, তাদের পেটের গন্ডগোল থেকে শুরু করে অনেক জার্মসই ওভাবে ঢুকে যাচ্ছে। এবং যারা বয়স্ক তাদেরও রেজিস্ট্যান্ট পাওয়ারটা একটু কম থাকে, তারাও কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। সেই জন্য হাত ধোয়া থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা রক্ষা করে চলছি। আমি বলবো যারা ইয়াং মেয়ে, মানে অ্যাডোলেসেন্স, যাদের কথা বলবো 13, 14, 15, 16, তাদের দেখেন নিয়মিত মাসিক হয়, প্রতি মাসে একবার, এবং সেখানেও কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছি, মিনিস্ট্রাল হাইজিন, সেখানেও চলে আসছে পরিষ্কার পরিচ্ছন্নতা। যে আমরা এখন প্যাড খুব স্বল্প মূল্যে পাওয়া যায়, এবং আমরা সবসময় বলি স্যানিটারি ন্যাপকিন ইউজ করতে, কিন্তু কোনো কারণে যদি কেউ স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে না পারে, সেই ক্ষেত্রেও আমরা পরিষ্কার কাপড় ব্যবহার করতে বলছি, পরিষ্কার শুকনো কাপড়। আমরা সর্বক্ষেত্রে বলছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, এবং ছেলেদের ক্ষেত্রেও, যে কিশোর এবং কিশোরী দুজনের ক্ষেত্রে, তাদের আমরা প্রতিনিয়ত আমরা তাদেরকে জানাচ্ছি পরিবর্তন যে হচ্ছে, তাদের শারীরিক একটা পরিবর্তন হচ্ছে। একটা ছেলে 13-14 বয়সন্ধির সময়টা এই ধরেন স্বপ্নদোষ বলেন, বিদ্যুৎপাত বলেন, বা মেয়েদের মাসিক বলেন, ছেলেদের অনেক পরিবর্তন ঘটছে। এবং আমরা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলছি, এই সময় পিউবিক হেয়ার হয় এবং সেটা পরিষ্কার করতে বলছি, এবং নিজেদের তাদেরকে এই বিষয়ে আমরা জ্ঞান দান করছি। এবং আমাদের স্কুলের অনেক প্রোগ্রাম আছে, স্কুল স্বাস্থ্য শিক্ষা, এবং আমাদের নিয়মিত SSM ও আমাদের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তারা যান এবং স্কুলের বাচ্চাদেরকে এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করছেন। এবং এই যে প্রাথমিক যে বিষয়গুলো জ্ঞান ধারণ করছি, প্রথমেই কিন্তু আমাদের আসছে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়,
1: বেস পয়েন্টটাই হচ্ছে
2: পয়েন্টটা এখানে। কারণ এই যে 13 বছর বা 14 বছরের ছেলেদের যে স্বপ্নদোষ হচ্ছে, যে মাসিক হচ্ছে, অবশ্যই তাকে পরিষ্কার থাকতে হবে। তাহলেই তো সে প্রতিনিয়ত একটি প্রতিদিন চলবে, স্কুলে যাবে, খেলাধুলা করবে। সে যদি পরিষ্কার না থাকে, তার পক্ষে এটা প্রতিনিয়ত চলাফেরা মোটেও সুখকর কিছু হবে না।
1: তো আমাদের তো আসলে পানিবাহিত কিছু রোগ রয়েছে বা শারীরিক সংস্পর্শে কিছু রোগ রয়েছে, যেটা আমরা যে খোশ পাচড়া বলছি, বা কিছু ক্ষেত্রে হয়তো বা নাকের মাধ্যমেও চলে যাচ্ছে। ভালোভাবে যদি আমরা চোখগুলোকে পরিষ্কার না করি, সেখানেও কিছু প্রদাহ তৈরি হচ্ছে। এটা নিয়ে একটু সংক্ষেপে জানতে চাই।
2: খোশ পাচড়ার বিষয়টা, ওটাও তো আপনি বললাম যে একটা পরিষ্কারেরই ব্যাপার, এবং খোশ পাচড়ার বিষয়টা কিন্তু আরেকটা যে ছোঁয়াচেও বটে, মানে কাপড়টাও যদি আপনি ভালো করে না ছড়িয়ে যাচ্ছে সেই জন্য পরিষ্কার থাকতে হচ্ছে। আরেকটা ব্যাপার হলো যে পানিবাহিত বিভিন্ন রোগের কথা বললেন, যেটা আমরা বলি যে টাইফয়েড থেকে শুরু করে সবকিছুই আছে,
1: পরিষ্কার
2: পানিটা ব্যবহার করতে হয়, জীবাণুমুক্ত পানি ব্যবহার করতে হয়। তো এখন পানির ব্যাপারে আমার মনে হয় যে আমরা যথেষ্টই সচেতন। আমাদের শহরের লোকজন এবং গ্রামের লোকজন ডিপ টিউবওয়েল ব্যবহার করে, সেই পানিটা নিরাপদ। একটা সময় ছিল যখন পুকুরের পানি ব্যবহার করতো, সেটা অনিরাপদ, কিন্তু এখন পরিষ্কার পানি এবং নিরাপদ পানি সবাই ব্যবহার করে।
1: আচ্ছা, এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছি আমরা বিভিন্ন রোগ থেকে মুক্তির ক্ষেত্রে, সেই জায়গায় ঘন বসতি বা স্যাঁতসেঁতে পরিবেশ, একসাথে অনেক লোকের থাকা, এটা কি কোনো ধরনের সমস্যা সৃষ্টি করে?
2: আমাদের তো ঘনবসতিপূর্ণ দেশ, একসাথে অনেক লোকের থাকা, যেটা হয় যে স্কিন ডিজিজটার কথাই আমরা বেশি জানি যে ছড়িয়ে পড়ে। আমরা সবসময় শুনে আসছি যে জেলখানায় খুব কয়েদিদের খুব স্কিন ডিজিজ হয়, তারা খুব কাছাকাছি থাকে সেই সব কারণে। ওই অনেক লোকজন থাকলে এই জিনিসটাই হয়। সেটা যদি পরিষ্কার থাকা যায় এবং নিজেকে একটা পার্সোনাল হাইজিনটা মেনটেন করা যায়, অনেক ক্ষেত্রে সেটা পরিহার করা সম্ভব।
1: বা অনেক জায়গায় আছে যে হয়তো একই বাথরুম ব্যবহার করতে হচ্ছে,
2: অনেকে মিলে হোস্টেলে বলেন যে
1: নিম্ন আয়ের বা স্বল্প আয়ের যারা আছে
2: একটা বাথরুমে হয়তো, কিন্তু বাথরুমেরও পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিজেরও পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে হয়। এবং আমরা এটা প্রতিনিয়তই সচেতন করে যাচ্ছি। আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের IM ইউনিট থেকে আমাদের এভিভ্যান কার্যক্রম যেটা আছে, সেটা প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে যে আমরা এভিভ্যান কার্যক্রম করি, ওখানে আমাদের বিভিন্ন পরিবার পরিকল্পনা মেথড থেকে শুরু করে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টাও আছে, এবং পার্সোনাল হাইজিন যে ছেলে মেয়েদের জন্য কতটা জরুরি, এই বিষয়টা আমরা সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি।
1: ধন্যবাদ আসমা হাসান, আপনার কাছ থেকে আমরা এতক্ষণ শুনছিলাম পরিষ্কার পরিচ্ছন্নতা বিভিন্ন রোগ থেকে মুক্তির সহজ উপায় এই বিষয়টি নিয়ে। আসলে আমার যেটা মনে হলো আপনার কথা শুনে, যে আমাদের যদি সদিচ্ছা থাকে এবং আমরা যদি মেনে নেই যে না, সুস্থ থাকতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন আমাকে থাকতেই হবে, তো সেক্ষেত্রে যে কোনো পরিবেশে প্রতিবন্ধকতাগুলোকে দূর করে সঠিক সুন্দর শিক্ষার মধ্য দিয়ে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, পাশাপাশি আশেপাশে যারা আছেন তাদেরকেও কিন্তু এই বিষয়টি সম্পর্কে সচেতন করতে পারি। সবার সম্মিলিত প্রয়াসে সকল ধরনের রোগবালাই থেকে আমরা সবাই মুক্ত থাকব, এবং অবশ্যই সুস্থ সুন্দর স্বাভাবিক পারিবারিক পরিমণ্ডলের মধ্য দিয়ে আমাদের প্রতিটি মানুষ অনেক বেশি আনন্দে থাকবে, অনেক বেশি খুশি থাকবে, এই প্রত্যাশা সবার জন্য।
0: আমাদের প্রতিদিনের জীবনে সচেতন পদক্ষেপ যখন অভ্যাসে পরিণত হবে, আমরা যেমন নিরাপদে থাকব, তেমনি আমাদের আশেপাশের মানুষ অনুপ্রাণিত হবে সচেতন হতে। জীবনে চলার পথে সচেতনতা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় ছোট ছোট অসাবধানতাই অনেক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, তাই নিজেকে বুঝে চলা, সময়কে গুরুত্ব দেওয়া সবসময় প্রয়োজন। সচেতনতা প্রতিরোধক ব্যবস্থার মতোই কার্যকর। চলুন তবে এবারে শুনে আসি একটি গান। গেয়েছেন কাজী শুভ, গানের কথা সাজিয়েছেন নুরুজ্জামান তুষার, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, একটি সচেতন সমাজ গড়ে ওঠে যখন সবাই নিজেদের অধিকার সম্পর্কে জানতে পারেন এবং মেনে চলতে পারেন। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা একটি মানবিক দায়িত্ব। গণপরিবহন, শিক্ষা, কর্মক্ষেত্র সব জায়গায় সমান সুযোগ পাওয়া তাদের সাংবিধানিক অধিকার। আইন আছে, তবে বাস্তব প্রয়োগ নিয়েও আলোচনা প্রয়োজন। এই বিষয়গুলো নিয়েই এখন থাকছে জানবো জানাবো পর্ব। জানবো জানাবো এই পর্বে আইনি তথ্য নিয়ে আজকের আয়োজনে বিষয় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও আইনি সুরক্ষা আইন 2013 অনুসারে গণপরিবহন ও অন্যান্য সামাজিক পরিমণ্ডলে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও বাস্তবতা। অংশগ্রহণে অ্যাডভোকেট খালেদা সুলতানা নূর ও অ্যাডভোকেট মোহাম্মদ আজহারুল ইসলাম।
1: সুপ্রিয় শ্রোতা, শুভেচ্ছা নিন। বৈচিত্র্যময় উপাদান নিয়ে মানব সমাজ গঠিত। মানুষের মধ্যে কেউ লম্বা, কেউ খাটো, কেউ ফর্সা, কেউ কালো। আবার অনেকে আছেন এমন যাদের মধ্যে কারো হাত নেই, কারো পা নেই, কারো বা দৃষ্টিশক্তি নেই। আবার অনেকে কানেও শোনে না, কথাও বলতে পারে না। সমাজে এসব মানুষ হল ব্যতিক্রম। এদেরকে সাধারণভাবে প্রতিবন্ধী বলা হয়। প্রিয় শ্রোতা, শুরু করছি জানবো জানাবো আইনি তথ্য বিষয়ক অনুষ্ঠান। আমাদের আজকের আলোচনার বিষয় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 অনুসারে গণপরিবহন ও অন্যান্য সামাজিক পরিমণ্ডলে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও বাস্তবতা। আর এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী খালেদা সুলতানা নূর। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 অনুসারে গণপরিবহনে কি ধরনের সুযোগ সুবিধা তাদের জন্য সংরক্ষিত আছে?
2: যদি এক কথায় বলি, যতগুলো গণপরিবহন আছে, গণপরিবহনের মধ্যে কি কি আছে?
1: জি,
2: শুধুমাত্র তো বাস না, শুধুমাত্র
1: রেল না,
2: শুধুমাত্র আপনার জাহাজ না
1: বা বিমান না,
2: তার মানে প্রত্যেক গণপরিবহন, যতগুলো পরিবহন আছে, প্রত্যেকটা পরিবহনেই এই আইনের মাধ্যমে প্রত্যেক প্রতিবন্ধীকে তার সক্ষম অনুযায়ী গণপরিবহনে চলাফেরার অধিকার দেওয়া হয়েছে। আমি একটা কথা বারবারই বলছি, যিনি একদম বিছানায় শুয়ে আছেন উনি তো চলাফেরা করতে পারছেন না, কিন্তু যিনি হুইল চেয়ারে চড়ছেন উনি কিন্তু চলতে পারছেন। সেই ক্ষেত্রে এখন নতুন যে আইন হয়েছে, এখানে হলো প্রথমত হলো যে প্রত্যেক গণপরিবহনে যত সিট আছে তার মধ্যে 5% সংরক্ষিত হলো আমাদের এই প্রতিবন্ধীদের জন্য। তার মানে এটা কি এরকম হচ্ছে যে এটা একদম সবসময় খালি থাকবে সিট? যখন খালি আছে আমরা নর্মাল মানুষ ব্যবহার করছি, যেই মুহূর্তে একজন প্রতিবন্ধী এখানে উপস্থিত হয়েছেন উনার অধিকার সবার আগে এখানে সংরক্ষিত।
1: আমাদের বাস্তবতা হচ্ছে যে অনেক সময় ঠিক আছে, মানে ফাঁকা আছে, সেখানে হয়তো একজন সুস্থ মানুষ বসেছে, কিন্তু একজন প্রতিবন্ধী ব্যক্তি উঠলো বা একজন মহিলা বা একজন বৃদ্ধ মানুষ উঠলো, ওই সিটটা আর ছাড়তে চায় না কতগুলো মানুষ। এটা আমাদের খুব দৈন্যতা, মানসিক দৈন্যতা। এই জায়গা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে,
2: উঠে আসতে হবে,
1: উদার হতে হবে,
2: অন্যকে অধিকার দিতে হবে। জিনিসটা হলো যে এখানটায় আমি উল্লেখ করতে চাচ্ছি যে একজন প্রতিবন্ধী ব্যক্তির উনি উঠলেন, বাসে উঠলেন, কিন্তু আমি দিচ্ছি না জায়গা, তাহলে দেখার কি কেউ নাই? আছে। এখানে বাসের ড্রাইভার কন্ডাক্টর যিনি আছেন ওনাকে বলা হয়েছে এটা উনি নিশ্চিত করবেন। কোনো কারণে যদি নিশ্চিত করা না হয় তাহলে কিন্তু জবাবদিহিতা করতে হবে।
1: আচ্ছা, এই আইনে জবাবদিহিতার কথা বলা হয়েছে।
2: আমি যদি কমপ্লেইন করি, আমি কমপ্লেইন না করলে, মানে আমি বলতে কোনো প্রতিবন্ধী ব্যক্তি যদি কমপ্লেইন করেন, সুতরাং এখানে আমাকে অভিযোগ অনুযোগ করার একটা আমার কাছে সুযোগ আছে, এটাকে আমাকে কাজে লাগাতে হবে। যদি আমরা যদি বলি আমরা সচেতন না, আমাদেরকে সচেতন হওয়ার জন্য এই যদি কেউ কমপ্লেইন করেন, আমি মনে করি সেটা আমাদের জন্য একটা খুবই পজিটিভ একটা দিক।
1: আপনার মোট কথা, আপনার মাধ্যমে জানতে পারলাম যে প্রতিটি গণপরিবহনে বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আসন সংরক্ষিত থাকে, এবং কেউ যদি সেখান থেকে তাদেরকে বঞ্চিত করে তাহলে তারা অভিযোগ করলে এই আইন অনুযায়ী অর্থাৎ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 অনুসারে তারা প্রতিকার পেতে পারে,
2: প্রতিকার পাবেন। এবং এখানে আমি আরেকটা কথা উল্লেখ করতে চাই যে ওনাদের জন্য বিশেষভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা আছে।
1: আচ্ছা, ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে।
2: আমার যাওয়ার কথা 8টার সময়, আমি গেলাম বাসে উঠলাম কিন্তু আমাকে কোনোভাবে নিল না, আমার অনেক ক্ষতি হয়ে গেল, সুতরাং আমি যখন আবেদন করবো এখানে একটা ক্ষতিপূরণের ব্যবস্থা আছে।
1: খুবই সুন্দর তথ্য জানতে পারলাম আপনার মাধ্যমে। আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের নাগরিক হিসেবে একজন প্রতিবন্ধী ব্যক্তি সামাজিক পরিমণ্ডলে কি ধরনের অধিকার বাস্তবে পেয়ে থাকে?
2: যদি এমনভাবে ধাপগুলো দেওয়া থাকে যে আমি একজন প্রতিবন্ধী ব্যক্তি উঠতে পারবেন না, তাহলে এখন বলা হচ্ছে এই বিল্ডিং কনস্ট্রাকশন আইনে বলা হচ্ছে যে এমনভাবে তৈরি করতে হবে প্রত্যেকটা
1: বিল্ডিং,
2: অফিস আদালত,
1: যেখানে
2: খুব সহজে উনারা গমন করতে পারবেন,
1: মানে ঢুকতে পারবেন, বের হতে পারবেন,
2: হুইল চেয়ার যেন যেতে পারে, একজন ক্রাচে ভর করে যেন যেতে পারেন, একজন অন্ধ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি যেন উনি যেন হাত দিয়ে দেখে বুঝেন যে হ্যাঁ এটা টয়লেট, মানে প্রত্যেকটা ক্ষেত্রে খুব সহজে তাদেরকে প্রত্যেকটা অধিকার উপভোগ করার জন্য ব্যবস্থা করেছে। এখন আমরা সামনে এগিয়ে আসতে হবে, আমরা সামনে এগিয়ে আসতে যারা প্রতিবন্ধী তাদেরকে জানতে হবে অধিকার সম্পর্কে, তাদের বাবা মাদের জানতে হবে, নিবন্ধন করতে হবে, তাদের পরিচয় পত্র গ্রহণ করতে হবে, তাদেরকে একটা উপজেলায় বা একটা শহরে যতগুলো চেয়ারম্যান কাউন্সিলর যারা আছেন তাদেরকে জানতে হবে যে আমাদের এখানে কয়জন প্রতিবন্ধী আছে, মানে এটা থেকে স্কেপ করা কোনো উপায় নেই। এমনভাবে সুন্দরভাবে এই আইনটা করা হয়েছে এবং কমিটি গঠন করা হয়েছে যাতে করে কোনো প্রতিবন্ধী ব্যক্তি এই আইনের বাইরে পড়ার কোনো উপায় একদম ছেকে ছেকে নিয়ে আসবে, মানে কারেন্ট জালে করে উঠায় নিয়ে আসতেছে,
1: মানে ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড, তারপরে হচ্ছে থানা, জেলা, সমস্ত পর্যায়ে,
2: প্রত্যন্ত অঞ্চল, যেখানে মানুষ থাকবে, যেখানে তার আমাদের সরকার কাজ করছেন
1: এবং প্রতিবন্ধী ব্যক্তিরা নিয়মিত ভাতা পাওয়ারও সুযোগ তারা পাচ্ছেন, তাই না? আচ্ছা, আপনার কাছে এবার জানতে চাই যে একজন প্রতিবন্ধী ব্যক্তির উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি মানে বন্টনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা যদি কেউ সৃষ্টি করে সেক্ষেত্রে আইনে তার কোনো অধিকার রয়েছে কিনা।
2: যেখানে আমরা অনেক সময় দেখি যে আমরা সুস্থ ব্যক্তিরা অনেক সময় বঞ্চিত হই, সেক্ষেত্রে এখানে আইনে এত সুন্দর করে বলেছেন যে একজন প্রতিবন্ধী ব্যক্তি উত্তরাধিকারী, প্রথম কথা হলো উত্তরাধিকারী উনি,
1: জি
2: উনি ছেলে হোক মেয়ে হোক উনি প্রতিবন্ধী, যে কোনো প্রতিবন্ধী উনি কিন্তু উত্তরাধিকারী, যেন পরনির্ভরশীলতা না থাকে। আজকে একজন প্রতিবন্ধী সন্তানের বাবা তাকে কিন্তু একটা ফ্ল্যাট গিফট করে যেতে পারছেন, যেই ফ্ল্যাটটা ভাড়া দিয়ে হয়তো উনি চলার যেন ওনার ক্ষমতা থাকে, মানে কোনোভাবে পরনির্ভরশীল যেন না হয়। দ্বিতীয়ত হচ্ছে যে উনি তাহলে যেহেতু উত্তরাধিকারী সূত্রে উনি সম্পত্তি পাওয়ার অধিকার রাখছেন, এখন প্রশ্ন আসতে পারে উনি কি তাহলে সম্পদ কিনতে পারবেন? পারবেন, একইভাবে আমি যেভাবে সম্পদ কিনছি অধিকার লাভ করছি, একজন প্রতিবন্ধী ব্যক্তির একই অধিকার আছে।
1: শুধুমাত্র বিকৃত মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি বা পাগল ব্যক্তি,
2: হ্যাঁ,
1: তারা হয়তো,
2: এটা একটা কথা বলেছি বারবার যে কর্মক্ষম একটা ব্যাপার আছে যেটা নাকি আমাদেরকে আগে সবার আগে খুব সুন্দরভাবে নিশ্চিন্ত হতে হবে যে এটা উনি কোন পর্যায়ে পড়েন, তারপরে আসতেছে আমাদের বাকি অধিকারের কথা। কারণ যিনি একেবারে বিকৃত মস্তিষ্ক ওনাকে উনি তো নিজেই কোনো কিছু বুঝবেন না, ওনাকে তাহলে দিলেও কোনো লাভ হচ্ছে না। কিন্তু কিভাবে লাভ হচ্ছে, ওনার পিতা মাতা ভাই বোনের মাধ্যমে কিন্তু এটা করতে হবে এবং এটা দেখভাল করার জন্য কিন্তু আইন আছে। জিনিসটা এরকম যে আমি হয়তো কিছু লাগি না একজন প্রতিবন্ধীর, আমি কমপ্লেন করলাম যে আমি দেখলাম ওখানটায়, থানায় গিয়ে অভিযোগ করলাম যে একজন প্রতিবন্ধীকে ওখানটায় অত্যাচার করা হচ্ছে, ওখানে কিন্তু ওসি কিন্তু যেতে বাধ্য, এটা কথা বলবে না যে আপনার কি লাগে, আপনি কোনো আত্মীয় হন না, আপনি কেন এসছেন, মানে আমি যে সবসময় রিলেশন খুঁজি আমরা একটা মামলা করার জন্য, যে ওই রিলেশন না হলে আমি আজকে অ্যাগ্রিফ্ট হয়েছি, আমি অথবা আমার বাবা মা ছাড়া কেউ মামলা করতে পারবে না, এই জিনিসটা প্রতিবন্ধীদের ক্ষেত্রে নাই, এটাকে ওপেন করা হয়েছে। দ্বিতীয়ত হলো তাহলে উনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন, উনি যখন উত্তরাধিকারী সূত্রে যদি উনি সম্পত্তি পেতে পারেন উনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন। আমি যদি বলি যে এত সুন্দর একটা আইন, এখন যদি আমাদের সদিচ্ছা থাকে বা আমরা যদি সেটাকে খুব ভালো করে প্র্যাকটিস করি, আসলে কোনো প্রতিবন্ধীর কথা সেই আমাদের বলতে যে আগে সমাজের জন্য তারা বাধা, বোঝা, বাধা, তারা হলো একটা যতগুলো নেগেটিভ কথা বলতে প্রত্যেকটা পজিটিভ কথা এখন আমাদের বলার জন্য আইনটা আমাদেরকে এত সুন্দর একটা পথ দিয়েছেন।
1: অনেক চমৎকার তথ্য আপনার মাধ্যমে জানলাম। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 অনুসারে গণপরিবহন ও অন্যান্য সামাজিক পরিমণ্ডলে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও বাস্তবতা সম্পর্কে কিছু কথা বললেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী খালেদা সুলতানানুর। আপু, আপনাকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি চমৎকার তথ্য উপস্থাপনের জন্য। সেই সাথে প্রিয় শ্রোতা, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।
0: একটি সমাজ তখনই এগিয়ে যায় যখন সেখানে দায়িত্ববোধ থাকে, মানবিকতা থাকে এবং সচেতন নাগরিক তৈরি হয়। স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের ভালোবাসা, সচেতনতা আর সহমর্মিতায় পারে বদলে দিতে জীবনের অনেক রং। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সকল আয়োজনের সাথেই থাকুন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে আজ বিদায় বলছি। স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানের গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানী হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, তত্ত্বাবধানে সৈয়দা তাসলিমা আক্তার, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
3: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল,
4: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আসমা বেগম রিটা। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য তাকে হত্যা করে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠিত বিএনপি বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। এজন্য তাকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয়। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ৭টি দেশ নিয়ে গঠিত সার্ক প্রতিষ্ঠারও স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। বাংলাদেশী জাতীয়তাবাদী ভিত্তিক একটি কালজয়ী রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাদাসিধে নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং একজন বাস্তববাদী ও কর্মোদ্যমী রাষ্ট্রনায়কের স্বরূপ জনগণের মনিকোঠায় চিরজাগরুক হয়ে থাকবে। এদিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি গত ২৫শে মে থেকে ১লা জুন পর্যন্ত ৮ দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সারাদেশে বিশেষ পোস্টার প্রকাশ, দলীয় নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ, সংবাদপত্র ও অনলাইন পোর্টালে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ। কর্মসূচির অংশ হিসেবে আজ ভোরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের সকল স্তরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। আজ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মীরা রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। কবর জিয়ারত শেষে সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া দিবসটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে অসচ্ছল ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র, চাল, ডাল সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। আগামীকাল বেলা ২টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। রাজধানীর কোরবানির বজ্র অপসারণ কার্যক্রমের অগ্রগতি সচক্ষে পর্যবেক্ষণ করতে বিভিন্ন স্পট ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বিকেল সন্ধ্যা পর্যন্ত প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬ কর্মকর্তাকে ৪৮ ঘণ্টার মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশনের স্থান পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ পালনে ব্যর্থতার দায়ে কর্মকর্তাদের প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গত রাতে প্রধানমন্ত্রীর কাছ থেকে এই নির্দেশনা পেয়েছেন বলে জানিয়েছেন। এর আগে গতকাল বিকেলে এই ২ সিটি কর্পোরেশন এলাকায় কোরবানির পশুর বজ্র অপসারণের দায়িত্বে অবহেলার জন্য ২ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে অপসারণ করে তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তারা হলেন ঢাকা উত্তরের কর্পোরেশনের জোন ৫ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদেকুর রহমান ও দক্ষিণ সিটি কর্পোরেশনের জোন ১ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেম ওস্তানজির।

0: এ সময় তিনি বলেন, ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র ও বোমা তৈরি না করার, হরমুজ প্রণালী উভয় দিকে অবাধ জাহাজ চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়ার এবং জলপথে থাকা সমস্ত মাইন ধ্বংস করার বিষয় সম্মত হতে হবে। খেলার খবর ক্রিকেট। আজ এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে বাংলাদেশ স্বাগতিক স্কটল্যান্ডের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সন্ধ্যে সাতটায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। অবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: আজ সন্ধ্যে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। এদিকে ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।
3: অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 31 মে রবিবার মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রমনায় ইনস্টিটিউশনস অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই আলোচনা সভায় বিএনপির জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আলোচনা অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা দুটোয়। অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও শশক কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্টজে ও FM 106 মেগাহার্টজে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

মনে রাখবেন, নৌ দুর্ঘটনার মুখ্য তিনটি কারণ হল ওভারলোডিং, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অদক্ষ নাবিক দ্বারা নৌযান পরিচালনা করা। তাই যে কোনো অবস্থায় ওভারলোডিং পরিহার করুন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযান পরিচালনা থেকে বিরত থাকুন। বেআইনি ও বেপরোয়া নৌযান পরিচালনা করবেন না এবং অদক্ষ নাবিক দ্বারা নৌযান পরিচালনা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকুন। নৌ দুর্ঘটনা রোধে নৌযান মালিক, মাস্টার ও যাত্রীদের সচেতন হতে হবে। আপনি যদি মাস্টার হন তাহলে ওভারলোড করা নৌযান চালানো থেকে বিরত থাকুন। আপনি যদি মালিক হন তাহলে ওভারলোড হবার পূর্বে নৌযান ছাড়ার ব্যবস্থা গ্রহণ করুন। আপনি যদি যাত্রী হন তাহলে অতিরিক্ত যাত্রী হয়ে নৌযান ভ্রমণ করবেন না। থাকুন সচেতন, থাকুন নিরাপদ।

0: এই প্রচন্ড গরমে আমাদের সকলের জন্য করণীয়, বাইরে বের হবার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করুন। শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি শরবত পান করুন এবং প্রয়োজনে বাইরে বের হবার সময় পানি শরবত বা স্যালাইনের বোতল সাথে রাখুন। সরাসরি রোদে দিয়ে ছায়া মুক্ত স্থান দিয়ে চলাচল করার চেষ্টা করুন। ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রং ও পাতলা কাপড় পরুন। খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না, বিশেষত যারা হৃদরোগ, লিভার ও কিডনির স্থায়ী রোগে ভুগছেন তারা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স, FM 102 মেগাহার্স দিয়ে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইলো।

0: बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामुअलैकुम। बांग्लादेश बेतार ढाका। अनुष्ठान प्रचार हच्छे ढाका क मध्यम तरंग 693 किलोहर्ट्ज, एफएम 106 मेगाहर्ट्ज, एफएम 90 मेगाहर्ट्ज ओ एफएम 102 मेगाहर्ट्ज।
1: बांग्लादेश बेतार ढाका। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিক উপলক্ষে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান জিয়া বুকে যার বাংলাদেশ শুনতে পাবেন বেলা দুটো বেজে ৪৫ মিনিটে। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন কর্ম ও তার প্রদত্ত ভাষণের নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান একজন মুক্তিযোদ্ধা থেকে সফল রাষ্ট্রনায়ক শুনতে পাবেন বেলা ৩টে বেজে ৫ মিনিটে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ভিত্তিক সঙ্গীতানুষ্ঠান শ্রদ্ধার সুরে শহীদ জিয়া বেলা ৩টে বেজে ২৫ মিনিটে। পবিত্র কুরআন শিকার আসর শুনবেন বিকেল ৪টা বেজে ৫ মিনিটে।
1: গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান হৃদয়ে আছো তুমি শুনবেন বিকেল ৫টা বেজে ২৫ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে ৬টা বেজে ৫ মিনিটে। সন্ধ্যা ৭টা বেজে ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে ৭টা বেজে ৩০ মিনিটে। রাত ৮টা বেজে ১০ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার শ্রোতাদের চিঠিপত্র এবং ইমেলের উত্তরদানের অনুষ্ঠান সমীপেশু রাত ৯টা বেজে ৫ মিনিটে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া শুনবেন রাত ১০টায়।
0: শ্রোতা বন্ধুরা এফএম ৯২ মেগাহার্জে সন্ধ্যে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত এটি ঘোষণা। আগামীকাল 31 মে রবিবার মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রমনায় ইনস্টিটিউশনস অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই আলোচনা সভায় বিএনপির জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আলোচনা অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা দুটোয়। অনুষ্ঠানে একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রে মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 ও FM 106 মেগাহার্টজে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভক্তিমূলক নজরুল সঙ্গীতের আয়োজনে। প্রথম গানটির শিল্পী ফেরদৌসী রহমান।

ভক্তিমূলক নজরুল সঙ্গীত শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারের শিল্পী এম এ মান্নান।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ভক্তিমূলক নজরুলসঙ্গীত, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ ওবায়দুর রহমান।

রওশনারা মুস্তাফিজের কণ্ঠে শুনলেন ভক্তিমূলক নজরুল সঙ্গীত। এই গানটির সাথে শেষ হল ভক্তিমূলক নজরুল সঙ্গীতের আয়োজন। বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে নিবেদন করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিবেদিত গান। গানটির শিল্পী রিজিয়া পারভিন, কথা সাজিয়েছেন মুন্সী ওয়াদুদ, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: এতক্ষণ শুনলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিবেদিত গান। গানটির শিল্পী ছিলেন রিজিয়া পারভিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে জিয়া বুকে যার বাংলাদেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরচিত কবিতা পাঠের বিশেষ অনুষ্ঠান।

0: আমাদের হাতে কোটি হাতিয়ার, অঙ্গীকার আমাদের দেশ গড়বার। আমরা কি জানি কথাগুলো কার? কথাগুলো আর কারো নয়, দুর্বার রাহবার শহীদ জিয়ার। একজন জিয়া একজন সেনানায়কই শুধু নন, একজন জনপ্রিয় রাষ্ট্রনায়ক, মৃত্যুপণ দেশপ্রেমিক, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা এবং রক্তগঙ্গা স্নাত বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং অন্যতম সমর সংগঠক। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন 30 মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী। আমাদের প্রার্থনা, মহান স্রষ্টা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে বাংলাদেশ বেতার ঢাকা আয়োজন করেছে স্বরচিত কবিতা পাঠের বিশেষ অনুষ্ঠান জিয়া বুকে যার বাংলাদেশ। এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। বিশ্বকবির এই বিখ্যাত উক্তিটি আজ খুব মনে পড়ছে, কারণ আমৃত্যু তাঁর নিঃশ্বাসে বিশ্বাসে ছিল বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ। বন্ধুরা, এই বেদনাবিধুর প্রয়াণ দিনে শহীদ জিয়ার স্মরণে যারা নিজেদের লেখা কবিতা শোনাবেন তারা হচ্ছেন কবি মতিন বৈরাগী, কবি রহিমা আখতার কল্পনা, কবি শামিমা চৌধুরী, কবি রেজাউদ্দিন স্টালিন। প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি কবি মতিন বৈরাগীকে তার স্বরচিত কবিতা পড়ে শোনাবার জন্য।
1: আমার কবিতার নাম এসেছিলে তারকাকুঞ্জ থেকে। সুখ আর দুঃখের যুগলবন্দি প্রতিদিনের ঘটনাপুঞ্জে, বীরত্ব ভীরুতা পরাজয় আর জয়ের ভেতর, মৃত্যুর মুখেও আলোর তীব্র প্রত্যাশায়, জাগ্রিসের রোমাঞ্চকর পুরানো নয় বরং প্রাত্যহিক গণমানুষের সন্তুষ্টির স্বপ্ন, ত্যাগ ও সহিষ্ণুতা, অন্তহীন পাথর ঠেলে চলার সাহসের সিসিফাস তোমাকে দিয়েছে মহত্বের বিরল সম্মান। তুমি ছিলে অস্তিত্বের এক রূপকার, বিশ্বাস করেছিলে মানুষকে বদলানোর, নির্মাণ করা যায় নতুন রাষ্ট্র মানুষের জন্য। স্বাধীনতা গণতন্ত্র জাতীয়তাবাদের বিশ্বাসের এক নিপুণ কারিগর তুমি, মানব হিতৈষীর চেতনায় দিতে চেয়েছিলে মেরুদণ্ড স্বপ্ন আর জাগরণ, যে বারবার যেতে পরাজিত হয় আধিপত্যবাদের বিরুদ্ধে। সংহতির অঙ্গীকার ছিল তোমার বহুদলীয় গণতন্ত্রের আস্থায়, খুব সাদাসিধে জীবনের মানুষ তুমি, একদিন হেঁটে গেলে অনন্ত রেখায়। তুমি রয়ে গেছো মানুষের উচ্চারিত ভালোবাসায় অসমাপ্ত এক ভোর, অনিবার্য আলোর প্রত্যাশার নাম দেশপ্রিয় জিয়াউর রহমান।
0: অনেক ধন্যবাদ কবি মতিন বৈরাগী তার অপূর্ব কবিতাটি শ্রোতাদের উপহার দেবার জন্য। আমি মেজর জিয়া বলছি। মানুষের হৃদয়ে আশার আলো হয়ে কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে এসেছে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। স্বাধীনতার এই ঘোষণা মুক্তিকামী জনতার মাঝে নতুন প্রাণ সঞ্চার করেছিল 1971 সালে। জিয়া ছিলেন একাধারে 1 নম্বর ও 11 নম্বর সেক্টরের কমান্ডার এবং জেড ফোর্সের প্রধান। সম্মুখ থেকে নেতৃত্ব দিয়ে তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অনন্য অবদান রেখেছেন। নিজের লেখা কবিতা পড়বার জন্য এবার আমন্ত্রণ জানাচ্ছি কবি রহিমা আখতার কল্পনাকে।
2: কবিতার নাম শহীদ জিয়া। মনে পড়ে তাঁর দুটি কর্মময় হাত, মনে পড়ে, মনে পড়ে তাঁর দুটি মমতার চোখ, মনে পড়ে সবখানে তাঁর উজ্জ্বল উদাত্ত উপস্থিতি, খুব মনে পড়ে। অসময়ে নিহত সাহস, গণমানুষের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ইতিহাসে ভাস্বর সেনাম। পৃথিবীর এই ছোট্ট বদ্বীপ বাংলায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত খুঁজেছে তাকে, রৌদ্র বৃষ্টি বাতাস খুঁজেছে তাকে, অগ্নিময় গ্রীষ্ম, ফাল্গুনে কুহু, পাখিদের গান, ফুলেদের হাসি, ঘাসের সবুজ, খনিত খালের ধারা, বিমর্ষ সন্ধ্যার গল্প, চোখে জল নিয়ে অবিশ্রাম খুঁজে গেছে তাকে। প্রিয় শহীদ জিয়ার নাম ক্রন্দনে ক্রন্দনে অজস্র বিপন্ন মানুষ খুঁজেছে তাকে। কোথায় সে দুটি হাত, কোটি দুঃখী মানুষের ভরসার হাত, ছড়িয়ে আসার দূতি দূর করে দিত কালো রাত। ফেরে নাই মৃত্যুর ওপার থেকে ফেরে না মানব, তবু যুগে যুগে স্মৃতি তার অমলিন, শোকের আগুন থেকে ধীরে ধীরে অনুপ্রেরণার আলো ফুটে ওঠে, সেই আলো শিখা আজ আলোকিত করছে এদেশ। অবিনাশী সেই অনুপ্রেরণার প্রিয় নাম জিয়াউর রহমান, তাঁর জন্য সহস্র সহস্র সালাম।
0: দারুণ কবিতাটির জন্য কবিকে অসংখ্য ধন্যবাদ। জিয়াউর রহমান প্রবর্তন করেন বাংলাদেশি জাতীয়তাবাদ। তার মতে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ সবার পরিচয় একটাই, তারা বাংলাদেশি। বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি নিশ্চিত করা এবং বহির্বিশ্বে দেশের মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে 19 দফা কর্মসূচি প্রণয়ন করেন জিয়াউর রহমান, ফলে দেশ ধীরে ধীরে সুশাসনের দিকে অগ্রসর হয়। তিনি শিল্পায়নের উপর বিশেষ গুরুত্ব দেন। তার হাত ধরে 1980 সালে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের সূচনা হয়, যা আজও দেশের প্রধান রপ্তানি আয়ের উৎস। বাংলাদেশকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে নিরলসভাবে কাজ করে গেছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বলতেন, সমষ্টিগত স্বেচ্ছাশ্রম কোনো দিন বৃথা যায় না, কারো মুখাপেক্ষী হয়ে নয়, নিজ শক্তির বলে স্থানীয় সমস্যার সমাধান করতে হবে। শিশু কিশোরদের সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে তিনি বিটিভির মাধ্যমে নতুন কুড়ি প্রতিযোগিতার আয়োজন করেন। আজও মানুষের কানে বাজে সেই প্রমোগান, আমরা নতুন, আমরা কুড়ি, নিখিল বননন্দনে। বন্ধুরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে স্বরচিত কবিতা পাঠের বিশেষ অনুষ্ঠান জিয়া বুকে, যার বাংলাদেশ শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে নিজের লেখা কবিতা পড়ে শোনাবেন কবি শামিমা চৌধুরী।
3: কবিতার শিরোনাম তুমি কোথায় শহীদ জিয়া, এ কেমন চলে যাওয়া, রাত জেগে বসে থাকা এত স্বজন তোমার অপেক্ষায়, চট্টগ্রামের সার্কিট হাউস নিস্তব্ধ, ভোরের পাখিরা গাইল না সেতুবন্ধের গান, সকরুণ বিহুগল বেজে ওঠে কোথায় জিয়া কোথায় জিয়া, সামরিক পোশাকের নিচে বাংলার নীলাকাশ, তুমি ছিলে আকাশের মতো, তোমার চোখ জুড়েছিল দিগন্ত বিস্তৃত ফসলের ক্ষেত, মানুষের প্রতি অবারিত দৃষ্টি, মার্চের কালোর ঘাট বেতারে তুমি গিয়েছিলে মুক্তির গান, 7 কোটি মানুষের মুক্তি, তোমার চোখে জ্বলে উঠেছিল আগুন, সে আগুন ছড়িয়ে পড়ল নিমেষেই, তুমি গাইলে অপূর্ব রাগে জেগে ওঠার ভৈরবী, কালোর ঘাট কালোর ঘাট কালোর ঘাট, ভেসে এলো স্বাধীনতার ঘোষণা, ক্রোধের ভেতরে জেগে উঠলে তুমি, দুহাত উপরে উঠিয়ে গাইলে মহামুক্তির মহাকাব্য আমি মেজর জিয়া, দেশ ভরে গেল অগ্রায়ণের উৎসবে, আশ্বিনের কাশবন বাতাসের সাথে সুর মিলিয়ে গাইল নতুন বাংলাদেশের গান, এমনি উচ্ছলতার ভেতরে হঠাৎ গুলির শব্দ, ভেঙে চুরমার লাবণ্য প্রাসাদ, রক্তে ভেসে গেল বাংলাদেশের হৃদয়, জিয়া শহীদ জিয়া, আজও সে আদর্শে রক্ত ভেজা পথ দিয়ে হাঁটছি, তোমাকে খুঁজে ফেরে বাংলাদেশ, তোমাকে খুঁজে খুঁজে রাত ভোর হয়, তুমি কোথায় জিয়া শহীদ জিয়া।
0: কবিকে অনেক ধন্যবাদ তার কবিতাটি শ্রোতাদের শোনাবার জন্য। পররাষ্ট্রনীতিতে রাষ্ট্রপতি জিয়ার অবদান ছিল অসামান্য, বিশেষ করে সৌদি আরব ও চীনের কাছ থেকে বাংলাদেশের স্বীকৃতি আদায়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ওআইসি ও অন্যান্য আরব রাষ্ট্রের সঙ্গে মৈত্রী গড়ে তোলেন। 1979 সালে তার নেতৃত্বে বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভ করে। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেন তিনি 1980 সালে। 1981 সালে তিনি ইরান ইরাক যুদ্ধে মধ্যস্থতা করেন। মধ্যপ্রাচ্য, এশিয়া, ইউরোপ ও আমেরিকা সবখানেই সমাদৃত ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকের স্বরচিত কবিতা পাঠের বিশেষ অনুষ্ঠানে শেষ কবিতাটি পড়বেন কবি রেজাউদ্দিন স্টালিন।
4: মানবের ময়দান, আমরা সমবেত হয়েছি এক অনিঃশেষ মানব ময়দানে, এক নিরাপোষ সংগ্রামের মুখচ্ছবি দেখতে, যে আমাদের অভয় দিয়েছিল, যে আমাদের শুনিয়েছিল ধানশিষের গল্প আর দেখিয়েছিল মুক্তির সীমান্ত, যে দেশের মানচিত্র নদীর অনুকরণে আঁকা, যে দেশের বৃক্ষ মায়ের মুখের আদলে আদৃত। আমরা সমবেত হয়েছি তার স্মৃতির কাছে। আমরা জানি প্রাণের পর শুধু গল্প থাকে, স্মৃতি দুলতে থাকে ঘড়ির কাঁটা হয়ে, তবু তিনি জেগে উঠছেন কোটি কোটি জনতার অশ্রুজলে। তিনি অমর কবিতার শব্দে আরো বাংময়, তিনি মৃত্যুদূত ষড়যন্ত্রের আর দেশদ্রোহীদের সাবধান করেছেন। আমরা সমবেত হয়েছি নারী ও পুরুষ, শিশু ও বৃদ্ধ, শ্রমিক ও চাকুরিজীবী, সাংবাদিক এবং শিল্পীগণ। আমরা পাঠ করব সেই বীরের জন্য কবিতা, আমরা গাইব অসীম সাহসী সেই মানুষের জন্য গান, যে উঠে এসেছে ইতিহাসের পাতা থেকে এই বাংলাদেশের ধানশ্রী নদীর স্পন্দন, তিনি মানুষের আশীর্বাদে অম্লান। আমরা সমবেত হয়েছি তাকে অনন্ত সময় ধরে দেখব বলে, আমরা বুক পেতে রেখেছি জিয়াউর রহমান তার অন্তিম যাত্রা দেখব বলে। যত শোক, যত কান্না, যত স্মৃতি, সব বাংলাদেশের মানুষের উত্তরাধিকার, ঐতিহ্যের বেলাভূমি, সার্বভৌম, পতাকার অহংকার।
0: কবি রেজাউদ্দিন স্টালিনকে অনেক ধন্যবাদ তার কবিতাটি আমাদেরকে পড়ে শোনানোর জন্য। বন্ধুরা, বলাই বাহুল্য, বাংলাদেশের গণমানুষ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আজীবন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শাহাদত বার্ষিকী উপলক্ষে তার স্মরণে স্বরচিত কবিতা পাঠের বিশেষ অনুষ্ঠান জিয়া বুকে যার বাংলাদেশ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যাবার আগে জানিয়ে দিচ্ছি, আজকের অনুষ্ঠানটির গবেষণা, গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি মহিউদ্দিন তাহের। শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশিরুদ্দিন, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাদিয়া ফেরদৌস। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর যুক্ত থাকবেন বাংলাদেশ বেতারের সঙ্গে।
5: বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাকিলা পারভীন। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী আজ। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠিত বিএনপি বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন, এজন্য তাকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয়। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 7টি দেশ নিয়ে গঠিত সার্ক প্রতিষ্ঠারও স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। বাংলাদেশি জাতীয়তাবাদ ভিত্তিক একটি কালজয়ী রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাদাসিধে নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং একজন বাস্তববাদী ও কর্মোদ্যমী রাষ্ট্রনায়কের স্বরূপ জনগণের মনিকোঠায় চির জাগরুক থাকবে। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি গত 25 মে থেকে 1 জুন পর্যন্ত 8 দিনব্যাপী বিশেষ কর্মসূচি পালন করছে। কর্মসূচির অংশ হিসেবে আজ ভোরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে সকল স্তরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এদিকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ শেরেবাংলা নগরে বিএনপি প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের জ্যেষ্ঠ সদস্যদের সাথে নিয়ে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী ও দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বিএনপি প্রতিষ্ঠাতার স্মরণে কিছু সময় নীরবতা পালন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। এরপর তিনি সমাধি প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন এবং মোনাজাতে শরিক হন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানীর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এদিকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীতে রাজধানীর শেরেবাংলা নগরে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে। ঐক্যবদ্ধভাবে এই জাতির জন্য কাজ করার শিক্ষা জিয়াউর রহমানের কাছ থেকেই পেয়েছে বিএনপি বলে উল্লেখ করেন তিনি। আজ রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের জন্য প্রাসঙ্গিক। হজ পালন শেষে প্রথম ফিরতি ফ্লাইটে আজ দেশে ফিরছেন 419 জন হাজি। সকাল 10টার দিকে হাজিদের বহনকারী প্রথম ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে গত 17 এপ্রিল ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি ট্রাক উল্টে 10 শিশুসহ 18 জন আরোহী নিহত হয়েছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলের জালালাবাদ ও রাজধানী কাবুলের মধ্যকার সড়কে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটিতে পাকিস্তান থেকে আসা কয়েকটি আফগান পরিবার ছিল। খেলার খবর ক্রিকেট। আজ এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে বাংলাদেশ স্বাগতিক স্কটল্যান্ডের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম ও তাঁর প্রদত্ত ভাষণ নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান, একজন মুক্তিযোদ্ধা থেকে সফল রাষ্ট্রনায়ক।

আজ 30 মে মহান স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী।

0: সদস্যের হাতে চট্টগ্রামের সার্কিট হাউসে তিনি নির্মমভাবে শহীদ হন।
1: জিয়াউর রহমান ছিলেন অন্তপ্রাণ একজন খাঁটি দেশপ্রেমিক। তাঁর সততা ছিল প্রশ্নাতীত, নেতৃত্বের প্রজ্ঞায় ছিলেন অসীম দূরদর্শী।
0: তিনি সর্বদাই ছিলেন সময়ের সাহসী সন্তান। নিজ কর্মগুণে হয়ে উঠেছেন আমাদের ইতিহাসের অবিচ্ছেদ্য অধ্যায়।
1: 1971 সালের 25শে মার্চ কাল রাতে এদেশের নিরীহ নিরস্ত্র ঘুমন্ত জনগণের উপর পাকিস্তানি সেনাবাহিনী হায়েনার উন্মত্ততায় ঝাঁপিয়ে পড়ে, শুরু করে নৃশংস গণহত্যা।
0: জাতির এই দুঃসময়ে 26শে মার্চ রাতেই ওই রিভোল্ট বলে বিদ্রোহে গর্জে ওঠেন তখন চট্টগ্রামে অবস্থানরত 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক মেজর জিয়াউর রহমান বীরোত্তম।
1: তিনি শুধু বিদ্রোহ করেই ক্ষান্ত থাকেননি। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দেশবাসীকে শত্রু প্রতিরোধের আহ্বান জানিয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন।
0: মুক্তিযুদ্ধে তিনি জেড ফোর্স প্রধান এবং একজন সেক্টর কমান্ডার হিসেবে অস্ত্র হাতে সরাসরি যুদ্ধ করেছেন শত্রুর বিরুদ্ধে।
1: 75-এর পট পরিবর্তনের পর দেশপ্রেমিক সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করলে তিনি দেশে শুদ্ধ, কল্যাণ ও উন্নয়নের রাজনীতির এক নতুন ধারার সূচনা করেন, যা তাঁকে এদেশের জনগণের হৃদয় জুড়ে পরম শ্রদ্ধা ও ভালোবাসায় চিরঞ্জীব করে রেখেছে।
0: তিনি এদেশের সকল ধর্মের, সকল শ্রেণী পেশার এবং সকল বয়সের নারী পুরুষের জীবন মান উন্নয়নের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অনেকগুলো পরিকল্পনার কার্যক্রম শুরু করেছিলেন।
1: বিশেষ করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন ও বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তন করে তিনি দেশের জনগণকে এনে দিয়েছেন আত্মমর্যাদা সম্পন্ন একটি উন্নত জাতিসত্তা এবং অবারিত করেছেন মুক্ত চিন্তার ধারা।
0: তিনি বিশ্বাস করতেন জনগণের কাছে সরকারের জবাবদিহিতাই স্বচ্ছ সরকার ব্যবস্থাপনা, রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্রই উত্তম পন্থা।
1: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সে কথার প্রতিধ্বনি করেছেন তাঁর বিভিন্ন সময়ের ভাষণে।
2: জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে দায়িত্বশীল করেছে। আজকে আমরা দেশে একটা নতুন চিন্তাধারা আনতে চেষ্টা করছি। আমরা মন খুলে কথা বলতে পারছি। একদিকে যেমন আপনারা মন খুলে কথা বলছেন, তেমনি অন্যদিকে আমিও আপনাদের সাথে মন খুলে কথা বলছি। এটা আমার নিজের জন্য নয় অথবা আপনাদের কারো ব্যক্তিগত স্বার্থে নয়। আজকে আমাদের অতীতে যেসব ভুল ভ্রান্তি হয়েছে সেগুলি খুলে ধরতে হবে।
0: আমাদের মহান স্বাধীনতার সঠিক ইতিহাস চর্চায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বরাবরই ছিলেন আপোষহীন এক মহানায়ক।
2: আপনাদের প্রথমে আত্মবিশ্বাস আনতে হবে, যেভাবে আপনারা 1971 সালে আত্মবিশ্বাস এনেছিলেন স্বাধীনতায়। যখন এক শ্রেণীর লোক বলেছিল কি হবে যুদ্ধ করে, স্বাধীনতা আমরা অর্জন করতে পারব না, এবং এক শ্রেণীর ওই সব ব্যক্তি যেন 25শে মার্চের আগে স্বাধীনতার সুর তুলেছিলেন এবং স্বাধীনতা যুদ্ধের সাথে সাথেই তারা বিভিন্ন দেশে পালিয়ে গিয়েছিলেন এবং আরাম আয়াসের মাধ্যমে সেই সব দেশে তারা আনন্দ উপভোগ করেছেন এবং 16ই ডিসেম্বরের পরে তারা দেশে প্রত্যাবর্তন করে বাহু বানিয়েছেন এবং আমাদের দেশের স্বাধীনতার যুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছেন। মনে রাখবেন যে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশে 8 কোটি মানুষ এনেছিল, যার মধ্যে সামিল ছিল প্রত্যেকটি মানুষ এবং মুক্তিযোদ্ধারা। আমাদেরকে কেউ স্বাধীনতার যুদ্ধ দিয়ে যায়নি।
1: জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের বিস্তীর্ণ গ্রামাঞ্চলের উন্নয়ন এবং গ্রামের মানুষের কল্যাণ নিশ্চিতের মাঝেই রয়েছে দেশের সার্বিক উন্নয়ন।
0: 1978 সালের 13ই মার্চ মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক জনসভায় প্রদত্ত ভাষণে সেই কথারই উল্লেখ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
3: জনগণের মধ্যে শক্তি লুকিয়ে আছে, সে শক্তিকে সংগঠিত করতে হবে, সে শক্তিকে একতাবদ্ধ করতে হবে, শক্তির হাতকে একতাবদ্ধ করতে হবে এবং কাজে নামতে হবে। আজ মনে রাখবেন সরকার জনগণের মধ্যে কোনো তফাৎ নেই, সরকারকে আমরা নামিয়ে নিয়ে এসেছি।

0: গ্রামের মধ্যে, এবং আমরা চাই জনগণও এগিয়ে আসুক, সরকার এবং জনগণ একসাথে মিলে মিশে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুক।
1: খাদ্য উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় দেশব্যাপী খাল খনন কর্মসূচি ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কালজয়ী এক কার্যক্রম। দেশের নিভৃত গ্রামাঞ্চলে গিয়ে তিনি নিজ হাতে খাল কেটে এক বিপ্লবের সূচনা করেছিলেন। শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি এখনও আমাদের জন্য সমানভাবে প্রাসঙ্গিক।
2: ১৯৮০ সালের ১৪ জানুয়ারি দিনাজপুর জেলার বীরগঞ্জে ছোট টেপাখাল খনন কাজে অংশ নিয়ে সুধী সমাবেশে জনগণের উদ্দেশ্যে তিনি বলেন,
0: ভাই বোনেরা, এই বিপ্লবের উদ্দেশ্য কি? এই বিপ্লবের উদ্দেশ্য হল, প্রথম, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। আমাদের এত উর্বরা জমি, কিন্তু দুঃখের কথা, আশেপাশে নদী থাকা সত্ত্বেও, সেই নদীতে পানি থাকা সত্ত্বেও জমিতে চাষাবাদ হয় না। শীতকালে খরা মৌসুম হলে বিরাট ক্ষতি হয়ে যায়, যেভাবে গত বছরে ক্ষতি সাধন হয়েছিল, আর বন্যা হলে আবার বিরাট ক্ষতি হয়ে যায়। তাই আমাদেরকে সারা দেশব্যাপী সেচের ব্যবস্থা করতে হবে। যেখানে নদী আছে নদী থেকে খাল কেটে নিয়ে যেতে হবে, যেখানে খাল আছে পুনর্খনন করতে হবে।
2: শহীদ জিয়া বিশ্বাস করতেন, জনগণকে নিরক্ষর রেখে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়, তাই সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে গুরুত্ব দিয়েছিলেন তিনি।
0: ভাই বোনেরা, আজ আপনাদের এইখান থেকে আমাদের বিপ্লবের দ্বিতীয় পদক্ষেপ অর্থাৎ গণশিক্ষা শুরু হতে চলেছে। বাংলাদেশে 80%-এর বেশি শতকরায় নিরক্ষর, এভাবে আমরা উন্নতি সাধন করতে পারব না। আপনাদের মধ্যে যারা বর্তমানে শিক্ষিত রয়েছেন, তাদেরকে ছোট ছোট দল সংগঠন করে ভাই বোনেরা গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। যারা অশিক্ষিত তাদেরকে শিক্ষা প্রদান করতে হবে। আজ আপনারা এখানে সমবেত হয়ে সেই প্রতিজ্ঞায় গ্রহণ করেছেন। আপনারা দুই হাত তুলে সারা দেশবাসীকে জানিয়ে দেন যে আপনারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, স্বনির্ভরতার ভিত্তিতে আগামীতে আপনাদের এলাকার যারা নিরক্ষর রয়েছে তাদেরকে শিক্ষিত করবেন। উঠান দুই হাত ভাই বোনেরা।
2: যুবকরাই দেশের উন্নয়নের প্রাণশক্তি, তাই তো যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং দেশব্যাপী যুব কমপ্লেক্স গঠন করে যুবকদের বিভিন্ন প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের সৃষ্টি করেছিলেন তিনি।
1: ১৯৭৯ সালের ১৪ এপ্রিল ঢাকার শেরেবাংলানগর কমিউনিটি সেন্টারে জাতি গঠনে যুব সমাজের ভূমিকা শীর্ষক এক সেমিনারে যুবগোষ্ঠীর উদ্দেশ্যে তাঁর চিন্তা চেতনা তুলে ধরে ভাষণে উল্লেখ করেন,
3: এই যুব সমাজই হল আমাদের সমাজ জীবনের প্রাণকেন্দ্র। তাই এই প্রাণকেন্দ্রকে যদি আমরা সুষ্ঠুভাবে সক্রিয় করে তুলতে পারি, যদি এই প্রাণকেন্দ্রকে আমরা আলোড়িত করতে পারি, যদি এই প্রাণকেন্দ্রের মধ্যে আমরা একটা বিরাট গঠনমূলক আন্দোলনের সৃষ্টি করতে পারি, তবে অবশ্যই নিঃসন্দেহে সারা দেশে সমাজের প্রত্যেকটি পর্যায়ে এবং ক্ষেত্রে সেই আলোড়নের সৃষ্টি হবে।
2: এদেশের পুরুষদের পাশাপাশি নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠায় শহীদ জিয়া ছিলেন পথিকৃৎ। নারীর অধিকার ও মর্যাদা সংরক্ষণ এবং নেতৃত্ব কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নারীর অধিকার প্রতিষ্ঠিত করেছিলেন তিনি।
1: বিশেষ করে তরুণী ও যুব মহিলাদের জন্য তিনি বিভিন্ন ধরনের উদ্যোগ বাস্তবায়নের সূচনা করেছিলেন। ১৯৭৮ সালের ১৩ মার্চ কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ গার্লস গাইড ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর ভাষণে বলেছিলেন,
4: বর্তমানে দেশে সামাজিক ও অর্থনৈতিক পুনর্গঠনের কাজ চলছে। আমরা আশা করি এই কর্মকাণ্ডে মেয়েরাও এগিয়ে আসবেন এবং সামগ্রিক জাতীয় অগ্রগতিতে নিজ নিজ ক্ষেত্রে ভূমিকা পালন করবেন।
1: দেশের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালীকরণে তাঁর ছিল সুদূর প্রসারী চিন্তাধারা।
2: ১৯৭৯ সালের ২০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ অর্থনৈতিক সমিতির চতুর্থ বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে বলেন,
0: এই যে উন্নয়নের জন্য, দেশ গড়ার জন্য নিশ্চয়ই অর্থের প্রয়োজন রয়েছে। এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে যে সেই অর্থ কোথা থেকে আসবে। আমরা অনেকেই বলছি যে আমরা বিদেশ থেকে সাহায্য চাই না, অথবা বিদেশি সাহায্য সীমিত করা হোক। অন্যদিকে আবার অনেকে বলছেন যে দেশের ভিতরে ট্যাক্স ইত্যাদি ক্ষেত্রে কোনো ক্ষেত্রে বন্ধ করা হোক কিংবা কমিয়ে দেওয়া হোক। তাহলে দেশ গড়ার জন্য যে অর্থ লাগবে, যথেষ্ট পরিমাণে লাগবে, অল্প সময়ের মধ্যে করতে হলে সে অর্থ কোথা থেকে আসবে? মনে রাখবেন যে এই অর্থ যোগান দিতে হলে হয় দেশের ভিতর থেকে এই অর্থ যোগাতে হবে সম্পূর্ণভাবে, অথবা দেশের ভিতর থেকে অর্থ যোগান দিতে হবে যথেষ্ট পরিমাণে, এবং বৈদেশিক সাহায্য বেশ কিছু পরিমাণে আমাদের প্রয়োজন হবে।
1: অপচয় ও দুর্নীতির বিরুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন চির আপোষহীন এক রাষ্ট্রনায়ক।
0: এই দুর্নীতিকে আয়ত্তে আনতে হবে, এবং এই দুর্নীতি শুরু হয় আমাদের মধ্যে থেকেই। তাই আজ আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে দুর্নীতিকে আয়ত্তে আনতে হবে। আমাদের পর্যায়ে যদি আমরা এই সিদ্ধান্ত নিয়ে দুর্নীতি আয়ত্তে আনতে না পারি, তবে আমরা যতই কথা বলি না কেন, নিম্ন পর্যায়ে আমরা কিছুই করতে পারব না। কাজ নিজের ঘর থেকেই প্রথমে শুরু হতে হবে।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর কর্মমুখী নেতৃত্বের প্রজ্ঞায় শুধু দেশের ভেতরেই আকাশচুম্বী জনপ্রিয় হয়ে ওঠেননি, সাথে সাথে আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হয়েছিলেন।
1: তিনি সর্বপ্রথম দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে সার্ক গঠনের কার্যক্রম শুরু করেছিলেন। ইরাক ইরান যুদ্ধ বন্ধের মধ্যস্থতাকারীদের অন্যতম ছিলেন তিনি।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতাকে সমানভাবে অনুভব করতেন। প্রিয় শ্রোতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের চেতনার চিরজাগরুক অনির্বাণ এক বাতিঘর, অনন্ত সম্ভাবনার প্রেরণার উৎস।
1: তার জীবন আদর্শ ও দর্শন আত্মমর্যাদাশীল সমৃদ্ধ বাংলাদেশের সোপান।
2: আসুন তার দেখানো পথেই আমরা হাঁটি, সুন্দর, শুদ্ধ, কল্যাণ ও সম্ভাবনার পানে।

0: এতক্ষণ শুনলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন কর্ম ও তার প্রদত্ত ভাষণ নিয়ে ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান একজন মুক্তিযোদ্ধা থেকে সফল রাষ্ট্রনায়ক বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা
3: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা শুনেছি, আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, অধিবেশনের তৃতীয় পালায় অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা কজন: নারিন সুলতানা, কানিজ মোর্শেদা, রাবিয়া সুলতানা শিউলি, হাসিবুল আলম, লিয়াকত আলী খান এবং আমি নাসরিন রহমান। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ রবিউল ইসলাম, শামীম আহমেদ, এস এম আল জুবায়ের এবং অধিবেশন তত্ত্বাবধানে আছেন মাহফুজা আক্তার সুমি।
5: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণমূলক সঙ্গীতানুষ্ঠান শ্রদ্ধার সুরে শহীদ জিয়া।

0: শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতার ঢাকার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণমূলক সঙ্গীতানুষ্ঠান শ্রদ্ধার সুরে শহীদ জিয়াই।
1: আজ 30 মে বাংলাদেশের ইতিহাসে এক বেদনা বিধুর দিন। এই দিনে আমরা হারিয়েছিলাম মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে।
0: দেশপ্রেম, সাহস, আত্মনির্ভরতা এবং জাতীয়তাবাদের যে আদর্শ তিনি লালন করেছেন তা আজও প্রেরণা যোগায় কোটি মানুষকে।
1: 1971 সালের সেই উত্তাল দিনগুলোতে স্বাধীনতার আকাঙ্ক্ষায় জেগে উঠেছিল সমগ্র জাতি। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উচ্চারিত হয়েছিল স্বাধীনতার অমর ঘোষণা। একটি কণ্ঠস্বর হয়ে উঠেছিল মুক্তির আহ্বান। একটি ঘোষণা ছড়িয়ে দিয়েছিল সাহস, শক্তি আর প্রতিরোধের অগ্নিশিখা। বাংলার স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন লাখো মানুষ। প্রিয় শ্রোতা, এ পর্যায়ে আমরা একটি মুক্তিযুদ্ধের গান শুনব।

0: স্বাধীনতার সেই সংগ্রামে যেমন ছিল রণাঙ্গনের যুদ্ধ, তেমনি ছিল সংস্কৃতিরও এক অনন্য লড়াই। গান, কবিতা আর কথামালার মধ্য দিয়ে জাগ্রত হয়েছিল মুক্তির চেতনা। এবার শুনব প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ গানসহ অসংখ্য কালজয়ী গানের গীতিকার মনিরুজ্জামান মনিরের স্মৃতিচারণ। তিনি স্মরণ করবেন তার দেখা জিয়াউর রহমান, তার দেশপ্রেম এবং বাংলাদেশের প্রতি তার গভীর ভালোবাসার কথা।
1: প্রথম বাংলাদেশ গানটি নেপথ্যে কাহিনী হল, নওয়াজেশ আলী খান টিভির প্রডিউসার ছিলেন, উনি বর্ণালী নামক একটা অনুষ্ঠান করতেন এবং শাহনাজ রহমতুল্লাহর একটি অনুষ্ঠানের জন্য আমাকে এবং আলাউদ্দিন আলীকে ডাকেন। আমরা ওইখানে তিনটা গান করি, বাংলা গান করি। শাহনাজ রহমতুল্লাহর ওইটা একক সঙ্গীত অনুষ্ঠান ছিল। জানি না সৌভাগ্যক্রমে ওই অনুষ্ঠানের যে দেশের গান প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এটা শুনতে পেরেছিলেন গানটি, জানি না কিভাবে সৌভাগ্যক্রমে বলা যায়। এবং আমি তখন ঢাকা ছেড়ে সিলেটে গিয়েছিলাম, আমার দেশ সুনামগঞ্জ, হ্যাঁ, ওইখানে আমার শ্বশুরবাড়ি ছিল। ওইখানে আমাকে খবর পাঠানো হয় যাতে আমি জিয়াউর রহমান সাহেবের সাথে দেখা করি। উপলক্ষ হলো উনি প্রথম বাংলাদেশ গানটি শুনেছেন এবং সেই গানটি তার মনে ধরেছে। আমি জয়াতবিহিত শ্রদ্ধার সাথে ওইখানে যাই। ওল্ড টাউনের একটা কমিউনিটি সেন্টার ছিল, ওইখানে বিএনপির একটা অনুষ্ঠান ছিল, সেখানে উনি আমাকে শ্রোতাদের সামনে, দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেন এবং বলেন যে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানের গীতিকার, আমি গীতিকার মানে গান লেখক আমি। দ্বিতীয়বার মাসখানেক গ্যাপ দেওয়ার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাকে বঙ্গভবনে ডাকেন এবং আমি যথারীতি যাই ওইখানে। যাওয়ার পর ওইখানে বঙ্গভবনে উনি যখন বার হচ্ছিলেন, তখন মিলিটারি অ্যাটাচি আমাকে নিয়ে ওই রাষ্ট্রপতির কাছে গেলেন, উনি তখন বের হচ্ছেন আর কি। তো আমারে পরিচয় করাইয়া দিলেন রাষ্ট্রপতির সাথে। আমি তখন খুব দুর্বল ছিলাম, শুকনো ছিলাম। উনি আমার শরীর স্পর্শ করে বললেন, এত হালকা কেন, আমি তো কিছু বলতে পারি নাই। তারপরে উনি বললেন যে এমপি ছিলেন নুরুল হুদা, উনাকে বললেন, তখন 27 নম্বর রোডে বিএনপি অফিস ছিল, সেখানে আমারে নিয়ে যেতে। ওনার গাড়ির বহরের সাথে আমিও একটি গাড়িতে বিএনপির অফিসে আসি। ওইখানে এসে উনি যেখানে বসেন ওইখানে আমাকে বসতে দেওয়া হয়। হ্যাঁ, উনি বললেন আমি কথা বলবো, আমার বিভিন্ন মিটিং আছে, আপনি বসেন। সবচাইতে বড় কথা হলো উনি আমার চেয়ে অনেক বড়, পদে বড়, মানুষ হিসাবে বড়, কিন্তু আশ্চর্য দিক হলো যে আমাকে উনি আপনি বলে সম্বোধন করেছিলেন। তার এই সৌজন্য ব্যবহার আমাকে মুগ্ধ করেছিল। স্বাভাবিকভাবেই আমি মফস্বল থেকে আসা মনিরুজ্জামান মনির গীতিকার, রাষ্ট্রপতির রুমে বসে আছি, আমার আসলে সারা দেহেই একটা কম্পন সৃষ্টি হয়েছিল, মানে আমি অভিভূত হয়ে গিয়েছিলাম। তারপরে জিয়াউর রহমান সাহেব আসলেন, এসে আমাকে বললেন যে প্রথম বাংলাদেশ গানটি ওনার খুব ভালো লেগেছে এবং আপনি কি করে লিখলেন। আমি শুধু একটি কথাই বলেছিলাম যে আমার মধ্যে দেশপ্রেম এবং জাতীয় চেতনা ছিল বলে এই গানটি হয়তো আমি লিখতে পেরেছি। উনি মানে দেশের রাষ্ট্রপতি এমনভাবে মুগ্ধ হয়েছিলেন, আমি মানে আমার মনে হয়েছিল আমি মাটির সাথে মিশে যাই। পরবর্তী পর্যায়ে জিয়াউর রহমান সাহেব আমাকে, মন্ত্রী ছিলেন তখন আমিরুল ইসলাম কালাম, সংস্কৃতি মন্ত্রী, তো ওনার মাধ্যমে আমাকে শিল্পকলা একাডেমিতে গবেষণা অফিসার নিয়োগ করা হয়। সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হুকুমই হয়েছিল এবং আমি ওইখানে দীর্ঘদিন চাকুরি করেছি। উনি একটি কথা বলেছিলেন যে আপনাকে চাকরি দেওয়া হবে, আপনি কিন্তু গান লিখবেন, গান লেখার জন্য চাকরি দেওয়া হবে, চাকরি পেয়ে আবার গান লেখা ছেড়ে দেবেন না। আপনারা জানেন যে শিল্পীদের, এখন হয়তো শিল্পীদের ভালোভাবে মূল্যায়ন করা হয়, গীতিকারদের মূল্যায়ন করা হয়, সঙ্গীত পরিচালক মূল্যায়ন করা হয়, ওরা একটা গানের জন্য অনেক অর্থ পান, কিন্তু সেই সময় যে একজন শিল্পী, গীতিকার, সুরকার অর্থ গান দিয়ে তো অর্থ কামাই করে সংসার চালাতে পারত না। এই জন্য আমার সেই চাকুরিটা আমার সংসারের জন্য সহায়ক হয়েছিল এবং আমার গান লেখার জন্য একটা নেপথ্য শক্তি দাবিত হয়েছিল। আমার সৌভাগ্য এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটিকে তার দলীয় সঙ্গীত করেছিলেন, সেটি এখনও আছে, এখনও সেই গানটি দলীয় সঙ্গীত হিসাবে বিএনপি বিবেচনা করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশকে মাটিকে ভালোবেসেছিলেন এবং এদেশের উন্নয়নে প্রচণ্ড ভূমিকা রেখেছিলেন। আমার মনে হয় না উনি যদি সেই সময় না আসতেন হয়তো দেশে গণতন্ত্র আসত না, এই জন্য তাকে বহুদলীয় রাজনীতির পৃষ্ঠপোষক বলা হয়। এবং তিনি মানুষের মধ্যে এমনভাবে জনপ্রিয় হয়েছিলেন, উনি যে একজন সামরিক নেতা সেটা মানুষ ভুলে গিয়ে তাকে মানুষ আপনজন, তাদের হৃদয়ের মানুষ বলে সবাই ভেবেছিল। জিয়াউর রহমান সাহেব যখন এসেছিলেন, ক্ষমতা নিয়েছিলেন, তখন আমাদের দেশ এক উন্নয়নের জাদুকাটিতের ছোঁয়ায় ভরে গিয়েছিল এবং মানুষ গণতন্ত্র চর্চা করত নির্দ্বিধায়। এই জন্য বলা যায় জিয়াউর রহমান সাহেব এই দেশের ত্রাণকর্তা ছিলেন। তার সৃষ্ট বিএনপি পরবর্তী পর্যায়ে ক্ষমতায় তিনবার এসেছিল, আজকের এই নিয়ে চতুর্থবার বলা যায়। এটা নিশ্চয় বলতে হবে যে এগুলো হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বা তার ক্ষমতা লব্ধের কারণেই দেশে উন্নয়নের বন্যাধারা প্রবাহিত হয়েছে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এদেশকে ভালোবাসেন, আমাদের সেই ভালোবাসা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশনেত্রী খালেদা জিয়ার কারণেই। আমি শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তারে বেহেশত নসিব করেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহ্য ধরে রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমাদের কাম্য।
2: প্রিয় শ্রোতা, এবারে শুনব সেই কালজয়ী গান, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ।

0: স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের কঠিন সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষের মধ্যে জাগিয়ে তুলেছিলেন আত্মবিশ্বাসের শক্তি। গ্রাম, কৃষি, যুবসমাজ এবং উৎপাদনমুখী কর্মসূচির মাধ্যমে তিনি দেখতে চেয়েছিলেন একটি আত্মনির্ভর বাংলাদেশ।
1: এবার শুনব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি ভাষণের অংশবিশেষ।
2: আপনাদের সরকার আশ্বাস দিচ্ছে যে শ্রমিকদের স্বার্থ সবসময় অক্ষুণ্ণ থাকবে। এদেশে সকলেই শ্রমিক। বাংলাদেশের স্বাধীন জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার, যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে। এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না। প্রিয় ভাইয়েরা, আমরা বেঁচে থাকবার মতো বেঁচে থাকতে চাই। আমরা চাই শান্তি, যাতে আমাদের দেশের সর্বজায়গায় সব লোক শান্তিতে বসবাস করতে পারে, শান্তিতে কাজকর্ম করতে পারে, শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারে, শান্তিতে রাত্রেবেলা নিদ্রা যেতে পারে।
0: ইতিহাসের সমরনায়ক জিয়াউর রহমানের দেশপ্রেম, শৃঙ্খলা, সততা এবং কঠোর পরিশ্রমের আহ্বান আজও সমানভাবে প্রাসঙ্গিক। সময় বদলেছে, কিন্তু তাঁর উচ্চারিত অনেক স্বপ্ন চিরন্তন অনুপ্রেরণা হয়ে আছে নতুন প্রজন্মের কাছে। এবার শুনব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে নিবেদিত গান। গানটির গীতিকার মুন্সী ওয়াদুদ, সুরকার মকসুদ জামিল মিন্টু এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী রিজিয়া পারভিন

0: মৃত্যু মানুষকে থামিয়ে দেয়, কিন্তু আদর্শকে নয়। কর্ম, সাহস এবং দেশপ্রেমের মধ্য দিয়ে কিছু মানুষ বেঁচে থাকেন ইতিহাসের পাতায়, মানুষের হৃদয়ে।
1: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তেমনই এক নাম, যার অবদান বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে চিরকাল।
0: তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের বিশেষ স্মৃতিচারণমূলক সঙ্গীতানুষ্ঠান শ্রদ্ধার সুরে শহীদ জিয়া। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনা। আল্লাহ হাফেজ।

0: এতক্ষণ শুনলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণমূলক সঙ্গীতানুষ্ঠান শ্রদ্ধার সুরে শহীদ জিয়া। গবেষণা গ্রন্থনা মাহমুদুল হাসান, উপস্থাপনা শিমুল হোসেন ও ইফাত আরা ইরা, অনুষ্ঠান সম্পাদনা তানভীর সিদ্দিকী সৈকত, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা তৃপ্তিকণা বসু ও মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান, কণ্ঠ দিয়েছেন নিয়াজ মোহাম্মদ চৌধুরী, গীতিকার মুন্সি ওয়াদুদ এবং সুরকার খন্দকার নুরুল আলম।

0: দেশের গানটি শুনলেন, শিল্পী ছিলেন নিয়াজ মোহাম্মদ চৌধুরী। স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের 45তম শাহাদাত বার্ষিকী আজ। তার প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা। বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের পুনরুদ্ধারকারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে। তার প্রতি সশ্রদ্ধ সালাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণ্ঠে স্বাধীনতার ঘোষণায় পুরোজাতি উদ্বুদ্ধ হয়ে সশস্ত্র মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে হানাদার বাহিনীকে পরাস্ত করে। তিনি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের বীর সৈনিক।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান। গানটি শুনবেন সমবেত কণ্ঠে। গানের কথা এবং সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: আপনারা সমবেত কণ্ঠে ফ্যামিলি কারের গানটি শুনলেন।
1: নৌযানে ভ্রমণকারী যাত্রী সাধারণের অবগতির জন্য বলছি, কখনো লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে না উঠে পরবর্তী নৌযানে ভ্রমণ করুন। লঞ্চে ওঠানামার সময় সাবধানতা অবলম্বন করুন, শৃঙ্খলা বজায় রাখুন। যাত্রীবাহী লঞ্চের ওপরের টেকে অথবা যাত্রীদের নির্ধারিত স্থানে কোনো মালামাল বহন করবেন না। অতিরিক্ত মালামাল বোঝাই নৌযানে ভ্রমণ থেকে বিরত থাকুন। নৌযানের মালিক ও চালকের প্রতি অনুরোধ, নৌযানে প্রয়োজনের অতিরিক্ত যাত্রী বা মালামাল বহন করবেন না। প্রয়োজনীয় সংখ্যক জীবন রক্ষাকারী সরঞ্জাম ছাড়া নৌযান চালাবেন না। রাত্রিকালে নৌযানে সার্চ লাইট এবং নেভিগেশন লাইট সঠিক আছে কিনা তা দেখে নৌযান চালাবেন। বৈধ সার্ভে সার্টিফিকেট ছাড়া কোনো নৌযান চালাবেন না। নৌপথে লঞ্চে চালানোর সময় প্রতিযোগিতা থেকে বিরত থাকুন।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এটি পরে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শেখ শায়লা। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী আজ। 1981 সালে 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য তাঁকে হত্যা করে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠিত বিএনপি বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন, এজন্য তাঁকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয়। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 7টি দেশ নিয়ে গঠিত সার্ক প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। বাংলাদেশি জাতীয়তাবাদ ভিত্তিক একটি কালজয়ী রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 87 নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং একজন বাস্তববাদী ও কর্মোদ্যমী রাষ্ট্রনায়কের স্বরূপ জনগণের মণিকোঠায় চিরজাগরূপ থাকবে। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি গত 25 মে থেকে 1 জুন পর্যন্ত 8 দিনব্যাপী বিশেষ কর্মসূচি পালন করছে। কর্মসূচির অংশ হিসেবে আজ ভোরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারাদেশের সকল স্তরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এদিকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ শেরে বাংলা নগরে বিএনপি প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের জ্যেষ্ঠ সদস্যদের সাথে নিয়ে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী ও দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বিএনপি প্রতিষ্ঠার স্মরণে কিছু সময় নীরবতা পালন করেন। এরপর তিনি সমাধি প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন এবং মোনাজাতে শরিক হন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এদিকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীতে রাজধানীর শেরে বাংলা নগরে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে। ঐক্যবদ্ধভাবে এই জাতির জন্য কাজ করার শিক্ষা জিয়াউর রহমানের কাছ থেকেই পেয়েছে বিএনপি বলেও উল্লেখ করেন তিনি। আজ রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষের জন্য প্রাসঙ্গিক। আল দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী 3রা জুন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। আজ মহাকালীর স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, প্রতিবেদনের আলোকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না। আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি ট্রাক উল্টে 10 শিশুসহ 18 জন আরোহী নিহত হয়েছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলের জালালাবাদ ও রাজধানী কাবুলের মধ্যকার সড়কে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটিতে পাকিস্তান থেকে আসা কয়েকটি আফগান পরিবার ছিল। খেলার খবর, ক্রিকেট। আজ এডিন ভরায় ত্রিদেশীয় নারী টি-20 ক্রিকেট সিরিজে বাংলাদেশ স্বাগতিক স্কটল্যান্ডের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সন্ধ্যে 7টায় ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু হচ্ছে পবিত্র কোরআন শিক্ষার আসর। পরিচালনায় কারি রফিক আহমদ।
2: তোমরা কেমন আছো?
3: আলহামদুলিল্লাহ
2: অনেক ভালো আছি। সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র কোরআন শিক্ষার আসর। প্রিয় শ্রোতা মন্ডলী, আমরা যে সূরাটি আজকে পড়ব, এই সূরাটি আমাদের সাথে আপনারা পড়লে ইনশাআল্লাহ আপনাদের কোরআন কারীম সহিশুদ্ধ হয়ে যাবে। তো শুরু করছি।

0: جون.
1: سلام هي حتى مطلع الفجر.
2: স্টুডিওতে যে শিক্ষার্থী রয়েছে এখন একজন একজন করে আমাদের সামনে তারা তেলাওয়াত করবে। এখন তেলাওয়াত করছেন সাদ আব্দুল্লাহ। সাদ আব্দুল্লাহ, তুমি আমাদেরকে তেলাওয়াত শোনাও সূরাতুল কদরের।
1: বিসমিল্লাহির রহমানির রহিম।

0: في شهر.
1: ليلة القدر خير من ألف شهر.
0: شهر.
1: شهر.
0: ما شاء الله.
1: تنزل الملائكة والروح فيها بإذن ربي.
0: ربهم.
1: ربهم.
0: ملا চার লিপটান তো হবে, মালা কয় লিপটান তো হবে, চার লিপ, আমি বলে দিই তুমি খেয়াল করো.

0: show.
1: ليلة القدر خير من ألف شهر.

ربهم এখানে গুণনা হবে, এখানে গুণনা মিমের উপর তাসদীদ আছে,

0: حتى لحتى
1: حتى.

0: سلام هي حتى ما طلع الفجر
1: فجر
0: فجر.

0: الفجر.
1: سلام هي حتى مطلع الفجر.
0: صدق الله العظيم.
1: صدق الله العظيم.
2: আমরা এতক্ষণ পবিত্র কোরআন শিক্ষার আসরে কোরআনুল করিমের সূরাতুল কদরের মাস্ক আমরা করলাম। এই অনুষ্ঠানটি প্রতি শনিবার বিকাল 4:05 বাংলাদেশ বেতারে প্রচারিত হয়। অনুষ্ঠান শোনার জন্য আহ্বান করে আমরা স্টুডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
3: এতক্ষণ প্রচারিত হল পবিত্র কোরআন শিক্ষার আসর। পরিচালনায় ছিলেন কারি রফিক আহমদ।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুরু হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান স্মৃতিতে অম্লান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের স্মৃতিচারণ করেছেন অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল আহ্বায়ক, বিএনপি মিডিয়া সেল।
1: ১৯৭১ সালের ২৫ মার্চের রাতে পাকিস্তানিরা আমাদের উপরে আক্রমণ করেছে। তো ঠিক সেই ঘটনার সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব চট্টগ্রামে, তখন তার ইউনিটটি ছিল, আর এটি একটা ছোট্ট একটা ইস্ট বেঙ্গলের একটা ছোট্ট একটা অংশ। তো সেখানে তার সৈনিকরা যারা, তাদেরকে তিনি মানসিকভাবে তৈরি করেছিলেন আগে থেকেই যে এরকম অবশ্যম্ভাবী একটা ঘটনা এলে তাদের কী করণীয় থাকবে। যখন উনি সেই ঢাকায় যখন ম্যাসেকার হচ্ছে রাজারবাগে, আমাদের পিলখানায় ঢাকা বিশ্ববিদ্যালয় আক্রান্ত হয়েছে, সেই খবরটি যখন ক্যাপ্টেন খলিকে যেমন তার কাছে পৌঁছে দিয়েছেন, তিনি তাৎক্ষণিকভাবে কিন্তু তার ইউনিটে ফিরে এসছেন এবং সবার সামনেই বলেছেন উই রিভোল্ট। উই রিভোল্ট বলাটাকে হয়তো একটা বলবেন যে ইংরেজি দুটো শব্দ একখানে করে একটা বাক্য, হয়তো বলতেই পারে সেটা অনেকেই, হয়তো সেটা সে অর্থে বলবেন, কিন্তু আপনাকে সেই সময়টাকে চিন্তা করতে হবে যে তার একটা পরিবার রয়েছে যেখানে তার তরুণী স্ত্রী রয়েছে এবং দুটি শিশু পুত্র রয়েছে। এই ঘোষণার মধ্য দিয়ে তিনি তাদেরকে একটা চরম ঝুঁকিতে ফেলেছেন। আবার সাথে সাথে এই পুরো বাংলাদেশের মানুষ যারা ওই পাকিস্তানিদের অকস্মাত আক্রমণে দিশেহারা হয়েছে, তাদেরকে তিনি একটা এক সাহসের বার্তা দেওয়ার জন্য ঠিক তার পরদিনই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সেই আপনার সেই সময়কার রেডিও পাকিস্তানের একটা ইউনিট, সেখান থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের মানুষ সেই সময় যারা তা হতচকিত, বিহ্বল, আক্রান্ত, যারা দেখছে সামনে শুধু মৃত্যু মৃত্যু আর মৃত্যু আর হত্যাকাণ্ড, সে সময় তাদেরকে আশা দেখাবার কোনো জায়গা ছিল না, কোনো মানুষ ছিল না। সেদিকে কোনো একজন সামরিক বাহিনীর সেনাবাহিনীর একজন মেজর তার নিজের নাম উচ্চারণ করে যখন ঘোষণা দেন যে আমি স্বাধীনতার ঘোষণা দিচ্ছি, এটার মানে কতটুকু সেটা বুঝতে গেলে কিন্তু ওই সেই ১৯৭১ সালের সেই ২৬শে মার্চ ২৭শে মার্চের সময়গুলো কিন্তু চোখে আপনাকে দেখতে হবে। বাংলাদেশের প্রথম যেটা সম্মুখ যুদ্ধ বলতে পারি পাকিস্তানিদের সাথে বাংলাদেশের সেনাবাহিনীর, সেটা কিন্তু কালুরঘাটে হয়েছিল। মুক্তিযুদ্ধের এক নম্বর সেক্টর যেটা তৎকালীন চট্টগ্রাম বিভাগ, সেই সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন কিন্তু মেজর জিয়াউর রহমান। এবং শুধুমাত্র সেখানে কিন্তু তার মুক্তিযুদ্ধে তার অংশগ্রহণের ব্যাপারটা সীমাবদ্ধ থাকেনি, তিনি এটা বুঝেছেন যে তখন গেরিলা যুদ্ধ শুরু হয়েছিল জুলাই পরবর্তী সময়, যারা ভারতে গিয়ে স্বল্প প্রশিক্ষণ নিয়ে আমাদের তরুণরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, গেরিলা যুদ্ধ হয়েছে দেশে। কিন্তু তিনি এটা জানতেন যে সমতলে গেরিলা যুদ্ধে একেবারে পাকিস্তানিদের আমরা বিব্রত করতে পারবো, কিন্তু জয়লাভ করতে পারবো কি না সম্মুখ যুদ্ধ ছাড়া, এটি তার মধ্যে একটা প্রশ্ন ছিল। সেই জন্য উনি শুরু থেকে কিন্তু চাইতেন যে নিয়মিত সেনাবাহিনীর একটা ব্রিগেড হোক। সেটা তার জন্য কঠিন ছিল সেই সময় তৈরি করা, কারণ সেনাবাহিনীতে বিক্ষিপ্তভাবে আমাদের সৈনিকের সংখ্যা ছিল কম, অফিসারের সংখ্যা তো ছিল আরও কম, ভারতীয়দেরকে এটাতে রাজি করানোর প্রশ্ন ছিল, তার অস্ত্রশস্ত্র নেওয়ার প্রশ্ন ছিল, সব কিছুকে মানে অতিক্রম করে তিনি কিন্তু জেড ফোর্স গঠন করেছিলেন। জেড ফোর্স শুধুমাত্র ফোর্স হিসেবে না, জেড ফোর্স কিন্তু সম্মুখ যুদ্ধের পাকিস্তানিদের সাথে কয়েকটা অসম সাহসী যুদ্ধক্ষেত্রে তাদের যুদ্ধের অবদান রয়েছে। পরবর্তী পর্যায়ে আপনারা জানেন যে উনি একটা মুক্তাঞ্চল তৈরি করেছিলেন রৌমারিতে, সেই রৌমারি মুক্তাঞ্চল স্বাধীন বাংলাদেশ যেটা ১৬ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছিলাম, তার অনেক আগে বলতে পারেন যে অগস্টের শেষের দিকে থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত বা তার পরবর্তী শেষ পর্যন্ত, ওটি কিন্তু একটা পরিপূর্ণ মুক্তাঞ্চল ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি এটিকে উপলব্ধি করেছিলেন যে দেশের প্রত্যেকটা মানুষকে অর্থনীতির সাথে অন্তর্ভুক্ত যদি না করা যায় এবং যদি একটা সুনির্দিষ্ট অর্থনৈতিক লক্ষ্য যদি না থাকে, তাহলে একটা দেশের অর্থনীতি কখনো বিকাশ হতে পারে না। তিনি সেই জায়গাতে কাজ করেছেন, অর্থাৎ তিনি দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী যারা ছিল তারা কখনোই অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের কোনো সম্পৃক্তি ছিল না। তিনি তাদেরকে প্রথমে কুটির শিল্পের সাথে তাদেরকে সংযুক্ত করেছিলেন, যেখান থেকে তাদের স্বাবলম্বী হওয়ার ধারণাটা এসেছে। এরপরে যখন গার্মেন্ট শিল্পের যখন প্রসার হয় তখন এই বলতে গেলে এই শিল্প পরিপূর্ণভাবে নারী শ্রমিকদের উপরই নির্ভরশীল একটা প্রতিষ্ঠান বা একটা শিল্প, এবং সেটা তার অর্থনীতি বাংলাদেশের যে অর্থনৈতিক জায়গাতে সবচেয়ে বড় অবদানটা কিন্তু সেই সেক্টরটি রাখছে। এবং এরপরেও যেটি ছিল যে আমাদের বেকার সমস্যা ছিল প্রকট, এবং আমাদের সত্যিকার অর্থে শিক্ষিত বা প্রশিক্ষিত যে জনগোষ্ঠী সেটা আমাদের ছিলই না মোটে। সেই জায়গাতে উনি তারা দূরদৃষ্টিতে চিন্তা করেছেন, তিনি মধ্যপ্রাচ্যে যখন আমাদের সাথে যখন সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে, তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন, তারপরে তিনি কিন্তু তাদের কাছে কখনো ভিক্ষা করতে যাননি, তাদের কাছে কোনো অনুদান সাহায্য নিতে যাননি। তিনি তাদেরকে বলেছিলেন যে আমাদের দেশের একটা জনশক্তি আছে, জনগোষ্ঠী আছে, এবং তাদের কাজ যেমন দরকার, তেমনি মধ্যপ্রাচ্যে তাদেরও কিন্তু সেই কাজগুলো করার লোকের দরকার। তিনি সেই যোগসূত্রটা স্থাপন করেছিলেন, ফলে আমাদের দেশের লক্ষ লক্ষ বেকার যারা ছিলেন তারা কিন্তু একটা নতুন কর্মসংস্থানের দিশা পেয়েছে। এবং যেটা বলতে পারি যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন জানে যে বৈদেশিক কর্মসংস্থান এবং তাদের পাঠানো রেমিটেন্স, এটি আমাদের অর্থনৈতিক ধমনেতে কিন্তু অনেকটা মূল রক্ত প্রবাহের একটা কারণ আর কি, এবং সেটি হলো মাধ্যম। তো এই দুটি জায়গা ছিল তার গুরুত্বপূর্ণ একটি জায়গা। এবং এরপরে যেটা উনি করেছেন সেটা হচ্ছে যে উনি জানতেন, এবং আমরা প্রথাগতভাবে ঐতিহ্যগতভাবে জানি যে বাংলাদেশ হচ্ছে কৃষি নির্ভর একটা দেশ, কিন্তু সেই সময় খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে কৃষি কখনো আমাদের দেশের মানুষের জীবিকার তো দূরে থাকুক, আমাদের নিরাপত্তার জায়গা প্রতিষ্ঠিত করতে পারেনি। কৃষি আছে, ফসল আছে, কিন্তু সেই ফসলের প্রাচুর্য নেই, দেশের মানুষের অন্য সংস্থান সেই ফসল করতে পারে না। আমরা দুর্ভিক্ষ কবলিত হই, ভিক্ষার জন্য PL 480 জন্য অপেক্ষা করি যে কখন আমেরিকা থেকে গম বোঝায় জাহাজটা আসবে, সেটার জন্য লাইন ধরে মানুষ লঙ্গরখানে দাঁড়িয়ে থাকবে। এই অর্থনৈতিক চিত্রটিকে উনি পাল্টে দিয়েছেন, কারণ আমাদের দেশের সেই ফসল যেটা হতো সেটা ছিল প্রকৃতি নির্ভর ফসল, অর্থাৎ বর্ষাকালে শ্রাবণের বৃষ্টি আসবে, জমি কাদা নরম হবে, সেখানে রোপণ করা হবে ধান, সেটা হৈমন্তিক সময় যেটা হেমন্তকালে যে ধানগুলো কাটবো, এবং সেটা ছিল ফসলের মূল ভিত্তি। কিন্তু যেটা নিরাপদ যে সময়টা বছরের, যেমন বছরের শুরুর দিকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, যে সময়টাতে প্রাকৃতিক দুর্যোগ তুলনামূলকভাবে কম, কিন্তু সমস্যা একটা যে সে সময় পানি থাকে না জমিতে, এই জায়গাতে অভাবটা পূরণ করেছেন। তিনি উন্নত বীজ এবং একই সাথে পানির সরবরাহ করেছেন, খাল কাটার মধ্য দিয়ে পানি সংরক্ষণ করেছেন, এবং অগভীর নলকূপের মাধ্যমে তিনি জমিতে সেচের ব্যবস্থা করেছেন, যার ফলে রাতারাতি আমরা এমন একটা জায়গায় গেছি যে 1975-74 সালে দুর্ভিক্ষ কবলিত বাংলাদেশ, যেখানে লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষে মারা গেছেন, সেই বাংলাদেশ 3 বছরের মধ্যে খাদ্যে শুধু স্বয়ংসম্পূর্ণই হয়নি, আমরা খাদ্য রপ্তানি করা শুরু করেছিলাম, আমরা আফ্রিকাতে আমরা চাল রপ্তানি করেছি। তাকে শুধু আমাদের শ্রদ্ধা জানানো নয়, শ্রদ্ধা দেশের মানুষ তাকে জানাবে এটা যেন দায় হিসাবে আমাদের কাছে আসে। দেখবেন যে আমাদের দেশে যেটা এই তৃতীয় বিশ্বে যেটা হয়, যে কোনো একজন নেতা যখন তার মৃত্যু ঘটে বা হত্যাকাণ্ডের মধ্যে যখন মৃত্যু ঘটে, তখন তিনি কিন্তু ইতিহাস থেকে সেই মুহূর্তে হারিয়ে যান। এটা আমরা পরবর্তী পর্যায়েও দেখেছি, আগেও দেখেছি, কিন্তু মানে অবাক করা বিষয় হলো যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হত্যাকাণ্ডে বা তার শাহাদতের পর বাংলাদেশ একটা নতুন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আবিষ্কার করেছে। অর্থাৎ তারা এতদিন পর্যন্ত মনে করতো যে এই মানুষটি সৎ, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু তিনি যে তাদের মানুষের আত্মায় বা মানুষের মনোজগতে এত চমৎকার একটা জায়গা করে নিয়েছেন, সেটা কিন্তু তার মৃত্যুর পর, তার শাহাদতের পর এত বেশি প্রকট হয়ে উঠেছে যে ওই দিন বাংলাদেশের কোনো মানুষ অশ্রু ভারাক্রান্ত হয়নি এরকম কোনো লক্ষ্য যে পাওয়া যাবে না। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব কোন সময়টাতে কী করেছেন, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রগুলোতে তার যে একটা সাবলীল এবং বলিষ্ঠ একটা সক্ষমতা ছিল, আমরা দেশের এই তরুণ যদি সত্যিকার অর্থে দেশ গড়ার জন্য আমাদের মেধা, আমাদের শ্রম এবং আমাদের শক্তিগুলোকে নিয়ে আমরা শুধু এই দেশে বসে থেকে, এই দেশে থেকেই যেন দেশ গড়ার জন্য সেটাকে কন্ট্রিবিউট করি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমন তার মৃত্যুর মধ্যে দিয়ে তার দেশের মাটির সাথে উনি মিশে আছেন, তেমনিভাবে বেগম খালেদা জিয়া মিশে আছেন, তারই পতাকা যেমন তারেক রহমান বহন করছেন, আমরা সবাই মিলে যদি সেই পতাকার মিছিলে যদি সামিল হতে পারি, দেশপ্রেম এবং ভালোবাসার এবং জনগণের ইচ্ছাটাকে প্রাধান্য দিয়ে সকলের প্রতি সুবিচার, এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন বিশ্বাস করতে পারে যে এই দেশের মালিকানা তার কাছে, এই প্রত্যয় প্রতীতি জননমনের জন্য যে রকম কাজটা করা দরকার, আমার তারুণ্য যেন সেটি করে, এটি হবে আগামী দিনে আমাদের সবারই প্রত্যাশা।

0: এতক্ষণ শুনলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান স্মৃতিতে অম্লান। অনুষ্ঠানটির সার্বিক নির্দেশনায় ছিলেন মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের অনুষ্ঠানমালায় এবারে রয়েছে স্বদেশ পর্যায়ের রবীন্দ্রসঙ্গীত। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন রাবেয়া আক্তার।

0: আপনারা এতক্ষণ স্বদেশ পর্যায়ের রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: হে মানুষ, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আল কোরআন। সত্যকে নিজের করে নাও, মিথ্যাকে পরিহার করো। আল হাদিস। বাংলাদেশ বেতার ঢাকা। এখন প্রচার হবে পবিত্র আসর নামাজের আজান।
2: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ভক্তিমূলক নজরুল সঙ্গীত। কণ্ঠ দিয়েছেন রাহা তারাগীতি।

0: ভক্তিমূলক নজরুল সঙ্গীতটি শুনলেন রাহাত আরা গীতির কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 31 মে রবিবার মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানী রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই আলোচনা সভায় বিএনপির জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আলোচনা অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা দুটোয়। অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, স্বশ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জে ও FM 106 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। শিল্পী তারেক সৈয়দ, গানের কথা সাজিয়েছেন পুলক রঞ্জন, সুর করেছেন শিবু রায়।

0: তারেক সৈয়দের কণ্ঠে দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে ইংরেজি সংবাদ এবং পরে বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Bethar, the news read by Tasnova Bashar. The 45th martyrdom anniversary of Shahid President Zia Rahman is being observed in the country today with due respect. On 30th May in 1981, Shahid President Zia Rahman was killed at the Chattogram Circuit House by a group of disgruntled army officers as part of a domestic and foreign conspiracy. Zia Rahman, the proclaimer of independence, was one of the sector commanders of the Liberation War and commander of Z Force. He was the founder of BNP, one of the country's largest political parties. The BNP founded by him has now become one of the major political forces in Bangladesh. To mark the 45th martyrdom anniversary, BNP is observing an 8-day special program from 25th May till 1st June. As part of the program today, party flag is being kept at half-mast and black flag is being hoisted at the party central office in Neapolitan and at party offices across the country. Meanwhile, Prime Minister and BNP Chairman Tariq Rahman today paid tribute to party founder and Shahid President Zia Rahman on the occasion of his 45th death anniversary by placing a wreath at Shahid President Zia Rahman's grave at Sher Bangla Nagar in the capital. He later placed another wreath as BNP Chairman, accompanied by senior members of the party. Prime Minister Tariq Rahman and party's standing committee members stood in solemn silence for some time and showed profound respect to the party founder. Later, Tariq Rahman joined the mahfil at the graveyard. Afterwards, leaders and workers of BNP and its associate bodies, supporters and people from different parts of the country today paid homage to Shahid President Zia Rahman at his graveyard at Sher Bangla Nagar in the capital. Meanwhile, Prime Minister Tariq Rahman today distributed clothes and food items among the poor and destitute people on the occasion of 45th martyrdom anniversary of Shahid President Zia Rahman. The food and clothes distribution program began at the Rajdhani High School premises on Manikmaya Avenue in the capital. Meanwhile, while addressing an event ahead of distributing clothes and dry food items among the underprivileged in the capital's ECB and Kuril areas in the capital today, Prime Minister Tariq Rahman urged citizens to actively participate in nation-building by following the ideals of Shahid President Zia Rahman. He said the core focus of Shahid President Zia Rahman's politics was serving the nation and standing by its people. Home Minister Salahuddin Ahmed has called on all citizens to work together to build a non-discriminatory, democratic and prosperous Bangladesh in line with the ideals of Shahid President Zia Rahman. He made the remarks while briefing journalists after paying tribute and offering prayers at the grave of Shahid President Zia Rahman at Sher Bangla Nagar in the capital today. Home Minister said Shahid President Zia Rahman played an unparalleled role throughout his life in safeguarding Bangladesh's independence, sovereignty and progress. He said that the path shown by Shahid President Zia Rahman and former Prime Minister Begum Khaleda Zia remains the foundation of Bangladesh's independence, sovereignty and democracy. Biman Bangladesh Airlines has launched its post-Hajj flight operations, welcoming returning pilgrims from Saudi Arabia with flowers and holy Zamzam water at Hazrat Shah Jalal International Airport. The national flag carrier's first return Hajj flight carrying pilgrims from Jeddah landed at Hazrat Shah Jalal International Airport in the morning. High officials of Biman Bangladesh Airlines, among others, received the pilgrims, greeting pilgrims with flowers and bottles of holy Zamzam water. A truck overturned in eastern Afghanistan, killing 18 people on board, including 10 children. The accident happened on the road between Jalalabad in eastern Afghanistan and capital Kabul. The vehicle was carrying Afghan families returning from Pakistan. Cricket and Bangladesh women team will take on host Scotland in the Women Tri Nation T20 series at Edinburgh today. The match is scheduled to start at 7 p.m. Bangladesh time. Finally, weather and forecast Valley Till Wanton says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty or squally wind at speed 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal and Potuakhali. River ports in these areas are to host cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar. বাণিজ্যিক সংবাদ পড়ছি ফারহানা খান রনি। ঈদুল আজহার ছুটির গত চার দিনে পদ্মা সেতু থেকে মোট টোল আদায় হয়েছে 18,04,8,200 টাকা। পদ্মা সেতু সাইড অফিস জানায়, এ সময় সেতুর মাওয়া এবং জাজিরা প্রান্ত দিয়ে 1,60,674টি গাড়ি পারাপার হয়েছে। পদ্মা সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াত বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে দক্ষিণাঞ্চলগামী যানবাহনগুলো যাতে দ্রুত টোল পরিশোধ করে গন্তব্যে চলে যেতে পারে, এজন্য মাওয়া প্রান্তে 3টি মোটরসাইকেল বুথ সহ 10টি এবং জাজিরা প্রান্তে 2টি মোটরসাইকেল বুথ সহ 9টি বুথ খোলা হয়েছিল। এর ফলে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়নি। এদিকে ঈদে ঘরে ফেরা মানুষের চাপে গত ছয় দিনে যমুনা সেতুতে 2,62,000-এরও বেশি যানবাহন চলাচল করেছে। এই ছয় দিনের টোল আদায় হয়েছে 20 কোটি টাকারও বেশি। যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর, পঞ্চগড় জেলার বাংলাবান্ধা স্থলবন্দর এবং সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে গত সোমবার থেকে টানা সাত দিন পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ সময় বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক আছে। হিলি স্থলবন্দর, পঞ্চগড় জেলার বাংলাবান্ধা স্থলবন্দর এবং সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী 1 জুন থেকে পুনরায় এসব বন্দরে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় জুতা ও জুতার আনুষঙ্গিক সামগ্রী উৎপাদনে 50 লাখ মার্কিন ডলারেরও বেশি বিক্রয় করতে যাচ্ছে চীনা মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের সঙ্গে ভূমি ইজারা চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ঢাকার বেবজা কমপ্লেক্সে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি ইনসোল, আউটসোল, মিডসোল এবং পিউ জুতা উৎপাদন কারখানা স্থাপন করবে। কারখানাটি চালু হলে বছরে 30 লাখ জোড়া ইনসোল, 12 লাখ জোড়া আউটসোল, 32 লাখ জোড়া মিডসোল এবং 10 লাখ জোড়া পিউ জুতা উৎপাদন করা হবে। এতে প্রায় 500 বাংলাদেশির

0: খাতকে রাজস্ব আহরণের প্রধান ভিত্তি হিসাবে ধরতে যাচ্ছে সরকার। নতুন অর্থবছরের জন্য শুধু ভ্যাট থেকেই 3,10,000 কোটি টাকা আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হতে পারে, যা মোট রাজস্ব লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণ কর্মসূচির শর্ত পূরণ এবং রাজস্ব GDP অনুপাত বাড়ানোর লক্ষ্যেই ভ্যাট আহরণে এই জোর দেওয়া হচ্ছে। অর্থ মন্ত্রণালয় সূত্র আরও জানায়, নতুন অর্থ বছরের জন্য মোট 6,29,000 কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে, যা চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায় 41,000 কোটি টাকা বেশি। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.25 টাকা, ক্রয় 122.20 টাকা, ইউরো বিক্রয় 144.45 টাকা, ক্রয় 141.78 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 167.23 টাকা, ক্রয় 164.08 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.07 টাকা, ক্রয় 32.40 টাকা, দিরহাম বিক্রয় 33.73 টাকা, ক্রয় 33.10 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 403.80 টাকা, ক্রয় 396.25 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.81 টাকা, ক্রয় 94.96 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 31.24 টাকা, ক্রয় 30.62 টাকা, এবং থাই বাত বিক্রয় 3.79 টাকা, ক্রয় 3.72 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশাত্মবোধক নজরুল সঙ্গীত, শিল্পী ফিরোজা বেগম।

0: এতক্ষণ দুখানি দেশাত্মবোধক নজরুল সঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিবেদিত গান। দ্বৈত কণ্ঠে গিয়েছেন কে এম আবদুল্লাহ আলমর্তুজা মহিন ও নসীন তাবাসসুম স্মরণ, গীতিকার জুবাইদুল ইসলাম, সুরকার সুমন রেজা খান।

0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিবেদিত গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হৃদয়ে আছো তুমি।
2: প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। 30 মে 2026 শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন হৃদয়ে আছো তুমি অনুষ্ঠানে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আমি আশরাফ শাহীন
3: এবং আমি ডক্টর মাহবুবা রহমান।
2: আজ আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তিনি ছিলেন এক সাহসী মুক্তিযোদ্ধা, দক্ষ সংগঠক এবং দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তার স্বাধীনতার ঘোষণা জাতিকে মুক্তির সংগ্রামে অনুপ্রাণিত করেছিল। রাষ্ট্র পরিচালনায় তিনি সততা, পরিশ্রম ও দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। কৃষি, শিল্প, শিক্ষা, অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নে তার অবদান আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তিনি বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন। দেশ ও জনগণের কল্যাণে তার আত্মত্যাগ এবং অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। মহান এই নেতার 45তম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠানমালায় আজকে আছে জিয়াউর রহমানের উপর আলোচনা, সমবেত সঙ্গীত, দেশের গান এবং জিয়াউর রহমানকে নিয়ে গান। বন্ধুরা, আমাদের এই বিশেষ অনুষ্ঠানে দেশ গঠনে জিয়াউর রহমানের ভূমিকা ও অবদানের উপর আলোচনায় অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান, স্বতন্ত্র পরিচালক ঢাকা স্টক এক্সচেঞ্জ। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। জনাব লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামানকে অনুরোধ করছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকীতে দেশ গঠনে জিয়াউর রহমানের ভূমিকা ও অবদান শীর্ষক আলোচনায় কিছু বলার জন্য। জনাব কামরুজ্জামান, আমরা সবাই জানি 30 মে 1981 সালে জিয়াউর রহমান এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গুপ্ত হত্যার শিকার হন। অসময়ে তিনি আমাদের মাঝ থেকে চলে যান। তার মৃত্যু সম্পর্কে এবং তার মৃত্যুতে আমরা জাতি হিসেবে আমাদের দেশের কি ক্ষতি হয়েছে এই সম্পর্কে আপনি কিছু বলুন।
4: আপনাকে এবং শ্রোতাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি মরহুম রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের যে মৃত্যু, তাকে যে অ্যাসাসিনেট করা হয়েছিল, কিছু বিপদগামী সেনা অফিসার তাকে চট্টগ্রামে হত্যা করে, তো ওনার সাথে আমার জীবনের প্রথম দেখা হয় আমি যখন ফৌজদারহাট ক্যাডেট কলেজে ভর্তি হই 1975 সালের অগাস্ট মাসের প্রথম সপ্তাহে। উনি ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ হিসেবে আমাদের ফৌজদারহাট ক্যাডেট কলেজে গিয়েছিলেন। তো ডাইনিং টেবিলে আমি যেখানে বসছিলাম এর একটু দূরেই হাই টেবিলে প্রয়াত রাষ্ট্রপতি বসেছিলেন। খাবার দাবারের পরে আমাকে উনি জিজ্ঞেস করলেন যে তুমি কি হবে ভবিষ্যতে। আমি বললাম যে আমি ভবিষ্যতে একজন সায়েন্টিস্ট হতে চাই। উনি বললেন, ও ম্যান, বি এ মিলিটারি অফিসার, দেন ইউ ক্যান বিকাম এভরিথিং অ্যান্ড এনিথিং ইফ ইউ ওয়ান্ট। যাই হোক, এই প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার মৃত্যুতে শুধু বাংলাদেশ নয়, এই সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়াও একটা অত্যন্ত বেনে বললেন নেতাকে হারিয়েছে বলে আমি মনে করি। 1971 সালে তিনি শুধু স্বাধীনতা ঘোষক নন, তিনি রণক্ষেত্রে প্রথমে ছিলেন 1 নম্বর সেক্টরের কমান্ডার, পরবর্তীতে তিনি 11 নম্বর সেক্টরের কমান্ডার হন এবং এরপরে তিনি জেড ফোর্স গঠন হয়, ওই জেড ফোর্সের কমান্ডার ছিলেন। জামালপুরের কামালপুরে এমন অসীম সাহসিকতার যুদ্ধ করে বাংলাদেশেও তিনি দ্বিতীয় সর্বোচ্চ গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড বীরোত্তম খেতাবে ভূষিত হন। এবং তার সাথে 1971 সালের 26 মার্চে কালুরঘাট বেতার থেকে স্বাধীনতার ঘোষক, এগুলো জিয়াউর রহমানকে স্মরণীয় করে রাখবে যুগে যুগে, কালে কালে, সমস্ত বাংলাদেশীদের অন্তরে। এরকম একজন বেনেভোলেন্ট লিডার, জাতীয়তাবাদী ব্যক্তি যুদ্ধক্ষেত্রে দেখেছি 1971 সালে, তার পরবর্তীতে 1975 সালের পট পরিবর্তনের পরে বাংলাদেশের সৌভাগ্য যে জিয়াউর রহমান কালক্রমে সপ্তম রাষ্ট্রপতি হিসাবে বাংলাদেশের দায়িত্বভার নেন। এরকম একজন মহান নেতা বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন, যিনি বাঙালি জাতীয়তাবাদকে পরিবর্তন করে বাংলাদেশি জাতীয়তাবাদ তৈরি করেছিলেন, এবং এতে সমস্ত বাংলাদেশের মানুষের মধ্যে যে ইউনিটি ওটার সৃষ্টি হয়েছিল। একই সময়ে রাষ্ট্রপতি হিসাবে পরবর্তীতে তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি তৈরি করেন, এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি আমাদের সার্ক, এটারও কিন্তু স্বপ্নদ্রষ্টা ছিলেন জেনারেল জিয়া। সো জেনারেল জিয়া বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের যে সমস্যা এটাও জেনারেল জিয়ার মাধ্যমে আমরা দেখেছি সমাধান এসেছিল। তিনি, আপনি জানেন, বর্তমান যে চাকমা রাজা দেবাশিস রায়, তার বাবা ছিলেন ত্রিদীপ রায়, তার দাদা ছিলেন রাজা নলিনাক্ষ রায়। এই নলিনাক্ষ রায়ের সাথে বিনীতা রায়ের বিয়ে হয়। এই বিনীতা রায়কে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সরকারে একজন উপদেষ্টা এবং মন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছিলেন। এইভাবে তিনি একটা বেনেভোলেন্ট পলিটিক্স করে সকলের ইউনিটিকে নিয়ে তিনি বাংলাদেশকে একের পর এক অগ্রগামীর দিকে নিয়ে যাচ্ছিলেন। আমরা তাকে নিয়ে গর্বিত।
2: ধন্যবাদ, আপনার এই মূল্যবান আলোচনা নিশ্চয়ই শ্রোতাদের অনেক ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে এখন আমরা একটি সমবেত সঙ্গীত শুনব। পরিবেশন করবেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের শিল্পীবৃন্দ।

ধন্যবাদ জাসাসের শিল্পীবৃন্দ। বন্ধুরা, আমরা এখন একটি দেশাত্মবোধক গান শুনব। গানটি গাইবেন শিল্পী মম মণ্ডল। গানের কথা, হায়রে আমার মন মাতানো দেশ।

ধন্যবাদ শিল্পী মম মণ্ডল। প্রিয় শ্রোতা, আমরা এখন জিয়াউর রহমানের উপর রচিত একটি গান শুনব। গানটি গাইবেন সেলিম রেজা। গানের কথা হলো কাঁদো কাঁদো বাংলাদেশের মানুষ কাঁদো।

ধন্যবাদ শিল্পী সেলিম রেজা। বন্ধুরা, এখন আমরা আরও একটি দেশাত্মবোধক গান শুনব শিল্পী নসীন তাবাসসুম স্মরণের কণ্ঠে। গানের কথা, স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন।

ধন্যবাদ শিল্পী নসীন তাবাসসুম স্মরণ। বন্ধুরা, আপনারা শুনছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হৃদয়ে আছো তুমি। আমাদের এবারের শিল্পী উপমা তালুকদার। শিল্পী গাইবেন শহীদ জিয়া তুমি মানুষের নয়নমণি।

0: বন্ধুরা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের বিশেষ অনুষ্ঠান হৃদয়ে আছো তুমি নিশ্চয় আপনাদের ভালো লেগেছে। সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আমি আশরাফ শাহীন
1: এবং আমি ডক্টর মাহবুবা রহমান।
0: আল্লাহ হাফেজ।
2: এতক্ষণ শুনলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হৃদয়ে আছো তুমি। গবেষণা ও গ্রন্থনা আশরাফ শাহীন, সঙ্গীত পরিচালনা জি এম জাকির হোসেন, সঙ্গীত পরিবেশনায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের শিল্পীবৃন্দ, উপস্থাপনায় আশরাফ শাহীন ও ডক্টর মাহবুবা রহমান, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশিরউদ্দিন, নির্দেশনায় এ পি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, প্রযোজনা মোহাম্মদ মনিরুজ্জামান।
3: অস্বাভাবিক দ্রুত গতিতে গাড়ি চালাবেন না। মহাসড়কের সর্বোচ্চ গতিসীমা নির্দেশক ট্রাফিক সাইনের নির্দেশ মেনে চলুন।
4: ঘুম ঘুম ভাব হলে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। পথচারী ও ক্ষুদ্র যানবাহনের প্রতি ঝুঁকি সৃষ্টি হয় এমনভাবে গাড়ি চালাবেন না। ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলুন। বেপরোয়াভাবে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। গাড়ি বের করার পূর্বে ব্রেক, ক্লাচ, স্টিয়ারিং, হর্ন ঠিকভাবে কাজ করছে কিনা পরীক্ষা করে নিন। ওভারটেকিং নিষিদ্ধ এলাকায় রাস্তার বাঁকে, সরু ব্রিজে ওভারটেকিং করবেন না। বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। এ থেকে বিরত থাকুন।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন খাল খননের গান খাল কাটিয়ে শো খাল কাটিয়ে। কণ্ঠ দিয়েছেন মনির খান, অরিজিয়া পারভীন এবং সহশিল্পীবৃন্দ। গানটির গীতিকার এবং সুরকার আবু বকর সিদ্দিক।

0: খাল খননের গানটি শুনলেন মনির খান ও রিজিয়া পারভীন এবং সহশিল্পী বৃন্দদের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৬টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি লাকিমণি দেবনাথ। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন, এজন্য তাকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয়। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ৭টি দেশ নিয়ে গঠিত সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। তাঁর প্রতিষ্ঠিত বাংলাদেশী জাতীয়তাবাদ ভিত্তিক কালজয়ী রাজনৈতিক দর্শনের উপর প্রতিষ্ঠিত দল বিএনপি বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বর্তমানে বিএনপি সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করছে। দেশের মানুষের বিপুল আস্থা ও সমর্থন নিয়ে এবার সহ বিএনপি এ পর্যন্ত ৫ বার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাদাসিধে নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং একজন বাস্তববাদী ও কর্মোদ্যমী রাষ্ট্রনায়কের স্বরূপ জনগণের মনিকোঠায় চিরজাগরুক থাকবে। দিনটি স্মরণে বিএনপি গত ২৫শে মে থেকে ৮ দিনব্যাপী বিশেষ কর্মসূচি পালন করছে, চলবে ১ জুন পর্যন্ত। কর্মসূচির অংশ হিসেবে ইতোমধ্যে দলীয় নেতাকর্মীরা কালো বেজ ধারণ করেছেন। সারা দেশে বিশেষ পোস্টার এবং সংবাদপত্র ও অনলাইন পোর্টালেও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। আজ ভোরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে সকল স্তরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর ইসিবি চত্বর ও কুড়িল এলাকায় দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচির আগে উপস্থিত জনতার উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী দুস্থ মানুষের মধ্যে শুকনো খাবার ও কাপড় বিতরণ করেন। তিনি মানিক মিয়া এভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণের মাধ্যমে এ ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। মৃত্যুবার্ষিকী পালন কর্মসূচির অংশ হিসেবে ঢাকা শহরজুড়ে ১৭টি স্থানে পোশাক ও শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের জ্যেষ্ঠ সদস্যদের সাথে নিয়ে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন। তারেক রহমান ও দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বিএনপি প্রতিষ্ঠাতার স্মরণে এবং তার প্রতি শ্রদ্ধা নিদর্শন স্বরূপ সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পুষ্পস্তবক অর্পণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ২০২৪ সালের ৫ই আগস্টের ছাত্র গণভূতানের মূল আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তাঁর মাত্র ৩.৫ বছরের শাসনামলে বাংলাদেশে এক অভূতপূর্ব পরিবর্তন এনেছিলেন। খেলার খবর ক্রিকেট। আজ এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে বাংলাদেশ স্বাগতিক স্কটল্যান্ডের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সন্ধ্যে ৭টায় ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল এবং পটুয়াখালীর অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
0: আশা করি আমাদের শ্রোতা বন্ধুর এবং তোমরা প্রামাণিক ভাই রূপালি তোমরা ভালো আছো?
2: আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো বলো?
0: আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ একটা বিশেষ দিন, আশা করি তোমরা সবাই জানো। আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী। অনেক গুণে গুণান্বিত ছিলেন তিনি। যদি স্বল্প করে বলি, তোমরা হয়তো এগুলো জানো যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব, যিনি একাধারে মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সেনাবাহিনী প্রধান, বহুদলীয় গণতন্ত্রের প্রদক্তা এবং রাষ্ট্রপতি ছিলেন। তোমরা তিনি নিশ্চয়ই জানো, তাই না?
2: বলো।
0: 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার বাগবাড়িতে জন্মগ্রহণ করা এই নেতা শৈশব থেকেই শৃঙ্খলা পরায়ণ ও সাহসী ছিলেন। এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের কথা তো তোমরা জানোই, যে একটা রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করি। 1971 সালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা প্রদান করেন, যা সেই সময় দিশেহারা বাঙালি জাতিকে সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা যোগায়। যুদ্ধ চলাকালে তিনি জেড ফোর্স এর অধিনায়ক হিসেবে সম্মুখ সমরে নেতৃত্ব দেন এবং বীরত্বের স্বীকৃতিস্বরূপ বীরোত্তম উপাধিতে ভূষিত হন। 1977 সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে যুগান্তকারী পদক্ষেপ নেন। সেগুলো কি সবগুলি তো বলা যাচ্ছে না এই মুহূর্তে, যেগুলো খুব উল্লেখযোগ্য সেগুলি তোমাদেরকে জানাচ্ছি। 1975 পরবর্তী দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। খাল খনন কর্মসূচি, স্বনির্ভর বাংলাদেশ এবং কৃষিতে আধুনিকায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করেন। আমরা যে আজকে যে আধুনিক কৃষি ব্যবহার করছি তা সফল হয়েছে, তার কিন্তু অনেক আগে সূচনা হয়েছিল। তারপর ধরো বাংলাদেশী জাতীয়তাবাদ দর্শনের প্রবর্তন করেন, যা দেশের মানুষের মধ্যে স্বতন্ত্র পরিচয় বোধ জাগ্রত করে।

0: মূল স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে তিনি শাহাদত বরণ করেন। দেশপ্রেম, সততা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয়ে শহীদ জিয়া হিসেবে স্থান করে নিয়েছেন। তার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ ও বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান শক্তি হিসেবে কাজ করছে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং উন্নয়নের কারিগর হিসেবে জিয়াউর রহমান চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে। আমরাও তাকে খুব গভীরভাবে
1: স্মরণ করি
0: এবং শ্রদ্ধা জানাই।
1: হ্যাঁ,
0: তো আমরা তো এখন ঈদের আমেজে আছি। ঈদুল আজহা একটা গুরুত্বপূর্ণ ঈদ এই কারণে যে পশু কোরবানির মাধ্যমে আমরা অনেক চামড়া পেয়ে থাকি, তাই না?
1: হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছো।
0: চামড়া, এই চামড়া কিন্তু জাতীয় সম্পদ। এই সম্পদ জাতীয়ভাবে কিভাবে ব্যবস্থাপনা করা যায়, আর এই চামড়া কিন্তু আমরা রপ্তানি করে থাকি, তোমরা তো জানো না?
1: হ্যাঁ হ্যাঁ, কম বেশি তো জানি। এখন এই বিষয়ে কিছু বলবা কিনা আরো?
0: হ্যাঁ, তো রপ্তানিযোগ্য চামড়া ব্যবস্থাপনা একটা পদ্ধতি আছে। একটা জিনিস ধরো, তুমি যখন তোমার ফসল বলো, তোমার শস্য বলো, এগুলো যখন তুমি বিক্রি করতে যাবা, তখন তো সেগুলো নিশ্চয়ই একটা পরিচ্ছন্ন বা সুন্দরভাবে তুমি এটা পাঠাবা,
1: বিক্রয়যোগ্য অবস্থা নিতে হবে।
0: আমাদের দেশে প্রচুর চামড়া হয়, পশুর চামড়া হয়, সেগুলো যখন আমি রপ্তানি করব, সেটাকে যোগ্য করে দিতে হবে, যাতে পরবর্তীতে আমরা আরো অন্যান্য দেশে রপ্তানি করতে পারি। তো রপ্তানি করার আগে আমরা যারা এই কোরবানি পরে যে চামড়াগুলো আমরা সংগ্রহ করেছি, সেটারও কিন্তু একটা দায়িত্ব আছে। অবশ্য একটা সাক্ষাৎকারের মাধ্যমে আমরা জানি রপ্তানিযোগ্য চামড়া ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত হয়নি। হ্যাঁ, আমরা শুনে নিই।
1: শুনি,
2: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, স্বাগত আমাদের আজকের আসরে। আমাদের আজকের বিষয় রপ্তানিযোগ্য চামড়া ব্যবস্থাপনা। এ বিষয়ে বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, উপপরিচালক পরিকল্পনা শাখা প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা। স্বাগত আমাদের আজকের আসরে আপনাকে। আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব, সেটি হচ্ছে মান সম্পন্ন চামড়া পেতে পশু জবাইয়ের পূর্বে কি কি বিষয়ের দিকে লক্ষ্য রাখা জরুরি?
3: ধন্যবাদ। আসলে গবাদি পশুর চামড়া একটি মূল্যবান জাতীয় সম্পদ। চামড়া ও চামড়াজাত দ্রব্যাদি রপ্তানির মাধ্যমে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে, তাই মানসম্মত চামড়া উৎপাদন খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেটি প্রশ্নটা করেছেন যে আসলে কিভাবে আমরা মানসম্মত চামড়া পেতে পারি, আসলে কোরবানির জন্য নির্বাচিত পশুকে জবাইয়ের পূর্বে পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা রাখতে হবে। পশু জবাইয়ের ৭-৮ ঘন্টা পূর্ব থেকে পানি ব্যতীত অন্য খাবার না দেওয়া খুবই ভালো। এতে যদি আপনার যে যদি আমরা পানি না ছাড়া অন্য কিছু যদি দিয়ে থাকি, তাহলে পশুর দেহ থেকে নাড়িভুড়ি সহজে আলাদা করা কঠিন হয়ে যায় এবং অন্যদিকে চামড়া ছাড়ানো কিন্তু কঠিন হয়ে যায়। জবাইয়ের পূর্বে পশুকে পর্যাপ্ত পানি সরবরাহ করতে হবে এবং সম্ভব হলে পশুকে গোসল করিয়ে নিতে হবে।
2: এবার একটু জানতে চাইবো আপনার কাছে, পশুর চামড়ার সাধারণত কি কি ত্রুটি থাকতে পারে?
3: আমাদের দেশে আসলে গরু, মহিষ, ছাগল, ভেড়া ও অন্যান্য পশুর দেহ থেকে যে সমস্ত চামড়া আমরা সাধারণত পেয়ে থাকি, সেগুলা বেশিরভাগই নিখুঁত ও ত্রুটিমুক্ত নয় আর কি। অর্থাৎ কিছু কিছু না কিছু ত্রুটি থাকেই। এই জন্যই চামড়ার সাধারণত যে ত্রুটিগুলো আমরা দেখতে পাই, চামড়া নানা স্থানে কাটা দাগ থাকে, ছুরির দাগ থাকে, নিয়ম অনুযায়ী চামড়া না কাটা এবং চামড়া অনেক সময় পচে যায়,
2: এটি একটি সমস্যা। আসলেই আমরা জানলাম এই সমস্যার কথা। এবার একটু জানবো পশু জবাই করার সময় কি কি বিষয় লক্ষ্য রাখা।
3: পশু জবাই করার সময় সাধারণত যে সমস্ত বিষয়ে লক্ষ্য রাখা খুবই দরকার। জবাই করার উদ্দেশ্যে পশুকে মাটিতে শোয়াবার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে দেহে কোনো আঘাত না লাগে। আঘাত লাগলে চামড়া থেতলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জবাই করার জন্য ধারালো ছুরি এবং চামড়া ছাড়ানোর জন্য মাথা বাঁকানো ছুরি ব্যবহার করা দরকার, যাতে চামড়ায় কোনো কাটা দাগ না পড়ে। পরিষ্কার পরিচ্ছন্ন উঁচু জায়গায় পশু জবাই করতে হবে, যাতে সহজেই রক্ত ও অন্যান্য ময়লা পরিষ্কার করা যায় এবং চামড়ায় যাতে কোনো দাগ না লাগে।
2: জানলাম আমরা পশু জবাই করার সময় যে বিষয়গুলো আমাদের জানা জরুরি বা লক্ষ্য রাখা জরুরি। এবারে জানবো জবাই করার পর সঠিকভাবে চামড়া ছাড়ানোর নিয়মগুলো আসলে কি।
3: খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে সঠিকভাবে যদি চামড়া ছাড়ানো না হয়, তাহলে চামড়া ত্রুটি থাকে। জবাই করার পর পশুর দেহ অসাড় বা নিস্তেজ হয়ে গেলে চিৎ করে শুয়ে দুই পাশে ঠেস দিয়ে দিতে হবে, এতে ছুরির কাটা দাগ লাগার সম্ভাবনা।

0: না থাকে না।
1: নোকদার বা ধারালো ছুরির অগ্রভাগ দিয়ে জবাই করা স্থান থেকে গলা, সিনা ও পেটের উপর দিয়ে সোজাসুজি দাগ কেটে নিতে হবে। সামনের দুপায়ের গোড়ালি বা হাঁটু থেকে সিনা পর্যন্ত অন্য আরেকটি দাগ কেটে প্রথম দাগের সাথে যুক্ত করতে হবে। পিছনের দুপায়ের হাঁটু থেকে লেজের কাছাকাছি পর্যন্ত দাগ কেটে প্রথমোক্ত লম্বা দাগের সাথে যোগ করতে হবে। কোনো ক্রমে যেন দাগ বাঁকা না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। ছোট আকারের পশুকে গাছের ঢালে বা ঝুলানো ঝুলিয়ে চামড়া ছাড়াতে হবে, এতে চামড়া নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। ঝুলিয়ে চামড়া ছাড়ানো সম্ভব না হলে দাগ কাটার পর প্রথমেই গলার অর্ধেক ছাড়াতে হবে, তারপর সামনের পা ছাড়িয়ে সিনা, কাঁধ ও পেটের চামড়া ছাড়াতে হবে, পেছনের পা ছাড়িয়ে পিঠ পর্যন্ত নিতে হবে। এখানে লক্ষণীয় যে সিনা ও পেছনের দিকের মাংসের সাথে চামড়া লেগে থাকে, তাই এই সকল স্থানে চামড়া ছাড়ানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, যেন ছুরির দাগ না পড়ে বা চামড়া যে কেটে না যায়। চামড়া ছাড়ানোর জন্য মাথা বাঁকানো কম ধারালো ছুরি ব্যবহার করা উত্তম। চামড়া ছাড়ানোর পর মাটিতে ছেঁচড়ানো বা টেনে না নিয়ে যাওয়া ঠিক নয়। রক্ত, গোবর, কাদাযুক্ত মাটি যেন চামড়াতে না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কুকুর এবং অন্যান্য প্রাণী নাগালের বাইরে রাখতে হবে এবং ঠান্ডা এবং ছায়াযুক্ত স্থানে চামড়া সংরক্ষণ করতে হবে। ছাড়াইকৃত চামড়া যথাশীঘ্রই বিক্রয় কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করতে হবে। তবে জবাই করার 4-5 ঘন্টার মধ্যে চামড়া বিক্রয় না হলে সংরক্ষণের পদ্ধতি অনুযায়ী সংরক্ষণ করতে হবে।
2: সব শেষে আপনার কাছে জানবো পশুর চামড়া সংরক্ষণের সহজ উপায় কি।
1: পশুর চামড়া সংরক্ষণের সহজ নিয়মাবলী হলো, পশু থেকে চামড়া ছাড়ানোর পর চামড়া ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। চামড়া লেগে থাকা অতিরিক্ত মাংস, চর্বি এবং ঝিল্লি ভালোভাবে ছুরি দিয়ে উঠিয়ে ফেলতে হবে, তা না হলে এই সমস্ত স্থানে লবণ প্রবেশ করবে না এবং চামড়ার পচন হতে পারে। চামড়ার মাংসের পিঠের উপরের দিকে রেখে মুঠি মুঠি লবণ ছড়িয়ে হাত দিয়ে ভালোভাবে ঘষে তাতে চামড়াতে লাগিয়ে দিতে হবে। প্রথমবারে লবণ চুষে নিলে আরেকবার লবণ চামড়ার উপর ছাড়িয়ে দিতে হবে। সাধারণত প্রতিটি গরুর চামড়ার জন্য 4-5 কেজি এবং প্রতিটি ছাগলের চামড়ার জন্য 1 কেজি লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করতে হবে। এই পদ্ধতি ছাড়াও বড় ট্যানারিগুলোতে হিমাগারে রেখে চামড়া সংরক্ষণ করা হয়, যাতে চামড়া কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ না হয় এবং চামড়া গুণাগুণ অক্ষুণ্ণ থাকে।
2: অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, এত চমৎকার করে আমাদের কৃষিজীবী ভাই বোনদের রপ্তানিযোগ্য চামড়া ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য। নিশ্চয়ই পরামর্শগুলো আমাদের কৃষিজীবী ভাই বোনদের উপকারে আসবে। ধন্যবাদ
1: আপনাকে। ধন্যবাদ।
3: রপ্তানিযোগ্য চামড়ার ব্যবস্থাপনা সম্পর্কে আমরা জানলাম, তো এটা তো মানে সারা বছরই তো পশু
4: কম বেশি জবাই হয় আর কি, সেটা বলা হয়,
3: যেহেতু আমাদের একটা প্রিয় খাদ্য গরুর মস্ত।
4: খালি গরু বলে কেন, অন্যান্য
3: গরু, মহিষ, ভেড়া, ছাগল এদের চামড়া কিন্তু প্রচুর পরিমাণে রপ্তানি হয়, সারা বছরই হয়ে থাকে। তো এই রপ্তানির জন্য আমরা যখনই পশু জবাই করবো বা চামড়াকে আমরা সংরক্ষণ অবশ্যই সেভাবে করবো যাতে চামড়া নষ্ট না হয়, নষ্ট হলে কিন্তু দাম পাওয়া যাবে না।
4: সঠিক মূল্য পেতে হলে ওটা রক্ষণাবেক্ষণ সঠিকভাবেই করতে হবে।
3: আমাদের তো, তোমার তো পশু আছে
4: কম বেশি, যদি বলি যে না তুমি তো
3: আর সে কম বেশির মধ্যে আছে,
4: তো কম বা বেশি তোমার মতো তো আমার নাই। আবার বুবুর যত মাছ আছে আমার ঘেরে কি তাই আছে, কম
5: মোটামুটি সবার গোয়ালে তো একটু গরু ছাগল থাকে।
3: আমরা যারা কৃষক তাদের বাসায় বাড়িতে একটা না একটা থাকি, হয় ছাগল থাকবে নাহলে গরু থাকবে, নাহলে ভেড়া থাকবে। পুরোমানি গরু বাসা বাড়িতে হাঁস মুরগি,
5: হাঁস মুরগি তো থাকে,
3: তুমি চাইলে হাঁস মুরগি চামড়া রপ্তানি করতে পারো।
4: নিয়ম বেদ হয় তাহলে এটা হয়তো এক সময় চালু হবে।
3: আচ্ছা, তো আমরা চমৎকার সাক্ষাৎকার শুনলাম, এখন চলো একটা কৃষি বিষয়ক গান শুনি।
5: আচ্ছা শুনি।

0: আমরা গানে গানে শুনলাম আমাদেরই কথা।
1: হ্যাঁ,
0: আমাদের দেশ তো আসলে কৃষি নির্ভর দেশ, যে কারণে আমরা অনেক দূরে এগিয়ে আছে, আরো এগিয়ে যেতে হবে। তো গানটা তোমরা শুনলে, সেজুতি আশরাফ নদীর কণ্ঠে, গীতিকার খন্দকার আব্দুল মোতালেব, সুরকার আব্দুল আউয়াল।
1: খুবই ভালো লাগলো।
0: হ্যাঁ,
1: আমাদেরই কথা।
0: এখন কি মাস চলতেছে প্রমাণিক ভাই?
1: জ্যৈষ্ঠ মাসের শেষ পর্যায়ে,
2: মধুমাস।
0: আমি শেষ পর্যন্ত তোমার কাছে
1: মানে তারপরও আর কদিন পরে আষাঢ় আসবো আর কি।
0: আবার
1: তারপরও আমরা যেহেতু ঋতু নিয়ে আমাদের কাজ, সারা বছর কখন কিরকম পরিবেশ হয়, আবহাওয়া কেমন থাকে, এটা জানার দরকার আছে।
0: আমি আমি তোমার ভালোটাই বলতেছি, তুমি যে মানে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন নিয়ে চিন্তা করতেছো, এটা ভালো।
1: এখন তুমি আমার পরীক্ষাটা নিলে কেমন হবে?
0: এখন তো সবার বাড়িতে বাড়িতে আম, গাছে গাছে আম, পাকা আম। তো আম তো প্রতি বছর এই সময় আসে। এই বছর খাবা, আগামী বছর যদি বেঁচে থাকো খাবা না? আম গাছে আম থাকবে না, খালি ডালপালা থাকবে, পাতা থাকবে। তো এই ডালপালা গাছটা কি করবো, কেটে ফেলবা?
1: না, তা কেন?
0: তুমি তো অগ্রিম চিন্তা করো, কি করবা?
1: তোমার ছাটাই করে হয়তো যেগুলো অপ্রয়োজন সেগুলো ফেলে দেবো, কিন্তু গাছটা তো ঠিকই থাকবে।
0: এই গাছটাকে পরিচর্যা করতে হবে,
1: সেটাই
0: যত্ন করতে হবে। অবশ্যই। এখন মনে করো যে এই বছর আম খেয়ে ফেলবে, গাছটা তো আর শেষ না, গাছটা তো আরো কয়েক বছর ফল দেবে,
1: আশা করা যায়।
0: এখন এই গাছটা যদি মনে করো তুমি নষ্ট করো, সেখানে আরেকটা এখন চারা গাছ লাগালে সেটা বড় হতে সময় লাগবে না?
1: সময় লাগবে, দীর্ঘদিন লাগবে, ফল দিতে।
2: ফলদার গাছেরও পরিচর্যা দরকার। আচ্ছা, তাহলে কেমনে করবো পরিচর্যা?
0: আমরা এখন আম আছে, আমগুলো আমরা সংগ্রহ করবো। কত হচ্ছে আম সংগ্রহ, পরবর্তী গাছের পরিচর্যা কিভাবে করবে, আমটা সংগ্রহ করার পরে গাছের পরিচর্যা কিভাবে করবে, এইভাবে এইটা তোমাদের কাছে শিখাবো। একজন কৃষিবিদ তোমাদেরকে শিখাবেন। চলো আমরা একটা সাক্ষাৎকারের মাধ্যমে এই জিনিসটা আমরা শিখে নিই যে আম সংগ্রহ, পরবর্তী গাছের পরিচর্যা আমরা কিভাবে করবো।
3: কৃষিজীবী ভাই বোনেরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আসর। আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সুলতানা নাসিরা, সহকারী পরিচালক, কৃষি বিপণন অধিদপ্তর, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি।
4: স্বাগত।
3: আপনাদের সাথে রয়েছি আমি কাউসার শেখ। আজ আমরা কথা বলবো আম সংগ্রহ, পরবর্তী গাছ পরিচর্যা নিয়ে। প্রথমে আপনার কাছে জানতে চাইবো, আম সংগ্রহ, পরবর্তী গাছের পরিচর্যা কেন প্রয়োজন?
4: বর্তমানে বাংলাদেশে যতগুলো ফল বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে তার মধ্যে আম অন্যতম। এদেশের মানুষ আম বেশি পছন্দ করে। বর্তমানে যে পরিমাণ জমিতে আম বাগান আছে এগুলোর ফলন বৃদ্ধি করা প্রয়োজন, অর্থাৎ গড় ফলন বাড়াতে হবে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ফলনের ব্যাপক তারতম্য দেখা যায়। উৎপাদনের বিভিন্ন পর্যায়ে একটু যত্ন নিলে আমের ফলন কয়েক গুণ বাড়ানো সম্ভব। আম গাছ থেকে আম সংগ্রহের পর পরবর্তী ফুল আসা পর্যন্ত পরিচর্যা করা হলে ফলন বাড়বে নিশ্চিত।
3: এবার আপনার কাছে জানতে চাইব, আম সংগ্রহের পর কি ধরনের পরিচর্যা করা দরকার?
4: আম গাছ হতে আম সংগ্রহ করার পর রোগাক্রান্ত বা মরা ডালপালা একটু ভালো অংশসহ কেটে ফেলতে হবে। ডালপালা এমনভাবে ছাঁটাই করতে হবে যেন গাছের ভিতরের অংশে সর্বাধিক পরিমাণ সূর্যালোক পৌঁছাতে পারে। গাছের ভিতরমুখী ডালে সাধারণত ফুল ফল হয় না, তাই এ ধরনের ডাল কেটে ফেলতে হবে। ফলে বর্ষাকালে কাটা অংশগুলো হতে নতুন কুশি জন্মাবে এবং পরের বছর এই নতুন কুশিগুলিতে ফুল আসবে।
3: এবার আমাদের বলবেন আম সংগ্রহের পর সার প্রয়োগ সম্পর্কে।
4: আম সংগ্রহ করার পর এরপর যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে তা হলো আম বাগানে সার প্রয়োগ। আম বাগান হতে প্রতি বছর ভালো ফলন পাওয়ার জন্য সময় মতো সুষম সার প্রয়োগ করতে হবে। প্রতিটি গাছে প্রতি বছর কি পরিমাণ সার দিতে হবে তা নির্ভর করে মাটিতে বিদ্যমান সহজলভ্য পুষ্টি উপাদানের উপর। সব ধরনের মাটিতে সারের চাহিদা সমান নয়, সুতরাং মাটির অবস্থা ভেদে সারের চাহিদা কম বেশি হতে পারে। গাছের বয়স বৃদ্ধির সাথে সাথে সারের চাহিদাও বাড়তে থাকে। প্রয়োজনীয়তা অনুসারে গোবর সার, ইউরিয়া, টিএসপি এমপি, জিপসাম, জিঙ্ক, সালফেট, বরিক অ্যাসিড এই সারগুলো প্রয়োগ করতে হয়। ফলন্ত গাছের গুড়ি থেকে 2-3 মিটার দূরত্বে 30 সেন্টিমিটার প্রশস্ত ও 15-20 সেন্টিমিটার গভীর করে চক্রাকারের নালা কেটে নালার ভিতর রাসায়নিক ও জৈব সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হয়। দুপুরবেলা যতটুকু জায়গা গাছের ছায়া পড়ে ততটুকু জায়গায় সার ছিটিয়ে কোদাল দিয়ে মাটি কুপিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হয়।
3: এবার আপনার কাছে জানতে চাইব গাছে সার প্রয়োগের প্রয়োজনীয়তা কি কি।
4: সাধারণত আম গাছে ফল আসার পর গাছগুলো দুর্বল হয়ে থাকে, ফলে গাছে সার দেওয়ার পর বর্ষা আরম্ভ হলে গাছ তার প্রয়োজনীয় খাদ্য মাটি থেকে নিতে থাকে। এতে গাছে নতুন পাতা বের হয়। নতুন ডগার বয়স 5-6 মাস হলে তা ফুল উৎপাদনের উপযোগী হয়, কিন্তু বর্তমানে দেখা যায় অনেকেই আম বাগানে প্রতি বছর সার প্রয়োগ করে না অথবা দেরিতে প্রয়োগ করে থাকেন, ফলে আশানুরূপ ফলন পান না। এ কারণে আশানুরূপ ফলন পেতে হলে আমাদের নিয়মিত সার প্রয়োগ করতে হবে।
3: এবার আমাদেরকে বলবেন গাছে সেচের প্রয়োজন হলে কি করা প্রয়োজন।
4: সার প্রয়োগের পরে যে বিষয়টির উপর গুরুত্ব দিতে হবে তা হলো আম বাগানে খরা মৌসুমে ঘন ঘন সেচ দিতে হবে, তবে মাটিতে পর্যাপ্ত রস থাকলে সেচের প্রয়োজন পড়ে না। গবেষণায় দেখা গেছে আম গাছে পরিবর্তিত বেসিন পদ্ধতিতে অর্থাৎ গাছের গোড়ার চারদিকে 1 মিটার জায়গা সামান্য উঁচু রেখে দুপুরবেলা যতটুকু জায়গায় গাছের ছায়া পড়ে ততটুকু জায়গায় একটি থালার মতো করে বেসিন তৈরি করে সেচ দিলে পানির পরিমাণ কম লাগে এবং গাছ বেশিরভাগ পানি গ্রহণ করতে পারে। তবে আম গাছে ফুল আসার 1 মাস আগে সেচ না দেওয়াই ভালো, কারণ কোনো কোনো সময় দেখা গেছে এই সময় সেচ দিলে গাছে নতুন পাতা বের হয়, মুকুলের সংখ্যা কমে যায় এবং ফলন কম হয়। আম বাগানে জৈব পদার্থের ঘাটতি দেখা দিলে ধৈঞ্চা চাষ করা যেতে পারে, ফলে বাগানে জৈব পদার্থ সহ অন্যান্য সার যোগ হবে এবং মাটির উৎপাদন ক্ষমতাও বৃদ্ধি পাবে।
3: আম গাছে শতভাগ মুকুল আসলে কি ফলন বেশি হয়?
4: আম বাগানে শতভাগ মুকুল কখনো কাঙ্ক্ষিত নয়। যদি কোনো গাছে শতভাগ মুকুল আসে তবে ফলন বেশি হবে এই ধারণাটি ঠিক নয়। এজন্য কোনো গাছে শতভাগ মুকুলিত হলে আম গাছের চারদিক হতে 50% মুকুল ফুল ফোটার আগে ভেঙে দিতে হবে, ফলে ভাঙ্গা অংশ হতে নতুন কুশি জন্মাবে এবং পরবর্তী বছর ওই সমস্ত ডগায় ফুল আসবে। এভাবে একটি গাছ থেকে প্রতি বছর আমের ফলন বেশি আসবে। আগামী বছর আমের ফলন নির্ভর করবে আম সংগ্রহ করার পরবর্তী সময়ের পরিচর্যার উপর।
3: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, নিশ্চয়ই আজকের আলোচনা থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আজ আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন সুলতানা নাসিরা, সহকারী পরিচালক কৃষি বিপণন অধিদপ্তর ঢাকা। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
4: ধন্যবাদ।
3: আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।

0: আমার যে কি খুশি লাগতাছে, বিয়ার পরে এই প্রথম মামা আমাগো বাড়িতে আইবেন।
1: খুশি কি তোমার একলা? আমারও লাগতাছে। মামা এখনো আইতেছে না কেন?
0: ওই তো কইতে কইতে মামা আয়া পড়ছেন।
2: এই যে কেমন আছো তোমরা?
1: আমরা ভালো আছি।
0: হ্যাঁ মামা।
1: আপনি কেমন আছেন মামা?
2: ভালো আছি।
0: আপনার আইতে কোনো অসুবিধা হয় নাই তো মামা?
2: না না, আমি তো ভাবতেই পারিনি গ্রামে এত সুন্দর পাকা রাস্তা হয়ে গেছে।
1: এই কয়েক বছরে গ্রামের ব্যাপক পথ পাকা হইয়া গেছে।
0: মামা, আপনি এত কি নিয়ে আইছেন?
2: তেমন কিছু নয়।
1: এত কাঁচা পেঁপে শহর থেকে আনছেন?
2: না না, আসার পথে গঞ্জের হাটে দেখলাম টাটকা কাঁচা পেঁপে, পাকা পেঁপে, অন্যান্য ফলের সাথে পেঁপেও বেশি করে নিয়ে এলাম।
0: মামা, এত পেঁপে কেডায় খাইব?
2: তোমরা খাবে, তোমাদের আত্মীয় স্বজনকেও দিবে।
1: এত কিছু থাকতে পেঁপে?
2: হ্যাঁ পেঁপে, কাঁচা পেঁপে অসাধারণ পুষ্টিগুণের কারণে বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়। কাঁচা পেঁপে হৃদরোগ প্রতিরোধ করে। সকালে কাঁচা পেঁপের সালাদ কিংবা ভর্তা করে খেলে শরীরে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, ফলে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যায়।
1: কি কোন মামা,
2: কাঁচা পেঁপেতে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার বা আঁশ, পটাশিয়াম, ভিটামিন এ, সি, বি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট।
0: এই সব কথা তো আগে আমাগো কেউ কয় নাই মামা।
2: কাঁচা পেঁপে কৃমিনাশক হিসেবেও কাজ করে। পেটে অতিরিক্ত কৃমি সংক্রমণ দেখা দিলে কাঁচা পেঁপের রস এক চামচ মধু মিশিয়ে সকালে খালি পেটে খেলে আর কৃমি থাকবে না। শিশুদের জন্য এটা খুব উপকারী।
1: আমার পোলা পানের তো সারা বছরই কৃমি লাগিয়া থাকে।
2: শুধু তাই নয়, কাঁচা পেঁপে ত্বকের ভীষণ উপকারী। আমাদের সমাজে নিম্নবিত্ত পরিবার পুষ্টিকর খাবার কম খান, ফলে তাদের শরীরে রোগবালাইও দেখা দেয়, যেমন চোখে কম দেখা। প্রতিদিন কাঁচা পেঁপে খেলে চোখের জ্যোতি বাড়ে।
0: কোন মামা কোন, আমরা শুনতাছি।
1: হ্যাঁ হ্যাঁ,
2: কাঁচা পেঁপে ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে যথেষ্ট আঁশ ও ফাইবার রয়েছে, সে কারণে মেদ কমানোর বিশেষ উপাদানও রয়েছে। তোমরা প্রতিদিন খাদ্য তালিকায় কাঁচা পেঁপে অবশ্যই রাখবে।
1: নিশ্চয়ই রাখবো মামা।
2: শুধু কাঁচা পেঁপে নয়, বিশ্বের জনপ্রিয় ফলগুলোর মধ্যে পাকা পেঁপেও অন্যতম। এতে প্রাকৃতিক ফাইবার হিসেবে পুষ্টি, ভিটামিন, পটাশিয়াম রয়েছে। পাকা পেঁপে খেলে ডায়াবেটিক, হৃদরোগ প্রতিরোধ করে।
0: পাকা পেঁপেরও এত গুণ?
2: প্রতিদিন তিনবার পাকা পেঁপে খেলে চোখের বয়সজনিত ঝুঁকি অনেকাংশে কমে যায়।
1: তার মানে কাঁচা পেঁপের সাথে পাকা পেঁপেরও অনেক গুণ।
2: ঠিক বলেছ, পাকা পেঁপে হজমে সহায়তা করে, খাবারের রুচি বাড়ায়, বিভিন্ন রোগ প্রতিরোধ করে, কোলেস্টেরল সহ ক্যান্সারের ঝুঁকি কমায়। চুল ও ত্বকের জন্য পাকা পেঁপে দারুণ উপকারী।
0: মামা, এতদিন আমরা জানি না বইলা এই কাঁচা পেঁপে পাকা পেঁপে খাওয়ানোর অভ্যাস গইরা তুলি নাই।
2: এখন থেকে প্রতিবেলায় অন্যান্য সবজির সাথে কাঁচা পেঁপে অবশ্যই রাখবে। মনে রাখবে, পেঁপে বাড়ির আশেপাশে পতিত জমিতে সহজেই লাগানো যায়, ফলে জমি খালি থাকবে না। পেঁপে গাছ লাগিয়ে নিজেরা খেতে পারবে, প্রতিবেশীদেরও দিতে পারবে।
1: আজ থেকে রোজ পাকা পেঁপে খামো আর শরীর সুস্থ রাখো।
2: হ্যাঁ।

0: আমরা গল্পে গল্পে পেঁপের গুণগান শুনলাম, আসলে পেঁপের ডাবল নাম তাই না,
1: ঔষধি
2: তাই বলতে
1: সবজি,
2: সবজিও আবার
1: ফল,
0: ফল
2: ফল
0: কাঁচা অবস্থা সবজি পাকলে ফল,
1: মানে
0: ডাবল নাম ডাবল উপাধি তোমার মতো আর কি,
2: যৌথ ভাবে কাজ করে আর কি, আমার মতো আমার সাথে মিলালা কোন হিসেবে তা আমি জানি না,
0: তোমার তোমার তো নানাবিধ গুণাগুণ,
2: সেটা তো তুমি আসলে মজা করে বলো
0: গুণাগুণ, এই আমাদের গ্রামের সবাই তোমার চেনে,
2: তুমি ভালোবাসো ভালো জানো বললে অনেক কথাই বলো,
1: শোনো আমিও কই বেশি বেশি পেঁপে খান আর বাড়ির থেকে বদ্ধ
2: বদ্ধ
0: তারা প্রামাণিক বাড়ি তারা দিও না সেও যেমন হে থাকলে লোকজন আসে, যে তার সাথে দেখা করার লাগে শিউলি আসছে, তুমি দেখতে পাচ্ছ,
1: দেখলাম তো
0: শিউলি আসছে আরো আসছে, কারণ তার কাছ থেকে পরামর্শ নেয়,
2: সেটা যদি একান্ত সে বলে তখন সময় হলে দেখা যাবে, তোমার আমি
0: আমরা আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানলাম, আশা করি আমাদের শ্রোতারাও জানলেন, তো আমাদের এই আয়োজনটা সোনালী ফসলের ফসল আসর যে যিনি সাজিয়েছেন আমাদেরকে ডেকেছেন, শ্রোতাদেরকে এত নানান নানান তথ্য দিয়েছেন, এই সম্পূর্ণ আয়োজনটা তিনি সাজিয়েছেন, তার নামটা তো জানা দরকার, তিনি হচ্ছেন রনিয়া সুলতানা, তাকে ধন্যবাদ, তোমাদেরকে ধন্যবাদ এবং আমাদের শ্রোতাদেরকে ধন্যবাদ, চলো তাহলে আমরা
1: বাড়ি যাই,
2: হ্যাঁ চলো।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ভক্তিমূলক গান। প্রথমে শুনবেন ভক্তিমূলক নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন দিলরুবা আনাম।

0: এতক্ষণ ভক্তিমূলক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিবেদিত গান। দ্বৈতকণ্ঠে গিয়েছেন পিয়াল হাসান ও জানিতা আহমেদ ঝিলিক, গীতিকার জুবাইদুল ইসলাম, সুরকার সুমন রেজা সরকার খান।

0: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনা, ফেনী এবং রাজারহাটে ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৫৮%, সন্ধে ৬টায় ৫৩%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে, অস্ত যাবে সন্ধে ৬টা ৪২ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Betar giving you the weather report read by Zubair Hamid Qureshi. Dhaka Met Office forecast for the inland river Pozwell at 11 a.m. says that rain or thundershower accompanied by temporary west northwesterly gusty or squall wind at the velocity of 45 to 60 kilometers per hour may occur over the regions of Khulna, Borishal and Potuakhali. Reports of these areas are to hoist cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Some places of Chattogram and Sylhet divisions and a few places of Rangpur, Rajshahi, Mymensingh, Dhaka, Khulna and Borishal divisions may experience rain or thundershower accompanied by temporary gusty or squall wind and lightning. Moderately heavy to heavy shower is also expected at places of Chattogram and Sylhet divisions. Slight rise in day and night temperature is expected over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Khulna, Feni and Rajarhat, 35.7 degrees Celsius, and the minimum was at Rajshahi, 21.5 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 35.2 degrees Celsius and minimum 23.8 degrees. Humidity recorded in air at 9 a.m. was 58% and at 6 p.m. 53%. Sunrise over Dhaka tomorrow at 5:11 a.m. and sunset at 6:42 p.m. And that's all for weather for this time.
0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যা 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যা 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। শ্রোতাদের চিঠিপত্র ও ইমেলের উত্তরদানের অনুষ্ঠান সমীপেশু রাত 9:05। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া শুনবেন রাত 10:00। এছাড়াও রয়েছে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00-11:00 শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 31 মে রবিবার মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রমনায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই আলোচনা সভায় বিএনপির জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আলোচনা অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা দুটোয়। অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্স FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বর্শ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bt এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্স ও FM 106 মেগাহার্সে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশের উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তমের 45তম শাহাদত বার্ষিকী আজ। তাঁর প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা। বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের পুনরুদ্ধারকারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে। তাঁর প্রতি সশ্রদ্ধ সালাম।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনতে পাবেন স্থানীয় খবর।
1: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি মরিয়ম আক্তার। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ পালিত হচ্ছে। ১৯৮১ সালে ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য তাকে হত্যা করে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠিত বিএনপি বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন, এজন্য তাকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয়। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ৬০টি দেশ নিয়ে গঠিত সার্ক প্রতিষ্ঠারও স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। বাংলাদেশে জাতীয়তাবাদ ভিত্তিক একটি কালজয়ী রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাদাসিধে নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং একজন বাস্তববাদী ও কর্মোদ্যমী রাষ্ট্রনায়কের স্বরূপ জনগণের মনিকুঠায় চিরজাগরূক হিসেবে থাকবে। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি গত ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত ৮ দিনব্যাপী বিশেষ কর্মসূচি পালন করছে। কর্মসূচির অংশ হিসেবে আজ ভোরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সহ সারাদেশের সকল স্তরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এদিকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ শেরে বাংলা নগরে বিএনপি প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের জ্যেষ্ঠ সদস্যদের সাথে নিয়ে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী ও দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বিএনপি প্রতিষ্ঠাতার স্মরণে কিছু সময় নীরবতা পালন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। এরপর তিনি

0: সমাধি প্রাঙ্গণে জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন এবং মোনাজাতে শরিক হন। পরে প্রধানমন্ত্রী তারিক রহমান রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। পবিত্র ঈদের তৃতীয় দিনে আনন্দ ভাগাভাগি করতে গাজীপুরের বিভিন্ন বিনোদন কেন্দ্র পর্যটন স্পটে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকে পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে হাজারো দর্শনার্থী জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করেন। বিশেষ করে গাজীপুর সাফারি পার্ক, ভাওয়াল জাতীয় উদ্যান এবং নুহাশপল্লিতে সবচেয়ে বেশি দর্শনার্থীর উপস্থিতি দেখা যায়। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যানজট নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে ঈদ উল আজহার ছুটিতে নরসিংদীর বিনোদন কেন্দ্রগুলো দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। জেলার জনপ্রিয় বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্ক, গোল্ডেন স্টার পার্ক সহ বিভিন্ন পার্ক ও অবকাশ কেন্দ্রে পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন হাজারো দর্শনার্থী। সকাল থেকে শিশু কিশোরদের কোলাহল ও দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আবহাওয়া। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনরাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫:১১ এবং সূর্যাস্ত সন্ধে ৬:৪২। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত ৮:০৫।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আজকে তো সারাটা দিন ভীষণ বিভিন্ন রকম কাজের মধ্যে দিয়ে আমাদের গেছে। বিশেষ করে জানোই তো আজকে ৩০শে মে, আজকে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী। সমগ্র জাতি আজ তাকে নিয়ে স্মরণ করছে, তার কথা বলছে, তার বিভিন্ন কর্মসূচিগুলো পালন করছে এবং এইভাবেই আমরা কিন্তু তার প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি। একটু বলে নিই আমরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব, যিনি একাধারে মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সেনাবাহিনী প্রধান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং রাষ্ট্রপতি ছিলেন। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার বাগবাড়িতে জন্মগ্রহণ করা এই নেতা শৈশব থেকেই শৃঙ্খলা পরায়ণ এবং সাহসী ছিলেন। ১৯৭১ সালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা প্রদান করেন, যা দিশেহারা বাঙালি জাতিকে সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা যোগায়। যুদ্ধ চলাকালে তিনি জেড ফোর্সের অধিনায়ক হিসেবে সম্মুখ সমরে নেতৃত্ব দেন এবং বীরত্বের স্বীকৃতিস্বরূপ বীর উত্তম উপাধিতে ভূষিত হন। ১৯৭৭ সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। তার শাসনামলের উল্লেখযোগ্য সাফল্যগুলো হল, ১, ১৯৭৫ পরবর্তী দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন তিনি, তারপরে খাল খনন কর্মসূচি, স্বনির্ভর আন্দোলন এবং কৃষিতে আধুনিকায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করেন, আর বাংলাদেশী জাতীয়তাবাদ এই দর্শনের প্রবর্তন করেন যা দেশের মানুষের মধ্যে স্বতন্ত্র পরিচয় বোধ জাগ্রত করে। তিনি মুসলিম বিশ্ব এবং পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্কের উন্নয়ন ঘটান। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক গঠনের মূল স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। ১৯৮১ সালের ৩০ মে

চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে তিনি শাহাদাত বরণ করেন। দেশপ্রেম, সততা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয়ে শহীদ জিয়া হিসেবে স্থান করে নিয়েছেন। তাঁর প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজও বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান শক্তি হিসেবে কাজ করছে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা

0: করা হবে। আমরাও আমাদের আজকের এই আসর থেকে তাকে স্মরণ করছি। তার যে কাজগুলো, এই যে খাল খনন কর্মসূচি বলো, চিন্তা করে এই যে বৃষ্টিটা নামলো, এইটা তো এই খালের মধ্যে দিয়ে এই পানিটা কিন্তু সত্যিকারের ইউজ হয়, সত্যিকারের ব্যবহার করা হবে,
1: সবার উপকার হবে,
0: সবার উপকার, শেষ থেকে শুরু করে পানি নিচের দিকটা তো আমরা জানি যে নিচে মানে মাটির নিচে তো, হ্যাঁ, যে পানি সেটা তো শূন্যতা আমরা শুনেছি, সেখানে পানিটা পৌঁছাবে এবং এই খাল খননের ফলে চারিদিকের কৃষির ক্ষেত্রটা আরো উর্বর হবে। তরুণরাও সব নেমে এসছেন, কিন্তু বিশেষ করে এই আমাদের কৃষি ক্ষেত্রে তারা এক একজন এক এক রকম ভাবে নিজেদেরকে নিবেদন করছেন এবং আমাদের এই যে কৃষি ক্ষেত্রটা এখন সুজলা সুফলা সোনার বাংলা বলতে, এটা মানে শুধু সময়ের ব্যাপার।
2: আর যেখানে লাভের উপর লাভ, একের মধ্যে তিন, এক ফসলের জায়গায় তিন ফসল উৎপাদন করা হয়।
0: আজকে শুনি একটি তারুণ্যের কৃষি কৃষক কার্ড, কৃষিতে নতুন সম্ভাবনা নিয়ে কৃষিবিদ এবং ছাত্রছাত্রীদের অংশগ্রহণের এটি অনুষ্ঠান। তো চলো আমরা এটা শুনে নিই। এটি সঞ্চালন করছেন ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী তুহিন, অধ্যাপক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা, আর আছেন কৃষিবিদ মোহাম্মদ মশিউর রহমান, সাহেদ মাহমুদ শিক্ষার্থী শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। চলো আমরা আলোচনা অনুষ্ঠানটা শুনি।
2: আচ্ছা শুনি।
3: প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা যে বিষয় নিয়ে কথা বলে থাকি, যে তারুণ্যের যে কৃষি বিষয়ক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলবো একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি এখন সারা বাংলাদেশে আলোচিত এবং বর্তমান সরকার যে বিষয়টির উপর জোর দিচ্ছে তাদের একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আঙ্গিকে, যে আমরা জানি যে কৃষক কার্ড, এবং সেই কৃষক কার্ড নিয়ে আমরা আজকে কথা বলবো, যে কৃষিতে নতুন করে যে সম্ভাবনার একটা দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন কৃষি তথ্য সার্ভিসের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ মশিউর রহমান, এবং একই সাথে আছেন আমাদের তারুণ্যের প্রতিনিধি, আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহেদ মাহমুদ। আপনাদের দুজনকে স্বাগতম জানাচ্ছি এই গুরুত্বপূর্ণ আলোচনায়। আমরা সকলেই জানি যে কৃষি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা খাত, যার আওতায় শস্য, মৎস্য, প্রাণী সম্পদ অন্তর্ভুক্ত। বাংলাদেশের জিডিপিতে আমাদের প্রায় কৃষির অবদান 11% এবং মোট শ্রমশক্তির প্রায় 42% এ খাতে নিয়োজিত আছে। আমরা জানি দেশে প্রায় 1,69,00,000 কৃষি খানা রয়েছে, যাদের প্রধান জীবিকা হল কৃষি। আমরা সেই বিষয় নিয়ে আমরা জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে তারেক রহমান কিছুদিন আগে আমাদের যে এই যে কৃষির কৃষকের কল্যাণের জন্য যে কৃষক কার্ড সেটি চালু করেছেন, এবং সেই সার্বিক বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো। আমি প্রথমেই আসি যে জনাব মোহাম্মদ মশিউর রহমান আপনার কাছে, যে এই যে আমরা যেটি বলছি যে কৃষক কার্ড, আপনি একটু জানাবেন যে এটা আসলে এই কার্ডটা কি বা এটার মূল উদ্দেশ্যটা কি?
4: ধন্যবাদ আপনাকে। আমি যদি সংক্ষেপে এক কথা বলি, যে কৃষক কার্ড হচ্ছে কৃষকের একটি নিজস্ব আইডেন্টিটি কার্ড, পরিচিতি কার্ড। এটা একই সাথে যে শুধু পরিচিতি কার্ড না, এটা একটা আর্থিক সুবিধা সম্বলিত ডেবিট কার্ড। আমরা এটাকে বলি যে কৃষক কার্ড আসলে বাংলাদেশের প্রতিটি কৃষকের জন্য একটি সমন্বিত ডিজিটাল পরিচয়পত্র। এটি মূলত একটি চিপ সম্বলিত কার্ড, এবং এই কার্ড ব্যবহার করে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা, প্রণোদনা সহ আর্থিক সহায়তা সবকিছু কৃষক এর মাধ্যমে পেতে পারে।
3: জি, আমরা ইতিমধ্যে শুনেছি যে এই যে 11টি উপজেলায় কৃষক কার্ড, যেটি গভর্নমেন্ট একটা পাইলট, যে প্রি পাইলটিং প্রজেক্ট আঙ্গিকে শুরু করেছে, তো সেখানে গভর্নমেন্ট এই যে সরকার থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় আমাদের কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন, ওনারা নানান সুবিধার কথা বলছেন। আপনি আমাদের একটু বলবেন যে সরকার যে 10টি সুবিধা, সেই সুবিধাগুলি আমাদের একটু বলবেন।
4: অবশ্যই, একটি কৃষক কার্ডের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে এখন বলছি যে একজন কৃষক 10টি সেবা পাবে।
3: জি,
4: এই সেবাগুলি হচ্ছে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ পাবে, সে ন্যায্য মূল্যে সেচ সুবিধা প্রাপ্তি, সহজ শর্তে কৃষি ঋণ প্রাপ্তি, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি প্রাপ্তি, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, মোবাইলে ফসলের রোগ বালাই সংক্রান্ত পরামর্শ, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, মোবাইলে আবহাওয়ার পূর্বাভাস ও বাজার তথ্য, কৃষি বীমার সুবিধা এবং ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের সুবিধা। এই 10টি সেবাকে আমরা আসলে বলেছি। এখানে বলে রাখা ভালো যে কৃষক যে সরাসরি আর্থিক সুবিধাটা পাবে এখানে কিন্তু আমরা এটা বলিনি। আমরা কৃষকদেরকে মূলত 5টা ক্যাটাগরিতে বিভক্ত করে থাকি। আমরা সবাই জানি যে ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি এবং বড় কৃষক। এখানে কিন্তু সকল শ্রেণীর কৃষকেরই কিন্তু তথ্য উপাত্ত নেওয়া হয়েছে।
3: জি,
4: এবং এই কৃষকদের মধ্য থেকে আপাতত প্রাথমিকভাবে ছোট কৃষক, প্রান্তিক কৃষক এবং ভূমি কৃষক তাদেরকেই আসলে এই নগদ অর্থ সুবিধাটা দেওয়া হচ্ছে,
3: একদমই বাছাই করে,
4: একদম বাছাই করে।
3: এবং আমাদের যে একদম উপজেলা কৃষি অফিস, তারাই এই
4: কাজটা করেছে। এটা কাজটা আসলে আমি বলি যে পুরো দেশে কাজটা প্রায় 4 বছর সময় লাগবে। এটা বাস্তবায়নের কাজটা আসলে 3টা ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপ যেটা সম্প্রতি সম্পন্ন হয়েছে সেটা হচ্ছে প্রি পাইলটিং।
3: জি,
4: এবং এই প্রি পাইলটিং হিসেবে হিসেবে বাংলাদেশের 11টি জেলার 11টি উপজেলার 11টি ব্লককে নির্বাচন করা হয়েছে এবং ওই 11টি ব্লকে প্রায় 22,000

0: কৃষককে অলরেডি এই কৃষক কার্ড দেওয়া হয়ে গেছে। পরবর্তীতে হবে 180 দিনের মধ্যে আরো প্রায় 15টি উপজেলার সকল কৃষককে এই কার্ডটি দেওয়া হবে। এটি দেওয়া শেষ হলে পরে বাকি পরবর্তী সময়ে বাংলাদেশের সকল জেলা, সকল উপজেলা, সকল কৃষককে এই কর্মসূচি
1: বর্তমান সরকারের যে একটি প্রতিশ্রুতির জায়গা ছিল সে জায়গাটিতে সরকার কিন্তু আগামী 4-5 বছরের মধ্যে কৃষক কার্ডটি কৃষকের কল্যাণের জন্য পুরো বাংলাদেশে ছড়িয়ে দেবে। আমি যদি জনাব শাহেদ মাহমুদ আপনার কাছে আসি, যে এই যে আপনি যে সুবিধাগুলোর কথাগুলি শুনছিলেন, একজন তরুণ প্রতিনিধি হিসেবে আপনারা এই জায়গাগুলিকে, এই যে কৃষক কার্ড এবং এর যে নানান সুবিধা বা তরুণদের যে জায়গাগুলি, সে জায়গাটা আপনি কিভাবে দেখছেন?
2: প্রথমত আপনাকে ধন্যবাদ। কৃষক কার্ডটা যেটা হলো সেটা হচ্ছে কিন্তু আমাদের কৃষি আসলে ডিজিটালাইজড হচ্ছে, এটাই সব থেকে বড় পাওয়া। আসলে তরুণরা যেটা কনভেনশনাল প্র্যাকটিস এটা করতে তারা আসলে ততটা আগ্রহী নয়, অথবা যেখানে বেশি অনিশ্চয়তা আছে সেটা আগ্রহী নয়। যখন তরুণরা দেখতে পাচ্ছে অনেক সহজে একটা ঋণ পাওয়া যাচ্ছে, তখন কিন্তু সে একটা নতুন স্টার্ট আপের দিকে যাবে, তখন কিন্তু তারা একটা নতুন বিজনেস দাঁড় করাবে। তখন কিন্তু কৃষকরা, সাধারণ কৃষকের থেকে তরুণরাও কিন্তু কৃষিকে যুক্ত হতে শুরু করবে। এবং এই কার্ডের মাধ্যমে যখন দেখছে আসলে কৃষি ডিজিটালাইজড হচ্ছে, তখন তরুণরা আসলে কৃষিতে যুক্ত হওয়ার তাদের ইচ্ছাটা পাবে।
1: তার মানে যে এই যে তরুণরা মানে একটা খুবই টেকনিক্যাল জায়গা বা খুব যে আগ্রহের জায়গা, যে যে জায়গাটিতে তরুণ
2: আগ্রহের জায়গাটা তৈরি হবে,
1: পছন্দের জায়গা, এরকম ডিজিটাল জায়গাগুলি, এই জায়গাগুলো কিন্তু এর মধ্যে আছে এবং এই কারণে তরুণদের কিন্তু একটা নতুন করে একটা আগ্রহের জায়গা কিন্তু তৈরি হচ্ছে।
2: আবার একই সাথে কিন্তু এখানে মার্কেটিং সিস্টেমটাকেও ডেভেলপ করা হচ্ছে,
1: যে বিপণন জায়গাটা, সেখানেও কিন্তু তরুণদের একটা কাজ করার সুযোগ,
0: যেটা আসলে তরুণদেরকে একজন আদর্শ কৃষি উদ্যোগ হতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
2: একই সাথে উদ্যোক্তা তো বটেই, তারপরে এই কৃষি কার্ডের এখানে কিন্তু অনেকগুলো জব সেক্টর তৈরি হবে কৃষিতে ডেটা এন্ট্রির জন্য। এই ডেটা এন্ট্রির জন্য কিন্তু তরুণরা আবার একটা জব সেক্টর,
1: আপনি একদমই খুবই ভালো কথা বলছেন যে তরুণদের কিন্তু একদম এই জায়গাগুলোতে কিন্তু এই যে প্রত্যেকটা ধাপে ধাপে, মানে এই যে 10টি সুবিধার কথা সরকার থেকে যেগুলো বলা হচ্ছে, প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু এরকম ডেটা এন্ট্রির কিন্তু প্রয়োজন হবে, এবং সেই জায়গাগুলো কিন্তু আমাদের এই যে তরুণরা যাদের এরকম প্রযুক্তি নিয়ে যাদের জ্ঞান আছে তারা কিন্তু এই জায়গাগুলোতে কাজ করার সুযোগ পাবে। আমি যদি রহমান যে আপনার কাছে যদি আবার আসি, এই যে সামগ্রিকভাবে আপনি বা আমরা যে কথাগুলি বলছি, এখানে কোনো চ্যালেঞ্জ বা সীমাবদ্ধতা দেখছেন কিনা?
0: চ্যালেঞ্জ তো কিছুটা আছে অবশ্যই, কারণ প্রথমত হচ্ছে এখন আমাদের শ্রেণী পেশার মানুষদের মধ্যে কৃষকদের সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি, এবং এই 4 বছর সময়ের মধ্যে প্রত্যেকটি কৃষককে এই প্রকল্পের আওতাভুক্ত নিয়ে আসা, এটা নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জের কাজ। তবে আমরা বিশ্বাস করি কৃষি মন্ত্রণালয়ের, বিশেষ করে কৃষি সমর্থন অধিদপ্তরের এবং আর্থিক প্রতিষ্ঠান যারা আছে জড়িত, তাদের সেই সক্ষমতা আছে, এবং এই সক্ষমতার মাধ্যমে তারা আগামী 4 বছরগুলিতে এই কাজটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন। আমাদের আসলে প্রি পাইলটিং এর অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে যে এই কাজটা বাস্তবায়ন করতে গিয়ে মাঠে আসলে কি ধরনের চ্যালেঞ্জ আসে, সেই চ্যালেঞ্জগুলিকে শনাক্ত করা, এবং পরবর্তীতে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে যে এই সমস্যা অ্যাড্রেস করেই আমরা যেন আসলে পলিসিটা নির্ধারণ করতে পারি, যাতে আমাদের কাজটা সহজ হয়।
1: তুমি একদমই সত্যি কথা বলেছেন, আর এটাও ঠিক যে মানে আমরা নতুন কিছু গ্রহণ করতে গেলে কিন্তু চ্যালেঞ্জ আসবে
0: অবশ্যই,
1: কিন্তু আমরা কিন্তু থেমে থাকতে রাজি না, এবং আমাদের বর্তমান সরকার কিন্তু আমরা দেখছি যে সে জায়গাটা কিন্তু চ্যালেঞ্জ নিতেও কিন্তু আগ্রহী, এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু সেভাবে কার্যক্রম গ্রহণ করছেন। আমি যদি শাহেদ মাহমুদ আপনার কাছে আবারও আসি, যে এই যে চ্যালেঞ্জ সীমাবদ্ধতার যে জায়গাগুলি বলছিলাম, যে আপনি তরুণদের জায়গা থেকে আপনি আগামী দিনে এখানে এই জায়গাগুলিতে আর কি কি বিষয়কে আপনি সম্ভাবনার জায়গা দেখেন বা আর কি কি বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন?
2: এখানে আমি যেই সুযোগ সুবিধাটা দেখছি যে সরকার জনগণকে সুযোগ সুবিধাটা দিচ্ছে, এখন আমরা যারা তরুণরা আছি আমরা কিন্তু অনেকেই বিনিয়োগে উৎসাহী হই, তো যদি কৃষকরা বা আমরা তরুণরা এই কার্ডের মাধ্যমে কৃষিতে বিনিয়োগ করতে পারি, তাহলে কিন্তু এটা একটা সুবিধা, মানে অর্থনৈতিক একটা চালিকা শক্তি হইতে পারে, এবং এটা আমাদের জন্য একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারে, যে কৃষক বা একজন তরুণ এই কার্ডের মাধ্যমে কৃষিতে বিনিয়োগ করতে পারছে। এক, দুই নম্বর হচ্ছে আমাদের যে সকল নিরাপত্তাগুলো, আমরা জানি কৃষিতে সব থেকে বড় সমস্যা হলো মধ্যস্বত্বভোগী, যখনই এই সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে, কারণ আমি যখন একজন কৃষক প্রণোদনা পাচ্ছে সেটা হয়তো বা মেম্বার বা চেয়ারম্যানের মাধ্যমে আসে, কিন্তু এখন কিন্তু সরকার সরাসরি ওই কৃষকের কাছে পাঠাতে পারছে, সুতরাং একজন তরুণ ইজিলি সেটাকে নিতে পারছে, তখন আসলে এই সমস্যাটা এই কার্ডের মাধ্যমে কেটে যাচ্ছে, সুতরাং একজন তরুণ চাইবেই যে একটা কার্ড গ্রহণ করতে বা কৃষিতে সম্পৃক্ত হইতে।
1: তার মানে যে আপনি যে চ্যালেঞ্জ বা আমাদের মুশিরুর রহমান স্যার যে চ্যালেঞ্জগুলির কথা বলছেন, সীমাবদ্ধতার কথাগুলি বলেছেন, আমরা এই কার্ডের মাধ্যমে যে স্মার্ট কৃষি ব্যবস্থা করে তোলা, ডিজিটাল কৃষি সেবা সহজ হবে, উৎপাদন বৃদ্ধি পাবে, আমাদের এই যে মার্কেটিং যে সিস্টেমগুলি সেই জায়গাটা আমরা আমাদের কৃষকরা ন্যায্য মূল্যের জায়গায় সেই জায়গাটা আমাদের ডেভেলপ হবে, এক কথায় যে কৃষকদের সার্বিক জীবন মান কিন্তু উন্নত হবে, এবং এটি বাংলাদেশের কৃষিকে একটি নতুন যুগে নিয়ে যাবে বলে আমরা সরকার থেকেও কিন্তু আমরাও মনে করছি যে সেই জায়গাটা যাওয়ার সম্ভাবনা আছে। আমি একদমই সর্বশেষ প্রশ্ন জনাব মশিউর রহমান, যদি আপনার কাছে জানতে চাই যে আপনি তো এই যে কৃষি তথ্য সার্ভিসের পরিচালক হিসেবে আছেন, এই কৃষি তথ্য সার্ভিসের জায়গা থেকে আপনার উইং থেকে এই কৃষক কার্ডের মানে এই জায়গাগুলিতে আপনারা কি করছেন বা কিভাবে সরকারকে সহায়তা?
0: আসলে কৃষি তথ্য সার্ভিস হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের একটি মিডিয়া উইং। এই কৃষক কার্ড সংক্রান্ত তথ্য উপাত্ত কৃষকরা যেন সহজে পেতে পারে তার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। আমি যদি বলি, আমরা আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন মিডিয়া প্রত্যেকটা মিডিয়াকে কাজে লাগাচ্ছি কৃষক কার্ডের ব্যাপারে। আসলে কৃষকদের মধ্যে যেন কোনো ধোঁয়াশা বা ভুল তথ্য না যায় এবং সেই জন্য আমরা বিভিন্ন লিফলেটের মাধ্যমে একজন কৃষক কিভাবে সেই কৃষক কার্ডের আওতায় আসতে পারে, আসলে সে কি কি সুযোগ সুবিধা পাবে এবং কার্ড সে কোথায় ইস্যু করবে, হারিয়ে গেলে কি করতে হবে, সমস্ত তথ্যপত্র নিয়ে আমরা একদিকে যেমন লেখালেখির কাজ করছি, আমরা লিফলেট তৈরি করছি, একই সাথে আমরা আমাদের যে ইলেকট্রনিক মিডিয়া বিশেষ করে বেতার, রেডিও, টেলিভিশন এবং চলচ্চিত্র এই সমস্তগুলির মাধ্যমে, পডকাস্টের মাধ্যমে আমরা এই কৃষকের বিষয়টা তুলে ধরছি এবং জনগণকে এটা উদ্বুদ্ধ করার চেষ্টা করছি।
1: একদমই খুবই সুন্দর করে বলছেন যে আমরা মানে সার্বিক জায়গাগুলিতে আপনাদের একটা ভালো ভূমিকা আছে। ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথিদের, একই সাথে প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা যারা এতক্ষণ আমাদের এই আলোচনাটি শুনলেন, আসলে আমরা এই আলোচনা থেকে যেটি জানতে পারলাম যে কৃষক কার্ড শুধু একটা পরিচয় নয়, বরং এটি কৃষকদের ক্ষমতায়নের একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের বিশ্বাস যে সঠিকভাবে এটি বাস্তবায়ন করতে গেলে এটি কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
3: হ্যাঁ, এতক্ষণ শুনলাম তারুণ্যের কৃষি, এ বিষয়ে কৃষক কার্ড বা এবং কৃষক কার্ডের এই যে কৃষিতে নতুন সম্ভাবনা দ্বার উন্মোচন করলো, এটা নিয়ে সবাই আলোচনা করলেন। আসলেও তাই, একটি কৃষক কার্ড যদি থাকে একজন কৃষিজীবীর কাছে,
4: মেলা সুবিধা পাবো আমরা,
3: তাই না? তার তার সার বলো আর ঋণ বলো, ঋণ কথাটা বলো, এই ঋণের কথা দিয়ে বললে এটা আসলে কত বড় একটা উপকার,
4: অনেক দিক দিয়ে উপকার।
3: সেটাই বলছি যে এটা কিন্তু বিশেষ করে বর্তমানে যে কৃষক কার্ডের যে কাজটা আমরা দেখতেছি, এটা কিন্তু সত্যিকারে আমাদের কিন্তু বিরাট একটা সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। তো চলো, কথা তো শোনা হলো অনেক, এবার কৃষক ভাইদের নিয়ে একটি গান শুনি আমরা। গানটির শিল্পী জুলি শর্মিলি, গীতিকার ডক্টর রহমতুল্লাহ চৌধুরী আর সুরকার টিপু সুলতান বাবুর। চলো গানটা শুনি, ভালো লাগবে তোমাদের।
4: আচ্ছা শুনি।

0: সঞ্জুয়ে, এখন কিন্তু আর বসে থাকার টাইম নেই, সবাই একসাথে দেশ গঠনে কাজ করতে হইবে।
1: হ্যাঁ, তুই ঠিকই বলছিস রানা। অনেক ত্যাগের পর আমাদের দেশে একটা নির্বাচিত সরকার আসছে, এখন সবাই রে দেশ গঠনে আগে আসতে হইব।
0: অবশ্যই, নিজেকে ভালো থাকার জন্যই আমাকে কাজ করতে হইব।
1: তাইলে শোন, তোরে একটা দারুণ খবর দিই, বর্তমান নির্বাচিত সরকার খাল খননের উদ্যোগ নিছে, জানোস তাতে কিন্তু মেলা সুবিধা আছে।
2: দুই বন্ধু বৈশা বৈশা কি কি পরিকল্পনা করতেছো? হ্যাঁ,
1: আসো আসো,
0: দেশ উন্নয়নের জন্য আমাদের কি কি করা দরকার তাই নিয়ে কথা বলতেছিলাম।
2: তোমাদের উৎসাহ দেখা আমার খুব ভালো লাগতেছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তাইলে আমাদের দেশ উন্নত হইতে খুব বেশি দিন সময় লাগবে না। আচ্ছা, তোমরা খাল খননের কথা শুনছো না?
1: আরে লীরা, শুনছি মাইনে, আমরা তো সেই বিষয় নিয়েই কথা বলতেছিলাম।
0: এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাইব, এইটা কিন্তু ভালোভাবে জানা দরকার আমাদের।
2: ঠিক বলছো, খাল খননের সুবিধার কথা বইলা শেষ করা যাইব না। এই যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাইব, জলাবদ্ধতা নিরসন হইব, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবো, সেই সাথে পণ্য আনা নেওয়ায় সময়ও বাঁচবো, ভূগর্ভস্থ পানির ব্যবহারও সাথে সাথে কমবো।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হইল অনেক কর্মসংস্থান সৃষ্টি হইব।
2: আরে মিনা, তুমি কোথা থেকে আসলা?
3: আমি বাড়ির দিকে যাইতেছিলাম, তোমাগো কথা শুইনা যোগ দিলাম।
2: বর্তমান সরকারের বেশ কিছু উদ্যোগের মধ্যে একটা হলো খাল খনন। দীর্ঘদিন এই উদ্যোগ বন্ধ থাকার কারণে আমাগো অনেক ক্ষতি হইছে।
0: সেটা বুঝতে পারতেছি, খালগুলা শুকায় যাওয়ার ফলে যেখানে সেখানে ময়লা আবর্জনা পইরা থাকায় রোগ ব্যাধি সব বাইরা যেতেছে।
3: শোনো, আমাগো দেশ হইল কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হইল শুকনা মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
1: হ্যাঁ, তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা,
2: সাথে সাথে খাল খনন পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
0: আমি বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল নদী খনন ও পুনর্খনন এখন সময়ের দাবি।
3: ঠিক বলছো, এই কর্মসূচি বাস্তবায়ন হইলে দেশের পানি সম্পদের সঠিক ব্যবহার সম্ভব হইব, কৃষিকাজে পানি সরবরাহ বৃদ্ধি পাইব।
1: শোনো, যে এলাকায় খাল বা কোনো জলাশয় থাকে সেখানে তাপদাহ কম থাকে, বুঝছো? জানোই তো পৃথিবীর উষ্ণতা তো দিন দিন বাড়তেছে।
2: এই কথাটা একেবারে তুমি ঠিক বলছো, এই জন্যই তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করছিলেন, যা সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন, খাদ্য স্বনির্ভরতা অর্জন ও পরিবেশ উন্নয়নে সহায়তা করছিল।
0: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাইবে।
3: আরো আছে, ক্ষেতে পানি দেওয়ার জন্য আর চিন্তা থাকবো না, ফসল উৎপাদন বাড়বো, এই ফসল কাটার জন্য লোক আনতে হইব। দেখলা, খাল খনন কেমনে মানুষের কাজের ব্যবস্থা করলো।
2: আমাদের গ্রামের উন্নয়ন, খাদ্যে নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবে স্বীকৃতি লাভ করবো এই খাল খনন।
0: তবে কেন আর বসে থাকা,
1: চলো করি ভাই খাল খনন।
2: বাঁচবো মানুষ, সুস্থ পরিবেশ,
3: জীবনে আসবে
4: আনন্দের।
5: শুনলে তো?
6: হ্যাঁ, খাল খনন,
5: কৃষক কার্ড আমাদের জীবনে, বিশেষ করে কৃষক জীবনে যে কত বড় প্রভাব ফেলবে। আমরা সবাই মিলে এই কাজটিতে সহযোগিতা করব, কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তো দেখো, আজকে তো আসর থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেল। 1981 সালের এই যে 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে শাহাদাত বরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে প্রেম, সততা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয়ে শহীদ জিয়া হিসেবে স্থান করে নিয়েছেন। তার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আজও বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান শক্তি হিসেবে কাজ করছে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং উন্নয়নের কারিগর হিসেবে জিয়াউর রহমান চিরকাল শ্রদ্ধার সাথে স্মরিত হবেন তার অবদানের জন্য। আমরাও গভীর শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের আসর থেকে বিদায় নেব। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চল আমরা উঠি,
6: চলো যাই।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, আজ ঈদের তৃতীয় দিন, সকলকে জানাই ঈদ মোবারক। আজকের চতুর্থ পালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজন, লায়লা পারভিন কিয়া, তাসমিয়া রহমান এবং আমি সুপা সাদিয়া। প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্র গোপ, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, শামীম আহমেদ, এস এম আল জুবায়ের। অনুষ্ঠান তত্ত্বাবধানে রৌনক জাহান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর সকল বিশ্বসেনানী ভাই বোনদের আজকের আয়োজন এ ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা। দুর্বার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি তাসমিয়া রহমান খান,
1: আমি লায়লা পারভিন কেয়া
2: এবং আমি সুপা সাদিয়া। দুর্বার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠানে আমাদের আজকের আয়োজনে রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের গান। প্রথমেই শুনবেন শিল্পী আপেল মাহমুদ, গীতিকার ইমরান নূর, সুরকার আপেল মাহমুদ।

সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুরবারে শুনছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের গান। এবারের গানটির কথা ও সুর সাজিয়েছেন লোকমান হোসেন ফকির, গানটির শিল্পী মাহমুদুন নবী।

এবারের গানটির সুরকার সুমন রেজা খান, গীতিকার জোবাইদুল ইসলাম, শিল্পী কে এম আবদুল্লাহ আল মুর্তুজা মুহিন ও নওশিন তাবাসুম স্মরণ গিয়েছেন তুমি ফুটন্ত কমল আমাদের আলোর দিশা এই গানটি।

এবারের গানটি শুনবেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম।

0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দেশের গানটির মধ্য দিয়ে শেষ হল আজকের দুর্বার।
1: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম রেফাউল হক। এডিনবরায় ত্রিদেশ নারী টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ টসে জিতে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ নারী দল 14 ওভারে 3 উইকেটে 83 রান করেছে। আগামীকাল একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 খেলা শুরু হবে। রাওয়ালপিন্ডিতে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 35 ওভারে 6 উইকেটে 160 রান করেছে। এর আগে পাকিস্তান টসে জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। আগামী মঙ্গলবার লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে দুদলের মধ্যে সিরিজের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল 5:30 শুরু হবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে গুজরাট টাইটান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আগামীকাল আহমেদাবাদে বাংলাদেশ সময় রাত 8:00 শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে। এদিকে গতরাতে লীগের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে পরাজিত করে ফাইনালে উন্নীত হয় গুজরাট টাইটান্স। এদিকে আগামীকাল ডাবলিনে ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় ম্যাচে পাকিস্তান স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত 9:00 খেলা শুরু হবে। গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে 25 রানে পরাজিত করে জয়ধারা অব্যাহত রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 199 রান করে। 200 রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান নারী দল 20 ওভারে 8 উইকেট হারিয়ে 174 রান করতে সক্ষম। ওয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে আজ পিএসজি ইংলিশ জয়েন্ট আর্সেনালের মোকাবেলায় মাঠে নামবে। হাঙ্গেরির বুদাপেস্টের পুস্কাস এরিনায় বাংলাদেশ সময় রাত 10:00 শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সেমিফাইনালের দ্বিতীয় লেগে পিএসজি বায়ার্ন মিউনিখের সঙ্গে 1-1 গোলে ড্র করে। ফলে দুই লেগ মিলিয়ে পিএসজি 6-5 গোলে এগিয়ে থেকে ফাইনালে উন্নীত হয়। আর্সেনাল ও অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যকার সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। ফলে দুই লেগ মিলিয়ে 2-1 এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করে আর্সেনাল। আগামীকাল ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় রাত 8:00 খেলা শুরু হবে। এর আগে বিকেল 5:00 একই ভেন্যুতে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা নেপাল নারী দলের মুখোমুখি হবে। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 শুরু হতে আর মাত্র 12 দিন বাকি। আগামী 12 জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে শুরু হবে ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এই আসর। ইতিমধ্যে চূড়ান্ত দলের নাম ঘোষণা করেছে অংশগ্রহণকারী দেশগুলো। 12 জন মেক্সিকো সিটি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশ নিচ্ছে। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক টি টোয়েন্টি সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী শুক্রবার বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 9 জন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে 11 জুন দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের এবং 14 জুন তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। 3টি ম্যাচেই সকাল 9:00 শুরু হওয়ার কথা রয়েছে। 17 জুন চট্টগ্রামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে।

0: বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান অংশ নেবে। গ্রুপ বিতে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মোকাবেলা করবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। 14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করেছে। এদিকে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দল দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। 6 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং 9 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। দুটি ম্যাচে লেস্টারশায়ারে অনুষ্ঠিত হবে। আগামী মাসের 21-27 তারিখ পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটে ITTF ATTU এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব-19 বালক দল অংশ নেবে। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশে অনুষ্ঠিত এশিয়ান ইউথ টেবিল টেনিসের জুনিয়র পর্বের খেলায় বাংলাদেশ 3-1 সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে। আগামী 7 জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিসিবি পরিচালনা পর্ষদ ইতিমধ্যে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ডরুমে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। ভোট গণনা শেষে ওই দিনই সন্ধ্যায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনতে পাবেন এশার নামাজের আজান।
2: الله أكبر الله أكبر الله

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

কিছু মানুষ বেঁচে থাকেন মৃত্যুর পরেও মানুষের ভালোবাসায়, স্মৃতিতে, ইতিহাসের পাতায়। আজ 30 মে, বাংলাদেশের ইতিহাসে এক বেদনাবিধুর দিন। 1981 খ্রিস্টাব্দের এই দিনে চট্টগ্রামের সার্কিট হাউসে ঘাতকের বুলেট কেড়ে নিয়েছিল একটি স্বপ্নের কারিগরকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সেদিন শুধু একজন মানুষ চলে যাননি, চলে গিয়েছিল একটি যুগ, একটি প্রতিশ্রুতি, একটি অদম্য সংকল্পের নাম। যে মানুষটি 71-এ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে জাগিয়েছিলেন, যিনি রণাঙ্গনে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন মাতৃভূমির জন্য, সেই বীর সন্তানকে হারিয়ে সেদিন নিঃশব্দে কেঁদেছিল গোটা বাংলাদেশ। তিনি ছিলেন সেই নাবিক যিনি ঝড়ের রাতে হাল ধরেছিলেন, যখন দেশ একদলীয় শাসনের অন্ধকারে ডুবে যাচ্ছিল, যখন গণতন্ত্র শ্বাসরুদ্ধ, মানুষের কণ্ঠ স্তব্ধ, তখন তিনি ফিরিয়ে দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্র, মুক্ত গণমাধ্যম, মানুষের কথা বলার অধিকার। তাঁর হাত ধরে বাংলাদেশ খুঁজে পেয়েছিল নতুন পরিচয়, বাংলাদেশে জাতীয়তাবাদের আলোকিত পথ। আজ তাঁর প্রয়াণ দিনে লক্ষ কণ্ঠে উচ্চারিত হচ্ছে তাঁর নাম, ফুলে ফুলে ঢেকে যাচ্ছে তাঁর সমাধি, চোখের কোণ ভিজে উঠছে তাঁকে ভালোবাসা অগণিত মানুষের। কারণ জিয়াউর রহমান শুধু একটি নাম নন, তিনি একটি অনুভূতি, একটি আবেগ, একটি অঙ্গীকারের প্রতীক। প্রিয় শ্রোতা, আজকের এই দিনে দাঁড়িয়ে পেছনে তাকালে দেখা যায় জিয়াউর রহমান মাত্র 3.5 বছরের শাসনকালে যা করে গেছেন তা অনেকের সারা জীবনেও হয় না। একটি বিধ্বস্ত দেশকে তিনি দিয়েছিলেন নতুন প্রাণ, একটি নিষ্পেষিত জাতিকে দিয়েছিলেন মাথা তোলার সাহস। বুলেট তাঁকে থামিয়ে দিয়েছিল, কিন্তু তাঁর আদর্শকে থামাতে পারেনি। তাঁর বপন করা গণতন্ত্রের বীজ আজও এই মাটিতে শিকড় ছড়িয়ে আছে, তাঁর দেখানো পথ আজও কোটি মানুষের পথ প্রদর্শক।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সুখী সংসার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা গড়ে তোলার চেষ্টা করি সুস্থ, সচেতন আর পরিকল্পিত জীবন, পরিবারে শান্তি রাখতে, সুস্থ থাকতে আর আগামীর প্রজন্মকে ভালোভাবে গড়ে তুলতে দরকার সঠিক তথ্য, সচেতনতা আর কিছু ভালো সিদ্ধান্ত। প্রিয় শ্রোতা, তরুণদের নানা কথা নিয়ে আমাদের প্রথম আয়োজন তারুণ্যের কণ্ঠ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে বহির্ধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণ ও সঞ্চালনায় রয়েছেন সজীব দত্ত। চলুন তবে শুনে আসি।
1: দূরে কাছে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত। আমি এই মুহূর্তে রয়েছি যশোর জেলার চৌগাছা উপজেলায়। উপজেলা পরিষদের হলরুমে এবারে তারুণ্যের কণ্ঠ ধারণ করা হচ্ছে। আমরা বাল্যবিবাহ প্রতিরোধে সারা দেশে সচেতন করে চলেছি শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনেরও একটি নিবিড় সংযোগ আমরা ঘটিয়ে চলেছি। আমরা চাই বাল্যবিবাহ প্রতিরোধে আজকের তরুণ প্রজন্ম জেগে উঠবে এবং তারাই বাল্যবিবাহ প্রতিরোধ করবে। আর কথা বাড়াবো, চলে যাবো আজকের শিক্ষার্থী বন্ধুদের কাছে। তোমার নাম, কোথায় পড়ো, কিসে পড়ো?
2: আমার নাম মোসাম্মদ সুমায়া জান্নাত ছিমু। আমি চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে পড়ি। আমি দ্বাদশ শ্রেণীর একজন ছাত্রী।
1: আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়ে তোমার কেমন লাগছে?
2: অবশ্যই ভালো লাগছে, কারণ আমি নিজেও একজন কন্যা এবং আমি বাংলাদেশের সকল কন্যার প্রতিনিধি হিসেবে কিছু বলতে পারছি বাল্য বিবাহের বিরুদ্ধে। তো অবশ্যই তো ভালো লাগবে।
1: অনেক ধন্যবাদ, খুব ভালো লাগছে। তোমার চোখে মুখে একটা আশা রয়েছে, একটা সম্ভাবনা রয়েছে। ঠিক এটির সঙ্গে আমরা পরিচয় করিয়ে দিতে চাই আমাদের সারা দেশের বন্ধুদের সঙ্গে। আর তুমি জেনে আনন্দিত হবে, বাংলাদেশ বেতার এখন শুধুমাত্র রেডিও সেটে নয়, বাংলাদেশ বেতার আধুনিক মিডিয়ায় প্রবেশ করেছে, যার ফলে মোবাইল ফোনের মাধ্যমে, ফেসবুকে অডিও ভিডিও লাইভ এর মাধ্যমে বাংলাদেশ বেতার পৌঁছে যাচ্ছে সবার কাছে। বাল্য বিবাহ বলতে আমরা কি বুঝি?
2: একজন মেয়ের 18 বছর বয়স হওয়ার আগে এবং একজন ছেলের 21 বছর বয়স হওয়ার আগে যদি তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় তাহলেই সেটাকে বাল্য বিবাহ বলা হয়।
1: অনেক ধন্যবাদ তোমাকে। তোমার বাড়ির আশেপাশে কোথাও যদি দেখো বাল্য বিবাহের আয়োজন চলছে, তুমি তখন কি ভূমিকা রাখবে?
2: আমি প্রথমেই আমাদের ইউনিয়ন মহোদয় আছে, চৌগাছা থানা আছে।
1: বাহ, চমৎকার, তাদের মধ্যে একটি নেতৃত্ব সুলভ জায়গা তৈরি হয়েছে। পরের বন্ধু কে রয়েছে আমাদের সঙ্গে? তোমার নাম, কোথায় পড়ো, কিসে পড়ো?
3: আমার নাম মোসাম্মাত মুনিয়া সুলতানা মিম। আমি চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে পড়ি, দ্বাদশ শ্রেণী।
1: মিমের আজকে এই অনুষ্ঠানে অংশ নিয়ে অনুভূতি কেমন?
3: আমার আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে আমি খুবই আনন্দিত।
1: অনেক ধন্যবাদ তোমাকে। বাল্য বিবাহের কি কি কারণ রয়েছে বলে তোমার কাছে মনে হয়?
3: বাল্য বিবাহের কারণ আমি মনে করি সচেতনতার অভাব, দারিদ্রতা, ইপটিজিং এর ভয়, প্রবীণদের বাল্য বিবাহ সম্পর্কে প্রবল ইচ্ছা।
1: একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যেটি যে আমাদের পরিবারে যারা সদস্যরা রয়েছেন, প্রবীণরা রয়েছেন, বৃদ্ধ হয়ে যান যারা, অনেক সময় তারা চান যে হয়তো মারা যেতে পারি, আমরা যদি নাচ জামাই দেখে যেতে পারি। শ্রোতা বন্ধুরা, এটি প্রকৃতির নির্মম সত্য যে আমাদের সবাইকে চলে যেতে হবে, কেউ আগে কেউ বা পরে। কিন্তু আমাদেরকে এটিও বুঝতে হবে একটি জীবন যেন আমাদের নষ্ট না হয়, আমরা এই যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের স্বপ্ন পূরণে সহযোগিতা করব, তাদেরকে কখনোই বাল্য বিবাহ আমরা দিব না, কারণ বাল্য বিবাহ আমাদের জন্য অভিশাপ স্বরূপ। অনেক ধন্যবাদ। আমরা পরের বন্ধুর কাছে যেতে চাই। তোমার নাম, স্কুলের নাম এবং কোন ক্লাসে পড়ো?
4: আমার নাম ফাল্গুনী আক্তার, আমি ABCD কলেজে পড়ি, দ্বাদশ শ্রেণীর।
1: ফাল্গুনী, আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়ে কেমন লাগছে?
4: আমার খুবই ভালো লাগছে, কারণ আমি মনে করি যে আমার এই কথার দ্বারা আমি আমার মতো এক মেয়েদের কাছে এই বাল্য বিবাহ সম্পর্কে অনেক বার্তা পৌঁছে দিতে পারবো।
1: তুমি স্কুল পেরিয়ে কলেজে উঠেছো, এখন যারা স্কুলে পড়ছে, তোমার থেকে যারা ছোটরা রয়েছে, তারা যদি বাল্য বিবাহের কোথাও শিকার হতে যায় তখন তুমি কি পরামর্শ দেবে তাদেরকে?
4: আমি অবশ্যই তাদের সাথে পরামর্শ করব, যেহেতু আমি বড়, সেহেতু আমি তাদেরকে একটা পরামর্শ দিয়ে তাদেরকে এই পথ থেকে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করব। তাদের পরিবারেও আমি কথা বলবো এবং আমাদের আরো বিভিন্ন পর্যায়ে আমরা তাদেরকে সচেতন করব।
1: বাল্য বিবাহ একটি মেয়ের কি ধরনের ক্ষতি করে থাকে?
4: বাল্য বিবাহের ফলে একটি মেয়ের স্বপ্ন নষ্ট হচ্ছে, সেই মেয়ে স্কুলে যেতে পারছে না এবং তার অল্প বয়সে বিয়ের ফলে অল্প বয়সে সে গর্ভধারণ করছে, ফলে তার যেমন জীবন ঝুঁকি থাকছে তার সন্তানেরও জীবন ঝুঁকি থাকছে, এছাড়া যে সন্তান ভূমিষ্ঠ হচ্ছে সেও প্রতিবন্ধী হচ্ছে, পাশাপাশি মা ও শিশু অপুষ্টিতে ভুগছে।
1: আমরা বাল্য বিবাহ প্রতিরোধ সবাই মিলে কিভাবে করতে পারি?
4: আমরা সবাই মিলে সচেতন হব, আমরা আমাদের গ্রামে, শহরে যাই হোক, আমরা সেমিনার তৈরি করব যেখানে বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন কাজ করব। করব।
1: অনেক ধন্যবাদ, আমরা একজন ছোট্ট বন্ধুকে পেয়েছি আজকের অনুষ্ঠানের সবশেষ বন্ধু। চলুন কথা বলি, তোমার নাম এবং কিসে পড়ো?
4: আমি মিস প্রভা খাতুন, আমি অষ্টম শ্রেণীতে পড়ি।
1: প্রভার জীবনে কি স্বপ্ন আছে?
4: আমি ভবিষ্যতে ডক্টর হতে চাই।
1: অনেক ধন্যবাদ। কয় ভাই বোন তোমরা?
4: আমরা দুই বোন।
1: এখানে কেউ কি এসেছেন তোমার সঙ্গে?
4: জি, আমার শিক্ষক এসেছেন।
1: অনেক ধন্যবাদ। শিক্ষক এবং তোমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত?
4: বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত অবশ্যই।
1: তোমাদের স্কুলে কি এমন সম্পর্ক রয়েছে?
4: জি অবশ্যই আছে।
1: তুমি একটু ছোট করে বলবে যে বাল্য বিবাহ প্রতিরোধে কিভাবে আমরা কাজ করতে পারি?
4: বাল্য বিবাহ প্রতিরোধে আমাদের প্রথমত জনগণকে সচেতন করা উচিত। অবশ্যই সচেতনতার মাধ্যমে তারা বাল্য বিবাহ প্রতিরোধ করতে পারবে। আমি, আপনি সবাই, আমরা সবাই বাল্য বিবাহ প্রতিরোধে জনগণকে সচেতন করব বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মাধ্যমে, বিভিন্ন সামাজিক কাজকর্মের মাধ্যমে, বিভিন্ন নাটিকার মাধ্যমে আমরা বাল্য বিবাহ প্রতিরোধ করতে পারি।
1: আন্তরিক ধন্যবাদ। আমরা একজন শিক্ষকের সঙ্গে কথা বলতে চাই, আপনারা কিভাবে শিক্ষার্থীদেরকে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতন করে চলেছেন?
5: আমরা সাধারণত ক্লাস এবং সেমিনারের মাধ্যমে আলাদা আলাদা ইউনিট করে, যাতে বাল্য বিবাহ সম্মুখীন না হয় এবং বাল্য বিবাহ হলে সাথে সাথে যাতে প্রশাসন এবং অন্য অন্য যারা বন্ধ করতে পারে তাদের সাথে যোগাযোগ করতে পারে, এই ধরনের মোবাইল নাম্বার এবং সেমিনারের মাধ্যমে আমরা বুঝিয়ে থাকি যাতে বাল্য বিবাহ তারা সম্মুখীন না হয়।
1: আমরা রয়েছি যশোর জেলার চৌগাছা উপজেলায়। আমরা অনুষ্ঠানের সবশেষে এ পর্যায়ে একটু বিশদে জানার চেষ্টা করব যে প্রশাসন কিভাবে বাল্য বিয়ে প্রতিরোধে কাজ করছেন, বাল্য বিবাহ প্রতিরোধে তিনিও কি বার্তা আমাদের দিতে চান। চলুন আমরা জানি, এ পর্যায়ে কথা বলবো উপজেলা নির্বাহী অফিসার চৌগাছা যশোরের সাথে। আপনাকে আন্তরিক ধন্যবাদ অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করার জন্য। আপনার উপস্থিতিতে শিক্ষার্থীরা খুব নান্দনিকভাবে কথা বলেছে, আপনার কেমন লেগেছে?
6: জি, আমার খুবই অসাধারণ লেগেছে যে শিক্ষার্থীরা এখানে আসার সুযোগ পেয়েছে এবং তারা তাদের মতামত জানাতে পেরেছে।
1: বাল্য বিবাহ প্রতিরোধে জেলা প্রশাসন চৌগাছা আপনারা কিভাবে সচেতন রয়েছেন?
6: জি, দেখা যায় যে অনেক সময় আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী কিংবা যার বাল্য বিবাহ হচ্ছে সে ছেলে কিংবা মেয়ে নিজেই 333-তে ফোন করে আমাদেরকে বাল্য বিবাহ সম্পর্কে তথ্য দেয় বা অভিযোগ জানায়। তো সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে থানা পুলিশের মাধ্যমে অথবা স্থানীয় যে ইউপি চেয়ারম্যান বা মেম্বার আছে তাদের মাধ্যমে বাল্য বিবাহটা বন্ধ করার চেষ্টা করি এবং আমরাও সহযোগ নিয়ে সেখানে যাই।
1: বাল্য বিবাহ প্রতিরোধে আপনারা যেমনটি কাজ করছেন, পাশাপাশি আজকের তরুণ প্রজন্ম যারা তারাও অনেক স্বপ্নবাজ হচ্ছে, এই যে তরুণদের অগ্রযাত্রা আপনি কিভাবে দেখছেন?
6: আপনি ঠিকই বলেছেন যে ছাত্র সমাজ আছে, তরুণ সমাজ আছে, তাদের সাথে আমাদের একটি খুব আন্তরিক সম্পর্ক, নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। আমরা যখনই ফিল্ডে যাই কিংবা কোনো বিদ্যালয় পরিদর্শনে যাই তখন তাদের সাথে এসব বিষয় নিয়ে কথা বলি, তাদেরকে সতর্ক করার চেষ্টা করি যে বাল্য বিবাহ কেন দেওয়া যাবে না, বাল্য বিবাহের কুফলগুলো কি সে সম্পর্কে তাদেরকে আমরা জানাই।
1: আপনি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, চৌগাছার পক্ষ থেকে, একজন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে শুধু নয় এদেশের একজন সচেতন নাগরিক হিসেবে সবার প্রতি কি আহ্বান রাখবেন বাল্য বিবাহ প্রতিরোধে?
6: নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে, সামাজিকভাবে সম্মানিত করতে এবং রাজনৈতিকভাবে ক্ষমতায়িত করতে বাল্য বিবাহ নিরোধের কোনো বিকল্প নেই। সবাই বাল্য বিবাহকে না বলি এবং বাল্য বিবাহ প্রতিরোধে সবাই এগিয়ে আসি।
1: আপনাকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার উপজেলার জন্য, আপনার উপজেলার সকল শিক্ষার্থী বন্ধুদের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা।
6: বাংলাদেশ বেতারকে অসংখ্য ধন্যবাদ।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কথা বলছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৌগাছা যশোর। ওনার কথার রেশ ধরেই আমার কথার শেষ টানতে চাই আমরা, আসুন বাল্য বিবাহ প্রতিরোধে ভূমিকা রাখি, বাল্য বিবাহ মুক্ত দেশ গড়ি।
0: শুনছিলাম আমাদের তরুণদের নানা কথা। তরুণদের কাছে আমাদের প্রত্যাশা অনেক, তারা আমাদের ভবিষ্যৎকে আলোকিত করবে, আমাদের দেখাবে নতুন আলোর দিশা যা আমরা পারিনি, তরুণরা তা করে আমাদের সব অপূর্ণতা দূর করে দেবে, এ বিশ্বাস আমাদের প্রবল। এবারে চলুন শুনি একটি জনসংখ্যার গান, যুগলে গিয়েছেন তানজিনা করিম স্বরলিপি ও এম আর হাসান সেলিম, গানের কথা সাজিয়েছেন সুমন সর্দার, সুর করেছেন দীপক কুমার দেব।

0: জনসংখ্যার গান শুনছিলাম। আজকের আয়োজন শেষ করব আমরা। শেষ করার আগে শুরুর কথা স্মরণ করিয়ে বলি, ইতিহাস বড় নির্মম, সে সব সত্য একদিন উন্মোচন করে দেয়। আর ইতিহাস আজ সাক্ষ্য দিচ্ছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এই মাটির সন্তান, এই মানুষের নেতা, এই জাতির গর্ব। ত্রিশে মে, আজকের এই দিন শুধু একটি মৃত্যুদিন নয়, এটি বাংলাদেশের বুকে এক অমোচনীয় ক্ষতের দিন। তবু এই বেদনার মাঝেও আমরা প্রতিজ্ঞাবদ্ধ তাঁর স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার, তাঁর দেখানো গণতন্ত্রের পথে অবিচল থাকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি নেই তবু আছেন লক্ষ হৃদয়ের গভীরে, বাংলাদেশের প্রতিটি ভোরের আলোয়, প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামের মাঝে তিনি চিরজীবী। বিনম্র শ্রদ্ধা ও অশ্রুসিক্ত সালাম জানাই এই মহান শহীদের স্মৃতির প্রতি। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম মোহাম্মদ জোবায়দ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তফাজ্জল হোসেন।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
2: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সায়েম রায়হান। শুরুতেই শিরোনাম। যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করলেন তারেক রহমান। জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান। জিয়াউর রহমান মাত্র 3.5 বছরের শাসনামলে বাংলাদেশে নজিরবিহীন পরিবর্তন সাধন করেছিলেন, বললেন এলজিআরডি মন্ত্রী। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকাকে স্মরণ করার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানাল ভারতীয় হাইকমিশন। ফিরতি হজ ফ্লাইট শুরু, দেশে ফিরছেন হাজিরা। আফগানিস্তানে শরণার্থীবাহী ট্রাক উল্টে 10 শিশুসহ নিহত 22। এবং এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে স্বাগতিক স্কটল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী আজ। 1981 সালের 30শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন, এজন্য তাকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয়। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 7টি দেশ নিয়ে গঠিত সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। তাঁর প্রতিষ্ঠিত বাংলাদেশী জাতীয়তাবাদ ভিত্তিক কালজয়ী রাজনৈতিক দর্শনের উপর প্রতিষ্ঠিত দল বিএনপি বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। মহান মুক্তিযুদ্ধ ও দেশ গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে এবারে শুনুন একটি বিশেষ প্রতিবেদন।
2: 1971 সালের 25শে মার্চ রাতে এদেশের নিরস্ত্র মানুষের উপর যখন পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল, তখন এই জাতিকে দিক নির্দেশনা দেওয়ার মতো ছিল না কেউ। সে সময় জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দেশবাসীকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ডাক দেন। তার সেই ডাকে সাড়া দিয়ে এদেশের আপামর জনতা শত্রুর মোকাবিলায় অস্ত্র হাতে তুলে নিয়েছিল। তৎকালীন পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার কথা জানতে পারেন তরুণ সেনা কর্মকর্তা মোদাস্সের হোসেন খান। এতে অনুপ্রাণিত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশ নিতে জীবনের ঝুঁকি নিয়ে সেখান থেকে পালিয়ে দেশে আসেন তিনি।
3: পাকিস্তান মিলিটারি থেকে পালিয়ে এসে প্রশিক্ষণত পালিয়ে এসে তারপর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। আমরা শেষ পর্যন্ত কয়েকজন 7-8 জন একত্র হলাম। একত্রে ডিসিশন আমরা বের হয়ে যাবো, ফেরত আসবো না। 3-4 দিনের মধ্যে আমরা হেঁটে গিয়ে জলপথে, নৌকা, বিভিন্ন জায়গায় হেঁটে হেঁটে তারপরে বাংলাদেশ পার হয়ে সীমান্তে আগরতলা গেলাম। আগরতলায় গিয়েই আমার সৌভাগ্য ছিল যে প্রথমেই আমরা যাকে দেখতে পেলাম সেটা হচ্ছে তখনকার মেজর জিয়াউর রহমান। ওনার কণ্ঠস্বরে স্বাধীনতা ঘোষণা শুয়ে কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম যে আমি স্বাধীন যুদ্ধে অংশগ্রহণ করবো। উনাকে মাত্র তখন একটা দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশে প্রথম নিয়মিত বাহিনী, যেটা রেগুলার ফোর্স বলি, একটা ব্রিগেড সংগঠন করার জন্য, যার নাম করে তার নামে জেড ফোর্স। কেন জানি না উনি আমাকে পিক আপ করলেন যে ওনার জেড ফোর্সে জংশন করার জন্য এবং ইনপ্যাঙ্কের জন্য। মেজর জিয়ার জেড ফোর্স চারান্দারই আমি যুদ্ধ করি দীর্ঘ যতদিন সময় ছিল স্বাধীনতার আগ পর্যন্ত, বিজয় দিবসের আগ পর্যন্ত।
2: দীর্ঘদিন কাছাকাছি থেকে সম্মুখ যুদ্ধে অংশ নেওয়ার কারণে জিয়াউর রহমানের সাহসী নেতৃত্ব, সততা ও প্রজ্ঞায় মুগ্ধ হন মোদাসের হোসেন সহ অন্য মুক্তিযোদ্ধারা। তিনি বলেন, জিয়াউর রহমান কেবল যুদ্ধের সময় দিক নির্দেশনা দিয়েই বসে থাকতেন না, সরাসরি যুদ্ধের মাঠে অংশ নিতেন তিনি।
3: যুদ্ধে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমি দেখেছি, সবাই প্রায় আমাদের সিনিয়র ছিল, বয়োজ্যেষ্ঠ ছিল, কিন্তু এই লোকটার মতো একটা অসম সাহসী লোক, নির্ভীক, আমার চেয়ে খুব কম পড়েছে। কারণ উনি একটা ব্রিগেড কমান্ডার ছিল, তারপর তিনটা ব্যাটালিয়নে, তার মানে আপনার মধ্যে প্রায় 3,000 সৈনিকদের কমান্ডার। ওনার প্রয়োজন নাই কিন্তু যুদ্ধক্ষেত্রে সামনে যাওয়া, কিন্তু আমার জানতে প্রত্যেকটা যুদ্ধক্ষেত্রে যেই লেভেল হোক না কেন উনি যুদ্ধক্ষেত্রে হাজির ছিলেন এবং পিছিয়ে ছিলেন না, সামনে ছিলেন। তো এটা একটা প্রমাণ করে যে কতখানি ত্যাগী ছিলেন, দেশের স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতার সংগ্রামের সাথে কতখানি ওনার হতে মনপ্রাণ নিবেদিত ছিল আর কি। তারপর ওনার আচরণে, কথাবার্তায়, বিভিন্ন সময় যেগুলি কথা বলতেন, বোঝা যেত যে উনি দীর্ঘ সংকল্পবদ্ধ এবং ইনি সম্পূর্ণভাবে আশাবাদী দেশ স্বাধীন হবে।
2: মোদাসের হোসেনের মতে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাত্র 3 বছরের জন্য ক্ষমতায় এসে মুসলিম বিশ্বের পাশাপাশি আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের কাছে বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করিয়েছিলেন। এর ফলে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে তিনিও সেসব দেশে অর্জন করেছিলেন বিরল সম্মান। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাদা সিধে নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং একজন বাস্তববাদী ও কর্মোদ্যমী রাষ্ট্রনায়ক স্বরূপ জনগণের মণিকোঠায় চির জাগরুক থাকবে। দিনটি স্মরণে বিএনপি গত 25 মে থেকে 8 দিনব্যাপী বিশেষ কর্মসূচি পালন করছে, চলবে 1 জুন পর্যন্ত। কর্মসূচির অংশ হিসেবে ইতোমধ্যেই দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেছেন। সারা দেশে বিশেষ পোস্টার এবং সংবাদপত্র ও অনলাইন পোর্টালেও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ শেরেবাংলা নগরে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে প্রধানমন্ত্রী রাজধানীর ইসিবি চত্বর ও কুড়িল এলাকাসহ 17টি স্থানে দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করেন। এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: শনিবার ভোর 6টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকীর কর্মসূচি শুরু হয়। সকালে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতাকর্মীরা রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ও মাজার জিয়ারত করেন। পরে ফাতিহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গরিব ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন প্রধানমন্ত্রী। এদিন বিএনপির উদ্যোগে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়, ইসিবি চত্বর, জুরাইন ও কুড়িল সহ রাজধানীর 17টি স্থানে দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শহীদ জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে সবাইকে দেশ গঠনের কাজে নিয়োজিত হওয়ার শপথ নিতে হবে।
4: আসুন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই 45তম শাহাদাত বার্ষিকীতে আমরা এটাই শপথ করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে পরিশ্রম করে দেশকে গড়ে তুলতে চেয়েছিলেন, আমরা প্রত্যেকে এক একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হব। আমরা প্রত্যেকে এক একজন এই জাতিকে নেতৃত্ব দেব এবং আমাদের প্রত্যাশিত সেই বাংলাদেশ ইনশাল্লাহ একদিন আমরা গড়ে তুলব।
2: নয়াপল্টনে দুস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মীদেরকে অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান।
5: শহীদ জিয়ার রাজনীতিই ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা। শহীদ জিয়ার এই 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আমাদেরকে শপথ হোক যে আমরা শহীদ জিয়ার সেই দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত করব ইনশাআল্লাহ। আসুন, আমরা আজকে যে সকল মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি, আমরা যদি সুন্দর সুশৃঙ্খলভাবে সেই সকল দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি এবং একই সাথে তাদেরকে সহযোগিতা করতে পারি।
2: প্রধানমন্ত্রী বলেন, গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আল্লাহর রহমতে দেশের জনগণ আবারও বিএনপিকে নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব দিয়েছে। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের সকল জেলা মহানগরী সহ প্রতিটি ইউনিটেও আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তাঁর মাত্র 3.5 বছরের শাসনামলে বাংলাদেশে এক নজিরবিহীন পরিবর্তন এনেছিলেন। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। এলজিআরডি মন্ত্রী বলেন, জিয়াউর রহমান একদিকে যেমন বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে দেশকে একদলীয় শাসন ও বাকশাল থেকে ফিরিয়ে এনেছিলেন, অন্যদিকে মুক্তবাজার অর্থনীতি চালুর মাধ্যমে বাংলাদেশের রূপান্তরের ভিত্তি রচনা করেছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমান 1974 সালের দুর্ভিক্ষ ও অর্থনৈতিক অব্যবস্থাপনার পরিণতি থেকে দেশকে উদ্ধার করেছিলেন এবং বাংলাদেশকে খাদ্য উদ্বৃত্ত ও বর্ধিত কৃষি উৎপাদনের দিকে নিয়ে গিয়েছিলেন। ফ্যাসিবাদী দমনপীড়নের কারণে বিএনপি প্রায় 17 বছর ধরে দিবসটি যথাযথভাবে পালন করতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমৃত্যু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অগ্রগতির অতন্দ্র প্রহরী হিসেবে অনন্য ভূমিকা পালন করে গেছেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে 2024 সালের 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
6: স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই এই বাংলাদেশে প্রথম থেকে শেষ পর্যন্ত ভূমিকা রেখে গেছেন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই বাংলাদেশটাকে গণতান্ত্রিক ধারায় পরিচালিত করি এবং জনপ্রত্যাশা অনুযায়ী এদেশের উন্নতি সমৃদ্ধি করি।
0: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের কল্যাণে নিবেদিত থেকে তাদের সুখ দুঃখের অংশীদার হওয়ার মধ্য দিয়েই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব। তিনি আজ চট্টগ্রাম সার্কিট হাউস সংলগ্ন কাজীর দেউরি মোড়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থ, অসহায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী স্মরণ করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। আজ হাইকমিশনের এক বার্তায় জিয়াউর রহমানকে স্মরণ করে বলা হয়, 1971 সালের মার্চ মাসে জিয়াউর রহমানের কণ্ঠে ধ্বনিত বিখ্যাত বেতার ভাষণ বাংলাদেশের জনগণকে উদ্দীপ্ত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে তাদের অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। বার্তায় আরও বলা হয়, 71-এর মতো এখনও বাংলাদেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রায় ভারত পাশে রয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশে পড়ছি সুরাইয়া ইয়াসমিন। হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরতে শুরু করছেন হাজিরা। আজ সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সের দুটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফিরতি হজ ফ্লাইটে প্রথম দিনে আজ 13টি ফ্লাইটে মোট 5,434 জন হাজি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। আগামী 30 জুন পর্যন্ত মোট 106টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হবে। দেশে আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 8টি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 583 জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে মোট আক্রান্ত হয়েছে 1,086 জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী 3রা জুন দেওয়া হবে। আজ মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্ব আজও গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং উন্নয়নের পথে জাতিকে অনুপ্রাণিত করে। তিনি আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নান্দাইন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিলে একথা বলেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজও অনেকেই পশু কোরবানি করেছেন। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কসাই না পাওয়া, উপযুক্ত স্থান সংকট এবং ব্যক্তিগত কোনো কারণে যারা ঈদের দিন এবং গতকাল পশু কোরবানি করতে পারেননি তারা আজ পশু কোরবানি করেন। অনেকে আবার অসহায় ও দুস্থ মানুষকে সহায়তা করতে আজ অতিরিক্ত পশু কোরবানি করেছেন। এদিকে কোরবানির বর্জ্য অপসারণে আজও বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন। পাশাপাশি ব্যবসায়ীরা সংগ্রহ করছেন কোরবানির পশুর চামড়া। বিভিন্ন আয়োজনে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আগামীকাল পালিত হবে বিশ্ব তামাক মুক্ত দিবস। 1987 সালের 15ই মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার 40তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে তামাক ব্যবহারের বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতা ছড়িয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। এরপর থেকে তামাক সেবনের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং যে কোনো ধরনের তামাক সেবন প্রতিরোধের লক্ষ্যে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবারে আন্তর্জাতিক সংবাদ। আফগান উদ্বাস্তুদের বহনকারী একটি ট্রাক আজ পাকিস্তান থেকে ফেরার পথে আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি মহাসড়কে উল্টে গেলে 10টি শিশুসহ কমপক্ষে 22 জন নিহত হয়েছে। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আব্দুল মালিক নিয়াজি জানান, রাজধানী কাবুলের সঙ্গে নানগারহার প্রদেশের সংযোগকারী লাগমান প্রদেশের প্রধান মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেত বলেছেন, ইরান যুদ্ধ অবসানে একটি চুক্তিতে পৌঁছতে যুক্তরাষ্ট্র সঠিক পথে রয়েছে এবং ইরানের সঙ্গে এ ব্যাপারে আলোচনা ফলপ্রসূ হয়েছে। তবে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তির বিষয়ে তাড়াহুড়ো করতে রাজি নন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী সিঙ্গাপুরে এক নিরাপত্তা সম্মেলনে এই মন্তব্য করেন। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে একটি চুক্তির বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এদিকে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই জানান, যুক্তরাষ্ট্র তার নৌ অবরোধ অব্যাহত রেখে কূটনৈতিক বিশ্বাসঘাতকতা করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, বার্তা আদান প্রদান অব্যাহত থাকলেও চূড়ান্ত সমঝোতা হয়নি। খেলার খবর ক্রিকেট। এডিনবোরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডকে জয়ের জন্য 134 রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে বাংলাদেশ। এর আগে বাংলাদেশ নারী দল প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে 5 উইকেটে 133 রান করে। ফুটবল। আগামীকাল ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় রাত 8টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করলেন তারেক রহমান। জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান। জিয়াউর রহমানের মাত্র 3.5 বছরের শাসনামলে বাংলাদেশের নজিরবিহীন পরিবর্তন সাধন করেছিলেন বললেন এলজিআরডি মন্ত্রী। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকাকে স্মরণ করার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানাল ভারতীয় হাইকমিশন। ফিরতি হজ ফ্লাইট শুরু, দেশে ফিরছেন হাজিরা। আফগানিস্তানে শরণার্থীবাহী ট্রাক উল্টে 10 শিশুসহ নিহত 22। এবং এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে স্বাগতিক স্কটল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। খবর শেষ হলো।
9: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি মাহনুর জাবিন শারমিন। বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট, দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাঁকে হত্যা করে। প্রতি বছর এই দিনটি বাংলাদেশের জনগণের জন্য এক নতুন বার্তা, এক নতুন অর্থ বয়ে আনে। জিয়াউর রহমানের জীবন ও কর্ম থেকে এই দিনে বাংলাদেশের জনগণ নবতর শিক্ষা গ্রহণ করে। সৈনিক ও রাজনৈতিক জীবনে অসামান্য অবদান রেখে গেছেন জিয়াউর রহমান। ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, জিয়াউর রহমানের সাধাশীদের নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং একজন বাস্তববাদী ও কর্মোদ্যমী রাষ্ট্রনায়কের স্বরূপ জনগণের মনিকোঠায় চিরদিন জেগে থাকবে। একজন রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের অর্জন অসামান্য। তিনি ছিলেন একজন সত্যিকার গণমুখী শাসক। মাত্র ৪৫ বছর বয়সে তার বর্ণাঢ্য জীবনের অবসান ঘটে। চার বছরেরও কম সময় তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পেরেছিলেন। তবু এই সীমিত সময়কালেই তিনি অনেকগুলো যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছিলেন। তাঁর খাল খনন কর্মসূচি, নিরক্ষরতা দূরীকরণ এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচি বাংলাদেশের প্রেক্ষাপটে অতীব গুরুত্বপূর্ণ। জিয়াউর রহমানের জীবনযাপন ছিল খুবই স্বাভাবিক। একটি দেশের রাষ্ট্রপতি নিজের পদমর্যাদা, প্রোটোকল ইত্যাদির তোয়াক্কা না করে গ্রামের মানুষ, মজুর, কৃষকদের সঙ্গে মিশে তাদের এলাকায় খাল খননের অংশ নিয়েছেন, যা ছিল অভাবনীয়। এর পাশাপাশি সবুজ বিপ্লব, শিল্প উন্নয়ন এবং যুগোপযোগী ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি বিশেষ ভূমিকা রাখেন। নারী সমাজের উন্নয়ন ও শিশুদের বিকাশে তার আগ্রহ জাতিকে নতুন দিক নির্দেশনা দেয়। শহীদ জিয়াউর রহমান তার কর্মসূচিগুলোর মাধ্যমে দেশের মানুষের মধ্যে এই বিশ্বাস জাগিয়ে তুলেছিলেন যে আয়তনে ছোট হলেও জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বড় ও অমিত সম্ভাবনাময় একটি দেশ। এই বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলে জাতীয় ঐক্যের মাধ্যমে তাঁদের কাজে লাগাতে পারলে বাংলাদেশকে পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল দেশের মতো গড়ে তোলা সম্ভব। তিনি মনে করতেন, এই দেশে একটি কর্মযোগ্য সৃষ্টি করতে হলে সেটি শুধু সরকারি কর্মকর্তা কর্মচারী বা রাজনৈতিক নেতা কর্মী দিয়ে সম্ভব নয়। এর জন্য সব শ্রেণী, পেশা ও মানুষকে সম্পৃক্ত করতে হয়। অর্থাৎ একটি জাতির মধ্যে উদ্দীপনা জাগিয়ে তুলতে প্রয়োজন বিভিন্ন কর্মসূচি, যাতে নিয়োজিত হবে সরকারি বেসরকারি সব শ্রেণী পেশার মানুষ। জিয়াউর রহমান যে চেতনায় অগ্নিশিক্ষা প্রজ্বলিত করেছিলেন তা আজও অম্লান। উপনিবেশ পরবর্তী এশিয়া ও আফ্রিকার রাজনৈতিক রঙ্গমঞ্চে যেসব জাতীয়তাবাদী নেতার আবির্ভাব ঘটেছিল তাদের থেকে জিয়া ছিলেন ব্যতিক্রম। কারণ ওইসব নেতার মৃত্যুর পর জনগণ তাদের মতাদর্শ ধারণ করে রাখেনি, কিন্তু জিয়া একটি দল ও একটি আদর্শ রেখে গেছেন যা আজও বাংলাদেশের ইতিহাসের চালিকা শক্তি। তার বাংলাদেশী জাতীয়তাবাদ বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে প্রথিত হয়ে এক বিপুল বস্তুগত শক্তিতে পরিণত হয়েছে। অনেক কীর্তির মাঝেও মূলত জাতীয়তাবাদ ভিত্তিক কালজয়ী দর্শন ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, এই দুই অনন্য কাজের জন্য শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে অমর হয়ে থাকবেন। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 7টি দেশের সমন্বয়ে সার্ক প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টাও ছিলেন জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন দূরদৃষ্টিসম্পন্ন মহান রাষ্ট্রনায়ক। তার স্বপ্ন ছিল সর্বস্তরে জবাবদিহি নিশ্চিত করা এবং বাংলাদেশকে একটি শক্তিশালী এবং আত্মনির্ভরশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা। সংক্ষিপ্ত অথচ বৈচিত্র্যময় জীবনের এই কাজগুলো সম্পন্ন করতে এদেশের মানুষের জন্য তিনি যে ত্যাগ করেছেন, যেভাবে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিরলস ছুটে বেরিয়েছেন, তাতে দেশের প্রতি তাঁর মমত্ববোধের পরিচয় মেলে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, বাংলাদেশী জাতীয়তাবাদ দর্শনের প্রবর্তন, আধুনিক ও উৎপাদনমুখী বাংলাদেশ গড়ার ম্যানিফেস্টো তথা ১৯ দফা রচনার মতো ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে জিয়া এদেশের জনতার মাঝে চিরভাস্বর হয়ে থাকবেন। সার্বভৌমত্ব সুরক্ষা, দেশপ্রেম, উন্নয়ন ও উৎপাদনের যে রাজনীতির সূচনা করেছিলেন জিয়াউর রহমান, সেই পথ ধরে দেশনেতার গুরুদায়িত্ব কাঁধে নিয়ে নতুন বাংলাদেশ নির্মাণের যাত্রা শুরু করেছেন তার পুত্র তারেক রহমান। পিতার ৪৫তম শাহাদত বার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ নিজ অবস্থানে থেকে সবাইকে দেশ গঠনের কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন দেশবাসীর প্রতি। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাই বলেন, একে অপরের প্রতি সহযোগিতা ও কল্যাণের মনোভাব নিয়ে দেশ গঠনে এগিয়ে আসতে পারলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
10: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজিত দোয়া মাহফিল, খাবার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাষণ প্রদান করেন তার বিশেষ বিশেষ অংশ এখন প্রচার করা হচ্ছে।
11: ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই বাংলাদেশটি আমাদের দেশ। ১৯৭১ সালে এই দেশের মানুষ যুদ্ধ করে বুকে তাজা রক্তের বিনিময় এই দেশের স্বাধীনতা অর্জন করেছিল। এই দেশের মানুষ এই দেশকে নিয়ে অনেক প্রত্যাশা আছে, তাদের অনেক সুন্দর সুন্দর রঙিন স্বপ্ন আছে দেশকে নিয়ে। কিন্তু এ কথাটা বাস্তব যে নিজের ঘর যেরকম নিজেকে গুছিয়ে রাখতে হয়, নিজের ঘরের খুঁটি যেরকম নিজেকে গাঁথতে হয় ঘরটি তৈরি করার জন্য, ঠিক একইভাবে দেশকে যদি গঠন করতে হয় তাহলে আমাদের সকলকে কাজ করতে হবে। বিগত ১২ তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত হয়েছে। আমরা দেশের মানুষের কাছে নির্বাচনের পূর্ববর্তী সময়ে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছিলাম। আপনারা দেখেছেন নির্বাচনের পরে সরকার গঠনের সাথে সাথে আমরা চেষ্টা করেছি সেই প্রতিশ্রুতিগুলি পর্যায়ক্রমিক ভাবে কাজ শুরু করেছি। আমরা প্রতিশ্রুতিগুলি যাতে আমরা পালন করতে পারি তার জন্য পর্যায়ক্রমিক ভাবে আমরা কাজ শুরু করেছি। এই কাজে সরকার যেরকম তার প্রতিশ্রুতি রক্ষা করবেন, একইভাবে আমাদের দেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে আমাদের প্রত্যেকের স্বস্ব অবস্থান থেকে কাজ করতে হবে। এখন হয়তো একজন সাধারণ মানুষ বলতে পারে যে আমি কি কাজ করবো, আমি তার সরকারের কেউ না। আমি সেই ভাইটিকে যার মনে এই প্রশ্নটি এসেছে যে আমি তো সরকারে না, আমি তো সরকারের জন্য, আমি একজন সাধারণ মানুষ কি করব। আপনারা নিশ্চয়ই এর মধ্যে খবরেও দেখেছেন, নিশ্চয়ই গতকালকে কেউ কেউ আমাকে দেখেছিল, আমি কিন্তু গতকালকে চুপচাপ এই এলাকার ভিতর দিয়ে ঘুরে দিয়েছি, যে এই এলাকার সব যাত্রা করে সব বিভিন্ন এলাকায় ঘুরে দিয়েছি ঢাকার দক্ষিণ অঞ্চল, যে কোথায় কি অবস্থা, বিশেষ করে কোরবানি ঈদের পরে বর্জ্যের কি অবস্থা, এছাড়াও বিভিন্ন আবর্জনার কি অবস্থা। এবং আপনারা দেখেছেন যে মোটামুটি ভাবে সিটি কর্পোরেশনের যে মানুষগুলো যারা পরিচ্ছন্নতা কর্মী তারা কাজ করেছে, মোটামুটি ভাবে অনেকাংশে বিভিন্ন জায়গা পরিষ্কার করেছে, এখনো অনেক জায়গা বাকি আছে কিন্তু করেছে। এখন আপনি যেই কাজটি করতে পারেন, এই ঢাকা শহরে তো আপনি বাস করেন, এখানে যতগুলো মানুষ এই যে আমার হাতের বাম দিকে আপনারা দাঁড়িয়েছেন, সামনে দাঁড়িয়েছেন, এই প্যান্ডেলের বাইরে যতগুলো মানুষ কম বেশি সবাই তো এই ঢাকা শহরে বাস করেন, এই এলাকায় বাস করেন, এখন চিন্তা করেন এলাকাটা যদি পরিষ্কার থাকে তাহলে তো আপনার নিজের কাছেই ভালো লাগবে। এই টিভির পর্দায় যখন অন্য অন্য দেশের ছবি দেখেন, রাস্তাঘাট থাকেন সুন্দর, রাস্তাঘাট থাকেন পরিষ্কার, রাস্তা দেখা থাকেন, তখন একটু হিংসা হয় না মনের মধ্যে যে আমাদের রাস্তাঘাট কেন অত ময়লা হয়? আমার তো হয় না, আমার কিন্তু হিংসা হয় যে ওই দেশের রাস্তাঘাট এত পরিষ্কার, আমার দেশের রাস্তাঘাট কেন পরিষ্কার না? কারণ ওই দেশের যে রাস্তাঘাট পরিষ্কার এটা তো বাইরে থেকে কেউ এসে করে দিয়ে যায় না। যেই দেশের রাস্তাঘাট পরিষ্কার সেই দেশের সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী যেমন পরিষ্কার করে, একইভাবে সেই দেশের জনগণও কিন্তু যেখানে সেখানে ময়লা ফেলে না। এখন আপনি সরকারের কেউ না, আপনি একজন সাধারণ মানুষ, সাধারণ মানুষ হিসাবে আপনি যে কাজটি করতে পারেন, আপনি যদি এই এলাকার মানুষ হয়ে থাকেন আপনি চেষ্টা করবেন আবর্জনাটা যেখানে সেখানে না ফেলার জন্য, আবর্জনাটা সঠিকভাবে ফেলার জন্য। কারণ আজকে যদি মনে করেন আপনি যে আবর্জনাটা আপনি এখানে ফেলেন, এইটুকু আবর্জনা 1 কেজি, আধা কেজি আবর্জনা বা 2 কেজি আবর্জনা কি হবে, কিন্তু আপনি চিন্তা করেন এইখানে যতগুলো মানুষ, এখানে কয়েক হাজার মানুষ আমরা জড়ো হয়েছি, প্রত্যেকে যদি 1 কেজি করে ময়লা একটা জায়গায় ফেলে তাহলে কত কেজি ময়লা হবে, না হলে 10,000 কেজি ময়লা হয়ে যাবে। তো 10,000 কেজি ময়লা মানে 1,000 কেজি ময়লা তো 1 টন, 1,000 কেজি 1 টন না, তারপরে 10 টন ময়লা জমা হয়ে যাবে। কিন্তু আমরা যদি প্রত্যেকে যত্নবান হই যেখানে ময়লাটা ফেলা উচিত আমরা যদি সেখানে ময়লাটাকে ফেলি, তাহলে পরিচ্ছন্নতা কর্মী তারাও তো মানুষ, সারাদিন এই রোদের মধ্যে, ধুলার মধ্যে, গরমের মধ্যে এই গাড়ি যায়, বাস যায়, ট্রাক যায়, হর্ন দেয়, তাদেরও তো কষ্ট হয়, তাদের কষ্ট হয় না, তাদেরও পরিষ্কার করতে কষ্ট হয়। কিন্তু আমরা সকলে মিলে যদি চেষ্টা করি তাহলে আপনি নিজের শহরটাকে যেমন পরিষ্কার রাখতে পারবেন, সেই পরিচ্ছন্নতা কর্মী সে যেমন অল্পটি জায়গাটাকে পরিষ্কার করে ফেলতে পারবে, ঠিক একইভাবে তারও কষ্ট কম হবে। আপনার কাছে আপনার সন্তানরাও, আপনি নিজে, আপনার বাবা মা, পরিবারের সদস্যরাও একটা পরিষ্কার সুন্দর পরিবেশের মধ্যে থাকতে পারবে। সকলে মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে ফেলতে পারবো। সেজন্যই আমি বলেছি যে দেশটি কারো একার না, দেশটি যেমন কোন সরকারের না একা, দেশটি যেমন কোন রাজনৈতিক দলের একার না, দেশটি কোন পরিবার কোন ব্যক্তির একার না, দেশটি হচ্ছে যে হাজার লক্ষ কোটি মানুষ আমরা যারা বাংলাদেশে বসবাস করি, 20 কোটি মানুষ, প্রত্যেকে অংশীদার হচ্ছে এই বাংলাদেশে, প্রত্যেকে মালিক হচ্ছে এই বাংলাদেশে। এই দেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে, এই দেশকে যদি সুন্দর ভাবে নিয়ে যেতে, সামনের দিকে এগিয়ে নিতে হয় আমাদের প্রত্যেককে পরিশ্রম করতে হবে।
5: এই শাহাদাত বার্ষিকীতে প্রতি বছর আমরা চেষ্টা করি বিভিন্ন এলাকায়, আমাদের সকল নেতা কর্মী আছে তারা চেষ্টা করে যে সেই তার স্বস্ব এলাকার যে সকল দুস্থ অসহায় মানুষ আছে তাদের কাছে সহযোগিতার হাত বাড়ানো। ঠিক একইভাবে আজও আমরা চেষ্টা করছি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় দুস্থ অসহায় মানুষ যারা আছে তাদেরকে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা বা সাহায্যের হাত তাদের প্রতি বাড়িয়েছি আমরা।
12: যে ব্যক্তিটি অসচ্ছল, যে পরিবারটি অসচ্ছল, কষ্টে আছে, যদি তাকে আমরা কোনো সহযোগিতা করতে পারি, আসুন আমরা তাকে সেই সহযোগিতা করি যার মাধ্যমে সে আত্মনির্ভরশীল হয়ে দাঁড়াতে পারবে। আমরা যারা সচ্ছল ব্যক্তি তারা যদি আমাদের পার্শ্ববর্তী একজন অসচ্ছল ব্যক্তিকে অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার জন্য, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী আত্মনির্ভরশীল হওয়ার জন্য সহযোগিতা করি, তাহলে আমরা আমাদের এই দেশের উপকার করতে পারবো, দেশের জন্য কাজ করতে পারবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দেখিয়েছেন কিভাবে রাষ্ট্রকে গঠন করতে হয়, দেশকে গঠন করতে হয়।
5: আমরা প্রতিবারের মতন আজও চেষ্টা করেছি, এরকম অনেকগুলো জায়গায় ঢাকা শহরের বিভিন্ন জায়গায় দুস্থ অসহায় মানুষ যারা আছে আমাদের যতটুকু আমাদের পক্ষে সম্ভব, যতজনের জন্য সম্ভব আমরা চেষ্টা করেছি। আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, শুধু দলের পক্ষ থেকে নয়, আপনাদের যাদের যাদের পক্ষে সম্ভব ব্যক্তিগত উদ্যোগেও চেষ্টা করবেন মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এটাই শহীদ জিয়ার শিক্ষা। আসুন এই শাহাদাত বার্ষিকীতে আমরা এটি শপথ গ্রহণ করি যে আমাদের যার যার অবস্থান থেকে আমরা শুধু রাজনীতি না, রাজনীতির বাইরেও আমরা চেষ্টা করব যার যার স্বস্ব অবস্থান থেকে, যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় দুস্থ মানুষের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি, তাদের প্রতি আমরা সহযোগিতা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি।
4: গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেশ গঠনের দায়িত্ব দিয়েছে। আমি 12 তারিখে নির্বাচনের আগে যখন এই এলাকায় এসেছিলাম নির্বাচনী জনসভায়, তখন আমি বলেছিলাম আমাদেরকে সহযোগিতা করুন, আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা দেশ গঠনের কাজে ইনশাল্লাহ হাত দেব। সেই সুযোগ আমাদের কাছে এসেছে আজকে আবারও। আমি কারণ আমি সেদিনও বক্তব্যে বলেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, কাজে সেই জনগণের সহযোগিতা যদি আমাদের সাথে থাকে, সেই জনগণের সাহায্য যদি আমাদের সাথে থাকে, সেই জনগণের সমর্থন যদি আমাদের সাথে থাকে, ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধীরে ধীরে বাংলাদেশের মানুষের এবং এই দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারে।
11: আসুন আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই শাহাদাত বার্ষিকীতে আমরা একটি নিজের মনে মনে আমরা একটি শপথ নিই। আপনি, আপনাকে আল্লাহ বুদ্ধি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিবেক দিয়েছে, এই বুদ্ধি এবং বিবেককে কিন্তু আপনি আপনার অবস্থান থেকে কেউ দেখলো কি দেখলো না সেটি আসল বিষয় না, আপনার নিজের বিবেক হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনার নিজের মনের আসল বিষয়টা হচ্ছে, মনের চিন্তাটা হচ্ছে আসল বিষয়, অর্থাৎ আপনি যদি আপনার এলাকাকে ভালোবেসে থাকেন, আপনি যদি আপনার দেশকে ভালোবেসে থাকেন, তাহলে যে কাজটি করলে আপনার বিবেক আপনাকে বলবে যে হ্যাঁ, ক্ষুদ্র হলেও এটি এলাকার জন্য ভালো, ক্ষুদ্র হলেও এটি দেশের জন্য ভালো। আসুন আমরা সেই কাজটি করার চেষ্টা করি যা আপনার বিবেক বলবে যে এটি সঠিক কাজ, সেই সঠিক কাজটি করার আমরা চেষ্টা করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই 45তম শাহাদাত বার্ষিকীতে আমরা এটাই শপথ করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে পরিশ্রম করে দেশকে গড়ে তুলতে চেয়েছিলেন, আমরা প্রত্যেকে এক একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হব, আমরা প্রত্যেকে এক একজন এই জাতিকে নেতৃত্ব দেব এবং আমাদের প্রত্যাশিত সেই বাংলাদেশ ইনশাল্লাহ একদিন আমরা গড়ে তুলব। এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ
10: বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজিত দোয়া মাহফিল, খাবার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাষণ প্রদান করেন তার বিশেষ বিশেষ অংশ এতক্ষণ প্রচারিত হল। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
13: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান সময় পেশু।

0: সকলকে স্বাগত জানাচ্ছি আজকের সমীপেশু অনুষ্ঠানে। চিঠি ও ইমেল পাঠে রয়েছি আমি জান্নাতুল ফেরদৌস তমা এবং উত্তরদানে রয়েছেন
1: আমি মোহাম্মদ আব্দুল হক।
0: আজ আমরা শুরু করব চিঠি দিয়ে। চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ মুখলেসুর রহমান, সোনালী স্বদেশ বেতার শ্রোতা সংঘ, চাঁদপাড়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা থেকে। লিখেছেন, বাংলাদেশ বেতারের একজন নিয়মিত শ্রোতা আমি। ডাকবাক্স ও সমীপেশু আমি নিয়মিত শুনে থাকি। মে মাসে দুটি চিঠি দিয়েছি সমীপেশুতে, কোনো উত্তর পাইনি। আবারও লিখলাম উত্তর পাব বলে। জানতে চাই মঙ্গলবার রাত 8:10 সুখীর সংসার নাটকে কুইজ চালু হবে কি?
1: ভাই মোহাম্মদ মুখলেসুর রহমান, আপনাকে আমাদের সমীপেশুর এই আঙ্গিনায় স্বাগত জানাচ্ছি এবং আপনার হাতের এইটাই প্রথম চিঠি আমরা পেয়েছি। আপনার চিঠির জন্য ধন্যবাদ। আপনি উত্তর না পাওয়ার কথা লিখেছেন, চিঠি পেলে তো উত্তর দিয়েই থাকি, যে আজকের উত্তরেই তার প্রমাণ। আর সুখী সংসার অনুষ্ঠানে নাটকের কুইজ চালু হবে কিনা এই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি আপনি জানিয়ে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সিলকে চিঠি লিখতে পারেন। আপনার চিঠির জন্য আবারও ধন্যবাদ।
0: আব্দুল ওয়াহাব প্রধান সম্রাট, কুকিবাজিত, বড়িয়াহাট, শিবগঞ্জ, বগুড়া থেকে লিখেছেন, ঈদ মুবারক, পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। পবিত্র ঈদ উল আজহার এই মাহেন্দ্রক্ষণ আমাদের হৃদয়ে ইমানি নূরে আলোকিত হোক। প্রিয় বাংলাদেশ বেতার ঢাকার সকল শ্রোতা ভাই বোন বন্ধু, শিল্পী কর্মচারী কর্মকর্তা সবাইকে প্রীতি ও আন্তরিক মোবারকবাদ। প্রিয় বেতার থেকে ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা শোনার প্রত্যাশায়।
1: ভাই আব্দুল ওহাব প্রধান সম্রাট, আপনার পত্রের জন্য ধন্যবাদ। আর আপনি যেটা প্রত্যাশা করেছেন সুন্দর অনুষ্ঠানের বিষয়ে, ইতিমধ্যে সেগুলো শুনতে পেরেছেন, আপনাকে আবারও ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা।
0: এবারে আপনাদের পাঠানো ইমেল থেকে পড়ছি। শ্রীবিথি চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাব, হাজরাডাঙ্গা, সুন্দরদিঘি, দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে লিখেছেন, কিছু কথা না বলা থেকে যায়, কিছু ভাষা বর্ণনাহীন হয়, তবে ঈদের দিন সব প্রাণ খুলে বলা যায়। এসব প্রাণ খুলে আজ সবাই বলি ঈদ মোবারক।
1: শ্রীবিথি চক্রবর্তী, আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: শামীম আকান্দ, কালীগঞ্জ, গাজীপুর থেকে লিখেছেন, আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ। ফুটবল নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা সর্বজন বিদিত এবং এই সময়ে বেতারের শ্রোতা সংখ্যা বৃদ্ধি পায়। বিশ্বকাপের এই আমেজকে আরও প্রাণবন্ত করতে এবং ক্রীড়াপ্রেমী শ্রোতাদের বেতারমুখে রাখতে আমার অনুরোধ, বেতার থেকে ফুটবল বা ক্রিকেট নিয়ে একটি বিশেষ লাইভ কুইজ বা চিঠি বা ইমেইলের মাধ্যমে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হোক। প্রতি পর্বে 3 জনকে বিজয়ী নির্বাচন করবেন। পুরস্কার বিজয়ীদের সম্মানী ও বেতারের লোগো সমৃদ্ধ সনদপত্র ও ব্যাগ দেবেন।
1: শামীম আকন্দ, আপনার মেইলের জন্য ধন্যবাদ। এবং আপনার মতো সারা বাংলাদেশের সমস্ত শ্রোতারা এবং ক্রীড়াপ্রেমীরা বিশ্বকাপ ফুটবল উপভোগ করার জন্য অপেক্ষা করছে। আর আপনি যে প্রস্তাবগুলো দিয়েছেন সেটা আমরা সংশ্লিষ্ট শাখাকে জানিয়ে দিলাম, নিয়মিত লিখবেন। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: মনোয়ারুল ইসলাম, কলেজ রোড, মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা থেকে লিখেছেন, নাচ গান কিংবা অভিনয় শেখার জন্য বিদ্যালয়ে প্রশিক্ষণ কেন্দ্র ও অভিজ্ঞ শিক্ষক রয়েছেন, কিন্তু ছড়া বা কবিতা লেখার শিক্ষার সুযোগ আমাদের দেশে এখনও খুবই সীমিত। এই জায়গা থেকেই বাংলাদেশ বেতার ঢাকার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ আমাদের মতো নতুন লেখকদের জন্য এক অনন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। আপনার লেখা পর্বের মাধ্যমে অসংখ্য নতুন লেখক

0: অক্ষর বৃত্ত, মাত্রা বৃত্ত ও স্বরবৃত্ত বিষয়ে মূল্যবান পরামর্শ পাওয়া যেত, যা নতুন লেখকদের জন্য ছিল অত্যন্ত শিক্ষণীয়। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে উত্তরণ অনুষ্ঠানের সময় পূর্বের তুলনায় আরও 5 মিনিট কমিয়ে দেওয়া হয়েছে, ফলে আগের মতো বিশদ আলোচনা ও পরামর্শের সুযোগ অনেকটাই সীমাবদ্ধ হয়ে পড়েছে। বাংলাদেশ বেতারের একজন একনিষ্ঠ শ্রোতা হিসেবে আমার বিনীত প্রস্তাব, যেহেতু উত্তরণ বা আপনার লেখা পর্বের সময় বৃদ্ধি করা সম্ভব নয়, সেহেতু আমাদের সকল শ্রদ্ধেয় বাহার ভাইয়ের গ্রন্থনা, পরিচালনা ও সঞ্চালনায় আপনার লেখা শিরোনামে একটি পৃথক অনুষ্ঠান চালু করা যেতে পারে। সেখানে নতুন লেখকরা তাদের লেখা পাঠিয়ে ভুল, ত্রুটি, ছন্দ, অন্তমিল এবং অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত ও স্বরবৃত্ত সম্পর্কে শেখার সুযোগ পেতে পারেন। এ ধরনের একটি উদ্যোগ নতুন প্রজন্মের কবি, ছড়াকার ও গীতিকার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাংলা সাহিত্য চর্চাকে আরও সমৃদ্ধ করবে। আশা করি বেতার কর্তৃপক্ষ বিষয়টি আন্তরিকভাবে বিবেচনা করবেন।
1: ভাই মনোয়ারুল ইসলাম, আপনার দীর্ঘ মতামত সমৃদ্ধ মেইল আমরা উত্তরণের সেকশনকে জানিয়ে দিলাম, আশা করি এটা প্রতিফলন ঘটবে। তবে আপনার অবগতির জন্য জানাচ্ছি, অনুষ্ঠানের সময় বাড়ানো কমানো এটাও অনেকগুলো চিন্তা গবেষণা করে করা হয়। তারপর আপনার মতামতকে আমরা জানিয়ে দিলাম। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: চানমণি, নারীর ক্ষমতায়ন বেতার শ্রোতা ক্লাব, ভেলামারি, মিলনবাজার, মাদারগঞ্জ, জামালপুর থেকে লিখেছেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সমীপেশু ও বাংলাদেশ বেতার পরিবারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ত্যাগ, সহমর্মিতা ও মানবতার এই মহিমান্বিত উৎসব সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। ঈদ মুবারক। আমি বাংলাদেশ বেতারের একজন নিয়মিত শ্রোতা। বাংলাদেশ বেতার বাংলাদেশের গণমাধ্যম ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ও গৌরবময় প্রতিষ্ঠান। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজ পর্যন্ত দেশ ও মানুষের কথা তুলে ধরতে বাংলাদেশ বেতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ বেতারের অন্যতম বড় শক্তি হল এর গণমুখী সম্প্রচার। শহর থেকে গ্রাম, সব শ্রেণী পেশার মানুষের কাছে তথ্য, শিক্ষা ও বিনোদন পৌঁছে দিতে বেতার দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে কাজ করছে। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আবহাওয়া ও জনসচেতনতামূলক অনুষ্ঠান সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলেছে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বেতারের অবদান বিশেষভাবে স্মরণীয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দেশাত্মবোধক অনুষ্ঠান ও সংবাদ মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষের মনে সাহস ও প্রেরণা জুগিয়েছিল। এটি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। সংস্কৃতি বিকাশেও বাংলাদেশ বেতারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গান, নাটক, কবিতা আবৃত্তি ও লোক সংস্কৃতি ভিত্তিক অনুষ্ঠানের মাধ্যমে দেশের শিল্প সংস্কৃতিকে লালন ও বিকাশে প্রতিষ্ঠানটি অবদান রেখে চলেছে। অনেক খ্যাতিমান শিল্পী ও উপস্থাপকের যাত্রা শুরু হয়েছে এই বেতারের মাধ্যমেই। বর্তমান ডিজিটাল যুগেও বাংলাদেশ বেতার আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অনলাইন ও মোবাইল প্ল্যাটফর্মে সম্প্রচার চালু রেখেছে, যা নতুন প্রজন্মের কাছেও এটিকে আরও সহজলভ্য করে তুলেছে। সব মিলিয়ে বাংলাদেশ বেতার শুধু একটি গণমাধ্যম নয়, এটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও জনজীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
1: চানমণি, আপনার দীর্ঘ মেইল এবং বিভিন্ন বিশ্লেষণমূলক বক্তব্য আমাদের কাছে ভালো লেগেছে। আমাদের ছলগানই হয়েছে আমরা শিক্ষাতত্ত্ব ও বিনোদনের জন্য আমরা প্রচার করে থাকি। বাংলাদেশ বেতার শুধুমাত্র এগুলোর ভিতরে সীমাবদ্ধ থাকে না, আমাদের জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে ধারণ করে, লালন করে এবং পালন করছে। এই ইতিবাচক ভূমিকার জন্য বাংলাদেশ বেতার অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং আপনার মতামত আমাদেরকে সমৃদ্ধ করে। নিয়মিত আমাদের সম্পর্কে লিখবেন এবং মতামত জানাবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ আজমাইন হোসেন জয়পুরহাট পলাশতলী থেকে লিখেছেন, জানতে চাই কিশোর কিশোরী নারী শিশু উন্নয়ন কার্যক্রম ফোন ইন অনুষ্ঠান এসবিসি ভিত্তিক আয়োজিত চলো বদলে যাই এই অনুষ্ঠানের একটি কুইজ দেয়া হয়। সেই কুইজটির উত্তর শুধুমাত্র ডাক যোগে চিঠির মাধ্যমে নেওয়া হচ্ছে, কিন্তু গত 14 মে যে ফোন নম্বরটি দেয়া হয়েছে সেই ফোন নম্বরে ফোন করার মাধ্যমে কুইজের সঠিক উত্তর নেওয়া হচ্ছে কি?
1: মোহাম্মদ আজমাইন হোসেন, শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় এসবিসি ভিত্তিক ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যাই অনুষ্ঠানের একটি কুইজ দেওয়া হয় এবং সেই কুইজটির উত্তর শুধুমাত্র ডাকযোগে চিঠির মাধ্যমে নেওয়া হয়। চিঠি পাঠানোর ঠিকানা প্রযোজক চলো বদলে যাই, প্রযত্নে পরিচালক।

0: বাণিজ্য বেতার শেরেবাংলানগর ঢাকা 1207। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
1: আফিয়া খানম জুলি, মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদায়ের সুলতানশাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন। গত 10ই মে উত্তরণ ম্যাগাজিনে বিশ্ব মা দিবস উপলক্ষে প্রাসঙ্গিক অনেক কথা শোনানো হল। বিশ্বজুড়ে মা দিবসের মূল উদ্দেশ্য হল আমাদের জীবনে মায়েদের অপরিসীম ত্যাগ ও অবদানকে স্মরণ করা এবং তাদের প্রতি ভালোবাসা জানানো। শিল্পকথা পর্বে বিশ্বের অন্যতম বিখ্যাত খ্রিস্টীয় উপাসনালয় ও শিল্পকর্মের ভাণ্ডার সিস্টিন চ্যাপেল নিয়ে প্রতিবেদনটির জন্য ধন্যবাদ। নন্দিতজন পর্বে কেয়া পায়েলের সাক্ষাৎকার শুনতে চাই। গত 13ই মে কাবার পথে অনুষ্ঠানে মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও ফজিলতপূর্ণ রিয়াজুল জান্নাতে নামাজ আদায়ের গুরুত্ব বিষয়ে জেনেছি, ধন্যবাদ। একই ক্লাব থেকে তসলিমা খানম সুমি একই বিষয় নিয়ে লিখেছেন, গত 12ই মে প্রচারিত কাবার পথে অনুষ্ঠানে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাউজা মোবারক জিয়ারত এর গুরুত্ব ও ফজিলত বিষয়ে আলোচনা শুনলাম। মুসলমানদের কাছে গভীর ভালোবাসা, আদব ও আধ্যাত্মিক অনুভূতির এই গুরুত্বপূর্ণ আমলটি সম্পর্কে জানানোর জন্য ধন্যবাদ।
0: বোন আফিয়া খানম জুলি এবং বোন তসলিমা খানম সুমি, আপনাদের দুজনেরই মেইলের জন্য ধন্যবাদ। এবং একই সাথে আমরা কেয়া পায়েলের সাক্ষাৎকারের বিষয়টি আমরা উত্তরণ সেকশনকে জানিয়ে দিচ্ছি, আশা করি শুনতে পারবেন, নিয়মিত লিখবেন। আপনাদের মেইলের জন্য আবারও ধন্যবাদ।
1: মেহেদী হাসান মামুন, আপন বেতার শ্রোতা সংঘ, জিয়নপুর, চড়িডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে লিখেছেন, বাংলাদেশ বেতারের 14টি স্টেশন বর্তমানে চালু আছে, কিন্তু দেখা যাচ্ছে কুমিল্লা, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, গোপালগঞ্জ থেকে শ্রোতাদের অংশগ্রহণমূলক তেমন কোনো অনুষ্ঠান নেই। এসব কেন্দ্রে মতামত দানের চিঠিপত্র বা ইমেইলের কোনো অনুষ্ঠান নেই। এত বড় বড় কেন্দ্র শ্রোতাদের মতামত গ্রহণ ছাড়াই বছরের পর বছর চলছে। বহুদিনের পুরনো কুমিল্লা বেতারে অন্তত শ্রোতাদের মতামত প্রদানের চিঠিপত্র বা ইমেইলের আসর চালু করা যেতে পারে। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সম্মানিত মহাপরিচালক এবং পরিচালক মহোদয়গণের প্রতি এ ব্যাপারে সুদৃষ্টি কামনা করছি। এতে শ্রোতাদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে অনুষ্ঠান সাজানো যেতে পারে, নতুবা বিভিন্ন অনুষ্ঠানের ত্রুটি পরিলক্ষিত হলে আমি সরাসরি আঞ্চলিক পরিচালক মহোদয়গণকে অবহিত করি। চিঠিপত্রের আসর থাকলে অন্তত সেখানে মতামত দিতে পারতাম।
0: ভাই মেহেদী হাসান মামুন, আপনার মেইলের জন্য প্রথমে ধন্যবাদ। আমরা গত সংখ্যায় আপনার একটি মেইলের উত্তর দিয়েছি। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সম্মানিত মহাপরিচালক নয়, আসলে মহাপরিচালক পদটি বাংলাদেশ বেতারের সর্বোচ্চ পদ। আর বাংলাদেশ বেতারের 14টি কেন্দ্রের ভিতরে আমরা অনেকগুলো কেন্দ্রেরই প্রধান হয়েছেন পরিচালক, আর অনেকগুলো কেন্দ্রে প্রধান হয়েছেন আঞ্চলিক পরিচালক। ছোট ছোট কেন্দ্র, যে কেন্দ্রগুলো আপনি বলেছেন, এগুলো সব নতুন কেন্দ্র। এই সমস্ত কেন্দ্রে এখনও চিঠিপত্রের অনুষ্ঠান শুরু হয় নাই। আপনারা লিখতে পারেন, আমরা বিবেচনা করছি, কারণ অনুষ্ঠানের সময়সূচি অনেক বাড়ানো হয়েছে, হয়তো ওই চিঠিপত্রের অনুষ্ঠানও সেখানে সংযুক্ত করা যেতে পারে। আপনার মতামতের জন্য ধন্যবাদ।
1: এটিএম আতাউর রহমান রঞ্জু, আলোকিত মানুষ চাই আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব, সৈয়দপুর, পীরগাছা, রংপুর থেকে লিখেছেন, এর আগে আবেদন করেছিলাম আমাদের ক্লাবের পক্ষে সেতু অনুষ্ঠান করতে চাই, শুনলাম আমাদের ক্লাব বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে নিবন্ধিত তাই করতে পারবে না, আমার ক্লাব ডিজিটাল নিবন্ধিত, তারিখ 3/3/2026। বৈষম্য দূর হোক, আশা করি আমার ক্লাব সেতু অনুষ্ঠানটি আপনার কেন্দ্রে সমান অধিকার রাখে। আমরা কি শুধু রংপুর কেন্দ্রের শ্রোতা, নাকি সারা দেশের সকল কেন্দ্রের? এই সীমাবদ্ধতা তুলে দিয়ে আমার ক্লাবের পক্ষ থেকে আমার আবেদন গ্রহণ করবেন এবং সেতু অনুষ্ঠান করার অনুমতি দেবেন আশা করি। বাংলাদেশ বেতার সবার সাথে, সবসময়, সবখানে, তা না হলে আপনার স্লোগান মিথ্যা হবে।
0: ভাই এটিএম আতাউর রহমান রঞ্জু, আপনার মেইলের জন্য ধন্যবাদ। আপনি যে প্রস্তাব দিয়েছেন সে প্রস্তাবটি আমরা আবার আলোচনা করতে পারি, কোনো সমস্যা নেই। তবে এখনকার সিস্টেমে আমরা এক একটি শ্রোতা ক্লাবের জন্য তার রেডিও এলাকা ভাগ করে দেওয়া আছে, এবং সে কারণে আপনার শ্রোতা ক্লাবটি রংপুর কেন্দ্রের ভাগে আছে। তারপরও আপনি যে প্রস্তাব দিয়েছেন সে প্রস্তাব আমাদের কর্তৃপক্ষের কাছে জানিয়ে দিলাম। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
1: বিপ্লব খান, রূপসী বাংলা বেতার শ্রোতা সংঘ, ভেলামারি, মিলনবাজার, মাদারগঞ্জ, জামালপুর থেকে লিখেছেন, আমরা শ্রোতা বন্ধুরা সমীপেশুতে অনেক লেখালেখি করি, কিন্তু বাংলাদেশ বেতার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এ বিষয়ে আমরা কখনো আলোচনা করি না। এটি লেখার পরে আপনি প্রাকৃতিক দুর্যোগ নিয়ে অনেকখানি লিখেছেন, তারপরে লিখেছেন অনুষ্ঠান শোনার পাশাপাশি অনলাইন অফলাইনে যুক্ত থাকি, চিঠি, ইমেল, কমেন্টস, ফেসবুক পেজ, ইউটিউব সহ সকল মাধ্যমে যুক্ত আছি।
0: বিপ্লব খান, আপনার দীর্ঘ মেইলের জন্য ধন্যবাদ। এবং আমরা একটা উল্লেখযোগ্য অংশ আমরা পড়ে শুনিয়েছি, আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকি এবং আপনাদের সাথে নিয়ে আমরা কাজ করে থাকি। আশা করি ওই সময় অনুষ্ঠান শোনেন এবং শুনবেন এবং জনগণকে সচেতন করবেন, নিয়মিত মতামত জানাবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
1: বিশ্বনাথ দাস বিশু, গছাহার বেতার শ্রোতা ক্লাব, রানীর বন্দর, চিড়ির বন্দর, দিনাজপুর থেকে লিখেছেন, জানতে চাই কবে নাগাদ ধারাবাহিক নাটকগুলো প্রতি মঙ্গলবার রাত 10:30 থেকে প্রচারের ব্যবস্থা নেওয়া হবে, আশা করি বিষয়টি জানাবেন। একই ক্লাব থেকে ত্রিবেণী রানী দাস লিখেছেন, খেলার জগৎ অনুষ্ঠানে একটি কুইজ পর্ব চালু করা হলে ভালো হয়, আশা করি ভেবে দেখবেন।
0: ভাই বিশ্বনাথ দাস বিশু এবং বোন ত্রিবেণী রানী দাস, আপনাদের ব্যাপারে আমরা এখনো সিদ্ধান্ত দিতে পারছি না, তবে আমরা সেকশনকে জানিয়ে দিয়েছি, আপনাদের মেইলের জন্য ধন্যবাদ।
1: জাকির হোসাইন, ফাতেমানগর, ত্রিশাল, ময়মনসিংহ থেকে লিখেছেন, বাংলাদেশ বেতার, মৃত্তিকার ধমনীতে প্রবহমান অনন্ত সুরের দোতনা, বিস্তৃত স্মৃতির স্বর্ণোজ্জ্বল চয়ন, যার মর্মরিত ধ্বনিতে জেগে ওঠে ভালোবাসার প্লাবন, মুক্তিযুদ্ধের প্রজ্জ্বলিত শিখা। বাংলাদেশ বেতার আমাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ, এক অমূল্য আবেগ যা কখনো হারাবার নয়। দেশ জুড়ে ছড়িয়ে থাকা ভালোবাসার এই সেতু চিরকাল বেঁচে থাক শ্রোতার হৃদয়ে।
0: ভাই জাকির হোসাইন, আপনার মতামতের জন্য ধন্যবাদ, নিয়মিত লিখবেন।
1: মোহাম্মদ জাহিদুল ইসলাম, ভুরুলিয়া, ডুয়েট, জয়দেবপুর, গাজীপুর থেকে লিখেছেন, বাংলাদেশ বেতার এবং এর বিচিত্র আঞ্চলিক কেন্দ্রসমূহ কেবল তথ্য কিংবা বিনোদনের যান্ত্রিক মাধ্যম নয়, বরং এটি বাঙালি সাংস্কৃতিক মানুষলোকে এক অমোঘ শব্দ প্রতিমা। সময়ের বিবর্তনে বেতার আজ আর সেই মান্ধাত্তা আমলের স্থবিরতায় সীমাবদ্ধ নেই, বরং প্রযুক্তির পারাবারে অবগাহন করে এটি লাভ করেছে এক অনিন্দ্য আধুনিকতা। অনুরোধ, প্রতিটি কেন্দ্রের ফেসবুক পেজে নিয়মিতভাবে অনুষ্ঠান সূচি প্রচার করা হোক, এবং যেভাবে বেতারে বিতর্ক প্রতিযোগিতা শুরু হচ্ছে ঠিক সেভাবেই স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে সাধারণ জ্ঞানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান চালু করার বিনীত অনুরোধ রাখছি, যা ইতোপূর্বে বেতারে প্রচারিত হতো, সেটি আবার ফিরিয়ে দেবার আকুলতা জানাই, ফিরে পাব কি?
0: ভাই মোহাম্মদ জাহিদুল ইসলাম, আপনার মেইলের জন্য ধন্যবাদ, এবং আপনার আকুলতা আমাদের কাছে পৌঁছলো, আমরা কর্তৃপক্ষের কাছে জানিয়ে দিচ্ছি, নিয়মিত লিখবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
1: মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া, দক্ষিণ টুটপাড়া, তালতলা হাসপাতাল রোড, খুলনা থেকে লিখেছেন, গত 15 মে প্রচারিত পথ ও পাথেয় অনুষ্ঠানে মাদক দ্রব্যের কুফল বিষয় গুরুত্বপূর্ণ ইসলামী নির্দেশনা অবগত হয়েছি। মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য সর্বস্তরে মাদক পরিহার করতে হবে, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও পারিবারিক প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মনে করি। মোহাম্মদ সেলিম হোসেন, বিএসসি মেরিন ওয়ার্কশপ, সল্টগোলা রোড, বন্দর, চট্টগ্রাম থেকে লিখেছেন, গত 14 মে প্রচারিত ধারাবাহিক কাবার পথে অনুষ্ঠানে সৌদি আরবের মক্কায় অবস্থিত একটি অত্যন্ত পবিত্র ও ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল মুজাল্লা নিয়ে ইসলামী চিন্তাবিদদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য ধন্যবাদ।
0: ভাই মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া এবং মোহাম্মদ সেলিম হোসেন, আপনাদের দুজনার মেইলের জন্য ধন্যবাদ, এবং মাদকদ্রব্যের কুফল সম্পর্কে ওখানে জেনেছেন, আর বাস্তবে আর্থিকভাবে মাদকদ্রব্যের কুফল পুরো পরিবার এবং সমাজকে নষ্ট করে থাকে। আপনাদের মতামত আমাদের অনুষ্ঠানকে আরো সুন্দর করবে, নিয়মিত লিখবেন। আপনাদের মেইলের জন্য আবারও ধন্যবাদ।
1: মোহাম্মদ রাসেল শেখ, শিবালয়, মানিকগঞ্জ থেকে লিখেছেন, সম্প্রতি বাংলাদেশ বেতার ঢাকা থেকে শুরু হয়েছে যুক্তিতে গড়ি বাংলাদেশ, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা ভিত্তিক অনুষ্ঠান, অনুষ্ঠানটি নিয়মিত শুনছি, খুবই ভালো লাগছে। এর আগে বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্র থেকে এ ধরনের অনুষ্ঠান উপভোগ করেছি, এখন থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রেও নিয়মিত শুনব। আমি জানতে চাই এই অনুষ্ঠানে আমাদের জেলা থেকেও কোন স্কুল বা কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে কি? যেহেতু মানিকগঞ্জ ঢাকা সংলগ্ন জেলা, তাই আমাদের জেলার শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকলে অনেকেই উপকৃত ও উৎসাহিত হবে।
0: ভাই মোহাম্মদ রাসেল শেখ যে বিষয়ে জানতে চেয়েছেন, এই বিষয়টি নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, আবেদনের প্রেক্ষিতে এবছরের যে সমস্ত স্কুল অংশগ্রহণ করবে সেগুলো সিলেকশন হয়ে গেছে, আপনারা আবেদন করে রাখেন, পরবর্তীতে বিষয়টি বিবেচনায় আনা হবে। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
1: মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ, রেফ্রেশিয়া বেতার শ্রোতা ক্লাব, পূর্ব ইসদাইর, ফতুল্লা, নারায়ণগঞ্জ থেকে লিখেছেন। শুক্রবার বিকেল 4:35 প্রচারিত আলোকিত জীবন অনুষ্ঠানটি খুবই ভালো লাগছে আমার কাছে। আমার সঙ্গে প্রায় অনেকেই অনুষ্ঠানটি শোনে, অনেকেই এই অনুষ্ঠানে ইমেলের মাধ্যমে প্রশ্ন করতে চায়, কারণ হাতে চিঠি লেখা তা পোস্ট অফিসে গিয়ে পোস্ট করা অনেকেই ঝামেলা মনে করে। অনেকের কথা চিন্তা করে যদি ইমেল চালু করতেন তাহলে খুব ভালো হতো, আমার কথা বিবেচনা করে দেখবেন। আমি এ অনুষ্ঠানে 4 চিঠি লিখেছি। নিশুতিতে অনেকেই নাটক শুনতে চায়, সব জায়গায় 102 MHz আসে না, তাই অনেকে নিশুতিতে নাটক শুনতে পারছে না। আমার অনুরোধ 819 KHz পুনরায় চালু করা হোক, তাহলে সবাই নাটক ও অন্য অনুষ্ঠানগুলো শুনতে পারবে, আমার কথা বিবেচনা করে দেখবেন। এছাড়া ইসলাম ও জীবন অনুষ্ঠান আমার কাছে খুবই ভালো লাগছে, এ অনুষ্ঠানে শ্রোতাদের প্রশ্নের উত্তর সরাসরি পাওয়া যাচ্ছে, তাই বেতার কর্তৃপক্ষের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরও লিখেছেন, 2027 বিশ্ব বেতার দিবসের দিন 13 February ঢাকা কেন্দ্রে যেন শ্রোতাদের নিয়ে একটি বড় অনুষ্ঠান করা হয়। ঢাকা কেন্দ্রে যারা শ্রোতা ক্লাব নিবন্ধিত তাদের ঢাকা কেন্দ্রে ডাকতে বলবেন, আর অন্য কেন্দ্রে যারা নিবন্ধিত শ্রোতা ক্লাবের তাদের অন্য কেন্দ্রে ডাকতে বলবেন, মতামত বিবেচনা করে দেখবেন।
0: ভাই মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ, আপনি অনেকগুলো মতামত দিয়েছেন এবং সকল মতামতই আমাদের বিবেচনায় রাখলো। আশা করি নিয়মিত আপনি মতামত জানিয়ে আসবেন। যে বিষয়টি বলেছেন 819 KHz পুনরায় চালু করা হোক, এই বিষয়টি তো আসলে কারিগরি বিষয়ে আমরা এর আগের পর্বে উত্তর দিয়েছি। সমস্যা দূর হলে অবশ্যই আপনাদের চাহিদা অনুযায়ী নিশ্চিত অনুষ্ঠান সেখানে প্রচার করা হবে। আপনার মতামতের জন্য ধন্যবাদ।
1: মোহাম্মদ জুয়েল মিয়া, ভাটগাঁও, রাংচাপড়া, ভালুকা, ময়মনসিংহ থেকে লিখেছেন, একরাশ বৃষ্টির শুভেচ্ছা। আমার অনুরোধ, অন্য সকল কেন্দ্রের মতো এই কেন্দ্রের অনুষ্ঠান সূচি ফেসবুকে আপলোড করা হোক, আমি অনুষ্ঠান শুরু থেকে সকাল 8 খবর পর্যন্ত নিয়মিত যুক্ত আছি।
0: মোহাম্মদ জুয়েল মিয়া, আপনার মেইলের জন্য ধন্যবাদ, নিয়মিত অনুষ্ঠান শুনবেন এবং মতামত জানাবেন।
1: মোহাম্মদ নাসির হোসেন, চর হাতিভাঙ্গা, কাঠারবিল, দেওয়ানগঞ্জ, জামালপুর থেকে লিখেছেন, বাংলাদেশ বেতার এমন একটি মাধ্যম যে কোনো জায়গা থেকে শোনা যাচ্ছে, শুধু তাই নয়, ডিজিটাল এই যুগে প্রযুক্তি যেন আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। রেডিওর পাশাপাশি মোবাইল অ্যাপ তৈরি করে আরও সহজ করে দিয়েছে বেতার শোনা। অনেকটা কৌতূহলী হয়ে নিজের বন্ধুর মোবাইলে অ্যাপ ইনস্টল করে শুনিয়ে দিচ্ছি বাংলাদেশ বেতার, আর বলে দিচ্ছি বাংলাদেশ বেতার শোনো, সুখী সমৃদ্ধ জীবন গড়ো।
0: ধন্যবাদ মোহাম্মদ নাসির হোসেন, নিয়মিত অনুষ্ঠান শুনবেন এবং মতামত জানাবেন।
1: এবারে জানাবো আমাদের কাছে লিখবার ঠিকানা। চিঠি লিখুন সমী পেশু, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, ঢাকা, শের বাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেল করুন isomipeshu@gmail.com এই ঠিকানায় isamipeshu@gmail.com। আজকের মতো শুভরাত্রি।
0: শুভরাত্রি।

0: এতক্ষণ শুনলেন শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান সমীপেশু। চিঠিপত্র ও ইমেইল পাঠিয়েছিলেন জান্নাতুল ফেরদৌস তমা, উত্তরদানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক, সম্পাদনে মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের 45তম শাহাদত বার্ষিকী আজ। তার প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণ্ঠে স্বাধীনতার ঘোষণায় পুরো জাতি উদ্বুদ্ধ হয়ে সশস্ত্র মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে হানাদার বাহিনীকে পরাস্ত করে। তিনি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের বীর সৈনিক।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন সংবাদ।

0: আজ 30 মে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের 45তম শাহাদাত বার্ষিকী। 1981 সালের আজকের দিনে 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য তাকে হত্যা করে। জিয়াউর রহমানের মর্মান্তিক ওই মৃত্যুর আকস্মিকতায় তখন শোকে স্তব্ধ হয়ে যায় পুরো বাংলাদেশ। ঢাকায় শহীদ জিয়াউর রহমানের নামাজে জানাজা ছিল বিশ্বের ইতিহাসে অন্যতম বৃহৎ জনসমাবেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা অর্জনে, আধুনিক কৃষি ব্যবস্থা প্রবর্তন, শিক্ষিত জাতি গঠনে শিক্ষা ব্যবস্থার বিস্তার, তৃণমূল পর্যন্ত স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া, শিল্পায়ন এবং আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক কার্যক্রমের সূচনা করেছিলেন। বিশেষ করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন এবং বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তনের মাধ্যমে আমাদের স্বতন্ত্র জাতির সত্তায় ভূষিত করেছিলেন তিনি। সংবিধানে আল্লাহর উপর পরম বিশ্বাস ও বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন ছিল শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বের বহিঃপ্রকাশ। তিনি এই দেশের সূচনা করেছিলেন উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি। গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার সুরক্ষা, বাক স্বাধীনতা নিশ্চিতকরণ, গণমাধ্যমের স্বাধীনতা, মুক্ত চিন্তার প্রসার, সকল ধর্মবর্ণ ও জাতির সত্তার স্বশ ধর্ম ও আচার পালনের অধিকার, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়নের মতো বিষয়গুলো প্রাধান্য পেয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায়। আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গ সংগঠনগুলো শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন সহ দেশব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ, চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ, রক্তদান কর্মসূচি, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনা সহ বিভিন্ন কর্মসূচি পালন করে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি রেডিও টিভি চ্যানেলগুলো শহীদ জিয়ার জীবন কর্ম আদর্শ নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে এবং সংবাদপত্রগুলো বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে। আজ সকালে রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রথমে প্রধানমন্ত্রী হিসাবে এবং পরে বিএনপি চেয়ারম্যান হিসাবে দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সমাধি প্রাঙ্গনে আয়োজিত ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলে অংশ নেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
1: মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা তার পুত্র তার সন্তান জনাব তারেক রহমানকে নিয়ে তোমার দরবারের হাত তুলেছি মেহরবানি করে, ওনার তামাম জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে তাকে জান্নাতবাসী করে দাও। রব্বুল আলামিন স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত দেশের কল্যাণে দেশের জন্য যে ভালো কাজগুলো করেছে, ভালো কাজগুলোকে নাজাতের জারিয়া করে আল্লাহ আমাদের প্রিয় নেতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তুমি জান্নাতবাসী করে দাও। রব্বুল আলামিন তার পাশে শুয়ে আছে তার সহধর্মিণী আমাদের মা আল্লাহ, যিনি গণতন্ত্রের জন্য, দেশের জন্য, জাতির জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন আমাদের মা চিরনিদ্রায় শায়িত আছে। রব্বে করিম সন্তানকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, মেহরবানি করে আমাদের মাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।
0: পরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থ দরিদ্রদের মাঝে খাদ্য, খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন,
2: জনগণের মধ্যে থেকে নির্বাচনের মধ্যে দিয়ে তিনি যখন রাষ্ট্র পরিষদের দায়িত্বে এসেছিলেন মাত্র 3.5-4 বছরের মধ্যে, এর মধ্যে তিনি বাংলাদেশের সমস্ত যে পুরনো যে ঘূর্ণধারা ব্যবস্থাটাকে পাল্টে দেওয়ার চেষ্টা করেছিলেন এবং একদিকে রাজনৈতিক সংস্কার, বহুদলীয় গণতন্ত্রের আবার পুনঃপ্রবর্তন, একদিকে শাসন ব্যবস্থা থেকে বকশাল থেকে ফিরিয়ে নিয়ে আসা, অন্যদিকে অর্থনীতি একটা মুক্ত বাজার অর্থনীতি চালু করা ছিল আমাদের এই বাংলাদেশের পরিবর্তনের প্রথম ধাপ বলে মনে করি। এবং সেই 3.5 বছরের মধ্যে তিনি একটা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসেছিলেন, যে বাংলাদেশকে বলা হতো বটমলেস বাস্কেট, সেই বাংলাদেশ একটা সমৃদ্ধির দেশে পরিণত হয় এবং যেখানে দুর্ভিক্ষ হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কারণে, সেই অবস্থা থেকে তিনি উদ্বৃত্ত একটা অবস্থার মধ্যে নিয়ে এসেছেন দেশকে শস্য উৎপাদন ক্ষেত্রে। বিষয়গুলো ছিল আমাদের দেশের জন্য, সমাজের জন্য একটা পরিবর্তনের সময় এবং সেই পরিবর্তনটা তিনি নেতৃত্ব দিয়েছিলেন, জনগণকে ঐক্যবদ্ধ করে নিজের মধ্যে সামনে নিয়ে এসেছিলেন। তাই আজকের দিনটি আমাদের কাছে এত বেশি জরুরি যে আমরা এই দিনটি বারবার স্মরণ করতে চাই, বারবার জনগণকে সঙ্গে নিয়ে যে আমরা অসাধ্য সাধন করতে পারি সঠিক নেতৃত্বে, সেটা আমাদের কাছে একটা অত্যন্ত জরুরি বিষয়। আজকে আবার তারই যোগ্য উত্তরাধিকারী তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে আমরা আবার সেই বিপ্লবী কর্মসূচিগুলো শুরু করেছি। আমরা সংস্কারের কাজ করছি, আমরা উৎপাদনের কাজ করছি, আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখল কর্মসূচি বাংলাদেশে ইতিমধ্যে একটা আরোহণ সৃষ্টি করেছে। আমরা তাই আজকের এই দিনটিকে বারবার করে স্মরণ করতে চাই, মনে করতে চাই অত্যন্ত গাম্ভীর্যের সঙ্গে, আমি ভালোবাসার সঙ্গে এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে এই দিনটি যেন আমাদেরকে সামনের দিকে এগিয়ে চলার পথ দেখায়।
0: এখানে সাংবাদিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমপি বলেন,
3: আজকের দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এদেশের গণমানুষের জন্য আজকে একটা দুঃখবারাক্রান্ত দিন, স্মৃতিময় দিন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের ঠিকানা হচ্ছে এই পার্লামেন্ট, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই সমাধি। আমরা এখানে আসি জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে নেতৃত্ব দিয়ে গেছেন জাতীয় ঐক্যের জন্য, সমৃদ্ধির জন্য, অগ্রগতির জন্য, গণতন্ত্রায়নের জন্য, সেটাকে স্মরণ করার জন্য। এবং প্রতি বছরই বারে বারে এই দিবসটি আসে, আমরা এই শোককে শক্তিতে পরিণত করেছি। আগামী দিনেও ইনশাআল্লাহ জনপ্রত্যাশা অনুযায়ী 2024-এর 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী, শহীদের প্রত্যাশা অনুযায়ী আমরা যাতে এই বাংলাদেশটা বিনির্মাণ করতে পারি, গণতন্ত্রের ভিত্তিকে আরো শক্তিশালী করতে পারি, সেই শক্তি আমরা এখান থেকে পাই, অনুপ্রাণিত হই এবং সারা জাতির মধ্যে আমরা এই বার্তাটাই ছড়িয়ে দিতে চাই যে আমরা যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই বাংলাদেশটাকে গণতান্ত্রিক ধারায় পরিচালিত করি এবং জনপ্রত্যাশা অনুযায়ী এদেশের উন্নতি সমৃদ্ধি করি। আর স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই এই বাংলাদেশে প্রথম থেকে শেষ পর্যন্ত ভূমিকা রেখে গেছেন। তার উত্থান 1971-এ মহান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এবং তিনি যে শাহাদত বরণ করেছেন তাও এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। সুতরাং আমরা এই দিনে সবসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পাশে শায়িত গণতন্ত্রের মা, এদেশে গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি লড়াই সংগ্রাম এবং ত্যাগ স্বীকারকারী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে এসে আমরা দোয়া করি বাংলাদেশের জন্য এবং আমরা অনুপ্রাণিত হই। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে বহুদলীয় গণতন্ত্রের আদর্শের রাজনীতি করি। এদেশের সমস্ত মানুষের মধ্যে যে ঐক্য সৃষ্টি করে ঐক্যবদ্ধভাবে এই জাতির সমৃদ্ধির জন্য এগিয়ে যায়, এই শিক্ষা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে পেয়েছি এবং আমাদের দলের আদর্শ উদ্দেশ্য তাই।
0: মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেন,
4: আজ 30 মে এদেশের এক ক্ষণজন্মা পুরুষ, এক মহান রাষ্ট্রনায়ক এবং এই জাতির স্বাধীনতা স্বাধিকার সকল সংগ্রামের এক বীর সেনানী সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী। এই উপলক্ষে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে, যেখানে দেশনেত্রী মরহুমা খালেদা জিয়া তিনিও শাহিত আছেন, আজকে শহীদ জিয়ার 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা এখানে এসেছি। প্রথমে এদেশের জনপ্রিয় নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এখানে প্রথমে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক দিয়েছেন, এরপরে বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক এবং ফাতেহা পাঠ করা হয়েছে। এরপরে বিভিন্ন অঙ্গ সংগঠন তারা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন, ফাতেহা পাঠ করছেন। যারা দেশকে ভালোবাসে, যারা দেশের স্বাধীনতাকে ভালোবাসে, যারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চায়, তাদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত বেদনার, আজকের এই দিনটি কষ্টের। কারণ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এক অতন্ত্র প্রহরী এবং বহুদলীয় গণতন্ত্রকে তিনি প্রতিষ্ঠিত করেছেন তার জীবনের সমস্ত শক্তি দিয়ে, বাক স্বাধীনতা, কণ্ঠের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, খবরের কাগজ পড়ার স্বাধীনতা এবং বহু দল মতে যিনি প্রতিষ্ঠা করেছেন, বাকশালের অন্ধকার গুহা থেকে আলোর দিকে যিনি রাজনীতিতে নিয়ে এসেছিলেন, তিনি হলেন জিয়াউর রহমান, মহান স্বাধীনতার ঘোষক। তিনি যা দিয়ে গেছেন, তার যে অর্জন, জাতির কাছে তিনি যেভাবে গোটা জাতিকে সংগঠিত করেছেন, তার রেখে যাওয়া পথ, তার রেখে যাওয়া দর্শন, তার রেখে যাওয়া সমস্ত কীর্তি আজকে এদেশের জাতীয়তাবাদী জনগোষ্ঠী, জনগণের চলার প্রেরণা, সমস্ত কর্মের প্রেরণা, দেশকে রক্ষার প্রেরণা। নিজের জীবন দিয়ে তিনি দেখিয়ে গেছেন যে দেশের স্বাধীনতা বড়, সার্বভৌমত্ব বড়, বহুদলীয় গণতন্ত্র বড়। আল্লাহর দরবারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি।
0: আমানুল্লাহ আমান এমপি বলেন,
5: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উদ্দেশ্য লক্ষ্যকে সামনে রেখে তিনি রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করে আজকে দেশের যে স্বাধীনতা আমরা অর্জন করেছি এই স্বাধীনতা আমাদেরকে ধরে রাখতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন প্রতিটি প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিন, খতিব, পুরোহিতদের জন্য সম্মানী ভাতা সহ এবং কৃষকদের জন্য ঋণ মওকুফ সহ অনেক কর্মসূচি তিনি হাতে নিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খাদ্য দ্বিগুণ উৎপাদন করেছেন খাল খননের মধ্য দিয়ে সেই খাল খনন কর্মসূচি আজকে তিনি বাস্তবায়ন করছেন। অতএব বাংলাদেশের মানুষের জন্য, শান্তির জন্য, উন্নয়নের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে অক্লান্ত পরিশ্রম করছেন তাকে সকলে সহযোগিতার মধ্য দিয়ে আগামী দিনে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য সকলে আমরা একসঙ্গে একযোগে কাজ করে যাব ইনশাআল্লাহ।
0: বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন,
6: তুমি রবে নীরবে হৃদয়ে মম, নিবিড় নিভৃত পূর্ণিমা নিশিথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম। এই যে মানুষটি এখানে শুয়ে আছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাকে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে সরানোর বহু চেষ্টা করা হয়েছিল। মানুষের মনের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে জায়গা, কোনো অপশক্তি সেই জায়গা এতটুকু নষ্ট করতে পারেনি, বরং যত দিন যাচ্ছে মৃত জিয়ার চেয়ে শহীদ জিয়া যেন আরো শক্তিশালী হয়ে উঠছে। বাংলাদেশের কৃষি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, সর্বোপরি রাজনীতি উনি পরিবর্তন করে দিয়েছিলেন মাত্র 3.5 বছর সময়ে। উনি প্রমাণ করে গেছেন দেশের জন্য যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে, যদি হৃদয়ের ভিতর দেশপ্রেম থাকে, তাহলে সময় কোনো বিষয় নয়, দেশের জন্য অনেক কিছু করা যায়।
0: এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধি চট্টগ্রামের পাহাড়তলিতে শ্রদ্ধা নিবেদন করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি বলেন,
7: আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। এতে তার প্রথম সমাধিস্থল শহীদ জিয়াকে হত্যা করে যারা গুম করতে চেয়েছিল সেই শহীদ জিয়া আজকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জায়গায় তার সমাধি হয়েছে সংসদের পাশে। এবং তার যে স্পিরিট, দেশের স্বাধীনতা প্রথম মুক্তিযোদ্ধা, প্রথম বিপ্লবী, স্বাধীনতার ঘোষক যিনি মুক্তিযুদ্ধে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিলেন, আজকে তার প্রথম সমাধিস্থলে আমরা সম্মান জানার জন্য, তার প্রতি শ্রদ্ধা জানার জন্য এখানে উপস্থিত হয়েছি। যে গণতন্ত্রের জন্য উনি প্রথম বাংলাদেশে একদলীয় শাসন থেকে গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন, মুক্তিযুদ্ধের নায়ক, যুদ্ধস্থলে যার যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যিনি প্রথম রিভোল্ট করেছিলেন এবং বাংলাদেশকে আধুনিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করেছেন, সেই পথ আজকে আমরা ফিরে পেয়েছি। তারেক রহমানের নেতৃত্বে সেই পথ ফিরে পেয়েছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে এবং তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শেষ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ বেতার বিবরণী। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হুসাইন।
8: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
9: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণ্ঠে স্বাধীনতার ঘোষণায় পুরো জাতি উদ্বুদ্ধ হয়ে মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে হানাদার বাহিনীকে পরাস্ত করে তিনি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের বীর সৈনিক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন নেতা ছিলেন যার সততা ও দেশপ্রেম ছিল প্রশ্নাতীত। 45 বছর পর আজও তার রাজনৈতিক দর্শন ও আদর্শ বাংলাদেশের মানুষের হৃদয়ে অম্লান। তার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনের বৈশিষ্ট্য, দেশের সকল সংকটে তিনি ত্রাণকর্তা হিসেবে বারবার অবতীর্ণ হয়েছেন। তার নেতৃত্বেই বাংলাদেশ খুঁজে পেয়েছে আলোর পথ। স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের 45তম শাহাদাত বার্ষিকী আজ। তাঁর প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
0: বাংলাদেশ বেতার ঢাকা, এখন প্রচার হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া। পরিচালনায় মুফতি মোহাম্মদ মিজানুর রহমান।
10: আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون صدق الله العظيم। সুপ্রিয় শ্রোতা, আমরা আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশেষ এই দোয়ার অনুষ্ঠান শুনছি। মহান রব্বুল আলামিনের দরবারে যারা শাহাদত বরণ করেন তাদের আলাদা শান এবং মর্যাদার কথা কোরআনে কারীমে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন। আল্লাহ বলেছেন, তাদেরকে তোমরা মৃতই বলো না, বরং তারা জীবিত। তারা তাদের কর্মে, ভক্তদের হৃদয়ে তারা আসলে আজীবন তারা আসলে জীবিতই থাকেন। এছাড়াও শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদা দিয়ে থাকেন আখিরাতের জীবনেও। তাদের মৃত্যুর পরে হাদিসের বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ সবুজ পাখির রূপ দিয়ে, তাদের মধ্যে রূহ আত্মা ফুঁকে দিয়ে জান্নাতের বাগানে তারা বিচরণ করেন এবং সেই মর্যাদা তারা লাভ করেন যারা শাহাদত বরণ করেন আল্লাহর পথে। আমরা জানি যে দ্বীনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য, মানবতাকে প্রতিষ্ঠার জন্য যারা তাদের জীবনকে কোরবানি করেন তারাই মূলত শাহাদতের মর্যাদা আল্লাহর কাছে লাভ করে থাকেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, যিনি অত্যন্ত সুনামের সাথে, মর্যাদার সাথে তার জীবনের লম্বা একটি সময় তিনি দায়িত্ব পালন করেছেন, দেশকে গড়ে তোলার জন্য অবদান তিনি রেখেছেন। একজন সেনা অফিসার থেকে শুরু করে তিনি হয়েছেন দেশের সর্বোচ্চ পর্যায়ের সেই চারে তিনি অধিষ্ঠিত হয়েছিলেন। তার ব্যক্তিত্ব, তার ব্যক্তিগত গুণাবলীর কারণেই তিনি সেই আসনে সমাসীন হয়েছিলেন, এটা আমরা বিশ্বাস করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজকে শাহাদত বার্ষিকী, আমরা 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে তার জন্য বিশেষভাবে আমরা দোয়া করব। যখন দোয়া করব আশা করি যারা শ্রোতা তারাও আমাদের সাথে দোয়াতে শরিক হবেন। প্রিয় শ্রোতা, কোরআনে কারিমে শহীদদের মর্যাদা সম্পর্কিত বেশ কিছু আয়াত রয়েছে, এর মধ্যে সুরাতুল বাকারার 153 থেকে 156 নম্বর আয়াত। এই আয়াতগুলির তেলাওয়াত আমরা এই পর্যায়ে শুনব। কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম সাহেবের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনব ইনশাআল্লাহ।
11: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: মাশাআল্লাহ, মারহাবা জনাব কারি মোহাম্মদ ইমদাদুল ইসলামকে অত্যন্ত সমধুর কণ্ঠে চমৎকারভাবে আমাদেরকে কোরআনের তেলাওয়াত শোনানোর জন্য। প্রিয় শ্রোতা, এ পর্যায়ে আমরা কোরআনে কারিমের যে আয়াতগুলি শুনলাম, এই আয়াতগুলোতে মূলত মহান রব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে কি বলেছেন, এর কি তরজমা এবং ব্যাখ্যা রয়েছে, এ সম্পর্কে জানার আগ্রহ অবশ্যই রয়েছে। এই আয়াতসমূহের তরজমা এবং সংক্ষিপ্ত তাফসীর শুনব হযরত মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান সাহেবের জবান থেকে।
1: আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন শুরুতেই, হে ইমানদারগণ, যারা ইমান এনেছো, তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য ও সলাতের মাধ্যমে। নিশ্চয় আল্লাহ রয়েছেন ধৈর্যশীলদের সাথে। আর যারা আল্লাহর পথে জীবন দান করে তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ভীতি, ক্ষুধা, জানমাল এবং জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে। তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের, যারা তাদের উপর যখন কোনো বিপদ আপতিত হয় তখন বলে, আমরা তো আল্লাহরই জন্য এবং আমরা সবাই অবশ্যই তারই কাছে ফিরে যাব। সম্মানিত শ্রোতা, এই হল এর সহজ বাংলা তর্জমা। আমরা যদি এর সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে যেতে চাই, প্রথম আয়াতটিতে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন, হে ইমানদারগণ, তোমরা যারা ইমান এনেছো তোমরা সাহায্য প্রার্থনা করো, প্রথমত ধৈর্য এবং তারপর সালাতের মাধ্যমে। তারপরেই বলা হয়েছে শহীদদের ব্যাপারে যারা আল্লাহর পথে নিহত হয়। কুরআন সুন্নার আলোকে এটা সুস্পষ্টভাবে ওলামায়ে কিরামগণ এটাকে প্রমাণ করেছেন, প্রমাণিত সত্য যে, মান কাতালা দুনা ইজ্জিহি ওয়া দুনা মালিহি ওয়া দুনা লিসানিহি ফাহুয়া শাহীদুন। যে ব্যক্তি অন্যায়ভাবে নিজের ভাষাকে, নিজের মাতৃভূমিকে, মাতৃভাষাকে, নিজের সম্মানকে, ইজ্জতকে, নিজের সম্পদকে, নিজের দেশকে রক্ষা করতে গিয়ে আততায়ীর হাতে নিহত হয়, ন্যায়ের সংগ্রামে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে এমন যদি কেউ নিহত হয় ইসলামের দৃষ্টিতে, তারও শহীদের মর্যাদা প্রাপ্ত। শহীদের মর্যাদা হলো বিনা হিসেবে জান্নাত। এবং শুধু এখানেই বলা হয়েছে যে তারা জীবিত, তোমরা তা বুঝতে পারো না। সূরা আলে ইমরানে আরেকটা আয়াতে বলা হয়েছে যে, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। মনে মনেও ধারণা করবে না যে তারা মরে গেছে, তারা নিঃশেষ হয়ে গেছে, বরং তারা জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আরো সুস্পষ্টভাবে বলেছেন, আগের আয়াতে বলেছিলেন তোমরা বুঝতে পারছো না যে তারা অমর, কিন্তু এখানে বলেছেন তোমরা তো বুঝতে পারছো না, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত এবং তারা আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ নিয়মে তারা রিজিক প্রাপ্ত হন তোমাদের জীবিতদের মতোই। একজন শহীদের মর্যাদা আল্লাহ পাক কতটা দিয়েছেন এই আয়াত থেকে আমরা উপলব্ধি করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে শহীদের মর্যাদার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার তৌফিক দান করুন।
0: অনেক অনেক শুকরিয়া হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেবকে তিলাওয়াতকৃত আয়াতসমূহের তরজমা এবং অত্যন্ত চমৎকারভাবে এর তাফসীর পেশ করার জন্য। প্রিয় শ্রোতা, আমরা এখন মহান রব্বুল আলামিনের শানে হামদ অর্থাৎ আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা শুনব। আল্লাহর প্রশংসা করার জন্যই আল্লাহ আমাদেরকে বারবার বলেছেন, আল্লাহর জিকির, আল্লাহর শান, আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন করার জন্যই আমাদেরকে পৃথিবীতে মহান রব্বুল আলামিন পাঠিয়েছেন। তার বন্দিগী করা, তার ইবাদত করা এবং আমাদের কাজে কর্মে 24 ঘন্টার জীবনে তার প্রশংসা করতেই থাকা, এটা আমাদের কাজ এবং দায়িত্ব। তো সেই মহান রব্বুল আলামিন বলেছেন কোরআনে কারিমে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, সেই নাম নিয়ে নিয়ে তাকে তোমরা ডাকতে থাকো, তার প্রশংসা করতে থাকো। সূরাতুল ফাতিহা শুরুই হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রশংসা দিয়ে।

0: জন্য নিজের জীবন উৎসর্গ করেন। শহীদ হওয়া শুধু মৃত্যু নয়, বরং এটি মহান মর্যাদা ও বিশেষ সম্মানের একটি স্তর। কোরআন ও হাদিসে শহীদের মর্যাদা অত্যন্ত গুরুত্বের সাথে বর্ণনা করা হয়েছে। শহীদগণ প্রকৃত অর্থে মৃত নন, বাহ্যিক দৃষ্টিতে মৃত মনে হলেও আল্লাহ তাআলা তাদেরকে জীবিত বলেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 154 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। সূরা আল ইমরানের 16 নম্বর আয়াত আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালা তাহসাবান্না আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউযাকুন, তোমরা কখনো মনে করো না যে যারা আল্লাহর পথে নিহত হয়েছে তারা মৃত, বরং তারা তাদের প্রতিপালকের নিকট জীবিত এবং তাদের রিজিক প্রদান করা হয়। জান্নাতের শহীদদের রুহ বা আত্মা সবুজ পাখির পেটে থাকার ব্যাপারে সহিহ মুসলিমের বিখ্যাত হাদিস রয়েছে। হাদিসটি মূলত বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতের ব্যাখ্যা জিজ্ঞেস করা হলে তিনি এই হাদিসটি বর্ণনা করেন। ইমাম মুসলিম রহিমাহুল্লাহ বলেন যে, কদ রওয়া মুসলিমুন ফি সহিহিহি আন মাসরুক ক্বালা সালনা আব্দুল্লাহ হুয়া ইবনু মাসউদ আন হাযিহিল আয়া ওয়ালা তাহসাবান্না আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ক্বালা আম্মা ইন্না কদ সালনা আন যালিকা ফাক্বালা আরওয়াহুহুম ফি জাওফি তায়রিন খুদরিন লাহা কানাদিলু معلقه بالعرش تسرح من الجنه حيث ما شاءت ثم تؤوي الى تلك القناديل অর্থাৎ তাদের অর্থাৎ শহীদদের আত্মা সবুজ পাখির পেটে থাকবে, তাদের জন্য আরশের নিচে ঝুলন্ত প্রদীপ রয়েছে, তারা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়ায়, এরপর জান্নাতে আরশের নিচে প্রদীপগুলোর দিকে তারা ফিরে আসে। শহীদদের জীবন সাধারণ মানুষের মতো নয়, তারা আল্লাহর বিশেষ রহমত এবং নিয়ামতের মধ্যে থাকেন। শহীদের প্রথম রক্ত বিন্দুতেই গুনাহ মাফ হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, লিশ-শহীদ ইনদাল্লাহি সিত্তু খিসাল, শহীদের জন্য আল্লাহর কাছে ছয়টি বৈশিষ্ট্য রয়েছে। তন্মধ্যে ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন মিন দামিহি, তার প্রথম রক্তবিন্দু পড়ার সাথে সাথে তাকে ক্ষমা করা হয়। আরও এসেছে হাদিস শরীফে, তাকে জান্নাতে তার অবস্থান দেখানো হয়। শহীদের জন্য আল্লাহর বিশেষ ক্ষমা রয়েছে, মৃত্যুর সময় তিনি বিশেষ সুসংবাদ লাভ করেন। শহীদদের জন্য বিশেষ সুপারিশের মর্যাদা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াশফাউ শাহীদু ফি সাবঈনা মিন আহলি বাইতিহি, যে শহীদ তার পরিবারের 70 জনের জন্য শাফাত করবে এবং তার সুপারিশ কবুল করা হবে। আলোচনা থেকে আমরা যে শিক্ষা পাই তা হচ্ছে, শহীদের মর্যাদা অত্যন্ত উঁচু, শহীদকে কখনো মৃত বলা ঠিক নয়, তারা বিশেষ জীবনে জীবিত এবং তাদেরকে শহীদ বলাই উত্তম। আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগের মূল্য অনেক বড়। ইমান, ইখলাস ও আল্লাহর পথে আত্মত্যাগ মানুষকে মহান মর্যাদায় পৌঁছে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার ইমান, ইখলাস এবং ইসলামের পথে ত্যাগ করার মানসিকতা দান করুন, এবং যারা দিনের জন্য দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন তারা সহ সকল শহীদকে জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করুন। রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফফানা মুসলিমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন।
1: মাশাআল্লাহ, মারহাবা, অনেক অনেক মোবারকবাদ, অনেক অনেক শুকরিয়া মাওলানা নুরউদ্দিন সাহেবকে অত্যন্ত চমৎকারভাবে শহীদের মর্যাদা সম্পর্কে আলোচনা উপস্থাপন করার জন্য। প্রিয় শ্রোতা, আমরা এবার রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, তার মান সম্পর্কে আমরা জানি। মহান রব্বুল আলামিন কোরআনে কারীমে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে তার শান আর মর্যাদার কথা প্রকাশ করেছেন, বিভিন্ন শব্দ, বিভিন্ন তার শানে আল্লাহ পাক বিশেষ বিশেষ কিছু শব্দ ব্যবহার করেছেন। কখনো বলেছেন, নাযযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, বিশ্ব জাহানের জন্য তাকে আল্লাহ পাক বলেছেন নাযীর, সতর্ককারী, বশীরান ওয়া নাযীরা, কখনো বশীর বলেছেন, সুসংবাদদাতা, সতর্ককারী বলেছেন। আবার কখনো বলেছেন খাতামুন নবিয়্যিন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মহান রব্বুল আলামিন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নিজে বলেছেন, আমি তার প্রতি দরুদ পড়ি, আমি তার প্রতি সালাম পেশ করি, ফেরেশতারা দরুদ পড়েন, তোমরাও দরুদ পড়ো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে আল্লাহ রাব্বুল আলামিন কখনো মুজাম্মিল বলে ডাক দিয়েছেন, কখনো মুদ্দাসসির বলে সম্বোধন করেছেন, খেতাব করেছেন। হ্যাঁ, আমরা দেখি কোরআনে কোথাও ইয়া মুহাম্মদ বলা হয়নি, এটাও একটা শান। অন্যান্য নবীদের ক্ষেত্রে নাম আল্লাহ পাক ধরে ধরে বলেছেন, ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, এরকম বলেছেন, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান প্রকাশ করতে গিয়ে আল্লাহ পাক তার নাম সরাসরি না বলে বলেছেন, ইয়া মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, এইভাবে খেতাব করেছেন, সম্বোধন করেছেন। প্রিয় শ্রোতা, আমরা এখন সেই মহান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাতে রাসূল শুনব যৌথ কণ্ঠে।

0: আমরা শুনলাম মহান রব্বুল আলামিনের শানে হামদে বারী তাআলা। এ পর্যায়ে আমরা আলোচনা শুনব হযরত মাওলানা নূরুদ্দিন সাহেবের কণ্ঠে শহীদের মর্যাদা সম্পর্কে। এখন আমরা আলোচনা শুনব।
1: ইসলামের শহীদ এমন একজন ব্যক্তি যিনি আল্লাহর সন্তুষ্টি

সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ নাতি রসুল শুনলাম। এ পর্যায়ে আমরা রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ পড়ব এবং মোনাজাত করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার যদি কেউ দরুদ পড়ে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার তার প্রতি দরুদ পড়লে আল্লাহর পক্ষ থেকে দশটি রহমত অবতীর্ণ হয়। দরুদ পাঠকারী ব্যক্তির উপর দশটি গুণা তার ক্ষমা করে দেওয়া হয় এবং দশটি মর্যাদা আল্লাহ পাক তাকে বৃদ্ধি করে দেন। এইভাবে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ যারা বেশি পড়বে তাদের সম্পর্কে বলেছেন, আকরাবুহুম ইলাইয়া ইয়াউমাল কিয়ামা, যারা আমার প্রতি অধিক পরিমাণে দরুদ পড়বে কিয়ামতের দিন তারা আমার সবচেয়ে বেশি নিকটবর্তী থাকবে, আমার কাছাকাছি থাকার সৌভাগ্য অর্জন করবে। তো আমরা আসুন, সবাই যারা শ্রোতা, আমরা যারা শুনছি, সবাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ পড়ি, এরপর ইনশাআল্লাহ মোনাজাতে অংশগ্রহণ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم يا رب العالمين، الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. يا أرحم الراحمين يا رب العالمين مالك দয়া করে আমাদের জীবনের সমস্ত ভুল ভ্রান্তিগুলি আপনি ক্ষমা করে দিন। আল্লাহ, এই জীবনে যত অন্যায় অপরাধ আমরা বুঝে না বুঝে জেনে না জেনে করে ফেলেছি, আপনার কাছে এই মুহূর্তে ক্ষমা চাচ্ছি। মাওলা, আপনি রাহিম, আপনি করিম, আপনি গফুর, আপনি গফফার, আমাদের সকল ভুলগুলি অপরাধগুলি আপনি দয়া করে মাফ করে দিন। আল্লাহ, আমাদের প্রিয়জন আপনজন আমাদের ছেড়ে যারা কবরের মাটিতে শুয়ে আছেন, আল্লাহ দয়া করে তাদের সবাইকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসাবে কবুল ফরমান। আল্লাহ, বিশেষ করে আজকে যার জন্য আমরা হাত তুলেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আল্লাহ তার আজকে 45তম শাহাদত বার্ষিকী, এই সময়ে আপনার কাছে ফরিয়াদ, মাওলা আপনি তাকে শহীদ হিসাবে কবুল করে আল্লাহ তাকে জান্নাতের সকল নিয়ামত গুলি আপনি তাকে দান করুন। আল্লাহ, জান্নাতে তার শান মান মর্যাদাকে আরো বৃদ্ধি করে দিন। আল্লাহ, মেহরবানি করে তার পরিবারের সদস্য, বিশেষ করে তারই সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, তিনিও চলে গেছেন আপনার কাছে, আল্লাহ তাকেও আপনি মাফ করে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমান। আল্লাহ, তার পরিবারের যারা বেঁচে আছেন সবাইকে নেক হায়াত দান করুন, বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তাকে নেক হায়াত দান করুন, সুস্বাস্থ্য দান করুন, আমাদের দেশ জাতির প্রতি খাস রহমত নাজিল করুন, বাংলাদেশকে আল্লাহ আসমানি জমিনি সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ, আমরা সবাই যেন সুন্দর ভাবে মিলেমিশে আল্লাহ দিন ইমানের সাথে এই দেশে আমরা জীবন কাটাতে পারি, আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ, মেহরবানি করে সারা দেশ, সারা দেশের মানুষকে আপনি হেফাজত করুন, গোটা পৃথিবীর উম্মতে মুসলিমাকে আপনি হেফাজত করুন, আমাদেরকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইমান ইসলামের উপর অবিচল থাকার তৌফিক আপনি দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম

0: اللهم اجعل آخر كلامنا عند سكرة الموت لا إله إلا الله محمد رسول الله.
1: এতক্ষণ প্রচার হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া। পরিচালনায় ছিলেন মুফতি মোহাম্মদ মিজানুর রহমান, অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ভক্তিমূলক নজরুল সঙ্গীত। প্রথম গানে কণ্ঠ দিয়েছেন সোহরাব হোসেন।

এতো খুনপা শুনলেন ভক্তিমূলক নজরুল সঙ্গীত, বাংলাদেশ পিতা ঢাকা। এখন পরিবেশিত হচ্ছে আল্লাহ পাকের শানে হামদ এবং নাতি রসুল। প্রথমে কণ্ঠ দিয়েছেন এম এ মান্নান।

আল্লাহ পাকের সঙ্গে হামদ শুনলেন গীতিকার এবং শুরু করছিলেন আব্দুল লতিফ। এবারে শুনবেন নাতি রসুল, কণ্ঠ দিয়েছেন ফেরদৌসী রহমান, কথা ফরুক আহমেদ, সুর করেছেন আব্দুল লতিফ।

এতক্ষণ প্রবেশিত হল আল্লাহ পাকের সাথে হামদ এবং নাথি রসুল বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফেরদৌস আহমেদ চৌধুরী। নানা কর্মসূচিতে পালিত হল বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। ১৯৮১ সালে ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন, এজন্য তাকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয়। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ৭টি দেশ নিয়ে গঠিত সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। তাঁর প্রতিষ্ঠিত বাংলাদেশী জাতীয়তাবাদ ভিত্তিক কালজয়ী রাজনৈতিক দর্শনের উপর প্রতিষ্ঠিত দল বিএনপি বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বর্তমান বিএনপি সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করছে। দেশের মানুষের বিপুল আস্থা ও সমর্থন নিয়ে এবার সহ বিএনপি এ পর্যন্ত ৫বার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাদাসিধে নির্মহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং একজন বাস্তববাদী ও কর্মোদ্যমী রাষ্ট্রনায়কের স্বরূপ জনগণের মনিকোঠায় চিরজাগরুক থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ শেরেবাংলানগরে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে প্রধানমন্ত্রী রাজধানীর ইসিবি চত্বরে কুড়িল এলাকা সহ ১৭টি স্থানে দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করেন। এ সময় জনতার উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালনে ঢাকা শহর জুড়ে পোশাক ও শুকনো খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী মানিক মে এভিনিউ রাজধানীর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দরিদ্রের মধ্যে খাবার বিতরণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল দেশের সেবা করা এবং মানুষের পাশে দাঁড়ানো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একই সঙ্গে তিনি মানুষকে দীক্ষা দিয়ে গেছেন কিভাবে দেশের জন্য কাজ করতে হয় এবং দেশকে গঠন করতে হয়। তিনি বলেন, সে আদর্শের অংশ হিসেবেই দুস্থ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে বিএনপি। তারেক রহমান বলেন, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশ গঠন করার মানুষের পাশে দাঁড়ানোর যে সুযোগ এসেছে তা সুষ্ঠুভাবে কাজে লাগাতে তার সরকার বদ্ধপরিকর। পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণের পর প্রধানমন্ত্রী অসহায় মানুষের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। খিলগাঁওয়ে জোরপুকুর মাঠে সংক্ষিপ্ত সমাবেশে তিনি ঢাকা নগরীকে বসবাসযোগ্য করে তুলতে সরকারি দপ্তরগুলোর পাশাপাশি নাগরিকদেরকেও নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখতে পরামর্শ দেন। বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তাঁর মাত্র ৩.৫ বছরের শাসনামলে বাংলাদেশে এক নজিরবিহীন পরিবর্তন এনেছিলেন। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। এলজিআরডি মন্ত্রী বলেন, জিয়াউর রহমান একদিকে যেমন বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে দেশকে একদলীয় শাসন ও বাকশাল থেকে ফিরিয়ে এনেছিলেন, অন্যদিকে মুক্তবাজার অর্থনীতি চালুর মাধ্যমে বাংলাদেশের রূপান্তরের ভিত্তি রচনা করেছিলেন। ফ্যাসিবাদী দমনপীড়নের কারণে বিএনপি প্রায় ১৭ বছর ধরে দিবসটি যথাযথভাবে পালন করতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী স্মরণ করছে ঢাকার ভারতীয় হাইকমিশন। আজ হাইকমিশনের এক বার্তায় জিয়াউর রহমানকে স্মরণ করে বলা হয়, ১৯৭১ সালের মার্চ মাসে জিয়াউর রহমানের কণ্ঠে ধ্বনিত বিখ্যাত বেতার ভাষণ বাংলাদেশের জনগণকে উদ্দীপ্ত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে তাদের অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। বার্তায় আরও বলা হয়, ৭১-এর মতো এখনও বাংলাদেশের জনগণ অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রায় ভারত পাশে রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরতে শুরু করেছে হাজিরা। আজ সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সের দুটো ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফিরতি হজ ফ্লাইটে প্রথম দিনে আজ 13টি ফ্লাইটে মোট 5,434 জন হাজি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। আগামী 30 জুন পর্যন্ত মোট 106টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হবে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি।

সকাল ছটায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মাহমুদুল হাসান। পথ পাথে অনুষ্ঠানে প্রতিবেশীর হক সম্পর্কে বলবেন ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ছটা বাজে পঞ্চাশ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিস্থল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল সাতটা বাজে কুড়ি মিনিটে। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রমনায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই আলোচনা সভায় বিএনপির জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আলোচনা অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা দুটোয়। অনুষ্ঠানে একযোগে শুনতে পাবেন ঢাকা ৬৯৩ কিলোহার্টজ, এফএম ৯০ মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, সশস্ত্র কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতার ওয়েবসাইট www.betar.gov.bt এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়েড পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম ১০২ মেগাহার্টজ, এফএম ১০৬ মেগাহার্টজ প্রচার হবে। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল ৮টা বাজে ৩০ মিনিটে। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি, নির্বাচনী ইশতেহার ২০২৬ এর আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল ৯টা বাজে ৫ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিস্থল পরিচিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা ১১টা বাজে ৩০ মিনিটে। শিল্পী গীতিকার ও সুরকারের জীবনভিত্তিক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সুরের ভুবন বেলা ২টা বাজে ২০ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিস্থল পরিচিত অনুষ্ঠান একশো গড়ি ছোট পরিবার বিকেল ৪টা বাজে ৫ মিনিটে। বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৬ উপলক্ষে কথিকা শুনবেন বিকেল ৫টা বাজে ৪৫ মিনিটে। কৃষি বিষয় কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে ৬টা বাজে ৫ মিনিটে। সন্ধ্যে ৭টা বাজে ৫ মিনিটে কৃষি বিষয় কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে ৭টা বাজে ৩০ মিনিটে। রাত ৮টা বাজে ১০ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিস্থল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত ৯টা বাজে ৫ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত ১০টায়। এছাড়া এফএম ৯০ মেগাহার্টজে রাত ১২টা বেজে ১৫ মিনিটে নিশুতি অনুষ্ঠান শুনবেন নাটক সযত্ন নীরবতা। এফএম এর অনুষ্ঠান আয়োজন জানিয়ে দিচ্ছে এফএম ৯২ মেগাহার্টজে সন্ধে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম ১০৬ মেগাহার্টজে সকাল ৬টা থেকে বেলা ১২টা বেজে ১০ মিনিট এবং বেলা ২টা বেজে ১৫ মিনিট থেকে রাত ১১টা বেজে ১৫ মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম ৯০ মেগাহার্টজে সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন রকম সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনা ফেনী ও রাজারহাটে 35.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে 21.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.8 ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 58%, সন্ধ্যা 6টায় 53%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:11, সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6:12। আবার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা। প্রিয় শ্রোতা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।